গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে মেঘের চাদর সরিয়ে আলো ফুটেছে। একেবারে নতুন একটা ভোর, নতুন একটা প্রভাত আমাদের প্রত্যেকের জীবনে এই মুহূর্তে। নতুন দিন শুরু হলো আজ। এই নতুন দিন আমার, আপনার, আমাদের সবার জীবনে এলো। আজকে নতুন দিন, নতুন তারিখও। প্রত্যেকটা দিনের আবেদন একেবারেই আলাদা আলাদা, ইতিহাসের পাতায় জায়গা করে নেয়, বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থেকে যায় এক একটা দিন। কখনো বিখ্যাত মানুষের জন্মদিনে, কখনো বা কোনো যুদ্ধের জন্য, কখনো বা কোনো ঘটনাকে কেন্দ্র করে, আবার কখনো সমাজকে মেসেজ দেওয়া, সমাজকে বার্তা দিয়ে সচেতন করবার জন্য বিশেষ একটা দিনকে বেছে নিয়ে সেলিব্রেট করা হয়। আজ 20th August, আজকে তাদেরকে মনে করাটা কিন্তু মাস্ট। তারা ক্ষতিকারক হলেও, আমার আপনার শত্রু হলেও, তাদের জন্য রয়েছে একটা গোটা দিন, একটা আস্ত দিন তারা দখল করে রয়েছে। শান্তিতে যে কোনো একটা খোলা জায়গায় দুদণ্ড বসবেন সে উপায় নেই। কুট করে এসে কামড়ে সে চলে যায়, পেট ভরে রক্ত শুষে নেয়, প্রতিরোধের জন্য নিজের হাতেই নিজেকে মার খেতে হয়। তবুও আমি আপনি তাকে দেখলেই মারমুখী হয়ে উঠি। জানি হয়তো মিস হয়ে যাবে, কিন্তু তবুও থাপ্পড় মারার জন্য একেবারে উদ্যোগী হয়ে যাই। আটকানোর জন্য অয়েল কয়েল সব ফেল, সর্বত্র আনাগোনা, রান্নাঘর থেকে শোবার ঘর, সমুদ্র পার থেকে ঘন বন, সব জায়গায় এদের হামলা। এরা পুচকে বা পুচকি মশা, হ্যাঁ, বিশ্বজুড়ে ডিউটি সামলাচ্ছে সকাল দুপুর রাত। হয় না এরা কাত, শুধুই করে ঘোরাঘুরি আর শুধুই করে ওড়াউড়ি। স্প্রে থেকে মলম সব করে এরা হজম, অয়েল কয়েল সবাই ফেল, কাউকে করে না পরোয়া। এরা এতটাই বেপরোয়া, ছোট্ট একটা ইনসেক্ট, তবুও তার একটা বাইটেই আমি, আপনি, আমরা প্রত্যেকে কিন্তু টাইট বাঁধিয়ে বসি। আমরা তার একটা বাইটেই ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। কবি ঈশ্বরগুপ্তের সেই কবিতা সেকালেও যেমন সত্যি ছিল, একালেও একেবারে সত্যি। তবে হ্যাঁ, শুধু কলকাতা বা শুধু বাংলা নয়, মশা নিয়ে এই পৃথিবীতে, এই বিশ্বেই আমরা আছি, এই দুনিয়াতেই আমরা আছি, গোটা বিশ্বে তারা আছে। মশাকে নিয়েই পৃথিবীবাসী বাঁচি। তবে হ্যাঁ, এটাও ঠিক, এই পৃথিবীতে আছে কিন্তু বেশ কয়েকটা দেশ যেখানে আপনি খুঁজে পেতেও পাবেন না তাদের হদিশ, মশাকে কোথাও দেখতে পাবেন না, এমন দেশও কিন্তু আছে। একদম ঠিক শুনছেন আপনি, মশা ছাড়া দেশ আছে। আবার আছে তো এমন এক দেশ আছে যেখানে মশার কামড় খেয়ে সহ্য করার কম্পিটিশন পর্যন্ত হয়। ভাবুন একবার, মশা মারতে কামান নয়, মশা মারতে ওস্তাদ এখন ড্রোন। এই সমস্ত কথা বলবো বলেই তো সাত সকালে মশা নিয়ে হাজির একেবারে স্টুডিওতে। মশা পুচকে পতঙ্গ বাইট দিয়ে আমাদের করছে টাইট, তবুও আজকে হট সিট জুড়ে রয়েছে, থাকছে সে। হ্যাঁ, আজকে যে ওদের দিন, যে করছে ক্ষতি সেই আবার তারাই আস্ত একটা দিন দখল করে আছে। কনসেপ্ট

এলো কিভাবে মশা দিবসের, বলবো বলবো নিশ্চয়ই বলবো, সব কথাই আজকে হবে, কারণ আজকে 107 FM রেনবোয় হট সিটটাই তো তাদের দখলে। মশাদের দিন আজ, মশার কামড়কে হজমও করব, আবার মশাকে মেরে কাতও করব, এমন মশা ওড়াবো যে আবার সাইজে একদম দৈত্য। হ্যাঁ, কিন্তু দৈত্য সাইজের মশা হলেও সে কিন্তু ভালো মশা। সত্যিই একটা সময় মশা রক্ত শুষতে আসতো না, তাহলে হঠাৎ মানুষের রক্তের প্রতি এত লোভ তাদের কি করে জন্মালো? আছে তার জন্যও বিজ্ঞানীদের ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞান থেকে ইতিহাস, ভূগোল, মশাদের নিয়ে হবে আজ নানা কথা, নানা চর্চা, কারণ আজ ওদের দিন, মশা দিবস, মশাদের দিন। সঙ্গে আছি, মশাকে সঙ্গে নিয়েই আমি আর যে মৌমিতা।

সকাল দুপুর রাত মশা করছে কামড়ে একেবারে কাত, অথচ মশা নিজে হচ্ছে না কিন্তু কুপকাত, সে একেবারে পো পো করে একেবারে উড়েই বেড়ায়। বর্ষাতে তার একেবারেই নেই ভরসা, সে নিজে মনে করে, আর তাই সে বারো মাসে মানে ছটা ঋতুতেই রাজ করছে, দাপিয়ে বেড়াচ্ছে, হামলা করছে। মশার হবে কীভাবে নাশ সে নিয়ে তো বিজ্ঞানীরা মানে করেই চলেছেন গবেষণা, আর গবেষণাই বলছে এই পৃথিবীতে মানুষের আসার অনেক আগে থেকে, মানে মানুষের আগমনের অনেক আগে থেকেই মশার বাসা কিন্তু রয়েছে এই পৃথিবীতে। বিরাট চেহারা ডাইনোসর দেখুন কিরমভাবে, তারা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু পুঁচকে মশা তারা চরিত্র বদলে বিবর্তনের ধাক্কা সামলে ঠিক টিকে রয়েছে। মশার কামড়ে মানুষের জ্বর হয় ঠিকই, তবে আপনি কি জানেন যে মশা রক্ত চুষে মশারও কিন্তু আবার জ্বর আসে। আমেরিকান মসকুইটো কন্ট্রোলের গবেষকরা বলছেন রক্ত চুষেই মশার গায়ে টেম্পারেচারটা বেড়ে যায়, এবং এতটাই বাড়ে যে ওদের শরীরের কলকব্জা পর্যন্ত বিগ্রত থাকে। তাহলে একবার রক্ত খেয়েই কি ওই মশাগুলো নাশ হয়? মোটেই না, তাহলে তো এই এত অয়েল কয়েল কিছুই আসতো না। তাহলে কেন হচ্ছে? মানে তাদের তো টেম্পারেচার বাড়ছে, তাদেরও জ্বর আসছে, তাহলে কীভাবে তাদের আবার এদিকে বলা হচ্ছে যে তাদের কলকব্জাগুলোও বিগ্রত থাকছে? তাহলে টিকে থাকে কী করে? একবার রক্ত খাওয়ার পরে তার মানে আবার এসে সে রক্ত খেতে পারে? ওই যে অদল বদল করেছে চরিত্রের, মানে রক্ত টানছে মশা, পেটে পুড়ছে রক্ত, সঙ্গে সঙ্গে মশার শরীরে হিট শক প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে, আর সেই প্রোটিনটাই কী করছে ওই মশাদের শরীরে বেড়ে যাওয়া টেম্পারেচারটা তাপমাত্রাটাকে যথারীতি নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, এবং রক্ত সহজেই সেই মশা হজমও করে নিচ্ছে। এই যে শরীরের মধ্যে হিট শক প্রোটিন, এটাই কিন্তু আমার আপনার কাছে মানে মশাদের শরীরে একটা যেহেতু হয়ে যাচ্ছে এবং মশাদেরকে বাঁচিয়ে রাখছে, তাই একেও আমরা আমাদের শত্রু বলতেই পারি। এই যে আমার আপনার আমাদের মধ্যে অনেকেরই ব্যাপারটা আছে যে মশা আমাদের মধ্যে অনেকে একটু বেশি বাইট দেয়, বেশি করে কামড় দেয়। অনেকেই বলে এই দেখ এক জায়গায় বসে রয়েছি, তোদের কাউকে কামড়াচ্ছে না, আমাকে একেবারে ঘুরে ফিরে এসে কামড়াচ্ছে। সেই কারণটা ফিসফিস করে বলি, কেমন জোরে জোরে বলা যাবে না, আপনাকেই বলছি, যিনি বলেন সব সময় যে আমাকে বেশি মশা কামড়ায় তাকে বলছি, এবার থেকে একটু সচেতন হয়ে তবেই বলবেন। আমি আপনি জানি তো যে মানে মশা কেন আমাদের দিকে বেশি আকৃষ্ট হয়, মানে যাদেরকে একটু বেশি বেশি কামড়ায় সেই তাদের কথাই বলছি, ঘামের গন্ধে মশারা বেশি আকৃষ্ট হয়, আর তাই টুক করে এসে হুল ফুটিয়ে রক্ত খায়। আর আমি আপনি জানি তো ওই যে দিনের আলো থেকে রাতের অন্ধকারে মশা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, একদম যাকে বলে দাদাগিরি করে রাতের বেলায় বেশি বেশি করে। এটা একদম ঠিক, শুধু রাতের বেলা বলে নয়, আমেরিকান মসকুইটো কন্ট্রোল সেখানে গবেষণা করে গবেষকরা দাবি করছেন, এবং শুধু দাবি করছেন তাই না, প্রমাণও দিয়েছেন তারা যে চাঁদনি রাতে মশারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। মানে আমাদেরও যেমন ভালো লাগে না পূর্ণিমার চাঁদটা, মশাদেরও খুব ভালো লাগে, চাঁদের আলোয় তারা ভালোভাবে দেখতে পায়। আর তাছাড়াও রাতের বেলাতেই মানুষের ত্বক থেকে স্কিন থেকে বেরোয় ল্যাকটিক অ্যাসিড, আর ঘামে তো থাকে অ্যামোনিয়া, ব্যাস মশা একেবারে পো পো পো করে কিন্তু তখন মানুষের দিকে মানে আমাদের দিকে ছুটে চলে আসে, আর কামড় দেয়, বাইট দিয়ে টাইট দেয়। তাই রাতেই কিন্তু মশাদের উৎপাতটা বেড়ে যায়। ওরে বাবা, যা একটা ইনফো দেখছি না, দেখেই ভাবছি এবারে বোধ হয় মশারির জামাই আমাকে মানে পুজোর সময় কিনতে হবে। না না, আমার গায়ে ঘামের গন্ধ বেশি আমি তা বলছি না, কিন্তু আমার যেটা আছে সেই ব্যাপারটাই তো দেখতে পাচ্ছি, ও গ্রুপের রক্ত মশাদের নাকি ফার্স্ট চয়েস। ভাবুন একবার, ও গ্রুপের যাদের রক্ত আছে তারা কিন্তু আজকে থেকে সচেতন হন, কারণ তাদের তারাই হচ্ছে বেশি করে মানে বেশি পরিমাণে হচ্ছে মশাদের পছন্দের তালিকায় রয়েছে, ফার্স্ট চয়েসই হচ্ছে ও গ্রুপের মানুষ। ও গ্রুপের মানুষকে বেশি বেশি করে মশা কামড়ায়, এটাই কিন্তু গবেষকরা বলছেন গবেষণা করে, আর তুলনায় কম কামড়ায় এ গ্রুপের লোকজনকে, বি গ্রুপের লোকজনকে। এদের মশা একেবারেই পছন্দ করে না, তাই পাশ থেকে উড়ে টুড়ে একদম চলে যায়, ওদের এড়িয়ে যায়, কিন্তু ও গ্রুপের লোকজনকে দেখলে একদম টুকুস করে এসে কামড়ে দিয়ে পট করে চলে যায় তারা। ধুনো থেকে অয়েন্টমেন্ট, ব্যাট থেকে স্প্রে, অয়েল থেকে কয়েল, সব কিছুই মশা মারতে ফেল, মশাকে নিঃশেষ কেউ করতে পারে না। মশা মুক্ত কোনো দেশ নয় এই পৃথিবীতে, আছে, একটু ভুল বললাম, আছে তো একটা দেশ নয়, একটা দুটো তিনটে এরকমভাবে কিন্তু বেশ কয়েকটা দেশ আছে, বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনি খুঁজে পেতেও কিন্তু পাবেন না মশা। হ্যাঁ,
তারা উঠছে না সেখানে। বহাল তবিয়তে রাজত্ব চালাচ্ছে মশার দল একদম মানে গোটা দুনিয়াতে, কিন্তু ওই কয়েকটা দেশ বাদ দিয়ে কিন্তু তারা ওড়াউড়ি ঘোরাঘুরি করছে। সন্ধে হয়ে যেন মশাদের শক্তিটা বেড়ে যায়, মনে হয় যেন সকাল জুড়ে একদম ডোপ করে তারা চলে এসেছে, কটাস করে কামড় দিয়েই ধরতে পারে না বলে সুট করে কিন্তু তারা পালায়, এমনটাই যেন ভাব মশাদের। মশা তাড়ানোর জন্য যতই সবাই ব্যস্ত হন না কেন, মশার তাতে বয়েই গেল। আমাদের নিত্যদিনের সঙ্গী সে, যাকে দেখলেই কেউ হাত তো আমরা কোলে নিয়ে কিন্তু বসে থাকি না, হাত চালাই পটাপট চড় মারি। হ্যাঁ, ওই চড়গুলো বেশিরভাগই নিজেদের খেতে হয়, অথচ টার্গেট আমরা মিস করে ফেলি। কিন্তু মশা তখন একদম নাগালের বাইরে চলে যায়, একটা বাইটেই ফুল ট্যাঙ্কি রক্ত ভরে মশা গেল উড়ে। রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি, কবি ঈশ্বর গুপ্তের সেই কবিতার এই ব্যঙ্গাত্মক শব্দগুলো কলকাতা বা বাংলার জন্য শুধু নয়, গোটা দুনিয়ার জন্যই একদম সত্যি। তবে হ্যাঁ, মশা নেই কোথায়, আইসল্যান্ড থেকে হাওয়াইয়ে আন্টার্কটিকাতে, ঠিকই খুঁজে পাবেন না আপনি মশার, বরফে সমাধিস্থ হয়ে যাবে বলেই তো সেখানে ঘাঁটি গাড়ার রিস্ক নেয়নি মশা বাহিনী, এত ঠান্ডা গিয়ে মরবে। তবে হ্যাঁ, আজকে মশার অনেক কাহিনী, না জানা কথা, অজানা গল্প জানাবো বলেই তো আছি মশাকে সঙ্গে নিয়ে 107 FM রেইনবোর ভোড়াইতে। হট সিট জুড়ে মশা পো করে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, কিন্তু এসি অন, সো মশাও গন স্টুডিও থেকে। আরে বাবা, আছে মশা, আছে মানে হটসিট জুড়ে প্রতীকী হয়ে রয়েছে 107 FM রেইনবো স্টুডিওতে। আরে আজ যে মশাদের দিন, মশা দি বস, আর সেই দি বস মানে মশা, তাদেরকে নিয়েই আজকে হচ্ছে অজানা গল্প। অজানা গল্প জানবো জানাবো বলেই তো আজ 107 FM রেইনবোয় রয়েছি আপনার সঙ্গী হয়ে আমি আর যে মৌমিতা, আর আমার সঙ্গে আছে তো পোপ করে ঘুরছে উঠছে মশা, প্রতীকী হয়ে রয়েছে 107 FM রেইনবোর হট সিটে, কারণ এসি অন, মশা গন, ঠান্ডায় মশা কুপোকাত।

অজানা গল্প ঘটনা শেয়ার করব বলেই তো আজকে চলে এসেছি তাকে সঙ্গে করে, আমার সঙ্গী করে। বিশ্বে সব জায়গায় দাপিয়ে বেড়ায় এরা, অথচ সাইজটা ভাবুন একবার, 3 থেকে বড় জোর টানাটানি করে 6 মিলিমিটার মতন, মানে এই ওই মশার সাইজটা হয়ে থাকে, ওই 1/2 ইঞ্চিরও কম যাকে বলে। তবু কাবরানোর এতই দম। মশা একটা পুচকি পতঙ্গ, অথচ তার আবার 123টা স্পেসিস আছে। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস তো আছেই, আর আছে হচ্ছে ম্যানসোনিয়া। সে আবার ওই ম্যানসোনিয়া থাকে হচ্ছে কচুরিপানা ভর্তি ডোবা বা পুকুর, এবং ম্যানসোনিয়ার একটা বাইটে একটা কামড়েই কিন্তু ওই ফাইলেরিয়া বা গোদ এবং এনকেফালাইটিস এই রোগগুলো কিন্তু হয়। মশার এই দাদাগিরি, মশার এই ওড়াউড়ি 100 থেকে 150 মিটারের মধ্যে। আরও একটি ইন্টারেস্টিং ইনফো শেয়ার করছি, এই যে আমার পাড়ার মশা আপনার পাড়ায় গিয়ে, মানে আপনার, আপনি এক পাড়ায় থাকেন, আমি আর এক পাড়ায় থাকি, এই এক পাড়ার মশা আর এক পাড়ায় গিয়ে মানুষকে কামড়ে দাদাগিরি করতে করে টোরে চলে আসবে, এটা কিন্তু ওরা পারে না। মানে এত দূর ওরা ওড়াউড়ি ঘোরাঘুরি করতে পারে না, কারণ এই এক পাড়া থেকে গিয়ে আর এক পাড়ার মানুষকে কামড়াবে, দাদাগিরি করবে, এটা এই মানে এই সহজ সিম্পল এই হিসেবটা ওরা পারে না, ওড়ার সেই ক্ষমতা তাদের নেই, সেই জন্যই তারা পারে না। মশারা ওড়াউড়ি ঘোরাঘুরি দাদাগিরি যাই করুক না কেন, সব ওই 100 থেকে 150 মিটারের মধ্যে। আর ওই যে একটা প্রবাদ আছে না, উঁচু এলাকায় মশা কম থাকে, কিন্তু সেটা ঠিক নাকি সেটা ভুল, শেয়ার তো করবই এবারে। শুধু এইটুকু বলেই আমি থামবো না, জানেনই তো আর যে মৌমিতা একটু বেশিই কথা বলে, কি করবো বলুন তো, কথা বলাই আমার কাজ। আর ওই অজানা তথ্য এগুলো জানানোটা, এটা কিন্তু আমার একেবারে দায়িত্ব যাকে বলে সেটাই। যাই হোক, আমি এবারে শেয়ার করব, যেমন মশারা উঁচু এলাকায় থাকে সেটা যেমন ঠিক নাকি ভুল, সে কথা থেকে আপনাদের আজকে বলবো, যেটা সেটা হচ্ছে মাটি থেকে একদম মাটির ওপরে, যেখানে ধরুন আমি আপনি বসে আছি বা আপনার বাড়িটা যেখানে রয়েছে, এই মাটি থেকে গভীরে কি থাকতে পারে মশা। ধরুন আপনি হয়তো শহর কলকাতাতে কোনো একটা ফ্ল্যাটে 6th বা 7th ফ্লোরে থাকেন, তো সেখানে মশা নিশ্চয়ই আপনাকে কামড়ায়, তো ওখানে মশা থাকা একদম স্বাভাবিক। কারণ কারণটা কি, হিমালয়ের উপরে 3,600 থেকে 5,000 মিটার উচ্চতায় মশা করে উড়ে কিন্তু দাদাগিরি দেখায়, আবার মাটি থেকে মানে ভূপৃষ্ঠ থেকে 1,157 ফুট নিচেও কোলারের সোনার খনিতে মশা কিন্তু মিলেছে। জঙ্গলে ঘেরা পাহাড়ই বলুন বা ওই মাটির অনেক গভীর সোনার খনি।

এমনিতেও কিন্তু মশা পোঁপো করে উড়ে বেড়াচ্ছে। তবে জানি না সোনার খনিতে গিয়ে তারা গয়নাগাঁটি পড়বে বলে ওরা মোড়াউড়ি ঘোরাঘুরি করে কিনা এবং মানুষজনকে বাইট দেয় কিনা সেটা আমি জানি না, কিন্তু তারা সেই ওই সোনার খনিতেও যে তাদেরকে মিলেছে, মানে তাদের পাওয়া গেছে, খোঁজ মিলেছে 1157 ফুট নিচে সেই কোলারের সোনার খনিতেও কিন্তু তারা আছে। আবার হিমালয়ের ওপরেও মশা কিন্তু যথারীতি বহাল তবিয়াতে আছে, 3600 থেকে 5000 মিটার উচ্চতায় মশা কিন্তু থাকতে পারে। কিন্তু জানেন কি, কলকাতার নিউ টাউনে বেশ কিছু খাল, বেশ কিছু পুকুরে মশার লার্ভা কিছুতেই জন্মায় না, জন্মায় কিন্তু তাদের শেষ করে দেওয়া হয়। কিভাবে? কারণ ওই জলাশয়গুলোতে মশার জোম গাম্বুসিয়া আছে, তেছোকা আছে, গাপ্পি আছে, এই মাছগুলো না একেবারে মশার লার্ভা খেয়ে তারা পেটটা ভরায়, পেট পুজোতে মশা লাগে ওদের। এই যে আপনাকে আরেকটা কথাও চুপি চুপি বলি, মানে মশা দিয়ে পেট পুজো করে যেমন ওই তেচোখা, গাপ্পি বা গাম্বুসিয়া এই মাছগুলো, ঠিক সেরকমই মশা দিয়ে আবার পেট পুজো করে এমন লোকজনও কিন্তু আছে, এমন মানুষজনও আছে এই পৃথিবীতে। সব কিছু জানতে হলে, সব কিছু শুনতে হলে অবশ্যই অবশ্যই 7টা পর্যন্ত আরজে মৌমিতার সঙ্গে থাকতেই হবে, কারণ আজকে মৌমিতা চলে এসেছে সেই সঙ্গীকে সঙ্গী করে। কাকে? সেই সঙ্গী যে আমার আপনার শত্রু, যাকে দেখলেই আমি আপনি মারমুখী হয়ে উঠি, হাত কোলে নিয়ে কিছুতেই বসতে পারি না, তার পিছন পিছন ছোটাছুটি করি, সেও ছুটছে আমিও ছুটছি, মারবোই মারবো আজকে, কিছুতেই আমি কিন্তু আমার টার্গেটটাকে মিস করবো না, কিন্তু মিস হয়ে গেল, কারণ ওই থাপ্পড়টা নিজের হাতে নিজেই খেয়ে ফেললাম। এটাই তো হয়, তখন কি টেক ইট ইজি বললে হয়? ইজি সব কিছু নেওয়া যায় না, ইজিভাবে নেওয়া যায় না। আরে বাবা, এই সমস্ত কথা বলছি বলে আপনি ভাববেন না মৌমিতা বুঝি মশা বিশারদ। এই যে নিউ টাউনের খবরটা আপনাকে শেয়ার করলাম না, এই রিপোর্টটা পাবলিশ করেছেন বর্ধমান ইউনিভার্সিটির গবেষকরা। আর আমি আরও একটা ইনফো শেয়ার করব, তবে তার আগে ভীষণভাবে ইচ্ছে করছে একটা ধাঁধা জিজ্ঞেস করি আপনাকে। বলুন তো দেখি, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে শুয়ে থাকে পরমেশ্বর। হ্যাঁ, এই যে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে শুয়ে থাকে পরমেশ্বর, পরমেশ্বর বা পরমেশ্বরী হয়ে আপনি শোবেন কোথায়? ওই ঘরের মধ্যে ঘর মানে আপনার বাড়ি, আপনার ঘর, তার মধ্যে আবার একটা ঘর, মশারি। সিম্পল উত্তর, সেই মশারির মধ্যেই সে তো আপনি শুতেই পারবেনই, পারছেনই, এবং সেটা কখন? অবশ্যই রাতে। আর দিনে হালকা লাইট কালারের জামা পরতে হবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। আপনার ওই মশারির জামা তৈরি করে মশারির ড্রেস পুজোর সময় কিনে নিয়ে আপনি পরবেন এমনটা নয়, হালকা লাইট কালারের জামা পরলেই মশা কিন্তু আপনার পিছু পিছু আসবে না। গবেষণা বলছে লাইট কালারের ড্রেস পরলে মশারা কম কাছে আসে, আর ডিপ কালার মানে একটু বেশি বেশি কাছে ঘেঁষে। তো ডিপ কালারের এই যে ড্রেস পরা লোকজন, মশাদের আসলে সফট টার্গেট। তাহলে কি সারাদিন ওই মশারি টাঙিয়ে লোকজন তার মধ্যে ঢুকে বসে থাকবেন? মোটেই না। একটা হাফ ইঞ্চির কম সাইজ পুচকি মশা, অথচ তার দিদিগিরি একদম মানে পৃথিবী শুদ্ধ, লোক কিন্তু অস্থির। দেখুন আমি কি বললাম, পুচকি মশা দিদিগিরি কেন বললাম, পুচকে বললাম না, পুচকি বললাম, কারণ ওই যে একদম সহজ ছেলেরা, মানে ছেলে মশা বাইট দেয় না তো, কামড়ায় না, ছেলে মশা রক্ত খায় সব কিছু, ওই মশকি মানে মেয়ে মশা, তারাই বেশি বেশি করে ওড়ে, তারাই বেশি বেশি করে ঘোরে, তারাই বেশি বেশি করে কামড়ায়, বাইট দেয় এবং আমাদেরকে টাইট দেয়, আর রক্ত খেয়ে তারা পেট

0: রস ওরা খায়, মানে ছেলে মশা হচ্ছে পুরো ভেগান, তাদের ওই পুরুষ মশার ডায়েট শুধুই ভেজ, হ্যাঁ ভেজিটেরিয়ান বা ভেগান তাদের আমরা বলতেই পারি। বলবো আরও অবাক করা মশা কথা সব কিছু বলবো, শুধু আপনি থেকে যান সাতটা পর্যন্ত আমার কাছে একদম রেডিওর পাশে, আর কিচ্ছু লাগবে না, শুধু আপনি থাকুন কাছাকাছি, থাকুন পাশাপাশি, থাকুন মশা নিয়ে অনেক অজানা তথ্য ইনফো সব কিছু পেয়ে যাবেন, কারণ আর যে মৌমিতা আছে আপনার সঙ্গে হট সিটে বসিয়ে মশাকে। আজ মশার দিন, মশার দখলের দিন।
1: কাছে বসো, কিছু কথা বলো।

0: কিছু কথা বলো।
1: আপনি কাছে এসে বসতেই পারেন, আপনি পাশে এসে বসতেই পারেন, কিন্তু সে না, সে কিছুতেই আমার কাছে এসে বসুক, আমার পাশে বসুক বা আমার গায়ে এসে বসুক আমি চাই না। আমি কেন, আপনিও চান না। আসলে তাকে দেখলেই হাত উঠে যায়, হাত চালাই, আমরা মারমুখী হয়ে উঠি, কারণ আমরা বাঁচতে চাই। কানের কাছে এক নাগাড়ে সিম্পনিটা চলছে, আয়েস করে হুল ফুটিয়ে কি যেন ওরা বলছে, এই রক্তটা দারুণ খেতে, বেশি রকমের সুইটো, ওরাই তো সবার চেনা, ওরাই মস্কুইটো। এই যে 3 মিলিমিটার, মানে পুচকি এক মশা, আজকে গোটা দিনটাই তাদের দখলে, তারাই অধিকার করে রয়েছে। গবেষণা বলছে কয়েকটা জিনিস যদি আমি আপনি মেনে চলি, তাহলে কি না আমাদের পিছনে সেভাবে কিন্তু মশা আর ঘুরঘুর করবে না, সেটা এড়ানো যাবে। কি করতে হবে, মশার জ্বালায় তো অতিষ্ঠ, মানে আমি আপনি সবাই, কিন্তু সেটা হতে হবে না। গবেষণায় দেখা গেছে বেশ কিছু লোকজনকে মশা বেশি ভালোবাসে, সত্যিই সেটা নাকি, মানে নাকি আমি জাস্ট মজা করে বলছি, সেটা তো আপনি একটু আগেই বুঝতে পেরেছেন। কারণ ওই যে বলছিলাম যে ও পজিটিভ রক্ত হলে বেশি বেশি করে মশা তাদেরকে বাইট দেয়, আবার যাদের ঘাম হয় প্রচণ্ড তাদেরকেও মশা কামড়ায়। কিন্তু মানে এই যে আমরা বলে থাকি এটা, এটা সত্যি সত্যি নাকি এটা একটা মিথ হয়ে গেছে, সেই একটা ব্যাপার, একটা কনফিউশনও কিন্তু লোকজনের মধ্যে থাকে, সেটাও শেয়ার করব। এই সমস্ত তথ্য আজকে শেয়ার করব বলেই তো আজকে সেই হট সিটে ওই মশাকে বসিয়ে সেলিব্রেট করছি দিনটা। না, আজকে মশাদের জন্মদিন নয় বা আজ মশাদের নামকরণ হয়নি, তাহলে কেন আজকে এই 20th August মশাদের দিন, মশা দিবস কেন বলছি, সবই তো বলবো, বলবেন আপনিও। শনি রবিবার ভোরাইতে আপনি কথা বলবেন, শনিবার আর রবিবার ভোরাইতে শেয়ার করবেন আপনি আপনার মতামত আপনার মতো করে। চাইছি তো জানতে, চাইছি আমরা শুনতে এই অগস্ট মাসে ভোরাইতে আপনার কথা। বিষয়টা শোনেননি, জানেন না, নাকি শুনেছেন, জেনেছেন, কিন্তু লিখছি লিখবো করে লেখা হয়ে ওঠেনি, কারণ বিষয়টা মনে হচ্ছে আর একবার শুনলে ভালো হতো। চলুন, একবার কেন, দুবার তিনবার অনেকবার কিন্তু শুনতে পাবেন, চলুন শুনে নিই শনিবার রবিবার এই অগস্ট মাসে ভোরায়ের বিষয় কী। তারপর ফিরছি গানের ওপারে মশাদের সঙ্গে নিয়ে, কারণ আজকে মশাদের দিন, সে হোক না আমার আপনার শত্রু, তাতে কি গোটা দিনটা সে দখল করে রয়েছে, সে গোটা দিনটা অধিকার করে রয়েছে, কারণ আজকে মশা দিবস, তাই মশা তাদেরই দিন আজকের দিনটা। চলুন তাহলে শুনে নিই এই অগস্ট মাসে কোন বিষয়ে আপনি আপনার কথা, আপনি আপনার মতামত আপনার মতো করে শেয়ার করবেন, চলুন শুনে নিই।
2: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে, পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই, কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামা গীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান

AIRFMRainbowKolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতি সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:41 হয়ে 54 সেকেন্ড। সময়টা ভোরাইয়ের হলেও দিনটা কিন্তু আজকে মশাদের দখলে। হ্যাঁ, আজকে মশাদের দিন, মশা ওড়াউড়ির দিন, মশা ঘোড়াঘুরির দিন। তো রক্তচোষা, রক্তশোষা, সেই ছোট্ট এক মশা, সেই মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু, যে আজকে গোটা দিনটা তারই অধিকারে রয়েছে, দাদাগিরি করছে সে। গোটা দিন জুড়ে সে আজকে দাদাগিরি, দিদিগিরি সব কিছু কিন্তু করবে। এই যে বর্ষা বা শীত মানেই মশার পৌষ মাস, এটা তো বলাই, কারণ বর্ষায় পরিবার বাড়িয়ে মশাদের একেবারে পোয়া বারো হয়। তো এখন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝোড়ো ব্যাটিংয়ের পালা তার। আপনি জানেন মশারা কাদের টার্গেট করে? এই নিয়ে রীতিমতো গবেষণা করেছেন গবেষকরা, এবং তারপরেই কিন্তু রিপোর্টটা পাবলিশ হয়েছে, শুনলে আপনি জাস্ট চমকে যাবেন। ওই যে বেশি ভালোবাসে মশা তাঁদেরই, যাঁদের কাছে পাসিনা কা বদবু, হ্যাঁ, ঘামের গন্ধ যাদের আছে, বা ও পজিটিভ বা এবি গ্রুপের রক্তের মানুষদের মশা ভীষণ পছন্দ করে, আর তাই জন্যই তাদের মানে তাদের প্রতি বেশি বেশি করে আকৃষ্ট হয়, হামলা করে তাঁদের উপর বেশি। আর যারা একটু ফ্যাটি, যারা একটু মেদ যুক্ত হয়, মানে মোটাসোটা আর কি, যারা হয় মোটোসুটো, যারাই হয় মশাদের খুব পছন্দ তাঁদেরকেও। ওই রকম মোটাসোটা মানুষজন দেখলেই মশা একদম আকৃষ্ট হয়। কথায় কথায় লোকজন বলেন না, ওরে বাবা, আরে পা দুটো একেবারে ছিঁড়ে খাচ্ছে, আরে বাপু, দোষ ওদের নয়, দোষ আপনার, পায়ে ব্যাকটেরিয়া বেশি থাকে, তাই পা ওদের সব টার্গেট। সেই সঙ্গে মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আবার জিন, হ্যাঁ জিনও রয়েছে জড়িয়ে। 100 ফুট দূর থেকে কার্বন ডাইঅক্সাইডের গন্ধ টের পেয়ে সেই লোকের পানে মশা

আপ ইঞ্চির থেকেও ছোট মশা, অথচ ঠোঁটে, মানে তাদের যে ঠোঁটের বলবো নাকি তাদের হুলের বলবো, যাই হোক না কেন, তার যা জোর, মানে তাদের ওই ঠাঁটে ঠমকে তারা কিন্তু রাজ করছে পৃথিবী জুড়ে। 3,700 বেশি প্রজাতিও কিন্তু রয়েছে এই মশা, এই পৃথিবীতে কিন্তু রয়েছে। তবে তারা সবাই তো আবার রোগ ছড়ায় না, মশা আকারে ছোটে হলেও বিপদ কিন্তু বিশাল। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ইয়েলো ফিভার, ফাইলেরিয়া, এমন বেশ কয়েকটা রোগ তো এই মশাই ছড়ায়। এই যে পুঁচকে পুঁচকি মশা, এদেরকে অবহেলা কিন্তু কিছুতেই করা যাবে না। আবার ভয়ে মশারির মধ্যে দিন রাত ঢুকেও বসে থাকা যাবে না। শুধু মনে রাখবেন যে মশা বাইট দিয়ে টাইট দিতে এলো আমাকে আপনাকে, সে নিজেও কিন্তু পুষ্টিকর রক্ত চুষে আয়ু মেরে কেটে, মানে তাদের যে আয়ুটা হয়, রক্ত রক্ত আমার আপনার থেকে চুষছে, হ্যাঁ শুষে নিচ্ছে, কিন্তু তাদের আয়ুটা কতদিন হচ্ছে, খুব বেশি হলে মেরে কেটে 2-4 সপ্তাহ, মানে 1 মাসের বেশি মশা বাঁচতে পারে না। তাই আপনাকে যে মশাটা আজকে কামড়েছে আপনি ভাববেন না ও নিশ্চয়ই আবার পরের মাসে আমায় এসে কামড়াবে, 1 মাসেই তার আয়ু শেষ, মানে 2-4 সপ্তাহের মধ্যে সে একদম মানে তার নাশ হয়। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনি উত্তর পেলেন মশা কীভাবে 100 ফুট দূর থেকে আমাকে আপনাকে টার্গেট করে, আমাদেরকে খুঁজে পায়, টার্গেট কেন তাদের মিস হয় না, বা অন্যের চেয়ে আপনাকেই মশা কেন বেশি কামড়ায়। ক্লিয়ার হলো তো ব্যাপারটা। এবারে বলি মশার কাছে 5-তারা হোটেল কোনটা আপনি জানেন? হ্যাঁ একদম, 5-স্টার হোটেল, মশার 5-স্টার হোটেল আছে। আপনার বাড়িতে থাকা জমে থাকা জল, ফেলে রাখা টব, পুরনো টায়ার, সেখানেই যেখানেই জল জমে থাকে সেখানেই তো মশা বংশটা বাড়িয়ে ফেলে, আর বংশটা একদম বাড়িয়ে নিতে পারে একদম মনের আনন্দে তারা, আর সেজন্যই ওটাকে 5-স্টার হোটেল বলছে। তাদের এই আনন্দে জল ঢালছে আবার ড্রোন, কারণ ড্রোন উড়ে এসে ছবি তুলে স্প্রে করে দিচ্ছে, ব্যাস মশাকে করছে শেষ। ওই মশা ছোট, সাইজ ছোট, কিন্তু ইম্প্যাক্ট একদম বড়, বিশাল। আজ সেই ছোট্ট প্রাণী পতঙ্গের কথাই হচ্ছে যাকে কেউ আমরা ভালোবাসি না, কাছে এলেই আমরা তাড়িয়ে দিই, না হলে আমরা খুন করি তাকে। আজ সেই মশাদের দিন, দিনে দুপুরে বা রাত দুপুরে সব সময় ব্যস্ত তারা ডিউটি সামলাতে। আজকে দিনটা যখন সেই সাইজের ছোট মশার, তখন তাদের পছন্দসই পরিবেশ অ্যাম্বিয়েন্স যেখানে আছে, তেমনই একটা গান ডেডিকেট করছি ওই মশাদের, মানে একটা গল্প বলছি। হ্যাঁ ভুতুরে মনে হলেও কিন্তু সব ভুতুরে নয়, অদ্ভুতুরে বলেও কিন্তু কিছু কিছু জিনিস আছে। চলুন গানটা শুনি, তারপর আবারও আসছে মশা আপনার কাছে, আপনার পাশে।

ভুতুরে নয় গো, সব অদ্ভুতুরে। এই যে একদম তাই, মানে ব্যাপারটা কেমন যেন যে মশার জ্বালায় আমি আপনি একদম অতিষ্ঠ, আর সেই মশা কামড় খেতে বাইট দিতে এসে লোকজন আবার মানে সেই মশার কামড় খাওয়ার জন্য কম্পিটিশনে সামিল হচ্ছে। হ্যাঁ, কম্পিটিশনে কম্পিটিটর হয়ে সেখানে সে চলে যাচ্ছে। হয় সত্যি হয়, রাশিয়ার বেরেজনিকি শহরে প্রত্যেক বছর এই উৎসব বা প্রত্যেক বছর এই ফেস্টিভ্যাল বা কম্পিটিশনের আয়োজন করা হয়। যারা কম্পিটিশনে পার্টিসিপেট করবেন তাদের ড্রেস কোড আছে, আর ওই বেরেজনিকি শহরের ঘন যে বন সেখানেই কিন্তু হয় এই প্রতিযোগিতা বা এই কম্পিটিশন। সেখানে লোকজন আসবে। এবারে আমি কিভাবে হয় প্রতিযোগিতাটা, যদি আপনি ইচ্ছুক হন, যদি ইন্টারেস্টেড হন যে হ্যাঁ মশার কামড় খাবো আমি, মশা আমাকে বাইট দেবে কিন্তু আমি টাইট হব না, মানে আমি জাস্ট সেখানে গিয়ে জয়ী হয়ে চলে আসবো, তাহলে আপনার জন্য অবশ্যই ইনফরমেশনটা আমাকে শেয়ার করতেই হবে। সেটা হচ্ছে একে একে সেখানে প্রতিযোগীরা যায়, দাঁড়ায়, লাফায়, ঝাঁপায়, মশা কামড়ায়, আর ড্রেস কোড আছেই। 20 মিনিটস পর তারা ফিরে চলে আসে, এবং আসবার পরে বিচারকরা, ডাক্তারও তাদের মধ্যে থাকেন, তারা খোঁজেন মশার বাইট কতগুলো, মানে লাল লাল দাগ কতগুলো রয়েছে, কতটা ফুলেছে সেগুলো দেখেন, এবং তার উপর নির্ভর করে জয়ী হয় একজন, এবং বিজয়ীর উপহার হচ্ছে সিরামিক কাপ। এটা হয় কোথায়? রাশিয়াতে এই কম্পিটিশনটা হয়। আর টেক্সাসে হয় যেটা, সেটা হচ্ছে মশা ধরার খেলা। যে মশা আমাকে আপনাকে কামড়ায়, বাইট দেয়, সেই মশার একটা দাঁতও কিন্তু নেই। এটা আপনি জানেন কি? একটাও দাঁত নেই। তাহলে এবার থেকে কি বলবো? এবার থেকে কিন্তু বলবো না মশা কামড়িয়েছে, বরং বলবো মশা আমাকে হুল ফুটিয়েছে, কারণ হুলই তো তারা ফোটায়, তাই না? যে মশা আমাদের খায় সেই মশাকে আবার মানুষও খায়, সত্যিই মানুষ খায়। ওই যে তানজানিয়া, মানাউই, মোজাম্বিক, এই সমস্ত জায়গায় কিন্তু লোকজন মশা ধরে মশা খায়। তবে শুধু শুধু খায় না, অবশ্যই একটা জম্পেশ রেসিপি বানিয়ে তবেই কিন্তু তারা খায়। সেটা কি রেসিপি? কুঙ্গা কেক। কুঙ্গা কেক এটা হচ্ছে স্থানীয় ভাষায় বলা হয়, আসলে দেখতে হচ্ছে যে বার্গারের মতো হয়। এবার প্রশ্ন আসতেই পারে যে অত অত মশা পায় কিভাবে? এখানেও আছে একটা মজা, একটা বড় গামলা জাতীয় পাত্রে তেল মাখিয়ে নিয়ে চালায় মশাদের ওপর হামলা। আর ভাব হচ্ছে এই মশা এবার ঠেলা সামলা, হ্যাঁ কারণ আমি চলে এসেছি হাতে নিয়ে গামলা, ব্যাস চালাচ্ছি তোর ওপর হামলা। আর সেইটাই তো মশাকে বলে এবার ঠেলার সামলা। সত্যিই বিশ্বজুড়ে মানুষ মশার ভয়ে আতঙ্কে, ভয়ে আতঙ্কে যখন একদম মানে বিপর্যস্ত, তখন কি না উগান্ডা, তানজানিয়ার লোকজন মশাকেই ভয়ে রাখেন, মশাকেই চাপে রাখেন, কারণ মশা ধরে অত্যন্ত উপাদেয় কুঙ্গা কেক বানিয়ে পেট পুজো করেন তারা। মশার সাইজে ছোট কিন্তু ইম্প্যাক্ট বড়। মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে সচেতনতার প্রচার চলে সারা বছর ধরে, তাতে মশার বই গেল। মশাকে কাত করার জন্য ধূপ, স্প্রে, অয়েল, কয়েল সব ফেল। যত চেষ্টাই করি না কেন, রক্তবীজের ঝাড়ের মতো মশা ঝাঁকে ঝাঁকে ওড়ে। মশার হাত থেকে দিনে দুপুরে বা রাতে রাত দুপুরে কখনোই কিন্তু মুক্তি মেলে না, নিস্তার নেই, তার দেখা সব জায়গায় মেলে। একটু ভুল বললাম, সব জায়গায় মেলে না, ওই যে একটু আগেই আপনাদের বলেছিলাম বেশ কিছু দেশ আছে সেখানে মশা মোটেই মেলে না। আইসল্যান্ডে মশা নেই, কষার ঠান্ডায় মশাই একেবারে অসার হয়ে যাবে মশা, আর সেজন্যই তো মশা ট্রাই করেনি সেখানে ঘাঁটি গাড়তে। হাওয়াই দ্বীপে একদম মশা হাওয়া, হাজার খুঁজলেও পাবেন না আপনি হাওয়াই দ্বীপে মশাকে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু মানে দেখতে পাবে ভালো, যেটা আছে সেটা হচ্ছে ভালো মশা, দেখতে হবে সেই ভালো মশাকে খুঁজে, মানে মশা আবার ভালো, আপনি ভাবুন, সত্যিই তাই, ভালো দৈত্য মশা আছে কিন্তু এই কলকাতাতেও, তারা আছে ভালো দৈত্য মশা, তারা খায় মশাকেই। হ্যাঁ, মশার জোমও তাকে কিন্তু আপনি বলতে পারেন। মশার জোম হচ্ছে এই দানব দৈত্য মশা, যার আসল নাম হচ্ছে স্প্লেন্ডেন মশা। হাতে বসিয়ে রাখুন আপনি, একবারও কামড়াবে না। ভালো মশা, দৈত্য মশা, এদের সাইজটাও কিন্তু একেবারে গাব্বা, 18 থেকে 20 মিলিমিটার, তাই তো এদেরকে দৈত্য মশা বলা হচ্ছে। আবার এই আমার আপনার কলকাতা শহরে এদের দেখা মেলে বললাম, আর এই ভালো মশার জন্ম এখন কৃত্রিম উপায়ে গবেষণাগারেও হচ্ছে। মশা দিয়েই মশার বংশকে শায়েস্তা করবার জন্যই কিন্তু এই টেকনিকটা বা এই ট্যাকটিসটা ফলো করা হচ্ছে। এবারে বলি মশা দিবস, আজকে এই যে বারবার বলে চলেছি মশা একদম মানে মশা তারা এই একটা দিন দখল করে রয়েছে, একটা দিন অধিকার করে রয়েছে, অথচ এরা শত্রু, আমার আপনার শত্রু, কত কত রোগ সৃষ্টি করছে, তবু মশা একটা দিন রয়েছে। কারণ এই কনসেপ্টটা এই কারণেই এসছে, মশা শুধু উপদ্রব নয় বরং পৃথিবীর সবচেয়ে মারাত্মক রোগবাহী পতঙ্গ, এটা লোকজনকে মনে করানোর জন্যই কিন্তু ডেটা পালন করছে বিশ্বজুড়ে। রোনাল্ড রসের সেই আবিষ্কারকে স্মরণ করে পালিত হচ্ছে মশা দিবস। 1897
ছবিতে তিনি কি করেছিলেন, রোনাল্ড রস, তিনি তো অ্যানোফিলিস মশার জন্য যে ম্যালেরিয়া হচ্ছে সেটা আবিষ্কার করেছিলেন এবং 1902 তিনি নোবেল পান, আর সেটা ছিল অগস্ট মাস। মশা আর রোগের মধ্যেকার সম্পর্কে জনসচেতনতা ঠিক করে ধরে রাখার জন্যই 20th August ওয়ার্ল্ড মসকুইটো ডে হিসেবে পালন করছে গোটা বিশ্ব। আর ওই যে বলছিলাম একটু আগে ভালো মশা মার্কেটে ছেড়ে, বনে জঙ্গলে ছেড়ে মশাকে নিধন করা হচ্ছে বিদেশে। ক্যালিফোর্নিয়া, জর্ডন, আমাজন, এই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মশার নিধন বা মশা মারার গল্প। মশার দাদাগিরি দিদিগিরি খতমের প্রয়াস কিন্তু ক্যালিফোর্নিয়া, জর্ডন, আমাজনে অলরেডি শুরু হয়ে গেছে। হবে আরও কিছুক্ষণ গল্প, কারণ আছি তাদের গল্প নিয়ে, তবে আমার গল্প কিন্তু নেই, আজ আছে শুধু তাদের গল্প।

সত্যি আমার কোনো গল্প নেই, গল্প আছে ওদের, মানে মশার গল্পই আজকে তো হচ্ছে সকালে। আজ মশা দিবস, মশাদের অধিকার করে রাখা একটা দিন, গোটা দিন তারা রয়েছে অধিকার করে। এই ঘন্টায় আমি বলছি মশাদের নিয়ে কথা, পরের ঘন্টাগুলোতে বলবেন আপনি মশা নিয়ে মশা কথা। আরে বাবা, সেই যে প্রবাদ মশা মারতে কামান দাগা, সত্যিই জাপানে কিন্তু হচ্ছে কামান ইউজ। আমাদের শহরেও কামান এনে ধোঁয়া দেওয়া হতো একটা সময় মশা মারবার জন্য, কিন্তু জাপানে কামানের গোলার শব্দে মশা ওড়ার ক্ষমতা একদম হারিয়ে ফেলে। কলকাতায় ড্রোন উড়িয়ে দেখা হয়, কোথাও কোনো পরিত্যক্ত জায়গায় জল জমে থাকলে সেই জলও পরিষ্কার করে ফেলা হয়, কারণ ওই স্ট্যাগন্যান্ট ওয়াটারেই তো মশা পরিবার তাদের বাড়িয়ে ফেলে না, তারা সেখানেই একদম মনের আনন্দে পরিবার বাড়ায়। মশা ছোট্ট একটা পতঙ্গ, ছোট্ট একটা ইনসেক্ট, কিন্তু অনেক বড় বিপদ ঘটায়। আজ 20th August মশার নাশটা কিন্তু মাস্ট, এটাই হোক অঙ্গীকার আজকে থেকে। 6:56 অলরেডি হয়ে গিয়েছে আর 7:00 দিকে ঘড়ি এগোচ্ছে, এগোচ্ছে আমরাও সচেতন হচ্ছি, সচেতন করছি অন্যকে। মশাবাহিত রোগ থেকে বাঁচতে সবাইকেই হতে হবে সচেতন। মশামুক্ত সুন্দর একটা সমাজ গড়ে তুলতেই পারি আমি আপনি আমরা সবাই। আমার গল্প ফুরলো, মশার গল্প শেষ হলো, কেন রে গল্প ফুরলো, সময় কেন এগোলো, সময়ের নিয়মে কাঁটা এগোয় তাই তো আমাকে থামতে হয়। থামছি এখন, ফিরছি ঠিক 7:02 আমি আর যে মৌমিতা নমস্কার কলকাতা নিয়ে। থাকতে হবে কিন্তু 7:02 থেকে 10, আর সেই ঘন্টাগুলোতে এসে আপনিও বলবেন মশা কথা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক আইএসএমআর এর চতুর্থ পর্ব হবে আজ সিঙ্গাপুরে। ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বাণিজ্য, শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাঁকে স্মরণ করা হচ্ছে। দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপিত হবে। এই উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আজ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলের বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা। এছাড়া সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীরও উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ক্যালেন্ডারে যদিও এখন চলছে শরৎকাল, মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি নাজে হাল, মন চাইছে এবার ফিরুক সূর্যমামা ফর্মে, এক নাগারে বৃষ্টির জ্বালা বুঝছি মরমে মরমে। এখন থেকে প্রায় ঘন্টা দিনে গানের সঙ্গে হবে অনেক কথা, মৌমিতার সঙ্গে শুনছো তুমি বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। সূর্য আর মেঘের হাইট অ্যান্ড সিক খেলা দেখতে দেখতেই ঝেঁপে বৃষ্টি এসে হাজির হচ্ছিল শ্রাবণের মতো ভাদ্র মাসেও। হ্যাঁ, চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, কিন্তু হয়নি বৃষ্টির এখনই ইতি। বৃষ্টি এবার বড়ই দরা আজ, যদিও এই মুহূর্তে নিম্নচাপ আমাকে তোমাকে চাপমুক্ত

করে ঝাড়খণ্ড মুখী হয়েছে, কিন্তু বৃষ্টি তাই বলে যায়নি। এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টির এই বারবারন্ত ভাদ্র মাসেও হবে নাকি এর অন্ত? আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার, সাতটা ছুঁয়ে ফেলেছে ঘড়ি। এবারে বৃষ্টি হোক শান্ত, বিশ্রামে যাক বরুণ দেব, আর সূর্য এসে হাল ধরুক, মন এটাই চাইছে। আর তুমিও উইকের ফোর্থ ডেতে উইকনেস কাটিয়ে অকেজো না হয়ে বৃহস্পতিবারে কেজো দিনটা কিভাবে ম্যানেজ করবে চক আউট করে ফেলো, আর টুকটাক ওয়ার্কআউট করতে করতে এই পথ চলা শুরু হোক ভালোবেসে ভালোবাসা। আর সেই গানটা শুনতে শুনতেই যে গানে রোদের জন্মদিনে ভেসে যাওয়া যায় অবশ্যই, কোথায়, রূপকথাতে, সেই গানই তো এখন থাকছে তোমার কানে।

0: ক্যান্টিন থেকে ট্রেনের কম্পার্টমেন্ট সব জায়গায় একটাই আলোচনা চলছিল এতদিন ধরে, যে বৃষ্টি কবে থামবে। এক নাগারে বৃষ্টি ভিজে শহর কলকাতা এখন সত্যি রোদের খোঁজে। চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, এবার কি বৃষ্টির হোক ইতি। শ্রাবণ শেষে তুমি আমি এখন এই মুহূর্তে ভাদ্র মাসে, ক্যালেন্ডারে শরৎকাল, তবুও বৃষ্টি ভিজে হচ্ছি আমরা নাজেহাল। বৃষ্টি আসলে এবছর স্বাভাবিকের থেকে 40% বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাসে হাওয়া অফিস তো এমনই আপডেট দিয়েছিল যে অগস্ট মাসের মতোই সেপ্টেম্বরেও নাকি বেশি বৃষ্টি হবে। তারা কিন্তু এটাও বলছে, হবে তো, অকেশন সেলিব্রেশনও হবে সামনেই, 23rd অগস্ট ঝুলন যাত্রা, তারপরে 28th অগস্ট রাখি উৎসব আসছে, তারপরে সেপ্টেম্বরে জন্মাষ্টমী। সেটা তুমি আমি জানি, জানি না যেটা সেটা হচ্ছে আজকে 20th অগস্ট ডেটা কেন মেমোরেবল, আর সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই উল্টাতে হবে ডায়েরির পেজ। আর এখন সেই ডায়েরি আর যে মৌমিতার হাতে। August 2 ভাদ্র 1433 বঙ্গাব্দ, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে, বলছি আমিও আজকে 20th অগস্ট, আজকের দিনটা মশাদের জন্য ছেড়ে দেওয়াটা মাস্ট। মশাদের দিন আজকে গোটা বিশ্বজুড়ে, মশাদের রাজ করবার দিন। সেই সব তো তোমরা শুনেইছ, যারা আমাকে আজকে ভোড়াইতে শুনেছ, জেনেছ, তারা অনেক কিছু। আর আজকে 20th অগস্ট ডেটার ভ্যালু কিন্তু অনেকখানি, অনেক ঘটনার সাক্ষী কিন্তু আজকের দিনটা, আজকের ডেটটা। 1828 20th অগস্ট রাজা রামমোহন রায় এবং আরও বেশ কয়েকজনের চেষ্টায় উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজে শুরু হয় এই আমাদের শহর কলকাতায়। আজকে আবার এস্তোনিয়ার স্বাধীনতা দিবস, আর আজকের দিনে 1919 লন্ডন আর প্যারিসের মধ্যে বিমান সার্ভিস শুরু হয়। আজকে দেখছি রামেন্দ্রসুন্দর ত্রিবেদীরও জন্মদিন। শুধু তাই নয়, আজকে অনেকের জন্মদিন হবে, সেই সমস্ত কথাও। তবে তার আগে তোমাকে বলছি, এত এত ঘটনার ঘন ঘটা শেয়ার করতে করতেই তোমাকে বলছি, আজকে ফাস্টিংটা ব্রেক করো ওটসের কোনো একটা প্রিপারেশন দিয়ে। আজকে ওটসের দিন, টিফিনে ক্যারি করো তুমি চকলেট কেক বা চকলেট পেস্ট্রি। আসলে এই মাসটা এই চোকো মাফিন বা পেস্ট্রি এদের দখলে রয়েছে। আর তোমাকেই বলছি, তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, ভাজাভুজি থেকে শত হাত দূরে থাকলেও আজকে একটু আলু ভাজাটা প্লিজ খেও, কারণ আজকে ফ্রেঞ্চ ফ্রাই টমেটো কেচাপে ডিপ করে বাইট তুমি দিতেই পারো, সন্ধ্যেটা জমাতেই পারো এই স্ন্যাক্সে। আজকের দিনটা তারও অধিকারে রয়েছে। আজ 20th অগস্ট ডেটা মেমোরেবল করতে তোমার মেনু লিস্টে এই এত সব আইটেম জুড়ে দিলাম যা কিনা তোমার জিভের স্বাদের অদল বদল এনে দেবে। আর এখন আর কোনো কোনো কোনো কথা নয়, আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখবো একটা রোম্যান্টিক গান শুধুমাত্র তোমার জন্য।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: ডুবে তো যেতে হয় এইভাবেই, ভালোবাসার সাগরে ঠিক এভাবেই ডুবে যেতে হয়। নো বিরহ, নো বিচ্ছেদ, হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে এভাবেই শুধু ভালোবাসা। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সে সমস্ত মানে প্রেডিক্ট করতে আমি বাপু পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে মানে ওয়েদারের মতো আনপ্রেডিক্টেবল হলেও ব্যাপারটা, কিন্তু যেটা পারবো আমি সেটা হচ্ছে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিতে পারবো, কারণ এখন অলরেডি 7:16 হয়ে গিয়েছে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: স্টুডিও ঘড়িতে একদম মানে কমার্শিয়াল ব্রেকে যেতে যেতে এই সময়টা দেখছি 7:16 হয়ে 55 সেকেন্ড অলরেডি হয়ে গেল। আরে বাবা, যে কথাটা বলছিলাম একটু আগেই গানের মধ্যে, যে আমরা মানে এইভাবেই কিন্তু ভালোবাসার সাগরে ডুব দিতে পারি, যেখানে ভালোবাসাটা একদম মানে কোনো রকম হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুমাত্র ভালোবাসা যায় দিনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তবে এটাও ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশনটা জাস্ট জমে যায় মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ওই যে ডেটিং ইটিং আর আউটিংয়ে, আর যেটা জমে যায় অফকোর্স কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 20th August, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম যে ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি ওয়েশ। আজকে অ্যাক্টর কমেডিয়ান জাকির খান, অ্যাক্টর রণদীপ হুডা, অ্যাক্ট্রেস অমৃতা পুরী, অ্যাক্ট্রেস এবং মডেল বৈষ্ণবীর বার্থডে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে, যিনি লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের মাধ্যমে সিনেমা ডিরেক্ট করেন, তেমনই এক ডিরেক্টর প্রডিউসার অনুজ সাপরুরও বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলেবের সঙ্গে তোমার লাইফের স্পেশাল ডেটা বার্থডেটাও শেয়ার করছো, শেয়ার তো আমিও করবো। আরে বাবা, ওই যে হাওয়া মোরগ ওয়েদার কক, সে তো বলছে এখন শ্রাবণের অন্ত হলেও বৃষ্টি।

কিন্তু আবারও হবে বারবার। তো নিম্নচাপ চাপে ফেলেছিল তোমাকে, আমাকে নতুন করে কিন্তু আবারও নাকি সে চাপে ফেলতে আসছে। সঙ্গে ঘূর্ণাবর্তও ঘুরঘুর করছে আর অ্যাক্টিভ রয়েছে মৌসুমি বায়ু এখনও, মানে ত্রিফলা অ্যাটাকে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে, মানে বৃষ্টির হবে ছুটোছুটি নেই কিন্তু তবে গরমের ছুটি। এল নিনোর প্রভাব যেমন রয়েছে তেমনই কিন্তু দরাজ বৃষ্টির খেলা, সবই তো তুমি আমি দেখছি। আর দেখছি তো আবার কল্কি, হ্যাঁ কল্কি মানে অ্যাক্ট্রেস কল্কি কিন্তু এসেছে কলকাতায়। অ্যাক্ট্রেস কল্কি শুটিংয়ের ফাঁকে দেখছে কলেজ স্ট্রিট থেকে গঙ্গার ঘাট, আর কলকাতা ঘোরাফেরাতে মাস্ট যেটা সেটা হচ্ছে স্ট্রিট ফুড। হেলথ কনসিয়াস ছিপছিপে কল্কিও কিন্তু ভোলেনি সেই কলকাতার রোল থেকে ঝালমুড়ি ফুচকা ঘটি গরম এই সমস্ত কিছু টেস্ট করতে। শহর আসলে জানে খেতে, শহর আসলে জানে খাওয়াতে, আর সেজন্যই তো তোমাকে বলছি পেটা ইন্ডিয়ার তরফ থেকে জিতে ফেলেছে আমাদের শহর কলকাতা অলরেডি, কি বলতো, সেরা ভেগান সহায়ক শহরের তকমা। আর অকেশন থেকে ভ্যাকেশন ডে সেলিব্রেশন সব কিছুতেই এগিয়ে রয়েছে তোমার আমার শহর, তাই তো এগিয়ে এসে এই শহর তুমি ঘুরতেই পারো এই বর্ষা হোক না বৃষ্টি, তাতে কি পুরনো প্রেমকে আবারও কিন্তু নতুন করে তুমি আবারও ঝালিয়ে নিতেই পারো। আর সুদে আসলে সেই প্রেমটা দেখো একদম পুরনো হলেও কিন্তু আরও আরও আরও আরও করে বেড়ে যাবে, ভালোবাসার কেমিস্ট্রিটার রসায়নটা ঠিক এইভাবেই কিন্তু জমে যাবে।

এরকম মিষ্টি মিষ্টি প্রেমের গান যতই পুরনো হোক না কেন, ভালোবাসা বা প্রেম একেবারে সুদে আসলে যেন দ্বিগুণ করে দেয়, তাই না? কোনো স্টক এক্সচেঞ্জের মার্কেটের হিসেব কিন্তু এরা করতে পারে না বা বলতে

পারে না। এই ভালোবাসা প্রেমের এই হিসেব নিকেশ কোনো স্টক এক্সচেঞ্জের পক্ষেও কিন্তু করাটা সম্ভব নয়। আর শহর কলকাতায় প্রেম ভালোবাসা জমানোর জন্য আছে তো কত শত অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, আছে ভিক্টোরিয়া, আছে নলবন, আছে সেন্ট্রাল পার্ক, আছে ইকো পার্ক। আর এই শহরে সফর জমানোর জন্য মানে জমে যায় যেটা, সেটা কিন্তু কী বলো তো, খাওয়া দাওয়া। একদম মানে সফর যেমন জমে যায় ঠিক তেমনই কিন্তু খাওয়া দাওয়াটাও জমে যায়। অকেশন সেলিব্রেশনের জন্য, রিফ্রেশমেন্টের জন্য একেবারে পারফেক্ট হচ্ছে তোমার আমার শহর এই কলকাতা। শহরের বুকের রেস্তোরাঁর সংখ্যা তো কম নেই, প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে অজস্র রেস্টুরেন্ট। আর শহরে এখন থিম বেসড রেস্তোরাঁও কিন্তু রয়েছে, হাজির হয়েছে। যেমন রয়েছে ভাসমান ক্যাফে থেকে ফ্লাইট থিমের ইন্টেরিয়ারে সাজানো রেস্তোরাঁ, শহরেই রয়েছে ক্যাফে অন হুইলস যা কিনা রেট্রো লুকে হাজির ট্রামে। এখানে এসেই কিন্তু হতে পারে অকেশন সেলিব্রেশন, চাইলে শহরেই হতে পারে জঙ্গল সাফারি। কলকাতাতেই তো জঙ্গল সাফারি এমনই অ্যাম্বিয়েন্সে হতেই পারে, টেস্টি খাবারে তোমার পেট পুজো। আবার চাইলে টু হুইলারের মজা নিতে নিতেও কিন্তু কন্টিনেন্টাল থেকে ইটালিয়ান ডিশে ডিনার তুমি সারতে পারো, এমন বাইকার ক্যাফেও রয়েছে আমাদের এই শহর কলকাতাতে। আছে গ্রিন হাউস ক্যাফে, তাই সেখানেও প্রকৃতি দেখতে দেখতে রোম্যান্টিক মুডে টাইম তুমি কাটাতেই পারো আর পেট পুজোটাও করতে পারো। কলকাতা মানেই খাওয়া দাওয়া, কলকাতা মানেই ঘোরাফেরা। আর শহরেই কিন্তু রয়েছে ফুড প্লাজা, আছে ফুড হাব, যেমন তেমনই কিন্তু আছে এই শহরে মন খুলে প্রাণ ঢেলে আড্ডা দেওয়াই হোক বা দাবা খেলার জন্য হ্যাং আউট জোন কিন্তু রয়েছে। তাই পরন্ত বিকেলে বৃষ্টি হলেও, এই শরতে বৃষ্টি ভিজেও কিন্তু তুমি সফর জমাতেই পারো, শুধু একটা হাতে ছাতা ক্যারি করো। কলকাতা মানেই চোখের আরাম, মনের স্বপ্ন পূরণ। শহরে এখন বড় সড়ো ট্রিপ না হলেও ছোটোখাটো সফর তো জমাতেই পারো। ভিক্টোরিয়াতে কতবার এসেছো বলো তো, তুমি জানো কি কালকে থেকে এখানে শুরু হচ্ছে এক্সিবিশন, পুরনো কয়েন থেকে অয়েল পেন্টিং এই সমস্ত কিছু প্রদর্শনী চলবে পরপর তিন দিন ধরে। এই শহরেই রয়েছে হেরিটেজ বিল্ডিং, আছে পার্ক, আছে গঙ্গা থেকে ওয়াটার পার্ক, চাইলেই তুমি কিন্তু বেরিয়ে পড়তেই পারো বা চাইলেই তুমি ভেসে পড়তে পারো গঙ্গাতেই, ক্রুজে বা ওয়াটার মেট্রোতে বা ময়ূরপঙ্খী নাওতে। এবং তুমি তোমার প্রিন্সেসকে নতুন করে কিন্তু আবারও বলতে পারো তোমার মনের কথা, মানে প্রেম তুমি জমিয়ে দিতে পারো জাস্ট তোমার ফিয়ান্সেকে মনের কথা বলে, প্রেম আমার বলে। কিন্তু তুমি তোমার প্রেম ভালোবাসার ইকুয়েশনটাকে, কেমিস্ট্রিটাকে জাস্ট আরও একবার নতুন করে ঝালিয়ে নিতে পারো, জমিয়ে নিতে পারো।

এইভাবেই কিন্তু প্রেম ভালোবাসা জমিয়ে দেওয়া যায়। তবে হ্যাঁ, জমে যায় বা জমিয়ে দেওয়া যায় খেলাধুলো। মানে এই মুহূর্তে এই যে চ্যাম্পিয়নশিপ 26 চলছে যে ব্যাডমিন্টন ফেডারেশনের, সেই হাইলাইটটা তো একটু শুনতে হবে, জানতে হবে যে কীরকমভাবে খেলাটা চলছে, ব্যাডমিন্টনের স্কোর কতটা হলো, সেই সমস্ত কিছু জানা শোনার জন্য অবশ্যই আমাদেরকে একটু জাস্ট এই একটু হাইলাইটটা শুনে নিতে হবে। আর তারপরেই এই মিনিট পাঁচেক শোনার পরেই কিন্তু চলে আসবো আমি আর যে মৌমিতা অনেক অনেক কথা নিয়ে, কারণ আছি তো আজকে নমস্কার কলকাতায় আমি তোমার সঙ্গে, তুমিও আসবে আমার সঙ্গে, থাকবে আমার সঙ্গে, কারণ আজকে মশা দিবস। আর সেই মশা নিয়ে কথা হবে আজকে অনেকটাই। আপাতত চলো একটু শুনে নিই এই মুহূর্তে ব্যাডমিন্টন স্কোর কি বলছে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 7:40 হয়ে 34 সেকেন্ড, হ্যাঁ 5 মিনিট নয়, প্রায় 10 মিনিট কিন্তু তোমাদের কাছ থেকে বিরতি নিয়েছিলাম, কারণ আমি তুমি আমরা সবাই শুনে নিলাম ব্যাডমিন্টনের এই মুহূর্তে আমাদের ভারতের বা আরও অন্যান্য দেশের কোথায় কি আর কি সমস্ত কিছু রয়েছে রেজাল্টটা, সেটা কিন্তু আমরা স্কোরটা জানতে পারলাম। এই যে সময়ের সঙ্গে ছুটতে হবে আমাদের প্রত্যেককে, আর এই ছোটাছুটির জন্য কি দরকার, সেটা হচ্ছে সময় মতো খাওয়া দাওয়া দরকার। এই যে এই শহরের অলিতে গলিতে হাজার একটা রেস্টুরেন্ট রয়েছে, চাইলে তুমি কিন্তু এই শহরের স্ট্রিট ফুড থেকে থিম বেসড রেস্তোরাঁতে এসে লাঞ্চ বা না সারতেই পারো। তবে হ্যাঁ, বাড়িতেও কিন্তু আবার রেস্তোরাঁ স্টাইলে বা ধাবা স্টাইলে ডিশ কিন্তু বানিয়ে নিতেই পারো। আজকে তোমাকে ফাস্টিং ব্রেক করাবো এমন দুটো আইটেম বা এমন দুটো রেসিপি সার্ভ করব, যা কিনা ধাবা বা রেস্তোরাঁতে খুঁজতে তুমি যেও না, মিলবে না, তাহলে টেস্টটা কিন্তু হবে ধাবার মতোই। তাহলে চলো কোথায়, সোজা একেবারে রান্নাঘরে।
3: ফুড ফান্ডা,
4: রান্নাঘরে আনলাম এই কারণে কারণ যা যা লাগবে সবই মিলে যাবে তোমার হেঁসেলে আর তোমার ফ্রিজে। মশলার বেশি বাড়াবাড়ি নেই, কিন্তু রান্নাটা হবে খুব তাড়াতাড়ি। লাগবে একটা বড় ব্রেডের প্যাকেট, ব্রাউন নয়, ওটা সাদা ব্রেড হলেই ভালো। আজকে হবে পাউরুটির প্যানকেক, সঙ্গে একটা ডেজার্ট, পাউরুটি মিল্কি রোল। চলো তাহলে প্রথমে কি করব, ব্রেডগুলোকে আর কি যেটা করতে হবে সেটা হচ্ছে প্যানকেকের জন্য আগে রেডি করতে হবে। 6-7টা স্লাইস ব্রেড নিয়ে যেমন খুশি তুমি টুকরো করে ফেলো, তারপরে যেমন খুশি টুকরো করে একটা বোলে রাখো, সঙ্গে 3টে ডিম ওতে ভেঙে দিয়ে দাও, সঙ্গে নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স এই সমস্ত মিশিয়ে একটু রেস্টে রেখে দাও এই মিনিট 10-এক মতো। এবারে তুমি প্যানে সামান্য একটু তেল দিয়ে অথবা তুমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়ে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোর এই টুকরোগুলোকে একটু হালকা হালকা করে আর কি ভেজে নিতে পারো, ফ্রাই করে নিতে পারো। তারপরে ওর মধ্যে একটু গোলমরিচ, সামান্য একটু নুন অ্যাড করে নামিয়ে রাখো। এবারে প্যানে তুমি আবারও একটু বাটার দাও, মেল্ট করে ওই বাটারটার মধ্যে ওর মধ্যে ঢেলে দাও তুমি রেস্টে রাখা যে পাউরুটি ডিমের মিক্সচার, সেইটা ভালো করে প্যানে ছড়িয়ে এক পিট কুক হয়ে গেলে আবার উল্টো পিটটা উল্টে দাও। এবার ওইটাও কিন্তু একদম এরকম সাবধানে পুরো উল্টিয়ে কুক করে নাও। এবারে ওই ভেজে রাখা যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে তুমি জাস্ট ওপর থেকে সাজিয়ে দাও, একটু মজা করে মোজারেলা চিজ অ্যাড করে দাও, আর এবারে একটু ঢেকে রাখো, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সার্ভিং ডিশে সার্ভ করে দাও। পাউরুটি প্যানকেক একদম রেডি। তবে হ্যাঁ, এখানে নামে কেক হলেও মিষ্টি ব্যাপারটা তো মিসিং, তাহলে মুখ তো মিষ্টি করতেই হবে, পাউরুটি মিল্কি রোলেই মুখ মিষ্টি হবে। কিভাবে তুমি এই পাউরুটি মিষ্টি মিল্কি রোলটা বানাবে, বাকি যে ব্রেডগুলো রয়েছে 6-7টা ব্রেডের পরে তো বাকি অনেকগুলো ব্রেড রয়েছে, তো সেই ব্রেডগুলো কি করবে, ওইগুলো সাইডগুলো ভালো করে ছুরি দিয়ে কেটে এবারে সামান্য ঘি নিয়ে হালকা হাতে ব্রেডগুলোর গায়ে হাতটা একটু প্রেস করে দাও। তারপরে তুমি যে ওই যে চাকি বেলুন, যাতে তুমি রুটি বেলো, লুচি বেলো, সেই বেলুনটা নিয়ে হালকা করে

ওই ব্রেডের ওপর বেলে নিতে হবে। একটু পাতলা করে হয়ে যাবে যেই ব্রেডগুলো, প্যানে এক কাপ দুধ, সঙ্গে তিন চামচ গুঁড়ো দুধ আর এক চামচ চিনি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করে ফেলো। আর ওই বেলে রাখা পাউরুটির মাঝে পুরটা দিয়ে রোল শেপের করে ঘিয়ে ভেজে নিতে হবে হালকা করে, ব্যাস। তারপরে একটু সার্ভিং বলে রাখবে তুমি, আর হাফ লিটার দুধ জাল দিয়ে তাতে কনডেন্সড মিল্ক একটু অ্যাড করে ওই রোলগুলো ওর মধ্যে ফেলে দাও, ব্যাস। দেখো না, রোলগুলো দুধে

দুটোর রেসিপি কিন্তু রেডি, পাউরুটির সঙ্গে দু চারটি উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এদের স্বাদের ঠেলা। এই এই রেসিপিগুলো যখন রেডি তখন আর দেরি করো না, হোক শুরু, একদম ঘড়ি ধরে মিলিয়ে নাও তো ডেইলি রুটিনটা, গোটা দিনের প্ল্যানই কিন্তু রিকল তোমাকে করাবো। আর সেই রকমই কিন্তু একটা গান ডেডিকেট করছি শুধুমাত্র তোমার জন্য।

এমন গুচ্ছ গুচ্ছ কাজ, এমন গুচ্ছ গুচ্ছ কাজের রুটিনটা থাকলেও কিন্তু হিমশিম খাওয়া যায়, হিমশিম খাওয়াটা পসিবল। কিন্তু ওই তাদের কামড়টা খাওয়াটা এবং কামড় খেয়ে বাইট সহ্য করাটা একেবারে ইম্পসিবল। অথচ রাশিয়ার বেরেজনিক শহরে তাদের বাইটকে কে কতটা খেয়ে সহ্য করতে পারে তার উপর আবার প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয়। তো সেই কম্পিটিশনে কে কতগুলো কামড় খেলেও 20 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি যে কামড় খায়, যে বেশি সহ্য করে, সেই হচ্ছে জয়ী। কে সে? যার কামড়ের কথা বলছি, যার বাইটের কথা বলছি, কানের কাছে এক নাগাড়ে সিম্ফনিটা চলছে, আয়েশ করে হুল ফুটিয়ে কি যেন ওরা বলছে, এই রক্তটা দারুণ খেতে, বেশি রকমের সুইটো, তোমার আমার সবার চেনা, ওরাই তো মস্কুইটো। মশা দিবসে আজ সকালে ভাবছি মগজ ঘেঁটে, নতুন কোনো মশা যদি আনা যায় মার্কেটে, তাদের দিয়ে কোন গুণটা দেবে তুমি ভরে, উত্তরটা এক্ষুনি দিও, জানাও টেক্সট করে। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চাইছি তোমার কাছে মশা দিবসে মশাকে নিয়ে তোমার কোনো শখ কি আছে? লেখো দেখি মশার শনে, প্রিয় মশা, এই সম্বোধনে যা চাইছে তোমার প্রাণে, তোমার চেনা নাম্বারে মেসেজ করে জানিও। হ্যাঁ, আজকে 20th August, আজকে মশাদের দিন, তাই তো ভন ভনিয়ে নয়, একেবারে গুনগুনিয়ে বলে ফেলো তুমি অ্যানোফেলিস, কিউলেক্স, এডিস, এইসব মশা নয়, এমন যদি সুযোগ পাও কোন মশা তুমি মার্কেটে আনবে, মার্কেটে ছাড়বে, যার মধ্যে বেশ একটা কি দুটো বিশেষ গুণ তুমি ইনজেক্ট করে তাকে তুমি ছেড়ে দেবে।

এরা তুমি বলে ফেলো, দাঁড়াও দাঁড়াও আরও আছে, জানতে চেয়েছি তোমার কাছে, ওই যে মশা দিবসে মশাকে নিয়ে তোমার কি কোনো শখ আছে? আর শখের কথা তুমি জানিয়েই ফেলবে 9903653992 তে। প্রিয় মশার সম্বোধনে যা চাইছো তুমি মনে প্রাণে সেটাও প্লিজ, সেই বার্তাটাও কিন্তু মশাকে তুমি একটু লিখে ফেলো। আমি যাচ্ছি গান ব্রেকে যাব, আর ফিরে এসে সেই মেয়েটার সঙ্গেই তোমাকে পরিচয় করাবো যার শখ শুধুমাত্র মশাকে নিয়ে। হ্যাঁ, তাকেই তো নিয়ে আমি ফিরছি, বেশি সময় নেব না, এই ধরো মিনিট 3-3.5 এরকমই সময় নিচ্ছি, তারপরেই ফিরে আসছি আমি তাকে সঙ্গে করে, সেই মেয়েটাকে সঙ্গে করে, যে মেয়েটার শখ হচ্ছে মশাকে পটাং পটাং করে মেরে তাদের একটা করে নাম দিয়ে। বাকিটা এখন নয়, ওই 3-3.5 মিনিট পরেই বলবো, একটু ধৈর্য ধরো বস।

এইরকম বৃষ্টি এলেই কিন্তু তাদের পোয়া বারো। হ্যাঁ, কারণ এরকম বৃষ্টি অকালে যদি বৃষ্টি আসে বা বর্ষায় যদি বৃষ্টিটা বেশি বেশি হয় তাহলেই কিন্তু তাদের পরিবারের সংখ্যা মানে পরিবারের মেম্বারের সংখ্যা কিন্তু বাড়তে পারে অনায়াসে। মশার কথা বলছি, আরে বাবা, কোনোভাবেই কিন্তু কোনো ভগবানকে ডেকে কোনো ঈশ্বরকে ডেকে পরিত্রাণ মিলছে না, মেলে না। তো সেই মেয়ের পাল্লায় পড়লে কিন্তু মশারা যাচ্ছে সত্যি সত্যি গোল্লায়, মশা ধরছে, মশা মারছে, আর সাদা কাগজে স্কচ টেপ দিয়ে ছেঁটে রেখে নামও দিচ্ছে রমেশ, মুকেশ, সিগমা বয়। এখানেই কিন্তু শেষ নয়, মশাটাকে কখন মারা হলো, কোথায় বা মারা হলো, মানে রান্নাঘর, শোবার ঘর, এই সমস্ত লেখা আছে ওই কাগজে। হ্যাঁ, টিওডি মানে টাইম অফ ডেথ, পজিশন অফ ডেথ মানে পিওডি, এই সমস্ত কিছু বিবরণ লিখে রাখাটাই হচ্ছে শখ, সেই মেয়েটার শখ। যে মেয়েটাকে বললাম না তোমাকে 3-3.5 মিনিট পরে সেই মেয়েটার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেবো, ইন্ট্রোডিউস করিয়ে দেবো, সেই মেয়েটার কথাই তো বলছি। মশা মেরে ডিটেইল সব লিখে রাখাটাই হচ্ছে তার শখ। আকাঙ্ক্ষা তার নাম, আকাঙ্ক্ষার শখ হচ্ছে এটাই, আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা এটাই, আকাঙ্ক্ষার আওয়াত। আছে নাকি মশা নিয়ে এমন কোনো আজব শখ তোমার, যা করলে তুমিও হবে ভাইরাল, আসবে তুমি একদম সবার চর্চায়? আর হ্যাঁ, আজকে যদি সুযোগ পাও এমন কোনো মশাকে মার্কেটে ছাড়তে যে মশা গুনে পুরো ঠাসা হবে, তার কথাও কিন্তু আজকে গুনগুনিয়ে প্লিজ জানাও। কোন ধরনের মশাকে তুমি মার্কেটে আনবে, বেশ কিছু গুণে কিন্তু ইনজেক্ট করে কোন মশাকে তুমি মার্কেটে ছাড়বে সেন্ড করে ফেলো। আর হ্যাঁ, সঙ্গে প্লিজ আজকে মশা দিবসে সেই বস মানে মশা বসকে একটা মেসেজ লেখো, মন যা চায় প্রিয় মশার সম্বোধনে লেখো তুমি মশার স্মরণে, যা চায় তোমার মনে প্রাণে। চেক তো করবোই 9903653992। এদিকে যাদের মশা মারতে ঘোর অনিয়া বা ওই মশা মারার জন্য কয়েল অয়েল জ্বালানো বা মশারি টাঙানোতে আপত্তি, আরে বাবা কারেন্ট লাগবে না, হেভি একটা যন্ত্র এসেছে মার্কেটে, সেটার জন্য কোনো রকম কারেন্ট লাগবে না, কোনো রকম আগুন লাগবে না, লাগবে না ধোঁয়া, অথচ মশা হবে হাওয়া, মশা হবে ভ্যানিশ, কিভাবে সম্ভব? শুনতে হলে জানতে হলে অবশ্যই থেকে যাও 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে। আমি যাচ্ছি এখন মশা কথা যা তুমি সেন্ড করেছো সেটাই আমি সবার সঙ্গে।

শেয়ার করব। গুড মর্নিং মৌমিতা দি, সৌভিক সরকার অ্যাজ ইউজুয়াল কসবাহালতু থেকে প্রথম মেসেজ আমাকে পাঠিয়ে ফেলেছে, সেন্ড করে ফেলেছে মশা কথা। আজকে ভোরাইতে মশা নিয়ে যা শুনেছে খুব ভালো লেগেছে সেটা প্রথমেই বলেছে। তারপর ও যেটা বলছে যে ও এমন একটা গুণ ইনজেক্ট করে দেবে সত্যি সত্যি যেন মশা গাইতে পারে, গান গাইতে পারে, পোঁপো নয় সারে গামা পাদানি সা, এরকমই আর কি কিছু হবে। আর আমি বলি, মানে আমাদের সৌভিক বলছে, প্রিয় মশা আমার শখ তোমার এই সুর দিয়ে রক্ত না টেনে বর্ষা রাস্তায় যে জল রয়েছে সেটা তুমি টেনে নাও, এতে আমাদের অনেক সুবিধা হয়। এই শখটা কিন্তু সৌভিকের রয়েছে, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। কিন্তু তোমারও যদি এরকম কোনো শখ শৌখিনতা থেকে থাকে প্লিজ বলে ফেলো। আকাঙ্ক্ষার শখের কথা তোমায় বলেছি, সৌভিকেরও কি শখ সেটাও বললাম। প্রিয় মশার সম্বোধনে লিখছো তুমি মশার সনে যা চাইছে তোমার মনে প্রাণে, আজকে মশাদের দিন যে তাই মশা দিবসে মশাকে বস বানিয়ে বার্তা চাইছি দেখতে, সঙ্গে শুনতে চাইছি তো এমন কোন শখ তোমার আছে কি যেমনটা দিল্লির আকাঙ্ক্ষার রয়েছে, বলে ফেলো না মশা নিয়ে। তোমার যে শখ শৌখিনতার কথা হতেই পারে একটু অন্যরকম, আর যদি তুমি সুযোগ পাও মার্কেটে গুণী মশাকে ছাড়ার বা গুণী মশাকে লঞ্চ করার, তাহলে কোন গুণটা ভরে দিয়ে তুমি মশাকে মার্কেটে ছাড়বে সেই গুণটাও কিন্তু গুনগুনিয়ে সেন্ড করতে থাকো। আমি তো বলবোই আজই মশা দিবসে কয়েল অয়েল ছাড়া মশারি পর্যন্ত না টাঙিয়ে মশার সঙ্গে থেকেও মশা না কামড়ানোর এক যন্ত্রের কথা, যে যন্ত্র জানে মশা মারার মন্ত্র। হ্যাঁ, সবই আজ হবে, তবে আপাতত যেটা হবে সেটা হচ্ছে আমি এই মুহূর্তে যাব হাওয়া অফিসে, কারণ আজকে রোদ উঠছে নাকি মেঘ মেখে গোমরামুখো থাকছে, সেই জন্যই তো যাচ্ছি হাওয়া অফিসে।

আমিও চলে গেছি পাশের পাড়ায়, নয় আমি সোজা চলে গেছি হচ্ছে হাওয়া অফিসে। আকাশের মুড থেকে থেকে একদম বিগড়োচ্ছে, বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীমন্দ মোটেই নয় ওয়েদার। সত্যি সত্যি আজকে কিন্তু সব জেলাতেই বৃষ্টির চান্সেস রয়েছে। টেম্পারেচার থাকবে রেসপেক্টেবলি 33 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বুধবারের হাইয়েস্ট টেম্পারেচার ছিল 32.2, যা স্বাভাবিকের থেকে ওই 2 ডিগ্রি বেশি। লোয়েস্ট টেম্পারেচার 28, যা স্বাভাবিকের থেকে 1.6 বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 96%, মিনিমাম 66%। বৃষ্টি এতটাই কম হয়েছে, ছিটে ফোটা হয়েছে, তাই আর সেটাকে মাপামাপি করা হয়নি। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, মনে সুখে ট্রলার ভাসাও আর ইলিশ নিয়ে চলে এসো। 8টা তো বাজে চলেছে, দিনের আলোও ফুটেছে, তার সঙ্গে সঙ্গে মশার হুল। মশার কথাই তো বলছি, সেই 6টা থেকে তুমিও বলছো, তুমিও বলবে, একেবারে 10টা পর্যন্ত আছি আজকে মশাকে নিয়ে, আর তুমিও আছো আমার সঙ্গে, কারণ আজকে মশা দিবস। মশা দিবসের আজ সকালে ভাবছি মগজ ঘেঁটে, নতুন কোনো মশা যদি আনা যায় মার্কেটে, তাদের দেবে কোন গুণটা দেবে তুমি উড়ে, আর উত্তরটা এক্ষুনি তুমি জানাও টেক্সট করে। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চেয়েছি তোমার কাছে মশা দিবসে মশাকে তোমার নিয়ে কোনো শখ কি আছে? লেখো দেখি মশার শনে, প্রিয় মশা সম্বোধনে যা চাইছে তোমার প্রাণে, এই মশাগুলোকেই সেন্ড, মানে জাস্ট মশা বার্তাগুলোকেই, মশা কথাগুলোকে সেন্ড করতে থাকো 9903659992 নম্বরে। আমি যাচ্ছি এখন নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরব ঠিক 8টা 2-তে তোমার সেন্ড করা মশা বার্তা থেকে, থাকবে শেয়ার করবো মশার

মোড় খাওয়া কম্পিটিশনের কথা, কীভাবেই বা জয়ীকে খুঁজে নেওয়া হয় বলবো, এরই সঙ্গে ট্রেন কথা, ট্রাম কথা থেকে শহরের রীতিকথা, হবে মশা নিয়ে নানা রকম ইন্টারেস্টিং কথা, হবে তো অনেক গল্প গাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত মশায় নয় গো, আমি কোকিলের ডানায় ভর করে পরের ঘন্টায় যাচ্ছি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। রেলের সক্ষমতা বৃদ্ধি করতে পূর্ব রেল আগামী 4-5 বছরের মধ্যে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন, গতকাল কলকাতায় অনুষ্ঠিত রেল সিনার্জি অ্যান্ড বেঙ্গল MSME ভেন্ডার কানেক্ট সামিট 2026-এ শ্রীমতি পাণ্ডে বলেন যে সক্ষমতা বৃদ্ধি, মাল্টি ট্র্যাকিং সম্প্রসারণ, রেল ইয়ার্ড আধুনিকীকরণ এবং টার্মিনাল উন্নয়ন এগুলি অগ্রাধিকার পাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনের 2024 ব্যাচের IAS কোর্সের দ্বিতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উত্তরাখণ্ড সফরের প্রথম দিনে গতকাল উপরাষ্ট্রপতি দেরাদুনের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমিতে প্রশিক্ষণরত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের শিক্ষানবিশী আধিকারিক ও রয়্যাল ভুটান ফরেস্ট সার্ভিসের আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা জিবি মিটিংকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়। গতকাল বিকেলে ওই জিবি মিটিংয়ের সময় ABBP-র সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বচসা ও হাতাহাতির অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। সরকারের নির্দেশিকা মতো যাদবপুরে এখন কোনো ইউনিয়ন নেই, তাহলে জিবি মিটিং কেন ডাকা হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। ওই মিটিংয়ে প্রতিবাদ জানাতে গেলে ABBP ছাত্রদের ওপর হামলা চালানো হয়। বেশ কয়েকজন ছাত্র আহত হয়ে KPC মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। BSF, SSB এবং CRPF-এর পক্ষ থেকে নেওয়া এক বাহিনীকে সীমান্তবর্তী আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বনগাঁ, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের মতন জেলায় মোতায়েন করা হবে বলে নবান্ন সূত্রের খবর। এই মুহূর্তে খবর এই পর্যন্তই, পরে খবর সকাল 9টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তুমি শুনছো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা 107 FM রেনবো আর যে মৌমিতার সঙ্গে। আজকে তো 2রা ভাদ্র, আজকে 20th August, চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, তবে হয়নি কিন্তু এখনই বৃষ্টির ইতি। বর্ষা চলে গেলেও বৃষ্টি কিন্তু আছে এখনো বঙ্গে, আছে তোমার আমার সঙ্গে, আছে তারাও আমাদের সঙ্গে। কানের কাছে এক নাগারে সিম্ফোনিটা বাজায়, আয়েশ করে হুল ফুটিয়ে ওরা পেট ভরে রক্ত খায়। ওরাই বলে এই রক্তটা দারুণ খেতে, বেশি রকমের সুইটও, তোমার আমার সবার চেনা, ওরাই তো মাস্কইটো। আজ এই মশাদেরই দিন, ওই মশা যারা কিনা এই একটা গোটা দিন অধিকার করে রয়েছে। তাই বলে বলছি না যে ওদেরকে আজকে রক্ত খেতে দিন, বরং বলছি মশা দিবসের আজ সকালে ভেবেছি আমি মগজ ঘেটে নতুন কোনো মশা যদি আনা যায় মার্কেটে, তাদের দেহে কোন গুণটা দেবে তুমি ভরে? উত্তরটা জানাও তুমি টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চেয়েছি তোমার কাছে মশা দিবসে মশাকে নিয়ে তোমার কি কোনো শখ আছে? লেখো দেখি মশার শনি প্রি।

মশা সম্বোধনে যা চাইছে মনে প্রাণে চাইছি তো, মন থেকে জানতে চাইছি যদি তুমি সুযোগ পাও তাহলে কোন মশাকে তুমি আর কি মার্কেটে ছাড়বে সেটা তো বলবে, আর যদি তুমি সুযোগ পাও মশাদের নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করবে কি সেটাও বলতে পারো, নাকি পটাং পটাং করে মশা মেরে তুমি আকাঙ্ক্ষার মতো আজব শখ পূরণ করবে, বলে ফেলো কি করবে, নাকি তুমি মশাকে পোষ মানাবে, বলো না তোমার শখটা কি। আরে বাবা, তার সঙ্গে তুমি আকাঙ্ক্ষা যেমনটা করেছে, মারছো কোথায়, মানে সেই ধামটা কি, তার বিবরণটা কি, তার একটা নাম দিতে পারো, তোমার শখ মশাকে নিয়ে হতেই পারে, সেই শখ পূরণের কথা আজকে বলতেই পারো। প্লিজ ভুলো না কিন্তু এই মশা কথা জানাতে, ভুলিনি আমিও গো, ভুলিনি, কাউন্টিং আমি করছি, গুনে গুনে আমি বলছি তোমাকে, ওই 57 দিন একদম 57 days পরেই কিন্তু মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন। আসছে তো মশা কথা তোমার কাছ থেকে 9903659992 তে। আর মশা নিধনে কামান নয়, অয়েল বা কয়েলও নয়, আছে এমন এক যন্ত্র যার আছে মশা মারা মন্ত্র, কি সেটা বলবো সব বলবো, এই ঘন্টাতে থেকে যাও না। আরে বাবা, ট্রাম কথা থেকে রেল অ্যাপ কথা বলবো, শহরের রীতি কথা থেকে ট্রাফিক কথা বলবো, মশা নিয়ে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা, তাই তো আছি তুমি আমি একদম কোথায় পাশাপাশি কাছাকাছি। আসলে ওই যে একটা কথাই যে বারবার বলি, কি বলতো, একদম তোমাকে ছাড়া হতে পারে না গল্প, তোমাকে ছাড়া হতে পারে না আড্ডা, সেজন্যই ঘুরে ফিরেই কিন্তু চলে আসি আমি তোমাদের কাছে।

0: সত্যি সত্যি গো, হতে পারে না, মানে সত্যি হতে পারে না, তোমাকে ছাড়া কোনো গল্প, তোমাকে ছাড়া আড্ডা, কোনো কিছুই সত্যি তোমাকে ছাড়া জমে না, তোমাকে চাই চাই। আর দেখো, তাকে আমরা চাই না, কিন্তু সেও আমাদের সঙ্গে কিভাবে একদম জমানোর জন্য চলে আসে। আরে বাবা, রক্ত চুষে রক্ত শুষে খেতে চলে আসে, তারই নাম মশা। সেই মশাকে নিয়েই আজকে রয়েছি আমরা, মশা দিবস সেলিব্রেট করছি। হ্যাঁ, মশা রয়েছে একদম সকাল 6টা থেকে 107 FM রেনবোর এই একদম স্টুডিওতে। তবে মশাটা ছিল মানে এই এসি রুমে ছিল না, কিন্তু মশা প্রতীকী হয়ে কিন্তু আমার সঙ্গে 6টা থেকেই রয়েছে, রয়েছে তুমিও। 7:02 থেকে রয়েছি তুমি আমি, 10টা পর্যন্তই থাকবো পাশাপাশি কাছাকাছি। তুমি আমি এখন এই মুহূর্তে নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর এসেছে কিন্তু মার্কেটে সেই যন্ত্রটা যার জানা আছে মশা মারার মন্ত্র। এদিকে তৈরি হচ্ছে রিং রোড, যাতে কিনা গাড়িগুলো স্পিডে যানজট এড়িয়ে সুন্দরভাবে যেতে পারে গন্তব্যে। ফিজিক্যাল টেস্ট কিন্তু হয়ে গেছে, প্ল্যান রেডি, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, খুব বেশি দিন অপেক্ষা কিন্তু নয়। লোকাল ট্রেনে আসছে মোবাইল চার্জিং ফেসিলিটিস থেকে, টয়লেট থাকবে লোকাল ট্রেনে, ভাবো একবার। আর আসছে সব কম্পার্টমেন্টে CCTV-ও। এই বছর 26 সালের ডিসেম্বরেই আসছে এই সমস্ত সুবিধা, নতুন পরিষেবা দিতে ইন্ডিয়ান রেল কিন্তু পুরো রেডি। নতুন রুটে এসি লোকাল মানে এসি ভলভো সরকারি বাসও কিন্তু পরিষেবা দিতে রেডি রয়েছে। কলকাতা থেকে বাঁশপাহাড়ি এক বাসেই তুমি যেতে পারো, কনকচূড়া মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় ফরেস্ট, রাজবাড়ি, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার তুমি দিনের দিনই কিন্তু ফিরতে পারো শহর কলকাতায়। প্ল্যান করো কবে যাবে, আর আজই কিন্তু আসতে পারো মিরাজ আর্ট গ্যালারিতে বা সীমা আর্ট গ্যালারিতে, কারণ চলছে এখানে প্রদর্শনী, চলছে এক্সিবিশন। আবার আজই তোমার ডেস্টিনেশন হতেই পারে সল্ট লেক, কারণ সেখানে চলছে হস্তশিল্প মেলা। তবে এই সমস্ত জায়গায় যেতে গেলে অবশ্যই যেটা জানতে হবে, শহরে মিটিং মিছিল আছে কিনা, কোনো রাস্তা ক্লোজ আছে কিনা। এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর আর যে মৌমিতাকে শুনতে শুনতে ভাবছো শহরে রাস্তার হালচাল কেমন, মিটিং মিছিল আছে কিনা, সেই আপডেট শেয়ার করব বলেই তো আর যে মৌমিতা এখন যাচ্ছে সোজা লালবাজারে।
1: ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি, এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে, আর আজকে অফিসিয়ালি কোনো মিটিং মিছিল বলার মতো কিছু নেই, তার জন্য ট্রাফিক অবস্ট্রাকশন হতে পারে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে, আর এবং এটাও জানলে যে আজকে কোনো মিটিং মিছিল কিন্তু শহরে সেরকমভাবে নেই যে কোনো বড় মিটিং মিছিলের জন্য আলাদাভাবে ট্রাফিক রুম থেকে যে কোনো রকম পারমিশন চাওয়া হয়েছে, এরকম ব্যাপারটা নেই। তাই একদম আমরা জানতে পারলাম আজকে মিটিং মিছিল ছাড়াই কিন্তু আমাদের শহর কলকাতার রাস্তাঘাট রয়েছে। আর ট্রাফিক আইন কিন্তু ভীষণভাবে কড়াকড়ি হয়েছে, এটা মনে রেখো। রাস্তায় বসেছে একদম হাই রেজলিউশনযুক্ত CCTV, রাস্তায় ট্রাফিক আইন ভাঙলেই যেমন দিতে হবে ফাইন জরিমানা, তেমন কিন্তু থুতু ফেললে বা রাস্তা এই খাবারটা খেলাম, এদিক ওদিক তাকালাম, টুক করে প্যাকেটটা ফেলে দিলাম, এইগুলো করো না, কারণ গুনতে হবে ফাইন, দিতে হবে জরিমানা। শুধু রাস্তা নয়, মনে রেখো রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে ট্রেন কম্পার্টমেন্ট, এমন কি ওই যদি রেলের ট্র্যাকেও যদি তুমি নোংরা ফেলো, বা তুমি কলা খেলে কলার খোসাটা ফেললে, আপেল খেলে টুকরোটা পট করে ফেলে দিলে, বাটলে জল খেলে জলের বাটলটা কর্মর কর্মর করে নিয়ে তুমি ওই লাইনের ট্র্যাকে তুমি ফেলে দিলে, রেল ট্র্যাকে ফেললে, এইগুলো করো না, কারণ তোমাকে তুমি একদম ধরা পড়বে এবং তোমাকে গুনতে হবে জরিমানা। আর এদিকে শিয়ালদা কলকাতা হাওড়া স্টেশনে বসেছে কিন্তু

ফেস রিকগনিশন ক্যামেরা, এই জন্যই তো বললাম ধরা পড়বে এবং তোমাকে কিন্তু জরিমানা গুনতে হবে। সেখানে আইডেন্টিফাই করে ধরপাকড় চলছে। শিয়ালদা স্টেশনে বসেছে আরও অনেকগুলো ওয়াটার কুলার, খুলেছে ডিজিটাল ক্লোক রুম, আর এদিকে খোলা আছে তো 9903659992। দেখবো তোমার সেন্ট করা মশা কথা, বলবো সেই যন্ত্রর কথা যার আছে মশা মারা মন্ত্র, যার জানা আছে। আর ওই যে কানের কাছে এক নাগারে সিম্ফনিটা বাজায়, আয়েস করে হুল ফুটিয়ে ওরা পেট ভরে রক্ত খায়, ওরাই বলে এই রক্তটা দারুণ খেতে, বেশি রকমের মিষ্টি, বেশি রকমের সুইটও, তোমার আমার সবার চেনা, ওরাই তো মস্কুইটো। সেই মশারি দিন কিন্তু আজকে, সেই মশাদের কথাই তোমার কাছ থেকে শুনতে চাইছি, তোমার কাছ থেকে জানতে চাইছি। এমন যদি নতুন কোনো মশা আনা যায় মার্কেটে, যাদের মানে যাদের বেশ গুণ কিছু হতে পারে, তুমি সেই গুণগুলো কী কী গুণ ভরে তুমি মশাকে ছেড়ে দেবে মার্কেটে, সেই গুণগুলোই তো গুনগুনিয়ে বলে দাও। আর উত্তরটা জানাও তুমি অবশ্যই টেক্সট বা হোয়াটসঅ্যাপ করে। আরও তোমার কাছে জানতে চেয়েছি, মশা দিবসে মশাকে নিয়ে তোমার কি কোনো শখ আছে? আকাঙ্ক্ষার যেমন শখ রয়েছে, বা আমাদের সৌভিকের যেমন শখ রয়েছে, তোমারও যদি শখ থাকে তুমিও কিন্তু বলতে পারো। আর লেখো দেখি মশার শনে, প্রিয় মশার সম্বোধনে যা চাইছে তোমার মনে প্রাণে, চাইছি চাইছি মন থেকে চাইছি, মন থেকে জানতে চাইছি, তুমি সুযোগ পেলেই মশাদের নিয়ে কোনো কম্পিটিশন এরকম অ্যারেঞ্জ করবে কিনা, মানে এরকম ধরনের কোনো শখ আছে কিনা, বা মশা মেরে তুমি তোমার নিজের নামটা একেবারে সবার সামনে নিয়ে চলে আসবে, অনেক অনেক মশা মেরে রেকর্ড করবে, এমন শখ থাকলেও কিন্তু বলতে পারো। বা মশাদেরকে যদি তোমার পোষ মানাতে ইচ্ছে করে সে কথাও বলতে পারো। আমি বলবো না আমার শখ শৌখিনতার কথা, তুমি বলবে 9903659992। আপাতত চলো আমরা একটু ঘোরাঘুরি করি। এখন দিনের বেলা 8:16, কিন্তু চাঁদনি রাতের গানই আসে, কারণ চাঁদনি রাত ওই পূর্ণিমার চাঁদ শুধুমাত্র তোমার আমার পছন্দ নয়, পছন্দ ওদেরও। সকাল 6 থেকে যারা ভোরাইতে আমাকে শুনেছ তারা তো নিশ্চয়ই জেনেছ যে চাঁদনি রাত মশাদের বড় বেশি পছন্দ, তারা ভালো করে দেখতে পায় এবং তারা ভালো করে ওই তাদের সেই শিকার ধরে এবং আমাকে তোমাকে হুল ফুটিয়ে রক্ত চষে। তাই আর কোনো কথা নয়, চলো এবারে একদম সোজা চাঁদনি রাতেই যাই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:20 হয়ে 40 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, বৃহস্পতিবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। দেখো, একটু আগেই তোমাকে চাঁদনি রাতের গান শোনালাম, কারণ চাঁদনি রাতটাই তো ওদের পছন্দ। আরে, তোমার শুধু আমার শুধু পছন্দ তা নয়, ওদেরও কিন্তু ভীষণভাবে পছন্দ। ভাবো একবার, ওই ছোট্ট পুঁচকে হাফ ইঞ্চিরও কম যার সাইজ, সেই মশার কিনা চাঁদনি রাত পছন্দ, এবং সেই রাতেই সে বেশি করে ওড়াউড়ি ঘোরাঘুরি করে এবং বেশি বেশি করে বাইট দিয়ে তোমাকে আমাকে টাইট দেয়। এটাই কিন্তু গবেষণা বলছে, যেটা কিনা আর যে মৌমিতা তোমাকে জাস্ট শেয়ার করছে। মাত্র ওই অতটুকু তার যার সাইজ, সে এমন কাণ্ড একটা করে বসেছে। আর এদিকে আরও একটা কিন্তু ঘটনা ঘটে গেছে, এই যে চীনের যে ম্যাগলেব যে বুলেট ট্রেন আছে, সেই বুলেট ট্রেন তো সাংঘাতিকভাবে স্পিডে ছোটে, আর সেই বুলেট ট্রেন যে স্পিডে এবার ছুটবে আমাদের ভারতেও সেটাও তুমি আমি জানি, কারণ এই 15th August নেক্সট ইয়ার 2027 সেই বুলেট ট্রেন কিন্তু টার্গেট রেখেই এগোচ্ছে যে আমাদের ভারতেও যে সে ছুটবে। তবে ম্যাগলেব বুলেট ট্রেন যেটা কিনা চীনে ছুটলো, সে হচ্ছে 5.3 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের একটু বেশি সময়ে 800 কিলোমিটার পার আওয়ার সে কিন্তু স্পিড তুলেছে। ভাবো একবার, ট্রায়াল চলছে এমন স্পিডেই নাকি ছুটবে এই বুলেট, জানি না বাপু। এইরকম স্পিডে যদি তোমার আমার এখানে এই ভারতেও যদি এরকমভাবে ট্রেন ছোটে, তাহলে মশারও আগে কিন্তু ছুটতে আমরা চলে যাব অনেক অনেক দূরের জায়গাগুলো, যেমন লখনউ, দিল্লি, শিলিগুড়ি, সবই ওদের ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব, তাই না? এদিকে দেখো না, তুমি হয়তো মিস করে গেছো কোনোভাবে ওই সোলার এক্লিপস 12th August যেটা ছিল, তো সেই সূর্যগ্রহণ দেখতে পারোনি? এমনিতেও আমাদের দেশ ভারত থেকে দেখা যায়নি, কিন্তু তাতে কি, তুমি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM চলে আসতে পারো, ডিজিটাল ডোম রয়েছে এখানে, কিন্তু এলেই তুমি সেই সূর্যগ্রহণের ছবিটা দেখতে পাবে, একদম লাইভ দেখবে, এরকমটাই মনে হবে। সূর্যের সংসারে টুকিটাকি ইনফো সব কিছু পাবে, মহাকাশের নানা রকম খবরাখবর পাবে, যদি একটা বার চলে আসো এই ডিজিটাল ডোমে। আর এদিকে আবার ছুটছে তো যাত্রী সাথী শাটল বাস, ছুটছে মাত্র 39 টাকায় থেকে এই পরিষেবা মিলছে, সার্ভিস দিচ্ছে সেই বাস। আর বলবো তো অবশ্যই রুটের কথা থেকে কিভাবে বুক করবে শাটল বাস সার্ভিস সব কিছু আমি বলবো, তবে তোমার ওই সেন্ড করা মশা কথা চেক করবার পরেই, কারণ আমি এখন যাচ্ছি 9903653992 সাঁকড়াইলে হাওড়া থেকে। শর্মিষ্ঠা কি বলছে? শর্মিষ্ঠা বলছে তো সকাল থেকে আজকে মশা নিয়েই ও আছে, মশার সঙ্গেই রয়েছে, কারণ ভোরাই থেকেই ও আর যে মৌমিতার সঙ্গে আছে। আর তার সঙ্গে সঙ্গে ও যেটা বলছে, ওর ভীষণভাবে শখ মশাকে যদি পোষ মানানো যায়, কিন্তু মশার জন্য আলাদা করে প্রিয় মশা সম্বোধনে কিছু লেখেনি, যা ওর মনে প্রাণে চাইছে ও সেটাই শুধু বলেছে, ওর শখ হচ্ছে মশাকে পোষ মানানো। ভাবো একবার, পারবে পারবে নিবেদিত, এই পারবে শর্মিষ্ঠা, অবশ্যই পারবে। তার কারণ হচ্ছে এইরকমই ভালো মশা আছে তোমার ওই হাওড়াতেই, সেই মশাকে একটু খুঁজে নিয়ে তুমি অনায়াসে পোষ মানাতে পারবে, দেখবে তোমার গায়ে বসবে, এতটুকুও সে কিন্তু তোমাকে বাইট দিয়ে তোমাকে টাইট দেবে না। ঘন্টার পর ঘন্টা সেই মশাকে তুমি ভালোবেসে তোমার কাছে রাখতেই পারো, কাছে এসে বসাতে পারো, হাতে বসাতে পারো, মুখে বসাতে পারো, কোথাও সে বাইট কিন্তু দেবে না। নিবেদিতা সেন শেরফুলি থেকে কি লিখছেন সেটাই তো এবার আর যে মৌমিতা তোমাকে বলছে। আজকে মশা দিবস, মশাদের দিন, ওরা রক্ত না খেলে কি করে বাঁচে বলো তো? কেন, বললাম না তোমাকে, শুধুমাত্র মশা, ওই মেয়ে মশা যারা, পুঁচকি মশা, তারাই মাত্র আমাদের রক্ত খায়। পুরুষ মশা ভেগান, শুধুমাত্র ভেজিটেরিয়ান তারা ভেগান, আর সেজন্যই কিন্তু তারা শুধুমাত্র ফল গাছের রস খেয়েই বাঁচে। তাহলে ভোড়াইটা থেকে শোনো নি, ওই জন্যই তুমি এমন কোয়েশ্চেন করলে। আমিও আর কি, আমাদের নিবেদিতা বলছে ও মশা মেরে জমায় কালো পিঁপড়েদেরও খাবার হিসেবে দিয়ে দেয়, উড়ে বাস, এটাই হচ্ছে ওর শখ। বাহ, বেশ ভালো।

আয় আয় আয় রক্ত খেয়ে যা, প্রিয় মশাকে এভাবেও সম্বোধন করে বলবে, পিঁপড়াদের ভোজ দিয়েছি আর দেখি মশা সব হাওয়া, বুঝে গেছে চলবে মানে আর রক্ত, আর বুঝে গেছে চলবে না আর রক্ত খাওয়া। যাই হোক, নাটা একটু চলে গেছে, তো ঠিক আছে, বেশ ভালো কিন্তু একটা মশার জন্য প্রিয় মশা সম্বোধনে না লিখলেও কিন্তু জানিয়ে দিয়েছে মশাকে ওর মনের কথাটা নিবেদিতা। এরপরে আমি কোথায় যাচ্ছি? ওরে বাবা, অশোক চক্রবর্তী কি বলছেন সেটাই তো বলবো এবার। অশোক চক্রবর্তী, উনি পশ্চিম বর্ধমান থেকে আমাদেরকে মেসেজ করেছেন, মশা কথা জানিয়েছেন। কি বলছেন? বিশ্ব মশা দিবসে আমাদের না ঘুমোনো রাতের আসল নায়ক হচ্ছে এই রক্তচোষার বিশ্ব চ্যাম্পিয়নদের জানাচ্ছেন রক্ত মাখার শুভেচ্ছা। আচ্ছা, আজকে শুভ দিনে মশাদের উদ্দেশ্যে একটা বিনম্র বার্তাও কিন্তু সেন্ড করেছেন, একটা মেসেজও কিন্তু সেন্ড করেছেন আমাদের অশোকদা। কি বলছেন? বাবা মশা প্রিয় নয়, বাবা বাবা মশা ফ্রি রক্তের স্কিম কিন্তু শেষ। দাদা বাবা না, মা বলুন, কারণ মা মশারাই রক্ত চষে, বাবা মশারা শুধু ফল মূল এই সমস্ত খেয়ে থাকে, তারা ভেগান, তারা কিন্তু ভেজিটেরিয়ান, আর সেজন্যই কিন্তু তারা আমার আপনার রক্ত চষে না, শুধুমাত্র মেয়ে মশারাই, ওই পুচকি মশা, ওই তারাই কিন্তু শুধুমাত্র রক্ত খায়। তাই আমরা কিন্তু বলবো না আজকে থেকে ওই মশা দাদাগিরি করছে, না মশা দিদিগিরি করছে। কানের কাছে এসে গান গাওয়া বন্ধ করো, আর অরিজিৎ সিং এর হওয়ার চেষ্টা একদম করো না, এটাই কিন্তু উনি বলবেন আমাদের দাদা, তো অশোকদা। আর অশোক চক্রবর্তী আর কি বলছেন? এরপরে যেটা, কামড়াতে এলে সোজা অলা, আচ্ছা, ধূপ দিয়ে তাকে স্বাগত জানানো হবে। ধূপ দিয়ে আপনি যতই স্বাগত জানান না কেন, কিছুক্ষণ পরেই কিন্তু আপনারই ধোঁয়ায় কষ্ট হবে, কিন্তু মশা যাবে না। কিন্তু আর যে মমিতা আজকে এমন একটা যন্ত্রের কথা বলবে, যে যন্ত্রে লাগে না কোনো কারেন্ট, যে যন্ত্রে লাগে না কোনো ধোঁয়া, যে যন্ত্রে লাগে না কোনো আগুন, যে যন্ত্র জানে শুধু মশা মারার মন্ত্র, সেই যন্ত্রের কথাই আর যে মমিতা আজকে বলবে। থেকে যাও জাস্ট 10টা পর্যন্ত, আর যে মমিতা এরকম অনেক ইনফো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবে বলেই কিন্তু আজকে মশা দিবসে মশাকে সঙ্গী করেই স্টুডিওতে রয়েছি। অশোকদা আর কি বলছেন? আজই বাড়ির আশেপাশে জমানো জল ফেলে দিন, মশারি টাঙান, আর অবশ্যই অতিথিদের বিনয়ের সঙ্গে বিদায় জানান, ব্যাস মশাদের দূরে রাখুন। এইভাবে কিন্তু অন্যকেও সতর্ক করতে হবে, সেই সতর্ক বার্তাও কিন্তু আমাদের অশোকদা সুন্দর করে পশ্চিম বর্ধমান থেকে দিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। এরপরে সুভাষদা কি বলছেন? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাকে মেসেজ করেছেন, বলছেন, মশাদের মধ্যে এমন গুণ ইনজেক্ট করতে চাইছেন, এমন গুণ ইনজেক্ট করে মার্কেটে ছাড়তে চাইছেন যে মশা হয়ে উঠবে সিম্পলি ভেজিটেরিয়ান। হ্যাঁ, ভেজিটেরিয়ান রয়েছে তো পুরুষ মশা, কিন্তু মেয়েদের মশাদেরকে যদি আপনি ভেজিটেরিয়ান করতে যান, ওরা তো পুরো ধ্বংস হয়ে যাবে, হবে না, এমন গুণ কিন্তু হবে না, অন্য কোনো গুণের কথা ভাবুন আবার পাঠান। প্রিয় মশা তুমি আর আমাদের দংশন করো না, এটা ওনার শখ, উনি বলছেন, মানে এইভাবেই উনি সম্বোধন করে প্রিয় মশাকে উনি বলবেন, আমাদের আর দংশন করো না, তোমাকে আমরা নিধন করতে চাই না। আচ্ছা, কারণ ওই যে ওই ইনজেক্ট করে দিচ্ছেন যাতে কিনা তারা মশা একদম মানে জাস্ট বেরোবে, সিম্পলি ভেজিটেরিয়ান হয়ে যাবে সমস্ত মশকি, আর সেটাই কিন্তু আমাদেরকে সুভাষদা বলছেন, তাঁর ইচ্ছে কথা, তাঁর শখের কথা। দেখছি দেখছি তোমার মশা কথা দেখছি, আর দেখছি আরও একটা নতুন পরিকল্পনা, কলকাতা কর্পোরেশন এবারে বিদেশের মতো রাস্তা, আমাদের এই শহরের রাস্তা ঝাঁ চকচকে করার জন্য রাস্তায় ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি নামাচ্ছে, সাকশন সিস্টেমে ময়লা আবর্জনা সব কিছু সাফ করবে এই গাড়ি। আরও একটা অভিনব ব্যবস্থা নিতে চলেছে কিন্তু আমাদের এই প্রশাসন, শহর কলকাতায় অবহেলায় যে সমস্ত বাস স্টপেজগুলো পড়ে রয়েছে, চেহারা তাদের একেবারে পুরো বদলাতে চলেছে। সেখানে কি হবে? বসার সিট হবে, বসার সিটের পাশাপাশি বসবে জল, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্সের ভেন্ডিং মেশিন, থাকবে সিসিটিভি নিরাপত্তার জন্য, আর চালু হবে অ্যাপ গাড়ি সার্ভিসিংয়ের জন্যও। বাহ, দারুণ কিন্তু ব্যাপার। আর কি চলবে? না, এর সঙ্গে সঙ্গে যেটা হবে, বাস স্টপগুলো থাকবে চার্জিং পয়েন্ট থেকে ডিজিটাল ডিসপ্লে মতো এরকম আধুনিক সুবিধাও কিন্তু থাকবে এই বাস স্টপেজগুলোতে। নতুনভাবে সাজবে কলেজ স্ট্রিটের বইপাড়া, সব কিছুর খসড়া কিন্তু রেডি, আর তোমার যাত্রীর সাথে অ্যাপটা নিশ্চয়ই মোবাইলে ইনস্টল আছে, তাহলে তুমি কী করবে, ওখানে ক্যাব শুধু নয়, এবারে কিন্তু এসি শাটল বাসের জন্যও কিন্তু তুমি বুক করতে পারবে, এবং ভাড়াটাও ভীষণ কম, রেন্ট ভীষণই কম, রাত বিরেতে তুমি অফিস থেকে ফিরছো, একা একা ক্যাবে আসতেও অনেক সময় আমাদের ভয় করে, তো যাই হোক সেই সময় কিন্তু শাটল বাস যদি তোমার রুটে থেকে যায়, তুমি কিন্তু অনায়াসে এই বাসটাই কিন্তু তুমি অ্যাভেল করতে পারো। তো কীভাবে তুমি করবে, অফিস থেকে ফিরছো বা কোনো জায়গা থেকে ফিরছো, কোনো প্রবলেম নেই, যাত্রীর সাথে অ্যাপেই তুমি টিকিট কেটে জার্নিটা করতে পারবে। বালি, সেক্টর 5, শ্রীরামপুর, ব্যারাকপুর এইসব রুটে তো দিচ্ছে সার্ভিস, এরপরে কিন্তু দমদম, বেহালা এই সমস্ত রুটেও তুমি এই গাড়ি বুক করতে পারবে। অ্যাপটা জাস্ট ডাউনলোড করে বুকিং অপশানে যাবে, সেখানে কোন রুটে তুমি যাবে অপশানটা দেবে, তারপর কোন স্টপেজে তুমি নামবে সেইটা টাইপ করে কনফার্ম

0: কনফার্ম অপশনটায় জাস্ট ক্লিক করে দেবে। কত ভাড়া, কত নম্বরের বাস তোমার জন্য আছে, সব কিছু তুমি দেখতে পাবে তোমার ওই মোবাইলের অ্যাপেই। এরপর ব্যাস কি, টিকিট বুক করে ফেলছো, তারপরে তুমি 39 টাকা থেকে 69 টাকা মাত্র এই পর্যন্তই ভাড়া, এই ভাড়ার মধ্যেই কিন্তু তুমি এই বাসগুলোতে ট্রাভেল করতে পারবে। কোনো রকম ট্রাভেল ছাড়াই কিন্তু এই যে শাটল বাস যেগুলো রয়েছে তাতে কিন্তু তুমি ট্রাভেল করতে পারবে। তাহলে আর কোনো দেরি করো না, অবশ্যই অবশ্যই তুমি এই অ্যাপটাকে, যাত্রীসাথী অ্যাপটাকে তুমি ইনস্টল করে নাও। আর কালীঘাট থেকে দক্ষিণেশ্বরের মধ্যে কিন্তু ট্রাম জুটছে, আসছে ডাবল ডেকার বাস এই শহরে, এখনই ঠিক করে ফেলো কবে কোথায় কখন তুমি শহর কলকাতায় ঘুরবে যাবে। আমি তো ঠিক করেই ফেলেছি, ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাব আর আসবো, আর তারপরেই ঘুরবো ফিরবো শহর কলকাতায়। চলো তাহলে ছোট্ট একটা ব্রেকে যাই, যাব আর আসবো, মাত্র 29 সেকেন্ডসের জন্য যাচ্ছি, তারপরে গানের ওপারে আমি ফিরছি। আর যে মৌমিতা
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

হারিয়ে তুমি যেতেই পারো, বেড়াতে তুমি যেতেই পারো, ঘুরতে তুমি যেতেই পারো, কিন্তু হ্যাঁ তুমি হারাবে না, কারণ তোমাদের সঙ্গে রয়েছে 107 FM রেনবো নমস্কার কলকাতা, আর আছি তো আমি আরজে মৌমিতা। কত শত পার্ক রয়েছে বলো তো আমাদের এই শহর কলকাতায়। শুধু কি পার্ক রয়েছে, চীনাপট্টি রয়েছে, জাপানি গার্ডেন রয়েছে, ব্ল্যাক প্যাগোডা রয়েছে, তোমার আমার শহরেই টাইম লাইন মেট্রো, যানজট ছাড়াই কিন্তু সার্ভিস দিতে রেডি রয়েছে আমাদের এই মেট্রো। তাহলে কি করবে, যানজট ছাড়াই তো সার্ভিস দিচ্ছে মেট্রো, সকাল 6টা থেকেই তো পাওয়া যাচ্ছে, মিলছে মেট্রো রাত 10:30 পর্যন্ত। তবে হ্যাঁ মনে রেখো, কিন্তু 9:30 পর কোনোভাবেই কিন্তু তুমি কাউন্টার খোলা পাবে না প্ল্যাটফর্মে গিয়ে। তাহলে উপায়, উইদাউটে কি তুমি যাবে মেট্রো ট্রাভেল করবে? মোটেই না, তাহলে কিন্তু ট্রাভেলে পড়বে, কারণ তুমি উইদাউট টিকিটে যদি মেট্রো চড়ে ফেলো তাহলে কি হবে, অবশ্যই তোমাকে জরিমানা দিতে হবে, আর সেটা তুমি করবে না, কারণ 9টার পর মানে 9:30 পর স্মার্ট কার্ড না থাকলে অ্যাপে টিকিট কাটতে হবে, এটা মনে রেখো, কিন্তু কাউন্টার খোলা থাকে না রাত 9:30 পর। তবে হ্যাঁ পাবে তুমি, কলকাতায় বাস সারা রাত বাস সার্ভিস দিচ্ছে, বেশ কিছু রুটে কিন্তু বাস চলছে, শিয়ালদা হাওড়া দমদম বেহালা রুটে। আর নিশ্চয়ই মনে আছে তোমার প্ল্যানে, তুমি কিন্তু রাখতেই পারো IRCTC সেই সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রার 11 রাত 10 দিনের সফর। যদি ইন্টারেস্টেড হও তুমি ভিজিট করে নাও IRCTC ওয়েবসাইট পেজটা, আর হ্যাঁ ভালো করে কিন্তু শুনে নাও, প্ল্যানে রাখো আজকে তুমি এই যে রয়েছ 20th অগস্টে, এই 20th অগস্টে তুমি কি করতে পারো। 20th অগস্টে যদি আজকে সকালবেলার মতন ওয়েদারটা দারুণ থাকে, যদি আকাশে মেঘ না থাকে, তাহলে কিন্তু তুমি আজকে একটা ফাটাফাটি জিনিস দেখতে চলেছ রাত্রিরে। রাতের আকাশে অবশ্যই অবশ্যই চোখ রাখবে, আর এই মুহূর্তে আর যে মৌমিতার চোখ রয়েছে 9903655992-এ, কারণ এই মুহূর্তে আমি স্টুডিওতে থাকলেও আমি চলে যাচ্ছি মশার পাখনায় ভর করে সোজা গৌতমদার কাছে। গৌতমদা আমাকে কি বলছেন, মশা কথা কি পাঠিয়েছেন সেটাই তো এবার বলবো। গৌতমদা বলছেন আজকে ঘুম থেকে উঠতে দেরি হলো, তাই আমাকে 6:30 থেকে উনি শুনতে পাচ্ছেন। আহা, 6টা থেকে শুনলেন না, আজকে মিস করে গেলেন। কিন্তু তারপরে কি বলছেন গৌতমদা, 6:30 থেকে শুনছেন, কিন্তু মশা সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন, যেটা শোনার পরে ওনার খুব ভালো লাগছে। আর উনি যেটা বলছেন মশা নিয়ে একটা মজার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করেছেন, তো আমি সেটাই বলছি। আমাদের গৌতমদার ভগ্নিপতির বোন যিনি মালবাজারে থাকেন, উনি পান খেতে খুব ভালোবাসেন, তাই পান খাওয়ার ক্রমে মশাদের মারতেও কিন্তু তিনি থাকেন, আর সেই মশাগুলোকে একটা জর্দার খালি কৌটোয় রেখেও দিয়ে থাকেন। আচ্ছা বেশ বুঝলাম, একদিন ভুলে তিনি পান মশলা দেওয়ার বদলে সেই কৌটোয় থাকা মশাগুলো দিয়ে সেই পান তিনি খেয়ে নেন, বুঝতেও পারলেন না, এটা পরের দিন জানা যায়, কারণ সেই জর্দার কৌটোয় মশা হাওয়া, কারণ মশা চলে গেছে সেই বৌদির পেটে। ও হো, এরকম যদি কেস হয়ে থাকে সাংঘাতিক ব্যাপার, কিন্তু এরকম শখ কেউ করো না যে মশা মেরে কৌটোয় জমাবে আর সেই কৌটো থেকে চানাচুর ভেবে তুমি হয়তো খেয়ে নেবে, বা ওই পান মশলা ভেবে খেতেই পারো যেমনটা তিনি করেছেন। আর যদি মশা নিয়ে এমন কোনো টেকনোলজি বার করা সম্ভব হয়, তো আমাদের গৌতমদা যেটা করবেন, এমন একটা মশা তৈরি করবেন, এমন একটা মশা তৈরি করে মার্কেটে ছাড়বেন তিনি, যেগুলো চোর বদমাশ আর যারা রাজনীতিতে খুব লোককে ঠকায়, সেই মশাগুলো শুধুমাত্র তাদেরকেই বাইট দেবে এবং তাদেরকেই টাইট দেবে, এটাই তাঁর ইচ্ছে। বাহ, দারুণ লাগলো কিন্তু গৌতমদা, দারুণ, খুব সুন্দর লাগলো। আর এরপরেই কিন্তু আমি সোজা কোথায় যাচ্ছি, এবারে যাচ্ছি সোজা কাঁথি পূর্ব মেদিনীপুরে, কারণ যাদবেন্দ্রদা রয়েছেন, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে কি বলছেন, মশা কথা তিনি সেন্ড করেছেন, শেয়ার করেছেন, যেটা বলছেন উনি, ওরে মশা ভাই করোনা তো আর গান, তোমার কামড়েতে আমার ওষ্ঠাগত প্রাণ, রোজ রাতে ভাই গান শুনিয়ে কামড়ে দাও গালে, আমার রক্ত খেয়ে তোমার পেটটি কেমন ফুলে। ও হো, দারুণ দারুণ ব্যাপার। আর মশা নিয়ে আমার কোনো শখ নেই, মানে আমাদের যাদবেন্দ্রদার মশা নিয়ে কোনো রকম শখ নেই, মশাকে ইঞ্জেকশন দিয়ে বাজারে ছাড়তে চাইছেন যাতে তারা মানুষের রক্ত নেবে না, বরং উল্টে এসে বলবে স্যার ভ্যাকসিনের বুস্টার ডোজটা দিয়ে এলাম তো, তাই ফিটা এবার আমাকে দিন। ও হো, দারুণ, কিন্তু এইরকমভাবে যদি সত্যি এইরকম মশাকে যদি ইঞ্জেকশন দেওয়ার পরে যদি মার্কেটে ছেড়ে দেওয়া যায়, ডেফিনেটলি কিন্তু সেই মশাকে আমরাও কিন্তু ইনভাইট করব, আমরাও কিন্তু আর মশা দেখলে মারমুখী হব না, বা আমাদের ওই হাত কোলে নিয়ে বসার বদলে যে মশাকে দেখলেই মারমুখী হয়ে মশা আমরা মারতে ছুটি, এবং ওই আমরা নিজেদেরকেই তার পরিবর্তে মশাকে মারতে গিয়ে টার্গেট মিস হয়ে নিজেদেরকেই মেরে ফেলি, সেই ব্যাপারটা কিন্তু হবে না। এরপরে যেটা বলছেন আমাকে,

অ্যাজ ইউজুয়াল যেমনটা করে থাকেন যাদবেন্দ্রদা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, যে আমার মিষ্টি গলাতে কথায় গানে বিশ্ব মশা দিবসের অনেক তথ্য ইতিহাস সচেতনতামূলক আলোচনা শুনেছেন, যেগুলো জেনে শুনে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, খুব ভালো এবং সুস্থ থাকার কথা বলেছেন আমাদেরকে যাদবেন্দ্রদা। আহা, পরপর পরপর পরপর পরপর মেসেজ আসছে, মশা কথা আসছে, দেখছি তোমার বার্তা, দেখছি তোমার মশা কথা। আর যেটা দেখছি সেটা হচ্ছে এই মুহূর্তে টানাটানি কাটিয়ে কিন্তু ট্রলার ভরে ইলিশ আসছে সাগর থেকে, ইলিশের সঙ্গে বাজারে আসছে সোলার মাছ, সেলে মাছ, হ্যাঁ সেই সোনার মাছ কিন্তু আসছে সেলে মাছ, নাম মানে সেলে হলেও দাম কিন্তু শুনলে যেতে হয় হেলে, একদম মানে শুয়ে পড়তে হয়, এতটাই দাম তার। ওজন প্রায় 40 কেজি, এক একটা দামও সেরকম, হাজারে বেজার তো নেই। আর এদিকে কিন্তু বার্তা আসছে যেটা, সেটা হচ্ছে যে রকমারি মাছ যেমন বাজারে আসছে, বাজারে অ্যাটেন্ডেন্স মিলছে বিভিন্ন রকম মাছের, আর মিলছে হচ্ছে সেই খবর মার্কেট অ্যানালিস্টরা বলছেন সোনার দাম নাকি আরও বাড়বে। সবজি বাজারে গেলে তো এমনি হার্টবিট বাড়ছে, ঘেমে নেয়ে একসা হয়ে যেতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে সোনা কিনতে গেলে হার্ট ফেল হওয়ার উপক্রম হচ্ছে, অথচ মার্কেট অ্যানালিস্টরা বলছেন আভি বাকি হ্যায় দাম নাকি আরও বাড়বে। 2030-এর একদম শুরুর দিকে কিন্তু 3 লাখই হয়ে যাবে সোনা, মার্কেট অ্যানালিস্টরা এরকমই বলছেন। চমকে দেওয়া ভবিষ্যৎ বাণী তারা করে ফেলেছেন, 10 লাখ পর্যন্ত ছুঁতে পারে এই সোনার দাম। এবারে কি করবে বলতো? বলছি তো আমি মানে এখনও কি করবো বুঝতে পারছি না, তবে যেটা বুঝতে পারছি না কিন্তু আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তেলের দাম, চিনির দাম, আটার দাম, ময়দার দাম আরও বাড়তে চলেছে। অলরেডি বেকারি, পাউরুটি সব কিছু কিন্তু দাম বেড়ে গেছে, মানে বিস্কিট বা পাউরুটির দাম বেড়েছে। এখন থেকে হয়তো ব্রেকফাস্টে ওই পাউরুটি তোমাকে আমাকে আলবিদা বলবে, আর ডিমও হয়তো আর আসবে না আমাদের ব্রেকফাস্টে, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়ছে। কিন্তু খেতে তো হবেই, শরীর ছোটাতে হবে, আর শরীর ছোটাতে গেলে কিন্তু অবশ্যই খাওয়াটা মাস্ট, মুখে কিছু দিতে হবে, আর তাই বাজারেও যেতে হবে। আর ওই দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু বাঙালিকে আটকে রাখা যাবে না।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক।

0: ফোর্থ ডে, লক্ষ্মীবারে ওয়েদার তো লক্ষ্মীমন্ত মোটামুটি বলা যায়, কারণ এই মুহূর্তে ঝেঁপে বৃষ্টি হওয়ার চান্সেস নেই, কিন্তু একটু মেঘলা আকাশ হতেই পারে, সে কথা তো তোমাদের বলেইছি। আর বর্ষা তো বড়ই চঞ্চল, সে আপডেট তো আমরা পেয়েছি হাওয়া অফিস থেকে। আর বাজার দর পকেট সাপোর্ট করবে কিনা সেটাও তো জানতে হবে না, তুমি যতই হিসেবই হও না কেন, যতই হিসেব কষে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও প্যাকেট ভর্তি বাজার আসবে কিনা রীতিমতো সন্দেহ আছে, রীতিমতো ডাউট আছে। তবুও শরীর ছোটাতে গেলে কি হবে, খেতে হবে আর বাজার যেতেও হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলে, দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে প্লিজ টিউন করো 107 FM রেইনবো।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
0: কার কথা ছেড়ে কার কথা বলি বলো তো, লাফিয়ে লাফিয়ে বাড়ছে চড়ছে সবজির দাম, শুধু সবজি নয় চাল ডাল তেল সবার দামই কিন্তু বাড়ছে। সবজির দাম যেমন বাড়ছে তার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল তো 200 টাকা কেজি হয়ে গেছে, বাসমতি হচ্ছে 220 টাকার মতো কেজি, এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে 3-5 টাকা পর্যন্ত বেড়েছে। আটা ময়দা দামে তুলছে ফায়দা, 17 আগস্ট থেকে কিন্তু তাদের দামটাও বেড়েছে। আর ওদিকে আলুর দামটা ঠিক থাকলেও ঢ্যাঁড়স রয়েছে এখন 60, পটল রয়েছে 70 টাকা মতো কেজি, বেগুন পুরো আগুন, কারণ 100 টাকা সে অনেকদিন আগে ক্রস করে ফেলেছে, আর তার সঙ্গে সঙ্গে আদা তো কবেই 300 টাকা ছুঁয়ে ফেলেছে। পেঁপে কুমড়া শুধুমাত্র আছে 40 টাকাতে মিলছে, তবে হ্যাঁ ঝালে এক থাকলেও কিন্তু দামে বেড়েছে ঝাঁজ লঙ্কার, ডাবল সেঞ্চুরি দাম হাঁকিয়ে সেই লঙ্কা কিন্তু এখন বিকোচ্ছে। টমেটো 120 টাকার মতন কেজি রয়েছে, বরবটি চিচিঙ্গে ঝিঙে এই সমস্ত কিন্তু ওই 60-70 টাকা কেজিতে ঘোরাফেরা করছে। ডিম, হাঁসের ডিম 20 টাকা পিস হয়েছে, মুরগির ডিম 9 টাকা পিস হয়েছে, দাম কিন্তু আরও বাড়তে চলেছে ডিমের। বাজার করতে করতে তোমার গলাটা শুকিয়ে যেতেই পারে, কারণ এত এত দাম যদি দেখো তোমার তো ঘাম ঝরবেই আর গলাও শুকোবে। আর সেজন্য তুমি অমনি সবুজ সবুজ ডাবের দিকে তাকাবে, ডাবের সঙ্গে করতে যেও না ভাব, ডাবের সঙ্গে দাও শুধু আড়ি, কারণ ডাব ভর্তি ওই গাড়ি এলেও তার সঙ্গে কিন্তু তোমার আমার জমবে না ভাব, তার সঙ্গে হবে ওই গাড়ি ভর্তি ডাবের সঙ্গে শুধুই হবে আড়ি, কারণ 70-80 টাকা নয় এখন 90 টাকা পিসে কিন্তু ডাব মিলছে। আর নারকল, নারকল মিলছে 35-40 টাকা এক একটা পিস। সবজি বাজার থেকে এবারে কিন্তু সোজা চলে আসছি মাছ বাজারে, কারণ এই বর্ষার সিজনে এই মুহূর্তে কিন্তু সমস্ত মাছের অ্যাটেন্ডেন্স মিলছে বাজারে। রুই কাতলা পাবদা থেকে রয়েছে মৌরালা গলদা, তবে দাম বেড়েছে সবারই এক গাদা। রুই কাতলা মিলছে 450-500 টাকার মধ্যে, ট্যাংরা 1000 ক্রস করেছে, পাবদা পমফ্রেট ওরা রয়েছে ওই 950-1000 এরকমই আশেপাশে রয়েছে, মৌরালাও আছে বাজারে 500-550 টাকা, আর বাগদা গলদা ওরা 1000 ছুতে আর বেশি দেরি নেই। আর তবে ইলিশ আসছিল এতদিন খুব কম, কিন্তু এখন টনটন ইলিশ আসছে, আর ইলিশের দামটা কিন্তু এখন পকেট মোটামুটি সাপোর্ট করছে সাইজ অনুযায়ী অবশ্যই, সেখানে কিন্তু 1000 টাকার মধ্যেও কিন্তু ইলিশ মিলছে। তাহলে কি করবে বলো তো, রূপালি শস্য তো নিতেই পারো, কিন্তু সোনা কিনতে যেও না গো, সোনায় হাত দিলে ছ্যাঁকা লাগবে, হার্ট ফেল করার ভীষণভাবে একটা সম্ভাবনা থাকছে। কারণ সোনা মার্কেট অ্যানালিস্টরা যেমন বলেছেন যে সামনের বছর 30 সালের দিকে কিন্তু 3 লাখই হয়ে যাবে সোনা প্রথম দিকে, তারপরে 10 লাখও ছুঁয়ে ফেলতে পারে, এমনভাবে দাম বাড়লে সত্যি সত্যি 30 কেন, হয়তো 27-28 সালের মধ্যেই এমনটা হতে পারে। কারণ এই মুহূর্তে সোনার দাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 1,42,910 টাকা। এবারে বলো তো তুমি ফিয়ান্সকে কি বলবে, কিচ্ছু বলবে না, কোনো সোনা ফোনা গিফট দেবে না, জাস্ট মুখে মুখে মনে মনে জাস্ট এই কথাটাই বলবে, সেই গানটাই তো তোমাকে ডেডিকেট করছে, যে গানটাই লিপসিং করবে তুমি তোমার ফিয়ান্সে বা বেটার হাফের কাছে।

0: আচ্ছা, মশা যদি এভাবে এসে তোমার সামনে বলে, তোমার কাছে এসে যদি বলে আমিও এরকম রোম্যান্টিক, তাহলে তুমি কি করবে? মশাকে কি বাইট দিতে দেবে? নিশ্চয়ই না। যেমনটা রজত আমাকে জানাচ্ছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে, মশাদের মধ্যে চায় ভদ্রতা একটু গুণ, শুধুমাত্র না বলে হুল ফোটায় যদি একটু অনুমতি চেয়ে নিত তাহলে বেশ হতো, তাহলে আমরাও কিন্তু একটু নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারতাম। রজতের ইচ্ছে এটাই, রজত কিন্তু সেটা আমাদেরকে বলে দিয়েছে, ওর শখের কথা। আর যারা আমরা আর কি আমাকে আর কি রজতকে নিয়ে যারা পিএনপিসি করে, তাদের পেছনে রজতের পোষা মশাগুলোকে ও ছেড়ে দেবে, এই শখটা কিন্তু ওর মারাত্মকভাবে আছে। তবে মশাকে কোনো প্রিয় মশা সম্বোধনে ও কিছু লেখেনি, কিন্তু এখন যেটা হতে চলেছে সেটাই আমি বলছি তোমাকে। এই কলকাতায় উঠছে তো ড্রোন মশার ছবি তুলে মশা নিধন যজ্ঞ চালানোর জন্য। কেষ্টপুর খালে নেমেছে অভিনব নৌকো, যার কাজ হচ্ছে মশার লার্ভা ধ্বংস করা। মশা মারতে তুমি আমি অয়েল কয়েল ব্যবহার করি, গায়ে মাখি অয়েলমেন্ট, জ্বালাই মশা মারা ধূপ। তবে বাপু, মশারিতে টাঙানোতে অনেকেরই কিন্তু অনীহা আছে, তাহলে মশার কামড় খেয়ে মরবে নাকি তারা যাদের মশারি টাঙানোতে অনীহা আছে? মোটেই না। আছে তো এক যন্ত্র, তার আছে জানা সেই মন্ত্র, মশা মারা মন্ত্র। সেই যন্ত্র ঘরে থাকলে মশা ঘরমুখো হবেই না। সেই যন্ত্রটা কি? রিপেলেন্ট শিট। হ্যাঁ, বড় বড় কোনো যন্ত্র নয় গো, এটা দেখতে একটা জাস্ট পাতলা সাদা কাগজের মতো। এর থেকে রাসায়নিক মেশানো বাষ্প বের হয় যা মশা জাস্ট ধ্বংস করে দেয়। কিন্তু তোমার আমার কোনো ক্ষতি হয় না, কোনো রকম গন্ধ তুমি আমি পাবো না, কিন্তু মশা পাবে। ঘরের ভিতরে বা ঘরের বাইরে যেখানেই যাও না কেন, তুমি সঙ্গে ওটাকে নিয়েও যেতে পারো, ক্যারি করতে পারো, কারণ ওটা তো একটা সাদা পেজ, কোনো অসুবিধা নেই। মশা মারার ধূপ, অয়েল কয়েল, ওই সব ঝক্কি আর পোহাতে হবে না। সঙ্গে যদি থাকে রিপ্যালেন্ট শিট, ট্রায়াল হয়ে গিয়েছে, মার্কেটে এলেই কিন্তু লোকজন কেনাকাটি শুরু করে দেবে ওই রিপ্যালেন্ট শিটের। তাহলে কি করবে বলো তো? বড় সড়ো যন্ত্র নয়, একদম জাস্ট একটা পাতলা সাদা কাগজের মতো। যে যন্ত্র জানে মশা মারা মন্ত্র, তাহলে কি করবে? আমি তো যেটা করবো সেটা তো এখন ঠিকই করে ফেলেছি। আমি এই মুহূর্তে আবারও একটু মেসেজ মানে মশা কথা একটু চেক করবো, কে আমাকে কি বলছে একটু দেখবো আর কি। শুভ সকাল, মশা দিবসের মশা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমার ইচ্ছে মশাদের ধরবো, একটা নাম দেবো আর কাঁচের জারে ওদেরকে ভরে রাখবো। উত্তম বেড়া বুড়ুল থেকে এই মশা কথা, মশা বার্তা, মশার শখ কথা কিন্তু জানিয়ে দিয়েছে। দারুণ কিন্তু এই ব্যাপারটা, কাঁচের একটা বটলের বা জারে রাখবে এবং তারপরে সেখানে মশাদের আলাদা আলাদা করে নাম রাখবে, রাম শ্যাম যদু মধু, এমনটা হতেই পারে না, হওয়ার কি আছে? আকাঙ্ক্ষাও তো এরকমটাই করেছে, তো সেই আকাঙ্ক্ষার ইচ্ছেটার মতনই কিন্তু আমাদের, মানে আকাঙ্ক্ষা যদিও মেরে ফেলেছে এবং সেখানে মারা মশাগুলো মারার পরে ও জমিয়েছে, সাদা কাগজে চিপকে দিয়েছে এবং সেইরকম মশাদের নাম দিয়েছে, তারপরে সেখানে কোথায় তাকে মেরেছে সেই জায়গাটার নাম লিখেছে, তাকে কোথায় কোন তারিখে মারা হয়েছে, কোন সময়ে মারা হয়েছে, ডেট অফ টাইম সেটাও পর্যন্ত লিখেছে। এইভাবে কিন্তু আকাঙ্ক্ষা ওর শখ পূরণ করেছে। তুমিও কিন্তু করতে পারো, তোমার এরকমভাবে শখ যদি কিছু থেকে থাকে। আর আমি আমার তো শখ এখন অনেক কিছুই আছে, তবে সেই শখগুলো আমি তোমাদেরকে বলবো, শেয়ার করবো, কারণ আমি আছি তো এখনও পুরো 10টা পর্যন্ত তোমার সঙ্গে। আর আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে কি হতে চলেছে বলো তো, আরে বাবা, আসছে সামনেই ঝুলন যাত্রা, আসছে রাখি উৎসব থেকে জন্মাষ্টমী, পুজোর পরেই কিন্তু ছুটবে শহরে নতুন রুটে, নতুন লুকে ট্রাম, ট্রাম ছুটবে সল্টলেক, নিউ টাউন, রাজারহাটে। কলকাতার ঐতিহ্য তো ট্রাম, তাই না? অস্ট্রেলিয়া ফ্রান্সের প্রযুক্তিতে ভর করে নতুন রূপে আসছে সেই ট্রাম, জুড়তে চলেছে উত্তর দক্ষিণ, মোট 40টা রুটে ছুটবে এই ট্রাম। আসছে এবারে সেই হাই স্পিড ট্রাম, মেট্রো আর ট্রাম এক সুতোয় বেঁধে আমাদের শহরে ই ট্রিপ গড়ে তুলবে। আসলে এখন আর কোনো রকমভাবে আমি কোনো কথা বলবো না আজকে, এখন এই মুহূর্তে। আর যে মমিতা কি তাহলে স্টুডিও লিভ করছে? মোটেই না, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। তাহলে আপাতত কি হতে চলেছে? কোনো কিছু না, এখন যেটা হতে চলেছে সেটা হচ্ছে একেবারে মন ভালো করা একটা গান আসছে, সেই গানটা শুনতে শুনতেই আমরা পরের হাপে চলে যাচ্ছি, পরের ঘন্টায় চলে যাচ্ছি। নাজিয়ার গান শুনতে শুনতে আমরা পরের ঘন্টায় যাচ্ছি, ইন্ডি পপ আসছে। আর সেই যে নাজিয়া, যার নিজের লাইফটা ছিল স্ট্রেসে ভরা, কিন্তু তার গান শুনলে আমরা স্ট্রেস ফ্রি হয়ে যাই। তাই চলো এখন আর কোনো কথা না বলে ইন্ডি পপ শুনতে শুনতে চলে যাই পরের ঘন্টায়।
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। বিএসএফ, এসএসবি, সিআরপিএফ থেকে নেওয়া এই বাহিনীকে সীমান্তবর্তী আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বনগাঁ, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের মতন জেলায় মোতায়েন করা হবে বলে নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য কমিশনের জন্য 68টি নতুন পদ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের জন্য আরও 57টি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌরোহিত্যে এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বারুইপুর পুলিশ জেলা সূর্যপুরে একটি নতুন গ্রামীণ পুলিশ আউটপোস্টের জন্য 19টি নতুন পদ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বন্যার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে আজ সবং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যাত মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপিত হয়ে থাকে। উত্তর ওড়িশার বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বৃষ্টির পরিমাণ কমলেও ভদ্রক, কেন্দ্রপাড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ ও কেওনঝড় জেলা এখন জলমগ্ন। সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভারতীয় আবহাওয়া দপ্তর ময়ূরভঞ্জ, কেওনঝড় ও সুন্দরবন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের চার্জ অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদে কার্যপদ্ধতি বিষয়ক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। এই মুহূর্তে খবর এই পর্যন্তই, পরে খবর সকাল
1: 10:07 FM Rainbow, Shat Shure Sharade. তুমি শুনছো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে শ্রাবণের হয়েছে অন্ত, অথচ বৃষ্টি কিন্তু এখনো বারবার অন্ত। হ্যাঁ, বৃষ্টি আজকে হয়তো মনে হচ্ছে একটু কম আছে, কিন্তু আগামীকাল বা আগামী পরশু থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে, কারণ নিম্নচাপ আবারও কামব্যাক করছে, আর তার সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্ত তো ঘুরঘুর করছে। আর বৃষ্টি এই মুহূর্তে ওই ওখানে আর কি বৃহস্পতিতে না হলেও মুহুর্মুহু কিন্তু বাজ পড়ছে। আমি বৃহস্পতি মানে আমি বলছি বৃহস্পতি গ্রহের কথা, জুপিটারের কথা বলছি। আচ্ছা, মনে আছে তো আজকে 20th August, মশাদের সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। আজকে ওদের দিন, মশাদের দিন, মশা দিবস। তাই তো আজকে তাদের কামড় অসহ্য লাগলেও রাশিয়াতে মশা কামড়ের একটা প্রতিযোগিতা হয়, এই আজকের দিনেই হয়। আছে নাকি তোমার এমন কোনো অভিনব আইডিয়া, করতেই পারো শেয়ার আজকে আর এই মশা দিবসে। মশা দিবসে আর মশার শনি প্রিয় মশা সম্বোধনে লিখে জানাও যা চায় তোমার মনে প্রাণে, সঙ্গে 9903653992 তেই তুমি সেন্ড করো। যদি সুযোগ পাও তুমি এমন কোনো মশাকে মার্কেটে ছাড়ার যার একটা বিশেষ গুণ থাকবে তোমার সৌজন্যে, এই সব মশা কথা তুমি সেন্ড করে ফেলো অবশ্যই অবশ্যই 10টার আগে। আর ওইদিকে 10টার আগে যেমন তুমি মেসেজ সেন্ড করবে সেরকমই কিন্তু 10টা ট্রেনের কোচ সংখ্যা বাড়লো। হ্যাঁ, 10টা ট্রেনের কোচ সংখ্যা বাড়লো বলবো সে কথা থেকে, বলবো যাত্রী সাথী শাটল বাস পরিষেবাতে রুট সংখ্যা কতটা বেড়ে গেল শেয়ার করবো এই ঘন্টাতেই। তোমার সেন্ড করা মশা কথা থেকে আমি বলবো ভালো দৈত্য মশার কথা, এমন দেশের হদিস দেব এই ঘন্টাতে যেখানে একটাও মশা নেই, কিন্তু মশা আছে তো, তোমার আমার বাড়িতে আছে, তোমার আমার অফিসে আছে, রিলেটিভসদের বাড়িতে আছে। তাই তো মশা দিবসের আজ সকালে

বেচি মগজ ঘেটে নতুন কোনো মশা যদি আনা যায় মার্কেটে, তাদের দেহে কোন গুণটা দেবে তুমি ভরে, উত্তরটা 10টার আগে জানাও টেক্সট করে। দিল্লির আকাঙ্ক্ষা শক্ত মশা মেরে তার ওই ডিওডি মানে ডেট অফ ডেথ, পিওডি মানে পজিশন অফ ডেথ, এমনকি মশার নাম পর্যন্ত লিখে রাখে সাদা কাগজে মশাটাকে চিপকে রেখে। মশা নিয়ে তোমারও যদি এমন কোনো আকাঙ্ক্ষার মতন শখ থেকে থাকে, বলে ফেলো না গুনগুনিয়ে, ভনভনিয়ে নয় কিন্তু গুনগুনিয়ে। মশাদের দিন আজ, তাই ভনভনিয়ে নয় বলতে হবে তোমাকে, গুনগুনিয়ে। আমিও বলবো মশাদের মিউজিয়াম থেকে বলবো, মশাই যে শুধু তোমার আমার রক্ত খায় এটা যেমন ঠিক, তেমন এমন দেশ আছে যেখানে মশাকে মেরে বার্গার বা প্যাটি বানিয়ে লোকজন খায়, কুকি কেক বানিয়ে কিন্তু খায়। এমন সব ইন্টারেস্টিং মশা কথা শেয়ার করব আমি অবশ্যই এই 10টার মধ্যেই। তুমিও থেকে যাও প্লিজ আমার সঙ্গে, আবদার করেই বলছি তোমাকে আমি থাকতে, জানোই তো। আর যে মৌমিতা আসা মানেই ভীষণভাবে আবদার করে, আর যে মৌমিতা মানেই পায় না বিলাসী।

তুমি তো জানোই যে আর যে মৌমিতা কিরকম বায়না বিলাসী, আর সেইভাবেই কিন্তু বায়না করি আমি, আবদার করি তোমার কাছে। তাই বলে এমন মানুষও পৃথিবীতে আছে যারা কিনা বায়না করে মশা খাওয়ার জন্য? আছে আছে, সত্যি এরকম মশা খাওয়ার জন্য বায়না করে, আবদার করে। উগান্ডা, কেনিয়া, তানজানিয়ার লোকজন আঠালো এক পাত্র ফাঁদ হিসেবে বাতাসে ঘুরিয়ে ফিরিয়ে মশা ধরে, মানে ওই রকম আর কি। কী করে বলো তো, হাতে একটা গামলা নেয়, গামলায় ভালো করে তেল মাখায়, তারপরে মশার উপর হামলা চালায় আর মশাদের বলতে থাকে নে এবার ঠেলা সামলা। মানে এইভাবে কিন্তু ওই উগান্ডা, কেনিয়া বা তানজানিয়ার লোকজন আঠালো এক ওই গামলার মধ্যে এই মশা ধরে, আর সেই মশাকে ধরে তারা বার্গার বানিয়ে হেভি নাকি টেস্টি হয় সেই আইটেমটা, সেভাবেই তারা খায়। আর উগান্ডা, কেনিয়ার মশারা তাই আছে কিন্তু খুব চাপে, ওই যে বললাম না ভীষণ চাপে আছে। আবার এমন একটা ইনফো শেয়ার করব যেটা শুনে তুমি হয়তো আবদার করবে, বায়না করবে পুদুচেরিতে যাওয়ার জন্য। আমাদের দেশ ভারতে পুদুচেরিতে যাওয়ার জন্য হয়তো তুমি আমার কাছেই বায়না করবে, করতেই পারো, এমন আবদার এমন বায়না, কারণ পুদুচেরিতেই তো রয়েছে মশার একটা আস্ত জাদুঘর, মশার একটা মিউজিয়াম রয়েছে কিন্তু পুদুচেরিতে। সেই মিউজিয়ামে আসলে হচ্ছে গবেষণাগার, মশাদের সঙ্গে চেনা জানা হয়ে পরীক্ষা নিরীক্ষার জন্যই কিন্তু এই মিউজিয়ামটা তৈরি করেছেন গবেষকরা। মশাদের জন্য আস্ত একটা মিউজিয়াম যেমন আছে, তেমন কিন্তু মশাদের জন্য আস্ত একটা দিনও রয়েছে। রয়েছে তো মশাকে নিয়ে কম্পিটিশন, হচ্ছে সব কথাই আজকে শেয়ার। আজকে মশা দিবসে এই সমস্ত কথা নিয়েই কিন্তু রয়েছি আমি আর যে মৌমিতা, রয়েছে তুমিও। এবারে এখন আমি চেক করবো তো তোমার সেই সেন্ট করা

মশা কথা তুমি কি বলছো সেটাই তো এবারে আমি দেখবো। সায়ন্তনী পান মধ্যপ্রদেশ থেকে কি বলছে, মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী আমাকে মশা কথা পাঠিয়েছে। প্রথমেই বলেছে শুভ মশা দিবস। ভাবো একবার, তুমি হাত কোলে বসে আছো, তোমার পাশ থেকে পো পো করে একটা মশা ঘুরছে, আর তুমি ওই হাতটাকে জাস্ট ওই কোলে নিয়ে কি বসে থাকতে পারবে? মশা যদি তোমার সামনে ওড়ে তুমি তাকে দেখতে পাচ্ছ, তাই সেই মুহূর্তে তুমি কি করবে, মারমুখী হয়ে পড়বে। আর মারমুখী হয়ে উঠেই কিন্তু তুমি সেই মশাটাকে পটাস করে মারতে অন্তত চেষ্টা করবে, টার্গেট মিস হলেও তুমি কিন্তু সেই টার্গেটটাকে রেখেই, ফিক্স রেখেই কিন্তু এগোবে, এটা আমি জানি, যতই তুমি শুভ মশা দিবস বলো না কেন। সায়ন্তনী আর কি বলছে, ছোটবেলায় একটা কথা যে ওর বন্ধুরা খুব বলতো মশাদের নিয়ে, মানুষের রক্ত না খেয়ে বেদানার রস তো খেতে পারে, এক এই ধরনের মানে বলে থাকে আর কি। তো একই তো রং না, রক্তের রং আর বেদানার রং এক, তো সেই জন্যই বলছে যে বেদানার রসও তো খেতে পারে, খায় খায়, পুরুষ মশারা সেটাই খায়, কারণ তারা তো ভেগান ভেজিটেরিয়ান, তো তারা এই ধরনের মশা রক্ত না খেয়ে তারা কিন্তু ফলের রস, গাছের রস, পাতার রস এমনটাই খেয়ে থাকে। আর তাই বলছে যে আমাদের সায়ন্তনী যে বেদানার রসের সঙ্গে ওই রক্তের ফ্লেভারটা দিলে কেমন হয়, এইভাবেই কিন্তু ও এরকম মশা একটা মার্কেটে ছেড়ে দেবে, ওর এটাই হচ্ছে ইচ্ছে। তবে ওর শখ যদি কিছু থেকে থাকে মশা নিয়ে, সে কথা কিন্তু সায়ন্তনী আমাকে জানায়নি, কি করে বলি আমি। এবারে আমি যাচ্ছি সোজা একদম বহরু ঘোষপাড়ায়, কারণ মাধাইদা ওয়েট করছেন, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে আমাকে কি বলছেন। শরতে স্নিগ্ধ নির্মল রোদ, ওয়াও, তার মানে মাধাইদাদের ওখানে রোদ্দুর উঠেছে, বাহ খুব ভালো লাগলো, শরতে সেই নীল আকাশ তার মানে দেখতে পাচ্ছে। ঝলমলে প্রভাতি শুভেচ্ছা জানিয়েছে, মৌমিতা নমস্কার কলকাতায় আসা মানেই নতুনত্বের ছোঁয়া, ওহো এই সমস্ত বললে না কেমন যেন আমিও মশার মতন উড়ু উড়ু হয়ে যায় আমার মনটাও, বিষয়টা অভিনব। আচ্ছা আঠারো সম্প্রচার সকাল 9টার, আচ্ছা এটা আলাদা কথা, আমি বলতে পারবো না 9টার পরে বন্ধ হয়ে গেছিল কি হয়নি সেটা তো জানি না, সেটার জন্য আপনি অন্য জায়গায় ফোন করবেন, জানতে পারবেন আমাদের অফিসে যদি ফোন করেন। তারপর এটা তো হলো, ঠিক আছে, কিন্তু বিষয়টা কি বলছেন সেটাই এবার দেখি। প্রিয় মশা, তোমাকে আহ্বান করছি আমার শরীরের ফাঁকা জায়গায় বসতে, যেই না তুমি বসবে অমনি সেই মশাকে আমি চপটাঘাত করব এবং তারপরেই টিকটিকিদের খেতে দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের মাধাইদার শখ, দারুণ শখটা, কারণ প্রতিদিন সন্ধেবেলায় বড় বড় সাইজের গোটা চারেক টিকটিকি থাকে মাধাইদার অপেক্ষায়, কখন মাধাইদা তাদের খাদ্য সরবরাহ করবেন। তো মশা মেরে মৃত মশাই ওই মশাদের আর কি টিকটিকির সামনে দেবেন, এমন ইচ্ছেটাই কিন্তু প্রকাশ করেছেন, এমন শখটাই তার রয়েছে, সেটাই মাধাইদা আমাদেরকে শেয়ার করেছেন, সেন্ড করেছেন। মশা পুষবেন আমাদের মাধাইদা মশারির বাইরের দেওয়ালে থাকা টিকটিকিদের খাবার হিসেবে, আর মশারির বাইরের দেয়ালে যারা সারা রাত মাথার ধারে থেকে পাহারা দেয় তাদেরকেই প্রধান খাবার হবে সেই মশা, মাধাইদা এমনটাই কিন্তু বলছেন বহরু ঘোষপাড়া থেকে। তুমি কি বলছো সেটাই তো এবার দেখবো। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে সাংঘাতিক একটা সম্বোধন করেছেন মশাকে, শ্রীচরণেশু মশা মাসিমা, ও এমন মেসেজ, রিয়েলি বলছি আজকে মনে হচ্ছে সেরা সম্বোধন, শ্রীচরণেশু মশা মাসিমা। আশা করি মেষমশাই ও বাড়ির ছোটো বড় সকলেই কুশলে আছেন, আমরা আছি কোনো রকমে। মেষমশাইয়ের কাজকর্ম কেমন চলছে, বাচ্চাদের পড়াশোনা কেমন হচ্ছে? শুনলাম কদিন আগে নাকি সেজ বৌমা উত্তরপাড়ার বামুনবাড়ির ছেলের হাতের চর খেয়ে মারা গেছে, সত্যি ঘটনাটি খুব বেদনার। সেই কষ্টের সঙ্গে বেদনার সঙ্গে দুঃখের সঙ্গে শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে এইরকম মারাত্মক একটা মশাকে মেসেজ পাঠিয়েছে, শ্রীচরণেশু মশা মাসিমা সম্বোধনে। আহা দারুণ লাগলো, এমন শখ, এমন শৌখিনতা, রিয়েলি বলছি দেখে জানতে পেরে আমার খুব খুব খুব ভালো লাগছে। এরপরে আমি কোথায় যাচ্ছি, শাওন বারাসাত থেকে কি বলছে, শাওনের কাছে আমি যাচ্ছি। শাওন কথাগুলো মানে ওর ইচ্ছে যেটা মশা পুষবে আর তাদেরকে এমনভাবে ট্রেনিং দেবে তারা যেন তিনটে কাজ করে, এক দুই তিন করে, সেই কাজগুলোও কিন্তু আমাদেরকে পাঠিয়েছে। কি কি কাজ, মশা পোষার পরে মশাদেরকে ট্রেনিং দেবে যে কাজগুলোর জন্য, সেটা হচ্ছে গরমকালে পোর্টেবল ফ্যান হিসেবে কাজ করবে, মানে পো করে উড়বে, আর তার সঙ্গে সঙ্গে পাখনার হাওয়া দেবে আমাদের শাওনের কাছে। তাহলে কতগুলো মশা পুষলে তোমার গায়ে হাওয়াটা লাগবে বুঝতে পারছো, উড়িয়ে বাবারে ভাবতে পারছি না, একটা মশা মেরে যাওয়ার আগে সে যেন আরও দুটো মশাকে এই একই কাজে ট্রেনিং দিয়ে যায়, সেটাও আর কি সেই ট্রেনিংটাও দিয়ে দেবে মশাদেরকে, বেশ খুব ভালো। আর বলছে যে ড্রোনের কাজ করে আর বার্ডস আই ভিউতে সব জায়গার ছবি তুলে নিয়ে আসবে মশারা শাওনের জন্য, শাওনের ভীষণ ইচ্ছে এই তিনটে ট্রেনিং দিয়ে ও মশাদের মার্কেটে ছাড়বে, মশা পুষবে এইভাবেই ট্রেনিং দিয়ে।
মশাগুলোকে নাম দেবে ডেট আর টাইমের উপর ভিত্তি করে। মানে ধরো একটা মশা বাকি মশাদের টিমে জয়েন করলো 20th August 2026 রাত 10:30, তাহলে তার নাম হবে 2026082022233।

0 মানে ইয়ার, মান্থ, ডেট সমস্ত এইভাবে ফরম্যাটেই কিন্তু সেই নামটা আর কি আসবে। বুঝলাম যে 10:30 সেইভাবেই আসছে, 2026 20th August সেইভাবেই ও কিন্তু এই আর কি তার নামটা এই ফরম্যাটে ফেলবে। আর এমন মশা মার্কেটে ছাড়বে যেগুলো কোনো জীবাণু বহন করতে অক্ষম, বাহ খুব ভালো, তাতে মশা রক্ত খেলেও আমরা তো অন্তত পক্ষে অসুস্থ হব না, আর আমাদের শরীরে র্যাশও বেরোবে না, কারণ বংশবৃদ্ধি করবার জন্য ওদের আমাদের রক্ত খাওয়ার দরকার, সে যাই খাক না কেন ওরা, কিন্তু আমাদের যেন ক্ষতি না হয়। এইভাবেই কিন্তু মশাকে শাওন অন্তত পক্ষে মার্কেটে ছাড়বে, যার কোনো জীবাণু বহন করবার ক্ষমতা নেই, সেই ইঞ্জেক্টটাই ইঞ্জেকশনটাই আর কি সে দিয়ে দেবে, ইঞ্জেক্ট করে দেবে। দারুণ দারুণ দারুণ লাগলো শাওন, তোমার এই ইচ্ছে, তোমার এই শখ, তোমার এই মশা মারার পরে মশা পোষার শখ এবং তাদের ট্রেনিং দেওয়ার কথা, যে তিনটে ট্রেনিংয়ের কথা বলেছো রিয়েলি বলছি একদম নতুন অভিনব, খুব ভালো লাগলো। তোমরা আর সেন্ড করা মশা কথা দেখতে দেখতেই ভাবছি আমাদের রোজকার সঙ্গী মশা, যারা গোটা দুনিয়া গোটা বিশ্ব দাপিয়ে বেড়ায় অথচ একটাও মশা নেই এমন দেশও তো রয়েছে পৃথিবীতে, ওই যে আইসল্যান্ড রয়েছে, হাওয়াই দ্বীপ রয়েছে, আবার মানে তোমার আমার অ্যাডাল্ট হতে সময় লাগে কতদিন, 18 বছর, একদম সিম্পল অ্যান্সার, কিন্তু মশারা 40 দিনেই হয় একেবারে পাক্কা মাথার খেলোয়াড়, অথচ আইসল্যান্ডে তো খুব ঠান্ডা, টানা 30-40 দিন এরকম টেম্পারেচারে সেখানে থাকে না, তাই মশাও ওই ঠান্ডাতে কোনোভাবেই ঘাঁটি গাড়তে সেখানে যায় না, কোনোভাবেই তারাও সেখানে থাকতে পারে না। এখন মশা নেই বলে আইসল্যান্ডে তুমি যেতেই পারো, আবার যেতে পারো তুমি পুরীতেও, কারণ আজ কাল বা পরশু যেদিন খুশি তুমি পুরীতে যেতেই পারো। এবার তুমি কি বলছো, টিকিট নেই যাব কিভাবে, এসব বলার দিন শেষ গো, সত্যি টিকিট নেই যাব কিভাবে এসব আর বলতে হবে না, টিকিট আছে, 10-10টা ট্রেনে বেড়েছে কোচের সংখ্যা আজকে থেকে, শালিমার কুরলা এক্সপ্রেস, শালিমার LTT কুরলা এবং রাউরকেলা জগদলপুর এই ট্রেনগুলোতে 20th August মানে আজ থেকে কিন্তু বাড়ছে কোচের সংখ্যা, বাড়ছে তো রুট বাড়ছে, মানে এক্সটেনশন হচ্ছে, বারাসাত নয় আজকে থেকে, শিয়ালদা মানে শাওনের বারাসাত নয়, শিয়ালদা থেকে সোজা বনগা পর্যন্ত সকাল 10:33 এসি লোকালটা সার্ভিস দিতে শুরু করবে আজ থেকে, বারাসাত নয় সোজা এক্সটেনশন হচ্ছে একদম বনগা পর্যন্ত জুড়ছে, বাড়ছে তো মেট্রো রুট, 130 কিলোমিটার এক্সটেনশন হবে এই মেট্রো, আর বাড়ছে আনরিড মেসেজের সংখ্যা, শেয়ার করবো তো তানজানিয়ান আর্টিস্ট রাইভানি আর নোরা এবং শ্রেয়ার গান শোনবার পরে। আসলে রাইভানি মশা খায় কিনা জানি না, কিন্তু তানজানিয়ানরা বা উগান্ডা বা কেনিয়ার লোক জনের তো ওই বায়না করে না মশা খাওয়ার জন্য, তাই তানজানিয়ান শিল্পী রাইভানির গানই এখন আসে, রাইভানি শ্রেয়া এবং নোরা ফতেহি, শুধুমাত্র 107 FM রেনবো, নমস্কার কলকাতায়।

0: কানের কাছে এক নাগাড়ে সিম্ফোনিটা চলছে, আয়েস করে হুল ফুটিয়ে কি যেন ওরা বলছে, এই রক্তটা দারুণ খেতে, বেশি রকমের সুইটো, তোমার আমার সবার চেনা, ওরাই তো মস্কুইটো। মশা দিবসের আজ সকালে ভাবছি মগজ ঘেঁটে, নতুন কোনো মশা যদি আনা যায় মার্কেটে, তাদের দেহে কোন গুণটা দেবে তুমি ভরে? উত্তরটা এক্ষুনি তুমি জানাও টেক্সট করে। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চেয়েছি তোমার কাছে, মশা দিবসে মশাকে নিয়ে তোমার কোনো শখ কি আছে? লেখো দেখি মশার সনে, প্রিয় মশা, এই সম্বোধনে যা চাইছে তোমার প্রাণে, তোমার চেনা নাম্বারে মেসেজ করে জানিও। আজকে 20th August, আজকে মশাদের দিন, তাই তো ভনভনিয়ে নয়, গুনগুনিয়ে তুমি বলে ফেলো যে ওই অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস এসব নয়, এমন কোন যদি সুযোগ পাও কোন মশা তুমি মার্কেটে ছাড়বে যাদের একটা বিশেষ গুণ তুমি তোমারই সৌজন্যে তাদের দেহে ভরে ছেড়ে দেবে। দাঁড়াও আরও তো আছে, আরও তোমার কাছে জানতে চেয়েছি যে মশা দিবসে মশাকে নিয়ে তোমার কোনো শখ আছে কিনা সেটাও তুমি বলো, শখের কথাও কিন্তু জানিও 9903659992 এই নাম্বারে। আমি তো যাবই, সেই নাম্বারে চেক করবোই, তবে তার আগে যেটা বলবো, এই মশা মানে আমি তুমি জানি তো যে প্রবাদেই তো বলে, কথায় বলে না যে মশা মারতে কামান দাগা, মশা নিধনে প্রায় সেরকমই কিন্তু ব্যবস্থা করলো চীন, যুদ্ধে ড্রোন ধ্বংস করতে যে ব্যবহার করা হয় অস্ত্র, সেই রকমই একটা লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবার কিন্তু করেছে চীন, যাতে কিনা মশা নির্মূল হবে। চীনা বিজ্ঞানীরা এইভাবেই কিন্তু মশা চীনে চীনে ওই লেজার প্রযুক্তিতেই আরও উন্নত করছেন, প্রযুক্তি ব্যবহার করে তারা লেজার ডিভাইস তৈরি করে ফেলেছেন যা কিনা বাতাসে উড়ন্ত মশার ডানায় লেজার রেটা জাস্ট ছুঁড়ে মারতে পারে। আর সেই যন্ত্রটা তৈরি করেই ফোটন ম্যাট্রিক্স ল্যাবে সেখানে তৈরি হয়েছে এবং সেই বিক্রিও কিন্তু অলরেডি ডিভাইসটা শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তো মশা কিভাবে কাত হচ্ছে, মশা তোমাকে আমাকে আর কি বাইট দিচ্ছে এবং আমাদেরকে টাইটও করছে, এবং সেই মশাকেও কিন্তু আমরা, আমাদেরকে কাত করলেও আমরাও পারছি এবার কুপোকাত করতে, কারণ মশা মারতে এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবহার কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে চীন। তুমি কি করবে তুমিও অবশ্যই অবশ্যই জানাবে 9903659992। আরে বাবা আমি তো দেখছি, ওই দিকেই তো দেখছি, আমি ঘুরে ঘুরে দেখছি, আর এখন সেইটাই দেখতে দেখতেই তোমাকে আমি বলছি যেটা, আমি ঘুরবো ফিরবো মশার মতনই, কিন্তু আমি উড়বো ঘুরবো ফিরবো এই শহর কলকাতায়। তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে ওই তোমার আমার বাড়িতে বড় পিসি ছোট পিসি থাকলেও ফুল পিসি রাঙা পিসি কি আছে, এখন তো সেই সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, ছোট ছোট ফ্যামিলি, সেখানে শুধু বড় পিসি ছোট পিসি হয়তো খুঁজে পেতে তাও দেখতে হবে, কোথাও হয়তো খুঁড়তুতো জ্যাঠতুতো এইরকম হয়তো কোথাও গিয়ে পাবো। যাই হোক, সেই ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন রেইনবো নিউ টিউনে আসছে তোমার জন্য গান। তাহলে আর কোনো কথা না, চলো এবার সোজা গানটা শুনি, তারপরেই শহর কলকাতায় ঘোরাঘুরি ওড়াউড়ি করাই যাবে।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: কোথায় পাবি রে, মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক এই 9:27 হয়ে 54 সেকেন্ড। আজকে তো বৃহস্পতিবার, কয়েক ঘন্টা পরেই আসবে শুক্রবার। আর আজকে রাতটায় যদি আকাশ মেঘলা না থাকে তাহলে কিন্তু তুমি সাক্ষী থাকতে পারবে এক মহা জাগতিক দৃশ্যর, বিরলতম দৃশ্য বলতে পারো। বৃহস্পতি শুক্র খুব কাছাকাছি আসবে আজকে রাতে, জ্যোতির্বিজ্ঞানীরা একে বলছেন ভেনাস জুপিটার কনজাংশন। তো এই গ্রহ সংযোগ দেখবার জন্য চোখ অবশ্যই রেখো সূর্যাস্তের পরপরেই একদম আকাশে। মেঘলা আকাশ থাকলে কিন্তু হবে না, পরিষ্কার থাকলে তবেই কিন্তু তুমি দেখতে পাবে এই বিরলতম দৃশ্য, সত্যিই বিরল। ওই যে মশারি তো জম, ভালো দৈত্য মশা আছে কিন্তু, সেই বিরল মশা ভালো দৈত্য মশাকে চেনাবো তোমায়, অবশ্যই পরিচয় করিয়ে দেব। তোমার সেন্ট করা মশা কথা চেক করবার পরেই আমি সেটা করব। আমাকে মেসেজ করেছে, মশার কথা জানিয়েছে কে, বাবুল। বাবুল বলছে নদিয়ার শান্তিপুর থেকে। বাবুলদা কি বলছেন, আজকে মশা দিবস, আগে কখনো শোনেননি আমাদের বাবুলদা, তার জন্য এই মশা দিবসে এই এত কথা বলার জন্য, মশা সম্পর্কে এত ইনফরমেশন দেওয়ার জন্য সকাল 6 থেকে এত কথা বলে যাচ্ছি, আর সেজন্যই কিন্তু আমাকে একটা আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন বাবুলদা। থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে থাকবার জন্য, এবং আমিও যে এগুলো আপনাদেরকে এসে বলতে পারছি তার জন্য কিন্তু আমাকেও অনেক কিন্তু পড়াশুনো করতে হয়েছে, এবং আমিও কিন্তু অনেকটাই জানতে পেরেছি শুধুমাত্র আপনাদেরকে জানাবো বলে, মানে আপনাদের সুবাদেই কিন্তু এটা আমার হয়েছে। যাই হোক, এবার কি বলছেন আমাদের বাবুলদা, পৃথিবীতে সকলেরই তো বাঁচার অধিকার আছে। একদম তাই, তেমন মশাদেরও কিন্তু আছে অবশ্যই বাঁচার অধিকার। তাই এমন একটা ভ্যাকসিন তৈরি করা হোক, মশাদের শরীরে প্রয়োগ করা হোক, ওরা যাতে শরীরে, আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের জীবাণু ছড়াতে না পারে। ওয়াও, ঠিক সময় কিন্তু এই মেসেজটা আমিও দেখতে পেলাম এবং বললাম, সত্যি সত্যি আছে কিন্তু ভালো মশা, আছে বাজারে তাদের মিলবে, মার্কেটে সত্যি ছাড়া হচ্ছে এরকম ভালো মশা যাদেরকে দেখতে একদম দৈত্যের মতো, বিশাল বড়, ওই ছোট্ট ছোট্ট 1/2 ইঞ্চির থেকেও কম, যেমন মশা আমি তুমি দেখে থাকি সেরকম নয়, ওই 3 থেকে মাত্র 4 মিলিমিটারের মধ্যেই মশা হবে এরকমটা।

0: নয়, তার থেকে একটু সাইজটা বড় এমন মশাই কিন্তু মার্কেটে আছে, মানে ভালো দৈত্য মশা তাদের নাম। হবে হবে, তাদের কথা হবে। তার আগে চিত্তব্রতদা কি বলছেন সেটাই আমি দেখব। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলছেন, হে প্রিয়তমা মশা, প্রিয় তোমরা এবার আমাদের তোমাদের সুরটা পাল্টাও, আর ভো ভো ভালো লাগে না, এবার রাম্বা হো হো গাও। আহা, দারুণ ব্যাপার। আর তোমরা একটু বংশ বিস্তারটা, মানে তোমাদের পরিবার টরিবারটাকে একটু ছোট করো, হামদো হামারা। তো এরকম ব্যাপারটা যদি হতো তাহলে কিন্তু দিব্যু হতো, দু একটা মশা এসে বাইট দিত, তারপরে তো কয়েকটা দিন পরেই তো তারা আবার চলে যেত, কারণ তাদের ওই আয়ুষ্কালটা তো কতটা যেন হয় সেটাও বলে দিয়েছি, 40 দিনের বেশি তারা আর বাঁচতেও পারে না, তারপরেই তারা গায়েব হয়ে যায়। 2 থেকে 3 সপ্তাহ, বড় জোর 4 সপ্তাহ, 1 মাসের মতন তারা বাঁচতে পারে, আর 40 দিনের মধ্যে তারা কিন্তু অ্যাডাল্ট হয়ে যায়, মানে পাক্কা মাথার খেলোয়াড় তারা হয়ে যায়। আর তুমি কি বলছো? সবকিছুই আমি দেখব, কারণ সুখেন্দুদা এই মুহূর্তে রয়েছেন, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে আমাকে ছন্দে বেঁধে তাঁর মশা কথা কিন্তু সেন্ড করে দিয়েছেন। কি বলছেন দেখি এবার। উড়ে বাস, দারুণ একটা লম্বা মেসেজ কিন্তু রয়েছে আমার কাছে। পেটের জ্বালা বড় জ্বালা, আমরা সবাই বলি, অধিকার মেটায় খেয়ে রক্ত বেড়ায় অলি গলি, ওরা ভীষণ সংগ্রামী, যেন মৃত্যুকে করে না পরোয়া, গরু ছাগল কুকুর সম ওরাও খুবই ঘরোয়া, পেটে ভীষণ রক্ত খিদে তবুও গাই গান, ওদের দেখে বেড়েছে মোর সংগ্রামের প্রতি টান, মেয়েরা ওদের ভীষণ হিংস্র শুধুই খায় রক্ত, পুরুষরা নাকি রক্ত তেনেই বৃক্ষ রসের ভক্ত, মেয়েদের নাকি খুব বুদ্ধি ঢুকবেই খুঁজে ফুটো, পুরুষরা বোকা ধ্যানে থাকে শান্ত পাবে না দুটো, স্লিম দেহ সোনায় গান যেই না গায়ে বসা, বোঝার আগে হবে যেন রক্ত বিন্দু খসা, আছে এক হিংস্রতা নামে যখন বলি মশক, বদলে নাম হতেই পারতো ব্যাঘ্র সিংহ শশক, ফুটো মশারি টাঙাই আমি ভিতরে হবেই বন্দি, বাইরে আমি ঘুমাই রাতে এটাই গুপ্ত ফন্দি, মারামারিতে নেই কো আমি, পাল্টে দেব জিন, জাপান যাব ইংল্যান্ড যাব, যেতে হয় যাব চীন। ওয়াও, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, ভোরাই থেকেই যে আপনি আমার সঙ্গে আছেন বুঝতে পারছি, কারণ এত সুন্দর করে ইনফরমেশনগুলো আমাকে পাঠিয়েছেন, সত্যি খুব ভালো লাগলো। আজকে মশা দিবসে সকালেই মানে বলেছি তো, নতুন কোনো মশা যদি মার্কেটে আনা যায়, সেই মশার দেহে কোন গুণটা তুমি দেবে ভোরে সেটা সেন্ড করছো আজকে গুনগুনিয়ে। আর আমিও শেয়ার করব এবারে এমন একটা মশার কথা, যে মশা যে সে মশা সে নয়, বলা ভালো বরং মশার জোম, যদিও পতঙ্গবিদরা বলছেন এই মশাকে মশার জোম না বলে তারা বলছেন ভালো মশা। হ্যাঁ গো, সত্যি ভালো মশা, মশাদের মধ্যে আবার ভালো খারাপ ভাবো একবার, সত্যি আছে ভালো মশা আছে, কাউকে বাইট দেয় না, কাউকে কামড়ায় না, হাতের উপর যতক্ষণ খুশি তুমি বসিয়ে রাখো হুল ফোটাবে না, তবে চেহারাটা এমন দেখলেই কিন্তু ভয় করবে, এদের নাম হচ্ছে স্প্লেন্ডেন, 71 ধরনের প্রজাতি আছে এদের, আর এক একটা লম্বায় 18 থেকে 20 মিলিমিটার, মানে বিরাট বড় দেখতে হয়, এবং তারা কিন্তু কেউ রক্ত খায় না, শুধু খায় তারা কি মশা ধরে ধরে খায়, তাহলে তারা হাওয়া খাচ্ছে না, খায় কি তারা শুধু মশা ধরে খায়, মশারি লার্ভা কচকচ করে খেয়ে নেয় আর মুটুসুটু হয়, এই বড় সড়ো হয় এই মশাগুলো, রক্ত খাওয়াতে অ্যালার্জি ওদের, তাই তো এই মশা মশার জোম, যে মশা তোমায় আমায় কামড়ায় বাইট দেয় আমাদেরকে টাইট দেয়, সেই মশাকেই এই দৈত্য মশা ধরে ধরে খায়, তবে তোমার আমার কাছে কিন্তু ওরা ভালো মশা, সাইজে বড় তাই ওদের নাম দৈত্য, দৈত্য মশা, আছে এমন মশা শহর কলকাতার কাছে গঙ্গার ওপারে হাওড়াতে মিলছে এমন মশা, যার হচ্ছে এমন চাষ গবেষণাগারে, কারণ সোজা সিম্পল, কাঁটা দিয়ে কাঁটা তোলাই হচ্ছে কাজ, তাই তো এমন ভালো মশার কথা বলা আজ, বলবো বলবো গঙ্গাপাড়ে কি হচ্ছে সবই বলবো, চলো চলো সোজা একটুখানি শহরটা ঘুরে নিই, তারপরেই তো আমি আসবো, তবে শহর ঘুরবো আজকে কিভাবে, অবশ্যই রেইনবো ফ্ল্যাশব্যাক শোনার পরে। রেইনবো ফ্ল্যাশব্যাকে এখন আসছে কলকাতার পুরো লিস্টি, যে লিস্টিগুলোতেই তুমি ঘোরাঘুরি সফর জমাবে, সেই গানই তো এখন থাকছে, কার কণ্ঠে, অবশ্যই রাঘবের ট্র্যাক এখন আসছে তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাকে, কলকাতার গোটা কলকাতায় কোথায় তুমি যেতে পারো, বেড়াতে পারো, ঘুরতে পারো, তার লিস্ট থাকছে এখন রেইনবো ফ্ল্যাশব্যাকে।
1: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

এই গঙ্গার কিনারে গঙ্গার পাশেই এই শহর কলকাতা গড়ে উঠেছে, একদমই তাই। আর এই শহরে তুমি ঘুরতেই পারো, বেড়াতেই পারো, আর ওদিকে তো গঙ্গার ঘাটগুলো যেমন মেকওভার করে আসছে, আসছে তো বিরাট বড় দুর্গা মূর্তি হবে গঙ্গা পাড়ে, আর সেখানেই হবে কিন্তু কলকাতা আই, ঠিক ওই লন্ডন আইয়ের মতোই। আর হচ্ছে তো গঙ্গা পাড়ে এই ডলফিন পার্ক, তবে হচ্ছে না যেটা এখন সেটা হচ্ছে শহর কলকাতায় মশার জাদুঘর কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, যেটা আছে পুদুচেরিতে। আর আছে তো মেসে যাচ্ছে তো মশা কথা, মশা বার্তা, ওই যে যা সেন্ড করছো তুমি, লিখছো তুমি, লিখেছো তুমি মশার শোনে প্রিয় মশা, এই সম্বোধনে যা চাইছে তোমার মনে প্রাণে, সেই বার্তাই তো আমি চেক করবো এবার 9903653992 তে। এই মুহূর্তে যাচ্ছি বালিগঞ্জে, বালিগঞ্জে আমাকে লক্ষ্মী সরকার কি বলছে, লক্ষ্মী সরকার বলছে যে মশাকে আমি লোভ দেখাবো। আচ্ছা কেমনভাবে লোভ দেখাবে, যে একটা পলি ব্যাগ যেটা খাটের পাশে ঝুলিয়ে রাখবে, মুখটা খোলা থাকবে এবং তাতে একটু আলতা বা

একটু কুমকুম দিয়ে রাখবে, মানে লাল রঙের ব্যাপারটা আর কি হবে, এবং সেখানে মাথার কাছে সেটা ঝুলবে। আর মশা যখন কামড়াতে এসে ব্লাড ভেবে ওই ব্যাগেই পড়ে যাবে, তখন হাবুডুবু খাবে, ব্যাস আর কিছু চাই না, মশা আর কামড়াতে পারবে না, ভালোভাবেই কিন্তু জব্দ হবে। দারুণ কিন্তু বলেছে লক্ষ্মী সরকার, নামে লক্ষ্মী হলেও দুষ্টু বুদ্ধিতে কিন্তু ভরপুর দেখতে পাচ্ছি আজ লক্ষ্মীবারে। একদম লক্ষ্মী সরকার কিন্তু আমাকে মেসেজ করেছে, আমার মনে হচ্ছে আজকে আমার সাথে প্রথম মেসেজ পেলাম, প্রথম মশা বার্তা দিয়ে শুরু হলো লক্ষ্মীর সঙ্গে আমার কানেকশন। এবারে আমি কোথায় যাচ্ছি? বেহালায়। বেহালায় যাচ্ছি, বেহালাতে কিরকম মশা সেটা আমি জানতে, সেটা শুনতে, সেটা দেখতে যাচ্ছি না, কিন্তু উৎপল আছে, সেজন্যই আমি বেহালায় যাচ্ছি। উৎপল মাইতি বেহালা থেকে কি বলছে? রাতে মশা দিনে মাছি, এই নিয়েই কলকাতায় বা বেহালায় আছি। কলকাতায় মশা নিয়ে কথা না বলাই ভালো, কলকাতা তো শুধু না, কলকাতা বাংলা সব জায়গায় রয়েছে। ঈশ্বর গুপ্তের সেই কথাটাই তো এখন একদম অন্যরকম হয়ে গেছে, মানে গোটা দুনিয়া গোটা পৃথিবীতেই কিন্তু আছে সেই মশা, সেই মশাকে নিয়ে আমরা পৃথিবীবাসী বাঁচি। শুধুমাত্র হাওয়াই দ্বীপে নেই, আর শুধুমাত্র ওই আইসল্যান্ডে নেই, আর বাদ বাকি সব জায়গায় মশা আছে, সব জায়গায়। সেরা হচ্ছে বেহালার মশা, আমাদেরকে বলে দিয়েছে, পুরো বেহাল দশা করে দেয় যে, সেটাই কিন্তু বলছে উৎপল। আজকে মশা দি বস, মশা নিয়ে ভোরাইটা খুব সুন্দর লেগেছে ওর, থ্যাংকস আ লট, সেই ভোরাই থেকে তুমি রয়েছো আমার সঙ্গে। বাজারে ও যেটা আনবে, যেটা ছাড়বে যে মশাটাকে, সেটা হচ্ছে ডিজিটাল ডায়েট মশা আর ভ্যাকসিন মশা, মানে যারা ইনজেকশন নিতে ভয় পায় তাদের জন্য ভ্যাকসিন মশা গায়ে বসবে আর ভ্যাকসিন দেবে, আবার উড়ে চলে যাবে। বা দারুণ ব্যাপার কিন্তু, তাদের ট্রেনিং দিতে হবে। আর ডায়েট মশা হচ্ছে দিন দিন কিছু না খেয়ে মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মুশকিল আসন করবে এই মশা, যতই খাক মোটা হবে না, এই মশা মোটা মানুষদের গায়ে বসবে, রক্তের মধ্যে লিকুইড ওষুধ পুশ করে দেবে আর ওয়েট কন্ট্রোল করে দেবে। ওয়াও দারুণ ব্যাপার কিন্তু, এরকম যদি গবেষণা করে এরকম মশা যদি মার্কেটে ছাড়া যায়, রিয়েলি বলছি, প্রচুর লোকজন, মোটা মানুষজন রোগা হবে, আর যারা ইনজেকশনে ভয় পায় তারা ওই মশার কামড় খেয়েই একদম ভ্যাকসিনাইজড হয়ে যাবে। এটা কিন্তু ঠিক, হাজার মানুষ পছন্দ করতে পারে কিন্তু মন যে মানুষটাকে চায় সেই হচ্ছে তুমি। উড়ে বাস মশাকে বলবে মেসেজ করে, প্রিয় মশার শনে এমন কথাই কিন্তু লিখবে আমাদের উৎপল। সেটাই ও বলেছে, হাজার মানুষ আমাকে পছন্দ করতে পারে কিন্তু আমার মন যে মানুষটাকে চায়, প্রিয় মশা তুমিই হচ্ছ সে। আর কি চাই বলো তো, মশা যদি এমন মেসেজ, এমন বার্তা পায় তাহলে মশা ডেফিনেটলি আর কিচ্ছু চাইবে না। স্টুডিওর ঘড়িতে 9:42 হয়ে গেছে, তুমি তো অবশ্যই মশা কথা সেন্ড করতে করতেই অফিসে যাবে বলে এখন ব্যস্ত রয়েছো, ব্যস্ত কিন্তু শহর কলকাতা পুজোর আগে মেকওভার করবার জন্য। আর গঙ্গা থেকে, মানে গঙ্গা থেকে, গঙ্গার ঘাট থেকে আমাদের এই শহর কলকাতা যে পার্ক রয়েছে, শহরের সমস্ত জায়গায় কিন্তু একটা সাজো সাজো ভাব রয়েছে, কারণ পুজোর আসছে কি না, আর 60 দিনও বাকি নেই, মাত্র 57 দিন পরেই কিন্তু পুজো আসছে। আর তার সঙ্গে আসছে হচ্ছে পুজোর আগে রেলকোচ ক্যাফে শিয়ালদা এবং কলকাতা স্টেশনে। আর শিয়ালদা প্ল্যাটফর্মে এখন তো ডিজিটাল ক্লোক রুম রয়েছে, শিয়ালদাতেই রয়েছে 4 লেনের রাস্তা, আসছে শহরে আরও নতুন রুটের ট্রাম, আসছে ডাবল ডেকার, আসছে ট্রলি বাস, শহর কলকাতা চলমান শহর, এই শহর রূপকথার শহর। তাহলে চলো, আর কোনো কথা না, এবার তাহলে শহর একটু ঘুরে নিই।

এই শহর কলকাতাকে চেনা যায় জানা যায় অবশ্যই, যেটা সেটা হচ্ছে রাস্তায় নেমে। তার জন্য আমাদের সঙ্গে তুমি পা মেলাতেই পারো, জানতে পারবে, চিনতে পারবে 300 বছরের বেশি পুরনো শহর এই তিলোত্তমাকে। এই কলকাতাকে প্রাসাদ নগরী বলে যেমন, সেরকমই কিন্তু এই শহরে অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে হেরিটেজ বিল্ডিং। তবে আজকে সেই সব জায়গায় যাব না। দেখো, বাঙালি মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাছের সঙ্গে না একটা সম্পর্ক আছে, একটা বাঁধন আছে। রুই, কাতলা, ইলিশ বা চুনো মাছ, দুপুরের পাতে এক টুকরো মাছ না থাকলে খাওয়াটা যেন কীরকম একটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? অসম্পূর্ণ থেকে যায়, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে। আর মাছের এই ভালো লাগা বা ভালোবাসার টানেই বলা হয় মাছে ভাতে বাঙালি। আর সেই মাছের টানেই কলকাতার আনাচে কানাচে কিন্তু রয়েছে অসংখ্য মাছ বাজার। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে, এই তিলোত্তমা কলকাতার বুকে গড়ে ওঠা সবথেকে প্রথম এবং পুরনো মাছের বাজার কোনটা? 250 বছর আগে 1700 সালের একেবারে শেষের দিকে কলকাতায় যখন ব্রিটিশ রাজ চলছে, মানে শুরু হয়েছে, সেই সময় শহরে উত্তর দিকে পোদ্দার কোর্ট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে ছাতাওয়ালা গলির অঞ্চলটা আজও কিন্তু শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রয়েছে। এই বাজারের নাম হচ্ছে ইটালির ভেনিস শহরের এক বাসিন্দার নামে। 1770-এ তিনি এসে কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করে দেন এবং তার নাম হচ্ছে এডওয়ার্ড টাইরেটা। তিনি ছিলেন একজন আর্কিটেক্ট এবং লর্ড কর্নওয়ালিসের আমলে তিনি কলকাতার সুপারিনটেন্ডেন্ট অফ স্ট্রিটস অ্যান্ড বিল্ডিংস পদে নিযুক্ত হন। 1780-তে এই টাইরেটা সাহেব তিনি ওই অঞ্চলে বিশাল একটা জমি কেনেন এবং বাজার তৈরি করেন, বাজার গড়ে তোলেন। সেই সময় মানুষ এক ছাদের তলায় সবজি, মাংস, টাটকা মাছ, এই সব কিছু কেনার সুযোগ পায়। টাইরেটা সাহেবের নাম থেকেই তেরেটি বাজার বা এখনকার টেরিটি বাজার চলে এসেছে। 1788-তে এটাই প্রথম পরিকল্পিত বাজার শহর কলকাতাতে। এখন তুমি আমি যেমন শপিং মলে যাই, মাছ কিনতে পারি, বিভিন্ন রকম মাংস, চিকেন নাগেটস, বিভিন্ন কিছু তো কিনতে পাই, তো ঠিক সেরকমই কিন্তু তখন সেই 1788-তে তিনি এইরকম একটা কাণ্ড করেছিলেন, এমন একটা পরিকল্পিত বাজার তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই টেরিটি বাজার এই 19 শতকের একেবারে গোড়ার দিকে চলে এলো চীনারা এবং সেখানে তারা থাকতে শুরু করলো, মার্কেটে ছেয়ে গেল তখন। নাম আর এখন ওল্ড চায়না টাউন, তবে টেরিটি বাজার কিন্তু মাছের বাজারটা আজও সেভাবে থাকলেও চাইনিজ ব্রেকফাস্টের জন্য কিন্তু আজ বিখ্যাত হয়ে রয়েছে টেরিটি বাজার। আজও ভোরে যখন মাছের আড়তগুলো খোলে এখানে, তখন কিন্তু চীনা বিক্রেতারা মোমো, ডাম্পলিং, বাও, নানা রকম স্যুপ, এই সমস্ত পসরা নিয়ে চলে আসে। তাই তো তোমাকে বলছি, সেই পুরনো কলকাতার মাছের বাজার এবং চীনা সংস্কৃতির মেলবন্ধন আজও কিন্তু এই বাজারকে আলাদা করে রেখেছে আমাদের এই শহর কলকাতায়। ঐতিহ্য এবং আভিজাত্যে পুরোপুরি একদম ভরপুর, যাকে বলে শিখ, সেরকমটাই রয়েছে। তাহলে বোঝা গেল তো, এই টেরিটি বাজার কলকাতার শুধু পুরনো মাছ বাজার নয়, এটা কলকাতার 250 বছর আগে এই বিবর্তন এবং সংস্কৃতির দলিলও কিন্তু বলতে পারি। সেই জন্যই আজকেই হোক তোমার ডেস্টিনেশন এই টেরিটি বাজার। মাছ তুমি বেলা 10টা প্রায় বাজতে চললো এখন গিয়ে না পেলেও স্যুপ, ডাম্পলিং এগুলো তো পাবে, এগুলো দিয়েও অন্তত পক্ষে পেট ভরাতে পারবে। আপাতত শহরের ইতিকথার এখানেই হচ্ছে ইতি। আর কি হতে পারে এখন? আর কিচ্ছু হবে না, এখন তো সেই কথাটাই হবে, মানে শহরের ইতিকথার ইতি হয়ে গেল বটে, কিন্তু এখন যেটা আসতে চলেছে সেটা হচ্ছে তিন এক্কে তিন। হ্যাঁ, 3-1-3 গানের হ্যাট্রিক হবে, আসবে, কোনো কথা হবে না তার আগে। তবে সেই কথায় যাওয়ার আগে যেটা করবো, 3-1-3 গানের হ্যাট্রিকে যাওয়ার আগে আমি একটু বাড়ার সাথে যাবো। আরশোলার ফরফর, ইঁদুরের জ্বালাতন, টিকটিকির উৎপাত, দিনে মাছির ভন ভন, বাড়ি জুড়ে মাকড়সার জাল আর ঝুল, পিঁপড়ে আর পোকামাকড়ের কামড়ে বিষাক্ত হুল, আমার নতুন মশার গায়ে থাকবে লাগানো সেন্সর, এক নিমেষে উৎপাতের দল হয়ে যাবে পগার পার, চোখের পাতায় ঘুম নামে না রাত্রি জাগরণ, বিছানাতে এপাশ ওপাশ মন যে উচাটন, ঘুম পাড়ানি মশা চাই, যার গানের মিষ্টি সুরে গান শুনে নাক ডাকা শুরু, মেজাজটা হবে ফুরফুরে, প্রিয় তমাশু মশক রানী, রক্ত পিপাসিনী, বেছে বেছে রক্ত চষো যাদের রক্তে চিনি, রক্ত পানের সাথে যেন তোমার ফোটানো হুলে তোমার দেহের অ্যান্টি

বায়োটিক রক্তে যাবে গুলে, মানুষের শরীরে মধুমেহ হয়ে যাবে বিলীন, তারপর চাইনা ডাক্তার, ওষুধপত্র, চাইনা ইনসুলিন। হে প্রিয়তমা বান্ধবী মশক রানী আমার, এইভাবে মানুষের করে যেও উপকার। উফ বাবা, দাদা, স্যালিউট, প্রণাম, কুর্নিশ, আর কি কি আছে জানি না, আমার ঝুলি পুরো ফাঁকা। এত সুন্দর করে পুরো প্যাকেজটা পাঠিয়ে দিয়েছেন, ভীষণ ভীষণ ভালো লাগলো। এত সুন্দর মশা কথা জানার পরে আর কোনো কথাই হতে পারে না, এখন সোজাসুজি হয়ে যেতে পারে একটাই কাজ, সেটা হচ্ছে তিন একে তিন গানের হ্যাট্রিক।

আমারও তো মনটা শুনছে না, আর আমার মনটা শুনছে না, ঘড়িটাও শুনছে না, ঘড়িও কিন্তু একদম এগিয়ে চলেছে, আর আমার মনটাও কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে একদম বাড়ির দিকে। অফিস টাইমও এগিয়ে আসছে, আর বাইরে বেরোলে কিন্তু ছাতা ক্যারি করো, আর হালকা পাতলা ডায়েটে কিন্তু লাঞ্চটা সেরো, কারণ বৃষ্টি একটু হলেও কমজোরি তো, আর গরমটা কিন্তু একই রকম রয়েছে। তাই এবারে কিন্তু আর যে মৌমিতার আর সময় নেই কথা বলার, কারণ 9:57 অলরেডি হয়ে গেছে। যেতে যেতে বলি, সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায়। বেশ, আজকের মতো আর যে মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 24 ঘন্টায় FM রেইনবোর সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আজ চেন্নাইয়ের কাছে কোভালামে সাউদার্ন জোনাল কাউন্সিলের 31তম বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্র এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সমন্বয় প্রয়োজন এমন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সাউদার্ন জোনাল কাউন্সিলের অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ। সম্মেলনে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের প্রশাসকদের এই বৈঠকে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে আজ এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন দিল্লির উপরাজ্যপাল তরঞ্জিৎ সিং সান্ধু। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ওই সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় এবং সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। সম্মেলনস্থলসহ যাতায়াতের প্রধান পদগুলিতে সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা, যথাযথ নাগরিক পরিষেবা ও রক্ষণাবেক্ষণ এবং জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপি শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। আজ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণ চলবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই। পরের খবর বেলা 11টায়।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতার নিউ মার্কেট অগ্নিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আবু জাফর ওই হোটেলের লিজ হোল্ডার, তাকে গতকাল গভীর রাতে এন্টালি থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, আগামী এক মাস ধরে রাজ্যের সমস্ত হোটেল হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বিশেষ ফায়ার অডিট করা হবে। পুরসভার বিল্ডিং বিভাগের একটি দল গত

0: গতকাল ওই হোটেল পরিদর্শন করেন। বাড়িটির অনুমোদিত নকশা এখনও খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। তবে পরিদর্শন সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়া গেছে, তার ভিত্তিতেই যাবতীয় তথ্য জানার কাজ চলবে। হোটেলে অগ্নি নির্বাপনের উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় যে নজন মারা গেছেন তার মধ্যে দুজন মহিলা ও একটি শিশু। আগুনে মৃত্যু হয়েছে শিলিগুড়ির এক ব্যবসায়ীরও। খালপাড়ার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল নামে ওই ওষুধের ব্যবসায়ী ব্যবসায়িক কাজেই কলকাতায় এসেছিলেন। আজ তার দেহ শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত হাসপাতালের লেডিস হোস্টেলে আজ সকালে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তবে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের অবশ্য কোনো খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা জিবি বৈঠককে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল বিকেলে এবিভিপির সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে বচসা ও হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যান যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। যাদবপুরে এখনও কোনো ইউনিয়ন না থাকা সত্ত্বেও জিবি মিটিং কেন ডাকা হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলে বর্ণনা করেছেন। এর প্রতিবাদে এবিভিপি আজ যাদবপুর চলো অভিযানের ডাক দিয়েছে। যাদবপুর এইবি থেকে এসএফআইয়ের পক্ষ থেকেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে।
2: আমার যে ছোট ভাই,
1: গান দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:03 হয়ে 55 সেকেন্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার গান দরিয়া মানেই থাকে মাটির সুরে ভেসে যাওয়া। হ্যাঁ, সেই দরিয়া ভাসানোর পালায় আপনার সঙ্গী আজকে কে কে? আমি আর যে অম্বালিকা, সঙ্গে রয়েছি
6: আমি সোমা। হ্যাঁ, আজকে অম্বালিকা আর সোমা কিন্তু গান দরিয়ায় গান ভাসাবে, কিন্তু তার সঙ্গে থাকবে একজন সঙ্গী। অন্যান্য দিন মানে অন্যান্য গান দরিয়াতে অনেক সঙ্গী থাকেন সঙ্গে, তাই না? শিল্পী সঙ্গী, কিন্তু আজকে একজন সঙ্গীকেই সঙ্গে নিয়ে আমরা দরিয়ার পথে এগিয়ে যাব। তিনি কে, তার নামটা না হয় না বললাম, তার কণ্ঠই তার পরিচয়। সুতরাং শুনতে থাকে তার কণ্ঠ আর অবশ্যই বুঝতে পারবো কে আছেন আমাদের সঙ্গী আজকে এই গোটা গান দরিয়ায়।
5: সদ্য পেরিয়ে এসেছি গতকালই তার জন্মদিন, আজ বোধ হয় সেজন্যেই তিনি আমাদের গোটা অনুষ্ঠান জুড়ে গানে গানে কণ্ঠে পরিচয় হোক তার সাথে আমাদের।

0: তিনি কত শত গান আমরা শুনেছি তার কণ্ঠে, কিন্তু কে তিনি? তিনি হচ্ছেন
1: অংশুমান রায়।
0: আর গতকাল অর্থাৎ 19 আগস্ট তার জন্মদিন পালিত হয়েছে বিভিন্ন জায়গায়। মানে তার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তাকে যারা ভালোবাসেন, তার গান যারা ভালোবাসেন, তারা তার জন্মদিন পালন করেছেন। কিন্তু আজকে সোমার অম্বালিকা, আমরা কিন্তু যেহেতু লোকগানের আসর আজকে গান্দুরিয়ায়, তাই এই লোভটা কিছুতেই সামলাতে পারলাম না।
1: গতকাল যেটা হয়েছিল আমাদের, আমরা একটা গান চালিয়ে
0: জন্মদিন
1: সেলিব্রেটটা হয়েছিল। আমরা দেখলাম যে পুরো অনুষ্ঠান জুড়ে, মানে এখানে তো মোটামুটি 2 ঘন্টা কেন 5 ঘন্টা অনুষ্ঠানও করা যায় তাকে নিয়ে, তো সেটা তো করতেই পারি। কিন্তু আজকে আমরা চেষ্টা করলাম যে না, একটু মানে তাকে নিয়ে পুরো অনুষ্ঠান করার, এবং যদি সম্ভব হয় তাকে নিয়ে কথা বলার জন্য বিশেষ কাউকে পাই, নিশ্চয়ই বলবো তার কথা, তাদের কথা সবটাই হবে। কিন্তু তার আগে একটা গান হলে ভাল মন্দ হয় না, তাই না?
0: না অবশ্যই, আজকে তো পুরোপুরি গানে গানে, আর এমন গানে গানে যে গান সবার মনে মনে, সবার মুখে মুখে, আর সবাই নিশ্চয়ই এই গানের সঙ্গে কণ্ঠ মেলাবেন, একটু হালকা করে হলেও শরীর দোলাবেন, তাই না? কারণ আমাদের মনের সঙ্গে তো আমাদের শরীরটা যুক্ত, আর মন দুলে উঠলে তখন কি শরীরটা থেমে থাকে বলুন?
1: একদম না।

পল্লী গীতি বলতে আমরা যে সমস্ত গানগুলো ভাবি ঠিক তার মধ্যে কিন্তু এই গানটি রয়েছে। এই অংশুমান রায়ের গাওয়া, তার কণ্ঠ আমরা শুনছি এবং পুরো অনুষ্ঠান জুড়ে শুনব। এর আগে আমরা যে গানটি শুনলাম সত্যি অদ্ভুতভাবে, দেখো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই গানটি শুনে থাকি। ভাদর ও আশ্বিন মাসে আমাদের এখন একদম সেই যাকে বলে মানে টপ হিট, আমাদের জেন জেড, জেন ওয়াই, তুমি যার কথাই বলো, তারা কিন্তু সকলেই ঠিক ওরকমভাবেই এই গানটিকে নিয়েছেন। অথচ দেখো সেই গায়ক এবং মানে তারা আর কি গায়ক সুরকার তিনি তো নিজেই লিখেছেন ভাদর আসন্ন মাসে কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার। মানে এই যে কথাগুলো আমি কেন বলতে চাইছি যে তারা দুজন অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, আমরা আরও অনেক কথা বলবো তাদের ওই লেখনী সুরকার সব নিয়েই কিন্তু আরও অনেক কথা হবে, পুরো অনুষ্ঠান জুড়েই আমরা সেটা নিয়ে থাকবো। কিন্তু আমরা একটা গান শুনি, আর শুনে এসে কথা হবে, একটা বিজ্ঞাপন বিরতিও আছে, শুনি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: গানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই যে মানুষটি, তার যে গান শুনছি আমরা, তার বেড়ে ওঠা বা এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে দেখো দেখব যে তিনি যেখানটায় আর কি বড় হয়েছেন, একদিকে গৌরবান্বিত রাজপ্রাসাদ, তারপর তার সাথে কিন্তু রয়েছে বিশেষ করে যে বনবাসীদের বসতি, হ্যাঁ, তার মাঝে শালপিয়াল মহুয়ার অপূর্ব একটা মানে সুন্দর যে শোভা সেইটা, সুবর্ণরেখা, কংসাবতী, এইসব নদী, তাদের আশেপাশে এই যে সময়টা, এই অপরূপ ঝাড়গ্রাম, সেইখানে তার জন্ম। বাকি কথাটা পরে আসার পরেও আমি বলবো যে এই

0: পরিবেশটাতে বোধহয় বড় হয়েছেন বলেই তিনি কোথাও একটা গিয়ে সমস্ত সুর, সমস্ত কিছুকে তিনি এইভাবে নিজের আয়ত্তে নিতে পেরেছেন। মাদলের ব্যবহার বা বাকি সমস্ত যন্ত্রসঙ্গীতের যে ব্যবহার এই সমস্ত গানে এবং সুরে করেছেন সে তো অনবদ্য। একটা সময় যে সময়টা উনি এই গানের জগৎটায় আসছেন সেটা তো একটা মানে চ্যালেঞ্জিং বললেও বোধ হয় কম বলা হয়, তাই না?
1: একেবারেই তাই।
0: কারা কারা সেই সময়টা রয়েছেন জগতে, মানে গানের এই জগৎটাতে?
1: সত্যি সেই একটা অপূর্ব সময়ে দাঁড়িয়ে তিনি যে কঠিন একটা লড়াই কিন্তু তার জন্য ছিল, তাই না? সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়ের যে যুগ, সেই সময়ে দাঁড়িয়ে অংশুমান রায় তার খোলা হাওয়ার মতো দরাজ গলা, সেই গলা দিয়ে তিনি একেবারে শ্রোতাদের মনের মাঝখানে যেন কোথাও একটা নাড়া দিয়ে দিলেন। আর সেই নাড়াটা চলতে থাকলো তো চলতেই থাকলো, কারণ তিনি কিন্তু একটা দশকে থেমে থাকলেন
0: না,
1: দেখতে দেখতে একটা দুটো তিনটে, একেবারে তিন দশক তিনি কিন্তু ঝড়ের মতো, দাপটের মতো তিনি গান গেয়ে গেলেন। এবং দাপটের সঙ্গে সেই গান, একদিকে দেখো লোকসঙ্গীত, আজকে যেহেতু আমরা লোকসঙ্গীত নিয়ে শোনাবো গান বা লোকসঙ্গীত নিয়ে কথা বলবো, তাই তার লোকসঙ্গীতের দিকটাই আমরা আজকে তুলে ধরবো মূলত, কিন্তু তার পাশাপাশিও যে তার বিভিন্ন ধরনের গান রয়েছে সেগুলোর কথাও আমরা ধীরে ধীরে বলবো, তাই না? তো সেই সময় দাঁড়িয়ে তার যে যুদ্ধটা ছিল এবং তার পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও তার যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ছিল, সেই সম্পর্কের কথাতেও কিন্তু আমরা ধীরে ধীরে চলে আসব।
0: আরেকটা যেটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে সুরের চলনের কথা বলছিলাম, সেই এই রকম ভাবে গান শিখবেন তুলবেন এই সমস্ত তাদের শিক্ষাগুরু এগুলো নিয়ে তো বলবোই, কিন্তু তার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যবহারটা, শুধু এই ধরনের গানগুলো করবেন বলেই মাদল বাজানো শিখে গেলেন।
1: একদমই তাই, গানটা শুনছিলাম অম্বালিকা, তখনই আমার মনে হচ্ছিল যে তিনি মাদলটা বলছে, মাদল বাজাইও না কিন্তু তিনি এত ভালো মাদল বাজাতে পারতেন, সেটা আমার কিন্তু গানটা শুনতে শুনতে মনে পড়ছিল। যে তো আমার মনে হচ্ছিল যে তিনি হয়তো বলছেন যে তোমরা মাদল বাজিও না, আমিই বাজাচ্ছি।
0: আর সত্যি কি সেই সেই জায়গা থেকে তিনি বোধহয় এরকম ভাবে মনের কথা বলতে নিজেই এলেন, তার নিজের জীবনের কথাই বোধহয় বলছে এই গানে গানে। আমরা একটু শুনি।

0: আমরা মানে এই যে কলকাতা শহরে কপাল ভিড়াইতে তিনি এসেছিলেন কি না বা তার জীবনের গল্প সেগুলো আমরা একটু শুনব। আমাদের সঙ্গে বিশেষ একজন মানুষ আছেন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এক আমরা একটু বলে নিই কার সাথে আমরা কথা বলছি। অংশুমান রায়ের ছেলে ভাস্কর রায়, আমরা কিন্তু তাকে পেয়েছি। নমস্কার দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অম্বালিকা এবং সোমা রয়েছি আকাশবাণী কলকাতার FM রেইনবো স্টুডিও থেকে।
1: আমিও আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমার বাবা স্বর্গীয় শিল্পী অংশুমান রায়কে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আকাশবাণী FM গোল্ডেন এবং FM সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা করার জন্য।
0: আর এবার আমরা একটু প্রশ্নে আসি। প্রথমে যেটা জিজ্ঞাসা করব, আপনার গান শোনার অভ্যেস মানে অভিজ্ঞতা আমার আছে, তো আমরা আপনার গানের প্রসঙ্গে একটু পরে আসছি। একটু ছোটবেলাটা যদি বলেন, মানে তার সাথে গান শোনা, সেভাবে বড় হওয়া, সেই সেইটা নিয়ে আমরা একটু কানে যদি গল্পটা শুনি,
2: চারণা একটু শুনতে চাইছি।
1: অ্যাকচুয়ালি আমার যেটা আর কি ছেলেবেলাটা, আমি তো সেটা মানে আসছি, তার আগে আমার মানে বাবার ছেলেবেলাটা আমি অনুষ্ঠানটা শুরু থেকে শুনছি। বাবার যেখানে জন্ম হয়েছে সেই জায়গাটাই একটা এমন জায়গা, সেই একই জায়গাতে আমারও জন্ম হয়েছে। তো আমাদের মানে বাড়ির চারধারটা এত সুন্দর একটা জায়গা, মানে সন্ধে হলেই ধামসা মাদলের শব্দ, ফুলের গন্ধ আসছে, চারধারে শালবন, শাল পিয়ালের বন, লাল মাটি, লাল কাপুরে, এবং সামনে একটা বিশাল খেলার মাঠ ছিল, আমরা ওখানে সবাই খেলতাম। তো আমার নিশ্চয়ই আমার এটাও উল্লেখ করা উচিত যে আমার বাবা সেই মাঠেই ইয়ে করতেন,
0: সাইকেল
1: চালাতেন। তো এই যে একটা জায়গা যেখানে কান পাতলেই মাদল, যেখানে কাল মানে কানের মধ্যে শুধু মাদলের যেটা ছন্দটাই আসছে, আমাদের বাড়িতে মা বাবাকে শুনেছি বাংলা বলতে, আমরা সবাই মিলে আমরা সেইভাবে শিখেছি। আমাদেরকে একদম যারা ছোট থাকে তারা যেটা শোনে সেটাই তারা শেখে। আমার বাবার ক্ষেত্রেও সেই একই, ওটাই একটা যে মানে একদম ছেলেবেলাতে উনি যেগুলো যেগুলো শুনেছেন, বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে, ছন্দের ক্ষেত্রে, ছন্দ এবং সুর, তো সেই জায়গা থেকে উনি যেটা শুনেছেন সেইটা শুনতে শুনতে উনি কিন্তু বড় হয়েছেন।
2: ঠিক ঠিক।
1: এবং ওনার খেলাধুলা সবকিছুই তো ছিল সেখানেই। ছেলেবেলার যারা খেলার বন্ধু ছিলেন তারা ওই আদিবাসী জনজাতির যারা রয়েছিল সেখানে, তাদের বাড়িতে গিয়েই তামসা বাজানো শেখা, মাদল বাজানো শেখা, তারপরে শাল গাছের যে লিপ হয় মানে সবুজ রঙের যেটা পাপিয়াটা, শাল শাল পাতা দিয়ে উনি খুব সুন্দর বাঁশি বাজাতেন, মানে মানে ইয়ে
2: করতেন,
1: শাল পাতার বাঁশি বানিয়ে সেটাকে উনি ইয়ে করতেন, বাজাতেন। এছাড়া আর আর বাসি তো উনি খুব সুন্দর,
0: সেটা তো বিখ্যাত।
1: তো এইভাবে মানে বাবার মানে কানের মধ্যেই ঝুমুর, টুসু, ভাদুর যে ছন্দ এবং সুর সেটা কিন্তু একদম মানে বসে গেছিল। তো এটা হচ্ছে বাবার ছেলেবেলা। আর বাবার ছেলেবেলাতে ঝাড়গ্রামে রাজ কলেজে বাবা যখন লেখাপড়া ছেড়ে দিয়েছেন, অবশ্যই একদমই

0: সঙ্গীতের জন্য উনি ভালোবেসে, উনি সঙ্গীতের জন্য সবকিছুকে উনি স্যাক্রিফাইস করেছেন। তো তারপরে উনি যখন অনুষ্ঠানের মধ্যে আসছেন, তারও আগে আকাশবাণীতেই তো উনার আরম্ভ, এই শহরে যেটা জানি, কলকাতা শহরের জার্নিটা, সাজিপুরে জিঙ্গাপুল আমি একটু আগে শুনছিলাম।
1: আমরা এটা এক্ষুনি বললাম যে কলকাতায় কপাল ফিরাইতে যাবো, এই গানটা ওই জন্যই আমি চালিয়ে তারপর আপনার সাথে কথা বলতে শুরু করলাম আমরা,
2: মানে এটা আমরা ইন্টেনশনালি করেছি।
0: হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এই সাজিপুরে জিঙ্গাপুলটা মানে যখন আর কি মানে বাবা এটাকে তৈরি করেন, মানে এটাকে যখন উনি টিউন করছেন, সুর দিচ্ছেন, তখন কিন্তু উনি সবে স্কুল লাইফটা ছাড়ছেন।
1: আচ্ছা,
0: সেই সময়ে অর্থাৎ অনেক অল্প বয়স থেকে উনি কিন্তু সুর দেওয়াটা শুরু করে দিয়েছেন। পরবর্তীকালে উনি একটা মাদল নিয়ে এখানে আসেন, এটা একটা লম্বা ইতিহাস, একটা লম্বা একটা জার্নি। তো খুব সংক্ষেপে আমি যদি এটাকে বলি, তাহলে উনি এখানে এসেছেন এবং তারপরে আকাশবাণীতে অডিশন উইথ হিজ মাদল, মানে তার মাদল যে বাদ্যযন্ত্র সেটাকেই তার সঙ্গী, কেন কি মানে এখনো বোধ হয় সেই নিয়মটা রয়েছে যে মানে লোকসঙ্গীতের যে অডিশন হয় সেখানে কিন্তু হারমোনিয়াম অ্যালাউ না। তো সেই সময় তখন মানে যেহেতু হারমোনিয়াম অ্যালাউ না, তো উনি যখন মাদল বাজিয়েই এই গানটা উনি তখন গিয়েছিলেন এবং সেটা সরাসরি সম্প্রচার করতে, এবং তারপরে যেটা ওটা তো সবাই জানে, ওটা পুরো ইতিহাস। আর মানে বাবার সাথে আমি যেহেতু একদম ছোট থেকে রয়েছি, বাবা যখন রেওয়াজ করতেন তখন আমার হাতে বাবা তানপুরাটা দিয়ে দিতেন, আমি তানপুরাতে সুরটা আমি রাখতাম, বাবা রেওয়াজ করতেন, এগুলো আমার এখনো খেয়াল রয়েছে। আমার তখন বয়স কত হবে, খুব বেশি হলে হয়তো 5-6 হবে। শীতকালে ঠান্ডার সময় বাবা আমাকে ঘুম থেকে উঠিয়ে ভোরবেলা তানপুরা হাতে ধরিয়ে দিতেন। এবং এটাতে আমার একটা কি সুবিধা হয়েছে, আমি একদম ছোটবেলা থেকে যেহেতু বাবাকে শুনছি, বাবার কথাবার্তা, বাবার উঠা বসা, চলন এবং বাবার সুর, বাবার তাল, মানে টোটালটাই হচ্ছে আমার জীবনের মানে বাবার ছায়া।
2: মানে আপনার জীবনের ছন্দটা তিনিই রচনা করে দিয়েছেন।
0: একদমই। তো এখান থেকে আমার ক্ষেত্রে যেটা খুব সুবিধা হয়েছে, আমিও সেই একই ছন্দ শুনেই তো মানুষ হয়েছি। তো আমার ওই জন্য আমি লাস্ট 36 বছর ধরে শুধুমাত্র আমার মানে বাবার গানকে বাঁচিয়ে রাখার জন্যই আমি মানে সঙ্গীতের মধ্যে রয়েছি।
1: আচ্ছা, আমরা কি একটা গান শুনি আবার আপনার সাথে কথায় আসি?
2: মানে আমরা একসঙ্গে শুনতে থাকি,
1: একদম একসঙ্গে শুনতে থাকছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।

0: আমরা শুনলাম মানে কলকাতা শহরে যেহেতু রয়েছি তার গল্পে রয়েছে আমাদের সঙ্গে অংশুমান রায়ের ছেলে সুযোগ্য পুত্র ভাস্কর রায়। ভাস্কর দা রয়েছেন আমাদের সাথে, আরেকবার শোনা যাচ্ছে তো? হ্যালো,
1: তারপরে দেখো তুমি ঝাড়গ্রামের মতো এমন একটা খোলামেলা জায়গায় থেকে তারপরে কি পায়রা পোষা ঘরে থাকা যায়?
0: ঠিক তো,
2: মানে এখানে বাবা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে আমি যদি ওপেন জায়গায় না থাকি তাহলে আমি তো গান করতে পারবো না।
0: একদম তাই,
2: আর
0: সব যন্ত্রে চলে
2: শহরে। এখন যেটা হয়েছে ফ্ল্যাট কালচার, মানে এই গানটা যখন রেকর্ডিং হচ্ছে আমি তখন সঙ্গে ছিলাম এখানে, আমিও মানে বাদ্যযন্ত্র নিয়েই আমি স্টুডিও।
0: ও আচ্ছা,
1: দারুন।
2: এটা হিন্দুস্তান রেকর্ড থেকে রেকর্ডিং হয়েছে অকুর দত্ত লেনে যে স্টুডিওতে, তো সেই সময় তখন অলরেডি কিন্তু ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে।
0: আচ্ছা,
2: তো সেটা থেকেই হয়তো বাবার এটা একটা মানে মাথার মধ্যে এসেছিল, যার জন্য সিদ্ধার্থ জেঠু এই গানটা যখন লিখেছেন একসাথে বসে, আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাবো না শহরে। আরেকটা এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, মানে বাবা যখন গানটা গাইছে বাবার যে উচ্চারণ গুলো, এটা কিন্তু আমাদের শহরের উচ্চারণ নয়।
1: এক্স্যাক্টলি,
2: আর উনি যে এক্সপ্রেশনটা দিয়েছেন, আবার শহরেতে গেলে শুনি মায়ারা বস করে, এই যে উনি এটার মধ্যে কিন্তু একটা ইনার মিনিং আছে যে শহরের যে চটকদারি বা চাকচিক্য এগুলো যেন আমাদের যারা অজ গাঁ থেকে আমরা শহরে যখন আসছি এগুলো যেন আমাদেরকে চোখ ধাঁধিয়ে দিচ্ছে এবং আমাদের আসল জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে,
1: শিকড়টা কেটে যাচ্ছে কোথাও একটা।
2: হ্যাঁ, উনি কিন্তু এই গানটার মাধ্যমে উনি এটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন। এবং আপনারা এটা যখন
0: এই গানটি বলতে লক্ষ্মীকান্ত রায়ের লেখা,
2: লক্ষ্মীকান্ত রায়ের, তো এইগুলো এগুলো যখন এইরকম আরো অনেকগুলো গান রয়েছে, যেরকম কপাল এর আগে যে গান কপাল ফিরাইতে যাবো কলকাতা, এই যে জায়গাটা কলকাতা, এই অ্যাকসেন্টটা কিন্তু আমিও তো ঝাড়গ্রামে আমার জন্ম, কিন্তু আমি তো যেহেতু আমার মানে শহরে আমার আমি হয়তো বাবার মতো করে এত ভালো উচ্চারণ আমার হবে না, কিন্তু রক্তের মধ্যে তো রয়েছে, ওটা হয়ে যায়। মাদলের যে ব্যবহার বাবা এত ভালোভাবে জানতেন যে উনি তার বিভিন্ন গানের মধ্যে উনি মাদলটাকে কিন্তু বিশেষভাবে ব্যবহার করেছেন, যদিও অনেকগুলো গান আছে যেখানে মাদল ছাড়াও রয়েছে।
0: আপনি কোন গানের কথা? হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম,
2: দাদা পায়ে পড়িলে যদি আমরা শুনি, ওখানে কিন্তু মাদল নেই, কিন্তু উনি মানে ভাদর আশ্বিন মাসে সাজে পুড়ে চিঙ্গাপুর বা আমার বেটার বিহা দেব সাত ভাগে বাধা পড়ো না, এই যে পুরো যে মানে পুরো একটার পুরো একটা জার্নি, ওখানে উনি কিন্তু সেই মাদলের যে ছন্দটা উনি কিন্তু রেখেছেন।
0: এই যে যে গানটি ধরুন মানে দাদা পায়ে পড়ি রে নিয়ে তো একেবারে বিখ্যাত হয়ে ওঠা,
1: দাদা পায়ে পড়ি রে আমরা একটু মানে না শুনে যদি সাত পাকে বাধা পড়ো নাটা শুনি।
0: হ্যাঁ, মানে মাদল, ওটাই
1: মাদলটা আমরা শুনতে চাই।
0: আমি যেটা জিজ্ঞাসা করছি দাদা, আপনার সাথে কোনো মানে ধরুন কোনো বিশেষ গান তৈরি বা এরকম সময়ের কোনো মুহূর্তের কথা যদি আপনার মনে হয় আপনি একটু বলুন। আমরা ততক্ষণ দাদা পায়ে পড়ি রে যখন বললেনই, না হলে আচ্ছা সাত পাকে তুমি বলছিলে,
1: আমরা তো সাত পাকে বাধা পড়ি নি,
0: সেইটা বরং শুনি, শুনতে শুনতে এসে আবার একটু গল্প করবো, ঠিক আছে?
2: হুম।

0: এই গানের তো একেবারে মানে যাকে বলে ফ্যান ফলোয়িং এর যদি একদম মিলিয়ন ট্রিলিয়ন ভিউ হবে আর কি। যাই হোক, আমাদের এখনকার ভাষা বললাম, যাই হোক যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে গানটির মধ্যে আমরা মাদলের ব্যবহারের কথা বলছিলাম। দাদা আপনি যদি একটু অন্যভাবে মানে আরো কিছু বলার থাকে।
1: আমি এই এই এখনই আমরা যে গানটা শুনছি এটার মধ্যে একটা অদ্ভুত একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে, মানে বর এসেছে বর এসেছে মানে কোনো দরজা খুলো, এই যে একটা সিকোয়েন্স, এটা মানে আমরা আমি যদি এখনো এটাকে আমি চিন্তা করি 70-এর দশকের শেষ দিকে বা 80-এর দশকের একদম শুরুর দিকে এরকম একখানা মানে কনসেপ্ট কে মানে অ্যাপ্লাই করা গানের মধ্যে, এটা বোধহয় খুব কম হয়েছে। আমি আমি যতদূর জানি খুব কম হয়েছে।
2: এবং বরকে সাবধান করে দিচ্ছে যে তুমি মানে সাতটাকে বাধা পড়ো না এই জায়গাটা। আচ্ছা, এই গানের পেছনে কি কোনো ইতিহাস আছে, কোনো গল্প?
0: হ্যাঁ, মানে এই যে তৈরি হচ্ছিল আর কি, যখন নীলাদ্রি শেখর বোসের লেখা এবং দীনেন্দ্র চৌধুরীর সুর।
1: হ্যাঁ, না সুরটা আমার বাবার, মিউজিক ডিরেকশনটা দিয়েছিলেন হচ্ছে দীনেন্দ্র। সেই সময় এটা নিয়ে অনেকের মধ্যে একখানা কনফিউশন রয়েছে যে মিউজিক ডিরেক্টর আর সুরকার, সেই সময়কার যে রেকর্ড গুলো বেরোনো মানে
0: হিন্দুস্তান রেকর্ড,
1: সেখানে সুরকার বা কম্পোজার বলে আলাদা কিছু লেখা হতো না, যার ফলে বর্তমান সময়ে এসে কে সুর করেছে এটা নিয়ে একখানা মানে
2: আমার
1: তখন 10 বছর বয়স। তো এবারে যেটা সেটা হচ্ছে

0: যে
1: এই সিচুয়েশনটা কিভাবে তৈরি হলো, মানে এই যে সুন্দর করে একটা অ্যাম্বিয়েন্সটা, মানে রেকর্ডিং এর সময়টা বলছি আর কি,
0: রেকর্ডিং এর সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা তো একটা অডিও, সেটাকে মানে ক্রিয়েট করা হয়েছে, দরজা খোলো দরজা খোলো, সেখানে মানে বাবার বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছিল, বিশেষ করে দীনেন্দ্র চৌধুরী মানে দীনেন্দ্র যারা যারা সেখানে

0: টাকা ব্যাপারটা নাকি স্মার্ট ভালো লাগছে
1: শুনতে
2: এবং আরেকখানা জিনিস আমি যেটা আরেকখানা আমি একটু শেয়ার করতে চাই কিন্তু রেকর্ডিং এর ব্যবস্থা এত উন্নত ছিল না
1: হ্যাঁ ঠিক
2: মানে যে মাইকে বাবা গান করবেন মানে তখন কিন্তু ভয়েস মাইক ওই একটাই ছিল
1: আচ্ছা
2: এবং সেখানেই কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ওই চার পাঁচজন ওইটা যখন শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন কি সরা যাবে না তো আবার মানে বাবা তখন গানটা শুরু করে দিয়েছেন গান শেষ না হওয়া পর্যন্ত কেউই কোন জায়গা থেকে সরতে পারবে না কারণ একটু যদি শব্দ হয়
3: তাহলে শব্দ আবার পুরো সেট করতে হবে
2: তখন তো এতগুলো তো ট্র্যাক
3: না না না একদম
2: একবারে রেকর্ডিং হতো এবং একটা গান রেকর্ডিং করতে হয়তো সারাটা সারাটা দিন লেগে গেল এরকম আমার অভিজ্ঞতা রয়েছে অবশ্য সেটা আমার জন্য একবার হয়েছে তো আমি আমি এখানে আছি সেটা হচ্ছে যে এই যে মানে কথাগুলোর উপরে যে একখানা ছন্দ রেখেছেন উনি যার জন্যই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও এই গানটা ভীষণ ভাবে জনপ্রিয় এবারে গানটার যে ইতিহাস নিশ্চয়ই একটা তো ইতিহাস তো রয়েছে আমি আমি অল্প করে একটুখানি বলছি সেটা হচ্ছে যে কোনো একটা বিয়ে বাড়িতে আমাদেরই আত্মীয় সেখানে মানে বাবা গিয়েছেন আমরাও সেখানে ছিলাম তো তো বাবা আর কি সেদিনকে রাত্রিবেলা ব্যাক করেছেন বাবার সঙ্গে ছিলেন হচ্ছে নীরাদ বিশেখর তো তার পরবর্তীকালে এই গানটা উনি লেখেন এবং বাবা এটাকে সুর করে যখন উনি সুর করেছিলেন তখন এটা আমাদের বাড়িতেও খানিকটা হয়েছে এবং দীনেন চৌধুরী বাড়ি আমাদের একদমই বাড়ির সামনেই
1: তো মানে এটা কি উনার বাড়ি ঝাড়গ্রামে
2: এবং ওইখানে কিন্তু সকালবেলা একটা আড্ডা হতো মানে রোববার রোববার কেন এভরিডে তে আড্ডা হতো তো যেতেন না তিনি যেতেন না তো ওইখানে আমি এটা কেন উল্লেখ করলাম একটা গানের সুরের সঙ্গে বা সৃষ্টির সঙ্গে কতজনের কন্ট্রিবিউশন আছে দীনেন জেঠু মানে এই গানটা যখন রেকর্ডিং হবে তখন মিউজিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু দীনেন জেঠু
1: করছে
2: মানে তার মানে এই যে কনসেপ্টটা যে দরজা খোলো দরজা খোলো উলু উলু দিয়ে যেটা হচ্ছে এটা কিন্তু বাবা এবং দীনেন জেঠু এবং যিনি লিখেছেন তিনজনে বসেই কিন্তু ওই সিকোয়েন্সটাকে তারা চিন্তা করেছেন
1: অ্যাপ্লাই
2: করেছেন আমার মনে হয় এইভাবেই একটা গান তৈরি হলে অনেক বেশি সেটা সফল হয়
1: কিন্তু তার আগে উনি বলছিলেন আমার বেটার বিয়া দেব
3: সেটাই রেডি করেই রেখেছি সবাই মিলে

0: মানে আমাদেরকে আটকে রাখা যাচ্ছে না।
1: হ্যাঁ সত্যি তাই, আমরা মোটামুটি ভাবছি যে এই এবার একটু মানে মাদল বাজছে, অতএব পাটে
0: হট সিটে আমরা বসে থাকতে পারছি না খুব স্বাভাবিক ভাবে। আর ওই যে ওনার যে শব্দের উচ্চারণ গুলো মানে একেবারে যেন মনের দরজায় কড়া নাড়তে থাকে, তাই না?
1: ঠিক তাই,
0: অপূর্ব।
1: হ্যাঁ দাদা,
2: এই এই গানটা যখন আমি শুনছি আমার তখন একটা মানে এত অদ্ভুত একটা ঘটনার কথা একটা মনে পড়ে যাচ্ছে। তার আগে এই গানটা সৃষ্টির একটা ইতিহাস রয়েছে। যে বাবা অনুষ্ঠানে যাচ্ছিলেন কলকাতার বাইরে,
1: আচ্ছা
2: মানে বেঙ্গলের বাইরে, তো রাত্রিবেলায় হাওড়া থেকে ট্রেন ছাড়বে, তো তারপরে বাইরে থেকে সমস্ত কিছু উঠিয়ে টুটিয়ে যারা বাদ্যযন্ত্র শিল্পী আমিও সঙ্গে আছি, তো ঠিক এক্সাইট মোড সেই সময়কার, ওখানে খুব মানে একটা রেড সিগন্যালে তখন গায়িকা দাঁড়িয়ে যায়, এদিকে বাবা তো মানে সময় নেই, একজন অফিসার ওখানে ছিলেন সার্জন, তো ওনাকে বললেন যে আমার তো মানে ট্রেন ধরতে হবে, উনি তো মানে ওই গাড়ির সামনে এসে বললো আরে আপনি আমার অনুষ্ঠান রয়েছে বাইরে, আমাকে এক্ষুনি সামনের দিকে যেতে দিয়ে। অদ্ভুত একটা ইয়ে, সেটা হচ্ছে যে মানে উনি তখন ওয়াকিতে কি বললেন, আমি তো তখন অনেকখানি ছোট আমি জানতামও না, আর আমাদের সময় তখন আমরা এত কিছু জানার মতো
1: মানে
2: সুযোগ ছিল না। উনি তখন মানে কোথায় কি করলেন, ফোন করলেন নাকি ওয়ালেটে খবর দিলেন, টোটালটাই পুরো সবুজ সিগন্যাল হয়ে গেল,
1: মানে গ্রিন করিডোর এখনকার মতো আর কি।
2: তো আমরা মানে আমাদের গাড়ি একদম সোসো করে পুরো বেরিয়ে গেল হাওড়া,
0: মানে পুরো ম্যাজিক,
2: হাওড়াতে গিয়ে নামলাম। কিন্তু ওই অফিসার একটা মানে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার এই বছরে যে গানটা রেকর্ড হয়েছে এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছে, আমার খুব শুনতে ভালো লাগে, বাবা বলছেন যে আমার এখন ট্রেন ধরতে হবে, মানে আমাকে এক লাইন একটু শুনিয়ে দিয়ে যাবেন। তখন বাবা ওই খালি গলায় আমার বেটার বিহা দেবো ওইটা এক লাইন শুনিয়েছেন, উনি তাতেই খুব হ্যাপি। এই রকম অভিজ্ঞতা আমার অনেক রয়েছে,
0: ভাবলে কি ভালো লাগছে।
2: আমার নিজের অভিজ্ঞতা আরো অনেক রয়েছে, বাবার মানে স্টেজে গাইছেন, আমি বাদ্যযন্ত্র নিয়ে রয়েছি ডান দিকে, হঠাৎ করে গান থামিয়ে অডিয়েন্স কে বলছে আপনারা এত হাত তালি দিচ্ছে, ওই দেখুন ডান দিকে আমার ছেলে বসে রয়েছে, আমি বাবার দিকে তাকিয়ে আমি হাসব না। তো মানে বাবা মানে এরকমই ছিলেন,
1: মানে
2: গম্ভীর, অত্যন্ত গম্ভীর, আমাদের মানে আমাদের তিন ভাই বোন কে অত্যন্ত শাসন করতেন, আমাকে তো ভীষণ শাসন করতেন, এবং আমি মানে তখনকার দিনে কানমোলা বা মানে চর খাওয়াটা কোনো ব্যাপারই না, জল ভাত, আর মানে স্কুলে গিয়ে বাবা কিন্তু এটাও বেশ মানে ভালো করে উনি লিখে দিয়েই প্রায় আসতেন আর কি, যদি কোন রকম দুষ্কৃতি করেন আপনি একদম সোজা পুরো মারবেন, একদম পুরো বিকুল পেতে পারি।
1: এই খুনসুটির গল্পগুলো নিয়ে আমরা থাকবো দাদা। আমাদের 12টায় একটা নিউজ বিরতি, মানে ছোট্ট 2 মিনিটের নিউজের একটা বিরতি আছে, আমরা পরপর একটু গান শুনে, আপনি সঙ্গেই থাকছেন আমাদের, আমরা একটু গান শুনি বড়,
0: মানে আপনিও আমাদের সঙ্গে গান শুনতে থাকুন, আমরা খবরা খবর দেশের খবর শুনে নি, আর তারপরে আবার আমরা কিন্তু এই জমাটি গল্পে চলে আসব।
1: হ্যাঁ, আর গাড়ির গল্প যখন হলো এই গানটা একটু শুনে নি, এই গানটা শুনতে শুনতে আমরা নিউজ ব্রেকে যাবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আমরা রয়েছি অম্বালিকা আর সোমা গান্ধরিয়া নিয়ে, বৃহস্পতিবারের স্পেশাল মানেই হচ্ছে ফোক। আর অংশুমান রায়, আর অংশুমান রায়ের ছেলে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ঠিক 12:02 ফিরছি, আবার সঙ্গে থাকুন, স্টে টিউনড উইথ আস।
3: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF 68 লক্ষ টাকারও বেশি হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে। CISF জানিয়েছে, যাত্রীদের আচরণ পর্যবেক্ষণ এবং CCTV ফুটেজ বিশ্লেষণ করে 2 সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় এই নগদ অর্থ। উদ্ধার হওয়ার নগদ টাকা, মালপত্র এবং তাদের নথিপত্র সহ ওই যাত্রীদের আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে CISF জানিয়েছে। ভারত আফগানিস্তানের কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে সেদেশের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের যে স্বাস্থ্য সহযোগিতার সম্পর্ক রয়েছে তা আরও একবার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, এই সহায়তা আসলে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবার প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়ে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ তারই প্রতিফলন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে যাচ্ছেন। বন্যা কবলিত এলাকা

0: ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষজনদের সঙ্গেও কথা বলবেন তিনি। প্রথমে সবেঙ্গে গিয়ে বিডিও অফিসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বৈঠক করবেন। পরে তিনি যাবেন আরামবাগে। অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা বজায় রাখতে আজ একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান। তিনি বলেন, কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্পের টাকা না পেলে বা অনুপযুক্ত কেউ এই সুবিধা পেলে সেখানে সরাসরি আপত্তি জানানো যাবে। নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রের খবর, আগামী এক মাস ধরে রাজ্যের সমস্ত হোটেল, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বিশেষ ফায়ার অডিট করা হবে। নির্ধারিত এক মাসের মধ্যেই অডিট শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, সোমা আর অম্বালিকা। আমরা ফিরলাম সংবাদ বিরতির পরে, আর তারপরে আমরা কিন্তু গান্দরিয়ার পরবর্তী যে ঘণ্টাটা সেই ঘণ্টায় পৌঁছে গেছি আর থাকবো অবশ্যই। আমাদের সঙ্গে গানে গানে আছেন শিল্পী অংশুমান রায়, এবং সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের ওপারে রয়েছেন তারই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র ভাস্কর রায়। আমরা চলে যাব তার কাছে,
3: গানে যাই,
2: তার গল্পে যাব, কিন্তু তার আগে সেই যে গানটা, যে গানটা না শুনলে এই অনুষ্ঠান অসম্পূর্ণ, সেই গানটা শুনতেই হবে। ঠিক আছে, তাহলে চল।

0: যে আমরা কোথাও একটা একটু গল্পটা শুনতে ইচ্ছাই করে, যখন তিনি রয়েছেন আমাদের সাথে তার সুযোগ্য পুত্র ভাস্কর রায় ভাস্কর তো একটু গল্প শুনবো এটার।
1: এটা মানে আর কি এই যেটা আর কি বাজানো হলো, যে ট্র্যাকটা বাজলো, এটা একটা লাইভ অনুষ্ঠান থেকে রেকর্ড করা হয়েছিল।
2: আচ্ছা,
1: মানে যেটা আর কি অরিজিনাল যেটা মিউজিক ট্র্যাকটা রয়েছে সেটাতে কোনো আত্মাদিও নেই আর এরকম ভাবে নেই। তো এটা হচ্ছে, হ্যাঁ, তবে এটা এটা মানে যারা শুনছেন, আমারও খুব মানে শুনতে শুনতে আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে। বাবা ঠিক এইভাবেই, এটাই হচ্ছে বাবার স্টেজ পারফরমেন্স। বাবা এইভাবে কিন্তু গান গাইতেন, কোন রকম জাঁকজমক নেই, বাদ্যযন্ত্রের কিছু নেই, মানে কণ্ঠস্বরটাই যেন একটা অর্নামেন্ট।
0: আপনি যখন বললেন যে গাড়ির কথা, গাড়ি চলে যাচ্ছে বা কিছু, তো আমি দেখলাম ওই গানটা একটু চালানো যায়।
1: এবং ওই যে রাতের গাড়ি চলে গেল, বলো আইলো না আইলো না, ওইখানে যে একদম শুরুতে যে মানে রেলগাড়ির শব্দটা দেওয়া রয়েছে, এটা কিন্তু ওই স্টুডিওতেই রেকর্ডের যেটা অফিস তারপর স্টুডিও, ওইখানেই কিন্তু অরুণ দে সেই সময়কার খুব নাম করা একজন হরবোলা শিল্পী, উনি এইটুকুনির শব্দটা করার জন্যই উনি ওনাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল।
0: আচ্ছা,
1: বাবা ওনাকে নিয়ে গেছিলেন। এবং আমরা যারা হরবোলা শুনেছি, হরবোলা মানে শিল্পীদেরকে আমরা যারা জানি, তারা কিন্তু একই সঙ্গে এই কু ঝিকঝিক ঝিকঝিক যে শব্দটা ওটাও ওনারা করতেন, এবং সেই সাথে হুইসেলের শব্দটা করতেন।
0: তো
1: মানে সিঙ্গেল ট্র্যাকেই কিন্তু এটা হচ্ছে, মানে যে ট্র্যাকে ভয়েস যাচ্ছে সেই ট্র্যাকেই কিন্তু এটা এটা।
2: আচ্ছা, কি অপূর্ব না, মানে দৃশ্যটা ভাব মানে চোখের সামনে চলে আসছে।
1: আর আমি তো স্টুডিওর মধ্যে রয়েছি, আমি তো বাদ্যযন্ত্রের সঙ্গে রয়েছি, আমার আমি যখন এই এই গানটা শুনছি, আমি যখন এই কথাগুলো বলছি, আমি চোখ বন্ধ করে পুরো দেখতে পাচ্ছি যে আমি সেই স্টুডিওতেই রয়েছি, বাবা মাইক্রোফোনের সামনে রয়েছেন। এবং সেই সময় একটা আমাদের আরেকটা জিনিস যেটা না উল্লেখ করতে মানে নেই নয়, তখন কিন্তু স্টুডিওতে এসি চলতো না, মানে বড় বড় সিলিং ফ্যান ছিল,
0: সেগুলো তো বন্ধ করে রাখতে হচ্ছে।
1: রেকর্ডিং যখন শুরু হতো তখন লাল আলোটা যেই জ্বলবে তখন সমস্ত ফ্যান গুলোকে
2: বন্ধ করে দিত,
1: এবং ম্যাক্সিমাম রেকর্ডিং হতো হচ্ছে মে থেকে জুন ম্যাক্সিমাম,
2: মানে দুর্দান্ত গরমে,
1: মানে ঘামতে ঘামতে একটা সময় এমন হতো যে পাঞ্জাবিটাও খুলে রাখতে হতো, বাবা পুরো ঘামছেন কিন্তু গান বন্ধ হচ্ছে না। তো এরকম যে একটা সময়ের বা এরকম একটা দৃশ্য আমি যখন চোখের সামনে ভাসছি, আমি তখন এটাও আমি পুরো দেখতে পাচ্ছি যে ওখানে কারা কারা বাদ্যযন্ত্র মানে শিল্পী ছিলেন। তো মানে এই এই এই গানটা আমার যতখানি খেয়াল রয়েছে চারখানা মানে মানে চারখানা টেক হয়েছিল।
0: আচ্ছা,
1: রাতের গাড়ি চলে গেল, হ্যাঁ, চারটে টেক হয়েছিল। একটা যখন টেক হচ্ছে, ফার্স্ট টেকটা যখন হলো, তখন আমার হাত থেকে বাদ্যযন্ত্রটা আমি অ্যাকচুয়ালি বাজাতাম হচ্ছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এফেক্ট যেটাকে বলে পার্কাশন বলে। তো আমি রবীন গাঙ্গুলি ছাত্র, তো রবীন গাঙ্গুলি মানে ফ্যাকা কাকু আর আমি, আমরা এক জায়গাতে বসছি, আমাদের জন্য একটা মাত্র মাইক্রোফোন, ওই একটা মাইক্রোফোনে আমরা বাজাবো, তার ঠিক আমার ডান দিকে হচ্ছে তবলা এবং ঢোল। এরকম ভাবে আমাদেরকে সাজিয়ে দেওয়া হতো, এবং মাইক্রোফোনটা যেখানে অ্যাডজাস্ট করা হতো, আমাদেরকে শুরুতে যেখানে বসতে বলা হতো আমরা ঠিক সেখানেই থাকবো। ওই একটুখানি এদিক ওদিক করলে কিন্তু পুরো মানে মানে সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। তো গানের প্রায় শেষ দিক হয়ে গেছে, আমার হাত থেকে ঝুনঝুনিটা যেটা আর কি ইয়ে করে আমরা যেটা ঝুনঝুনিটা তা হাত থেকে স্লিপ করে যায়। বাবা তো খেতে বোম, আমি চুপ, আমি জানি এবার পর তোদের চড়ি খেয়ে যাবো। যাই হোক, কোন রকমের ব্যাপারটাই করে দেখা গেল যে ওই ট্র্যাকটাকে চালিয়ে যেটা ব্যাঞ্জো এবং দোতারা যেটা বাজছে সেখানেও একখানা ফল্ট হয়েছিল, একটা নোট জাম করে গেছিল। আমি তো মনে হয় আমার জন্য কিছু হয়নি, আমার একখানা নেওয়া হলো। এরকম করে টোটাল চারটে নেওয়া হয়েছিল ট্র্যাক। তারপর তো যেটা শুনে মনে হয়েছে যে হ্যাঁ এটা একদম ঠিক আছে, এবং এই সমস্ত গানগুলো সেই সময়কার প্রচন্ড হিট গান, মানে আজকের দিনে কজন শুনেছে আমি আমি ঠিক জানি না,
2: কিন্তু দাদা রিয়েলিটি শো এর মাধ্যমে কিন্তু আমরা এই গানগুলো ফিরে ফিরে পেয়েছি।

0: এবং আমরা আমরা যারা এফএম এ আছি আমরা কিন্তু তার গানকে আমরা প্রায়শই স্মরণ করি এবং মানুষের মাঝখানে ছড়িয়ে দিই,
1: যেটার জন্যই আমরা এই চেষ্টাটা করেছিলাম যে একটা গোটা অনুষ্ঠান জুড়ে তার জন্মদিন আমরা যেন এরকম ভাবেই মানে পুরোটা করতে পারি। আমরা এই চেষ্টাটা করেছি, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, মানে আমরা এটার জন্যই পুরোটা চেষ্টা করেছি আর কি,
0: যাতে আরো এই গানগুলো মানুষের মধ্যে আরো
1: পৌঁছে, তার নামটাও যেন থাকে, মানে গানগুলো তো নিশ্চয়ই পপুলারিটি পাচ্ছে, তার নাম তার এই যা বলছিলাম
2: আমি আমি একটুখানি একটুখানি আমি থামিয়ে আমি একটা কথা না বললেই না,
0: হ্যাঁ অবশ্যই
2: আমি দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করেছি, আমি শুনছি, আমার একটা হ্যাবিট আছে, আমি রাত্রিবেলা আমি এফএমটা শুনি, তো আমি এটা জানি যে আর কোথায় কি হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু আকাশবাণী দায়িত্ব নিয়ে আমার বাবার গান কিন্তু চালাচ্ছেন, এটা আমি জানি, এটা আমি নিজে শুনি। আর এফএম জবের থেকে চালু হয়েছে তবে থেকে কিন্তু এফএম এ আমার বাবার গান চালানো হয় আমি জানি, এবং আমাকে আমাকে বহুবার আমন্ত্রণ জানানো হয়েছে লাইভ অনুষ্ঠানে, রাত্রিবেলা যেটা হয় আমি সেখানে আমি গিয়েছি, বাবার সম্বন্ধে আমি আলোচনা করেছি, আমি বাবার গানগুলো আমার আমার কণ্ঠে আমি শুনেছি, এর জন্য আমি আকাশবাণী কর্তৃপক্ষের কাছে অত্যন্ত ভাবে আমি মানে কৃতজ্ঞ। এই ঋণ আমার জীবনে আমি কখনোই শোধ করতে পারবো না,
0: এবং আকাশবাণীর কাছে আমরাও কৃতজ্ঞ যে আজকে এত সুন্দর অনুষ্ঠানটা করার সুযোগ পেয়েছি।
2: নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটা কথা যেখানে একটুখানি উল্লেখ করতে চাই, রিয়েলিটি শো নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না,
1: আমরাও চাইছি না, হঠাৎ করেই জাস্ট মানে কথার মধ্যে বলতে হলো আর কি।
2: আমি খালি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হ্যাঁ আকাশবাণী তো আমার বাবাকে সম্মান জানিয়ে সব সময় সুরকার, এবং আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, এই যে একটা দায়িত্ব নিয়ে অনুষ্ঠান করা, এটা কিন্তু রিয়েলিটি শো বা অন্য যারা মঞ্চে গান করছে তাদের মধ্যে যদি এই দায়িত্ববোধটা একটুখানি ভালো করে হয়, আমার মনে হয় কিছুই না, একটা নাম উল্লেখ করতে কোনো খরচাও হয় না, কিছুই হয় না, মঞ্চ তাকে শ্রদ্ধা জানানো হয়। আমি যখন দাদা পাইপুরীর আমি যখন একটা অন্যরকম ভাবে অর্কেস্ট্রেশন করে আমি যখন স্টেজে আমি গাইছি, তার আগে যদি আমি একটুখানি বলে নিই যে গানটা কিন্তু
1: অরিজিনালি এটা, হ্যাঁ
2: এবং লিখেছেন উনি, কিছুই না, জাস্ট তিনটে কথা বলা,
0: ঠিক
2: তো এটা উল্লেখ করলে আমার মনে হয় আরো অনেকখানি সম্মান, এবং আকাশবাণী এটা সবসময় করছে, আমি কোনো আমার সন্দেহই নেই।
0: আর এই কথাটাও আমরা পৌঁছে দিতে পারছি মানুষের কাছে যে অ্যাকচুয়ালি কি করলে ভালো হয় বা আমরা কি চাইছি।
1: হ্যাঁ এই এই এই চাওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর কি, যে তারাও যেন এটা যারা শুনছেন তারাও যেন এই দায়িত্বটা পালন করেন আর কি,
0: সেটা আমরা পৌঁছে দিতে পারলাম। আসলে
1: আরেকটা আবদার কিন্তু রইলই যে আপনি কিন্তু একটু গান শোনাবেন আমাদের, মানে গান না শুনিয়ে কিন্তু আমরা ছাড়ছি না, আমরা আপাতত একটা গানে যাচ্ছি, তারপর একটু কথা শুনে আপনার গান শুনবো আমরা, ঠিক আছে? আমরা একটা গানে যাই। হুম।

মিষ্টি করে সত্যি কথা বইলে বইয়ের ঝাল হয়, চুন সুপারি খয়ের দিলে সবুজে পানো লাল হয়, মিষ্টি

0: লাগো মিষ্টি করে।
1: আচ্ছা মিষ্টি করে, মানে এই যে একটা গল্প বলছেন যে মানে বউয়ের ঝাল হয় মিষ্টি করে কথা বললে বা যাই হোক, মানে এই যে মজার ব্যাপারটা, এই মজাটা কিন্তু দুর্দান্ত, তাই না? প্রত্যেকটা গানেই তুমি ভেবে দেখো,
2: প্রত্যেকটা গানের মধ্যে একটা গল্প আছে, তাই না? একটা ছবি আছে, সেই ছবিটা মানে এত সুন্দর ফুটে উঠছে। আর আমি মানে বারবার যতবার আমি অংশুমান রায়ের গান শুনি, আমি ইনফ্যাক্ট আমি তাকে দেখেছিও লাইভে শো করতে, আমি দেখেছি মানে মুগ্ধ হয়ে শুনেছি, এমন একটা মানুষ করে গান গাইছেন, দারুণ লাগতো। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গানগুলোর মধ্যে দেখো একটা অদ্ভুত ঋজুতা রয়েছে, একটা অদ্ভুত সরলতা রয়েছে, এবং উচ্চারণগুলো তো মানে অনেক চেষ্টা করলেও বোধহয় ওরকম উচ্চারণ করতে পারবো না।
1: হ্যাঁ,
2: তো এই বিষয়গুলো যে এতটা মন কেড়ে নেয়, মনের যে কোথায় তিনি ধাক্কা মারেন সেটা সত্যি মানে বলে বোঝানো যাবে না।
1: ঠিক তাই, আসলে এইটা নিয়েই আমরা একটু কথা বলবো দাদার সাথে। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম যে আপনি এই গানগুলো নিয়ে আরো কিছু বলার কথা বলছিলেন যে সেই সময় তৈরি,
2: আসলে এত গল্প ওনার স্টকে রয়েছে, মোটামুটি 5-6 ঘন্টা আমরা ইজিলি মানে এই গল্পে থাকতেই পারি,
1: কিন্তু সময় বলছে এবার একটু
3: আমি একটুখানি জানিয়ে রাখি। আমি লাস্ট 3 মাস ধরে আমি আমার বাবাকে নিয়ে একটা বই আমি লিখেছি, যেটা আগামী বইমেলাতে রিলিজ হবে, হিন্দুস্তান রেকর্ড কোম্পানির যে পাবলিশিং ডিপার্টমেন্ট শুরু হয়েছে সেখান থেকে।
1: আচ্ছা,
3: তো সেখানে আমি
2: এটা স্টকে রাখার অবশ্যই মানে অবশ্যই ইচ্ছা রইল।
3: বেশ বেশ একটা মানে ভারী একটা বই হচ্ছে সেটা, তাতে অনেক কিছু আমি লিখেছি। এখানে আমি একটা কথা একটুখানি শেয়ার করি, এই যে আমি এই গানটা আমি যখন শুনছিলাম বা এর আগেও যে গানগুলো, সহজ সরল কথা একদম মানে যেহেতু অজ গায়ে, তো দেখবে যে মানে গ্রামের যারা হয় না তাদের কিন্তু মন খুব সহজ হয়, তাদের কিন্তু মন খুব ওপেন হয়, ওরা অত বেশি প্যাঁচগোজ, আমি কিন্তু বলছি সেই 50-এর দশক 60-এর দশক 70-80 তারপরে কি হয়েছে আমি সেটা নিয়ে আর আলোচনা করছি না, কিন্তু এখনো আছে, আছে এখনো যে সমস্ত গ্রামগুলো এখনো শহরের ছোঁয়া সেভাবে যায়নি।
1: ঠিক, একদম তাই,
3: এখনো সেই
1: যদি আমরা সত্যি সত্যি ইন্টেরিয়ারে পৌঁছাতে পারি,
3: একদমই, আমি কিন্তু এখনো একদম ইন্টেরিয়ারে আমি যখন যাই, সরি, তো সেখানে আমি যেটা আমি মানে দেখতে পারি সেটা হচ্ছে যে যখন একজন মাঠে কাজ করছে বা এইভাবে মানে জঙ্গল থেকে বিভিন্ন ধরনের কাঠ ফাট নিয়ে পাতাই করে যাচ্ছে, তাদের সাথে আমি যখন আমি যখন সাইকেল নিয়ে যাই গ্রামের মধ্যে, তখন ওই ঝাড়গ্রামে যাই আজ থেকে বেশ কয়েক বছর আগে, এখন তো ওখানে প্রায় সাইকেল নেই সবার হাতে এখন বাইক, তো আমি যখন যেতাম তখন কিন্তু ওই সরলতা গুলো আমি দেখেছি, আমি সামনে থেকে দেখেছি, আমার বাবা তো আরো বেশি দেখেছে, যার জন্য ওনার গানগুলো যদি একটুখানি ভালো করে ফলো করা যায়, প্রতি কটা গানের মধ্যে কিন্তু একটা কোথাও একটা স্টোরি লাইন আছে, যে স্টোরি লাইনটা কিন্তু আমাদের লাইফের সাথে একদম পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে।
1: ঠিক ঠিক, একদমই তাই।
3: রাতের গাড়ি চলে গেল, এটাও যেরকম একটা স্টোরি, এবং একদম ঠিক সহজ একদম,
2: হ্যাঁ ছবিটা দেখা যাচ্ছে কোথাও কোনো বাধা নেই।
3: তো এবার এই যে চুন সুপারি খয়ের দিলে সবজি পানো লাল হয়, আর মিষ্টি করতে বললে যে মানে এই যে মানে হাত দিয়ে হয় হাতাহাতি আপন যে হয় পর, মানে হাত দিয়েই

0: হাতি হচ্ছে আবার দুটো হাতি যখন আমরা এক করছি তখন কিন্তু কেউ হাজবেন্ড ওয়াইফ হচ্ছে বা কেউ হয়তো বন্ধুত্বের হাত। এই যে সহজ সরল যে কথাগুলো আমার যেটা মনে হয় যে এই জন্যই বোধহয় অংশুমান রায় সবার থেকে একটু আলাদা। তবে হ্যাঁ, আমি আমি সবাইকে সম্মান জানিয়ে আমি বলছি সেই সময় কিন্তু এরকম ভাবেই গানগুলো তৈরি হতো। আমি যদি মান্না জেঠুর গানে যাই বা হেমন্ত জেঠুর গানে বা শ্যামল জেঠুর গানে অনেক কিন্তু এরকম সহজ সরল ভাবেই কিন্তু হয়েছে। একদম শেষ দিকে যখন মানে গৌরী জেঠু বোম্বে আসা যাওয়া করছেন চিকিৎসার জন্য 80 দশকে শেষ দিকে মাঝামাঝি, তখন বাবার জন্য একটি গান উনি লিখেছিলেন। আমার গানটা এত ভালো লাগে কিন্তু আমি ওই গান আমার পক্ষে গাওয়া সম্ভব না, ওটা একবারই হয়। সেই ছেলে বেলাটাকে আজও মনে রেখেছি, কি দারুন সব খেলা খেলা নিয়ে থেকেছি, ওই রকম লেখা আমি খুব কম আমি শুনেছি। ওই রকম ধরনের লেখা গান আছে অনেক, হয়তো রয়েছে কিন্তু ওই রকম নেই। ছেলেবেলাটাকে ওইভাবে যে একদম পুরো উঠিয়ে ধরা ছবির মতো করে, আর আমার কিন্তু মানে বাবা ওই গানটাতে যে সুর করেছেন সেটা কিন্তু লোকাঙ্গিকের নয়, কিন্তু শুনলে মনে হবে যে না এটা একদম সহজ একটা গান। সেই ছেলেবেলাটাকে আজও মনে রেখেছি, কি দারুন সব খেলা খেলা নিয়ে থেকেছি, ওরে ও কুমির তোর জলে নেমেছি, কানামাছি বব তাকে পাবি তাকে ছো। এই যে এত একটা সরল কথা, আমরা যা যা খেলা খেলেছি কানামাছি ভোব এগুলো তো আমাদেরই খেলা ছিল, আজকালকার দিনে তো ছেলে মেয়েরা এগুলো জানেই না। তো ওরে ও কুমির তো জলে নেমেছি, এটা আজকালকার দিনের ছেলে মেয়েদের বললে তারা তো হাসবে, এটা আবার একটা কোন ধরনের লাইন হলো, কিন্তু আমরা তো এইভাবেই মানে বড় হয়েছি। সেই যে খেলাগুলোকে শব্দের বাঁধুনিতে মালা যেভাবে গাঁথে সেইভাবে গেঁথে উনি আমার বাবার হাতে দিয়েছিলেন, আমার মনে হয় এটা একটা মানে অদ্ভুত একটা গান, মানে অসাধারণ একখানা গান। আর এছাড়া
1: আমরা তাহলে সেইটা দিয়েই শেষ করি আপাতত, বরং সেই ছেলেবেলার সেই গান দিতে পারেন
2: আপনার কণ্ঠে। এবার গান শুনবো এবং আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার যে এত সুন্দর কণ্ঠস্বর সেটারও কিন্তু একটা জাদু আছে, সেই জাদুতেও কিন্তু আমরা বেশ কিছুটা মুগ্ধ হয়ে গেছি।
0: আমাকে আমাকে যদি গান গাইতে বলা হয় আমি হয়তো অন্য একটা গান গাইব।
1: আপনি অন্য গান গান, হ্যাঁ
0: আমি কি এখনই গাইবো নাকি আরেকটা হবে?
1: গাইতে আচ্ছা আমরা না একটা কাজ করি, বরং আমরা তাহলে একটা ওই সেই ছেলেবেলা গানটা শুনি, তারপরে এসে আপনার গান শুনছি।
0: ঠিক আছে।

0: নাম কিন্তু, তাই না?
1: আমাদের যে ছেলেবেলার খেলাগুলোকে সুন্দর ভাবে উনি লিখেছিলেন, শুনছি আর আমার তো গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে ছেলেবেলার কথাটা সামনে চলে আসছে।
0: ঠিক তাই, ঠিক তাই। কিন্তু মানে আমরা যেটা আর কি বলছিলাম যে ভাগ্যিস আপনি এই গানটার কথা বললেন, আমরা ভাবছিলাম যে এই গানটা আসলে আমাদের কাছে যেটা হয়েছিল সেটা হচ্ছে ঠিকই বলেছেন আপনি যে এই যে সুরের যে চলনটা সেটাতে আমরাও খুব কিছু ভাবছিলাম যে ফোকের সময় চালানো যাবে কি না, এটা কিন্তু আমাদের নিজেদের একটা কনফিউশন ছিল আর কি। তো সেই জন্য আমরা এটা লিস্টে রেখেছিলাম, আপনি না বললে বোধহয় আমরা এই অনুষ্ঠানে আজকে বাজাতাম কিনা এটা ভাবছিলাম, আর যেহেতু গানের স্টক তো প্রচুর।
1: এই এই এই গানটাকে আমি যদি লোক গান বলি তাহলেও কোনো অন্যায় নেই, আমি যদি এটাকে জীবনমুখী বলি তাহলেও কোনো অন্যায় নেই, আমি যদি এটাকে আমার আধুনিক গান বলি তাহলেও কোনো অন্যায় নেই। এটা এমনই একটা গান,
0: সুরের চলনটা ঠিক এরকম,
1: সবকিছু নিয়ে একটা কমপ্লিট। আমার মনে হয় এই ধরনের গানকে কোনো ভাবে একটা মানে বাউন্ডারির মধ্যে রাখা যায় না।
0: ঠিকই,
2: অবশ্যই
0: ঠিকই, একদমই তাই। মানে সেই জন্য
1: এরকম অনেক গান আছে এরকম, আপনি একদম ঠিকই এটা মানে আলোচনা হচ্ছিল যেটা, এইভাবে যদি আমাদের একটা পুরো অনুষ্ঠান করতে হয় তাহলে হয়তো আড়াই ঘন্টা বা তিন ঘন্টা করতে হবে।
0: এইটা তো আমরা নিজেরাই
2: আড়াই ঘন্টা তিন ঘন্টাটা কোনো ব্যাপার না, আমরা যে যে ফ্লোতে গল্প আমাদের চলছে এবং যে মানুষটিকে নিয়ে আমাদের গল্প চলছে, আর এত তিন দশক ধরে যে মানুষটা একেবারে নিরন্তর ভাবে কাজ করে গেছেন জীবনের, মানে তার প্রাণ এবং গান দুটো মিলেমিশে একাকার।
0: মানে যেটা বলছেন যে পড়াশোনা বাদ দিয়ে চলে যাচ্ছেন গানে, আবার চাকরি, তার সেটাও সেই সবকিছু, মানে তার সেটাও ছেড়েও তিনি গানের জন্য সবকিছু ছাড়তে পারছেন কিন্তু গান ছাড়ছেন না। যাই হোক, আমরা এই গল্পে থাকবো, কিন্তু আমাদের না একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, ঠিক আছে? তো সেই বিজ্ঞাপন বিরতিটায় যাই, তারপর এসে আপনার সাথে আবার যেটুকু একদম শেষ অংশটুকু আমরা কথা বলবো এবং আপনার অবশ্যই গান শুনবো। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি।
1: ধন্যবাদ।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর,
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আরে কিন্তু আরো একটা গান শোনা হয়ে গেল এবং বিরতি থেকে ফিরে এসেছি। 107 FM রেইনবো শুনছেন আপনি, আর সেখানে গান্দরিয়া নিয়ে থাকছি আমরা, মানে আমরা কিছুই করছি না আর কি,
1: মানে অম্বালিকার সময় রয়েছি, আমরা শুধু সূত্রধরেরই কাজ করে যাচ্ছি, আর আজকে পুরো দমে গল্প শুনে যাচ্ছি, কারণ মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে বলে আজকের দিনে আমার মনে হয় না, তাই না? যে সুন্দর মানে একটা পরিবেশে আমরা পৌঁছে গেছি, যে দিনে পৌঁছে গেছি, যে সময়ে পৌঁছে গেছি, সেই সময়টা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, এবং সেটা যে আমরা এমন ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে উঠছে, যে মানুষটি ভেসে ভাসিয়ে তুলছেন সেই মানুষটি তো নিজের চোখে সেগুলো দেখেছেন, এবং তার জীবনের সেই দিনগুলো তিনি যেন একেবারে সে পাতা উল্টানোর মতো একটা একটা করে উল্টাচ্ছেন আর একটু একটু করে গল্প বলছেন। এটা মানে আমাদের কাছে যে কতটা বড় পাওনা, সত্যি এটা মানে আজকের দিনটা সত্যিকারেরই বাঁধিয়ে রাখার মতো।
0: একটা কথা হচ্ছে যে অংশুমান রায়ের দিনটা, মানে আমরা যখন কাল মানে আগে যখন প্ল্যানটা করেছিলাম যে এদিন এটা হবে আর কি, তখনও কিন্তু আমরা এইভাবে ভাবিনি যে এই জায়গায় যাবে বা অন্যভাবে তাকে নিয়ে পড়াশোনা এগুলো করলাম। সত্যি কথা, উনি যে বইয়ের কথা বললেন সত্যি ভীষণ প্রয়োজনীয়। আমরা পড়াশোনা করতে গিয়ে দেখেছি খুব যে কিছু পাওয়া যাচ্ছে তেমনটা কিন্তু একেবারেই না।
1: উনি বললেন, দাদা বলছেন যে বেশ মানে ভারী বইটা, মোটা সোটা বই
0: না, আমাদের সকলের জন্য
1: বই মানে তার ভিতরে যে কত কথা রয়েছে, কত গল্প রয়েছে, হ্যাঁ, তো সেইটা আমাদের সত্যি
0: আরো কিছুটা না, আমরা একটু প্রিভিলেজড, তো আমরা একটুখানি আগে আগে শুনে নিচ্ছি গল্পটা, বাকিদেরও শোনাচ্ছি। হ্যাঁ দাদা, আমরা কিন্তু রয়েছি আপনার সাথে, ভাস্কর রায় রয়েছেন আমাদের সাথে, অংশুমান রায়ের ছেলে।
2: না মানে যেহেতু ওটা মানে রিলিজ হবে বইমেলাতে, তাই জন্য ওটা একটু সাসপেন্সে থাক।
1: না অবশ্যই সাসপেন্সে থাক, কিন্তু মানুষ যাতে সেই বইটা সংগ্রহ করেন তার জন্যই আমরা আগে থেকেই সেটাকে মানুষের কাছে জানিয়ে দিচ্ছি।
2: নিশ্চয়ই নিশ্চয়ই। ওটার মধ্যে আমি যেটা মেনলি উল্লেখ করেছি সেটা হচ্ছে বাবার ছেলেবেলা, বাবার ছেলেবেলাটা বাবা কিভাবে কাটিয়েছেন। তো আমি একটা ছোট্ট মানে যদি হাতে সময় থাকে ছোট্ট একটা মানে একটা উল্লেখ করে তারপরে আমি আমার বাবার গান একটা শোনাব।
1: অবশ্যই শুনবো।
2: তো একবার ঝাড়গ্রামে অফিসার্স

0: রয়েছিল ছিল সেই সময় গান এখনো আছে। তো সেখানে সপ্তমীর দিন অনুষ্ঠান, খুব সম্ভবত সপ্তমী না অষ্টমী, সপ্তমীর দিন অনুষ্ঠান। তো মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে একজন শিল্পীর নাম, মহিলা শিল্পীর নাম কণিকা বন্দ্যোপাধ্যায়। তো যিনি অ্যানাউন্সমেন্টটা করছেন, অ্যানাউন্স যিনি করছেন ঘোষক, তিনি কোনোদিন কণিকা বন্দ্যোপাধ্যায়কে মানে সচক্ষে দেখেনি।
1: আচ্ছা,
0: এবারে ঝাড়গ্রামে কেউই দেখেনি। এবারে কি করবে, পাড়ার একজন মহিলা শিল্পীকে কোন রকম স্টেজে উঠিয়ে দেওয়া হয়েছে। এবারে উনি তো উঠে রবীন্দ্রসঙ্গীত মানে গাইবেন কি, উনি তো হারমোনিয়ামে হাত দিয়েছে, হাত পুরো কাঁপছে, গা পুরো
1: কাঁপছে,
0: যা হয় কেন কি, যার নামটাকে উল্লেখ করে উনাকে স্টেজে উঠানো হয়েছে, উনি তো নিজেই বুঝতে পারছেন যে এরপরে কি হবে। যা যা হওয়ার তাই হলো, সেদিনকে অনুষ্ঠান একদম টোটালি মানে টোটালি ফ্লপ। এবারে আয়োজক যারা ছিলেন তারা ঠিক করলেন যে সম্মান রক্ষার্থে নেক্সট দিন একটা অনুষ্ঠান হবে। তো মানে ঘটনাচক্রে সেদিনকে বাবা ঝাড়গ্রামে ছিলেন, এটা কিন্তু আমি বলছি ষাটের দশকের, একদম ষাটের দশকের শুরুর আগে, আমি বোধ হয় যদি না ভুল করে থাকি, আমার সামনে এক্ষুনি লেখাগুলো নেই, মানে পঞ্চাশের দশকের একদম শেষ দিকে। তো তখন সবাই মিলে বাবাকে ধরলেন, বাবা তো প্রায় মানে পালিয়ে মানে ওখান থেকে যায়, কারণ কি তুমি দেখেছেন যে আগের দিন ওরকম
2: ঝামেলা হয়েছে,
0: এবারে ওইখানে যদি আমাকে উঠানো হয় তখন তো বাবা সেভাবে তো নাম হয়। এবারে কিন্তু সবাই জানে যে অংশুমান ঝাড়গ্রামে একটু আর দুটো নেই করছেন, গান বাজনা করছেন। তো যাই হোক, অনেক করে বলাতে বাবা তো কোন রকমে কাঁপতে কাঁপতে রাজি হয়েছে, তাহলে আমি তিনটের বেশি কিন্তু গান করবো না। তারপরে দু একজন লোকাল শিল্পীকে দিয়ে অনুষ্ঠানটা হয়েছে এবং তারপরে বাবা উঠেছেন, বাবার সঙ্গে সুবোধ সেন মন্টু কাকু, আমার একদম মানে খুব কাছের বন্ধু। তো উনি একটা বাদ্যযন্ত্র নিয়েছেন, উনি খুব ভালো ভায়োলিন বাজাতে পারতেন, তো একখানা ভায়োলিন আর একখানা বোধ হয় বাদ্যযন্ত্র যেটা ছিল তবলা। বাবা গান শুরু করলেন, ফার্স্ট গানটা উনি যেটা গাইলেন সেটা হচ্ছে সাজে পুটে সিংহা। তারপরে বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীত মানে লোকঙ্গীতের, তারপরে তারপরে উনি অনুষ্ঠানটা শেষ করলেন জনতার মানে জনগণের ইয়েতে আর ডিমান্ডে। আমাদের ওই অঞ্চলে কিছু আঞ্চলিক যে মানে ঝুমুর গান রয়েছে সেগুলো উনি তখন গাইলেন এবং তারপরে কোন রকমের স্টেজ থেকে উনি নেমেছেন। এবারে চারদিক থেকে সবাই এসে পুরো ঘিরে ধরেছে এবং পারিশ্রমিক হিসাবে একটা শাল পাতার ঠোঙাতে করে মিষ্টি আর নাড়ু দেওয়া হয়েছিল। বাবা ভীষণ খুশি, বাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা ডেকে দেওয়া হয়েছিল, বলে আজকে তোকে সাইকেলে যেতে হবে, তুই আজকে রিক্সা করে বাড়ি।
1: এটাই তো বড় পাওনা।
0: এটা এরকম অনেকগুলো ঘটনা রয়েছে ওখানে আমি যেটা লিখেছি, এটা একটা ছোট্ট ঘটনা মানে বললাম। তো আমি যখন মানে লিখছিলাম বাবার ছোটবেলা তো আমার পক্ষে দেখা সম্ভব, আমাকে সুবোধ সেন কাকু বেশ কয়েক বছর আগে, চার বছর আগে আমাকে মানে উনি নিজে হাতে আমাকে লিখে দিয়েছেন।
2: আচ্ছা,
0: সেই সময়কার যে ঘটনাগুলো একদম বাবার মানে ওই ছয় সাত বছর থেকে নিয়ে একদম যখন ঝাড়গ্রাম ছাড়ছে সেই সময় অব্দি অনেকখানি লেখা, আমি ওখান থেকে খানিকটা খানিকটা করে নিয়ে আমি ওটা নিয়ে করেছি লিখেছি এবং তারপর তো আমি তো সঙ্গেই ছিলাম। আমি যখন সেই লেখাগুলোকে দেখছি আমি ভাবছি যে বাবা এখানে যখন আমি দেখেছি বাবাকে টেস্ট করতে, তখন বাবার মধ্যে কোনো মানে টেনশন নেই, নার্ভাস নেই, বাবা মঞ্চে উঠছেন মানে সেই
1: কনফিডেন্ট
0: জমবেই। আমি এটা আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, খুব গর্বের সাথে আমি এটা বলতে পারি, অনুষ্ঠান জমানোর জন্যই কিন্তু অংশুমান রায়কে নিয়ে যাও, অনুষ্ঠানে কিন্তু নিয়ে যাও তো অংশুমান রায়কে দিয়ে অনুষ্ঠানটাকে জমা দেওয়া। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেকবার, তখন তো এত বাদ্যযন্ত্রের ইয়ে হতো না মানে ইউজ হতো না আর এত সাউন্ড সিস্টেমও তখন ছিল না, মানে একদম মানে একখানা চোঙ বাজছে দূরে আরেকখানা চোঙ বাজছে ওদিকে, সেই রকম জায়গা থেকে একটা অনুষ্ঠানকে জমানো, যারা সামনে থেকে দেখেছে সেই অনুষ্ঠান তারাই এটা উপলব্ধি করতে পারবে, আর আমি তো বাবার সঙ্গে ছিলাম। তো এগুলো আমি সমস্ত কিছু উল্লেখ
1: করেছেন।
0: আর বাবার গান যদি আমাকে গাইতে বলা,
2: অবশ্যই, যদি না গাইতে তো বলা হয়েই।

0: বেকার সমস্যার একটা ইয়ে চলছিল, তখন এই গানটা লেখা হয়েছিল আশির দশকের একদম শুরুর দিকে।
1: আচ্ছা,
0: সিদ্ধ জেতুর লেখা এবং আমার বাবা সুর করেছিলেন। একবার এদিকে পানে চাই আমার কথা শুনে যা, তুই কেমন ডাকিও না যে সেই চিঠিটা দিলি না, নন্দ দারে শুনে যা শুনে যা, একবার এদিকে পানে চাই আমার কথা শুনে যা, তুই কেন।

আঙুল গেছে হেঁটে হেঁটে, জুতোর সুগ তলা হয়ে গেছে হেঁটে হেঁটে, শিক্ষিত এক বেকার আমি চাকরি তো কেউ দিল না, নন্দদারে চাকরি পা।

0: যাতা তার হাতে তুলে দি আমার বেকার ভাতা বরদা ভাবে সংসারেতে আমি আবর্জনা নন্দদারে চাকরি পাওয়ার চিঠিটা তুই আজও দিলি না নন্দদারে শুনে যা শুনে যা একবার এদিকে পানে চাই আমার কথা শুনে যা তুই কেমন ডাক প্রিয় না যো সেই চিঠিটা দিলি না তুই কেমন ডাক প্রিয় না যো সেই চিঠিটা দিলি না
1: অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনার এই অমূল্য যে সময় আপনি আমাদের দিলেন তার জন্য অনেকটা কৃতজ্ঞতা জানালাম এফ এম রেনবোর পক্ষ থেকে সোমা রম্বালিকা আপনাকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছে
0: একদম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি

0: Acciona, yo sé que si te adivina.
1: অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনার এই অমূল্য যে সময় আপনি আমাদের দিলেন, তার জন্য অনেকটা কৃতজ্ঞতা জানালাম। এফ এম রেনবোর পক্ষ থেকে সোমা রম্বালিকা আপনাকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছে।
2: একদম, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের কিন্তু এই যে কথাগুলো শুনলাম, যে গানটা আবারও মানে তার পরে মানে তার সঙ্গে তো এতগুলো গল্প আমাদের হলো, তার পরের যে কথা সেটা হচ্ছে যে এই যে গানগুলো আমরা শুনছিলাম কোথাও একটা কি সিচুয়েশনের কথা বলা হয়েছে। তুমি ভেবে দেখো যে তখন বলছিলেন যে সিচুয়েশনের জন্য ওই গানটার কথা, আবার ওই ছেলেবেলার কথা যেটা গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন সেটাও দেখো তুমি, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা গল্পের কথা বলা হয়েছে।
1: সেই সময়টা থেকে আলাদা ছবি ফুটে উঠছে,
0: সমাজ চিত্র যাকে বলা হয় যে সমাজে এই সমস্যা তৈরি হচ্ছে, এরকম সমস্যা রয়েছে সত্যি বেকার ছেলেপুলে তাদের জন্য, সেটার একটা গানের কথা বললেন যেটা দিয়ে উনি শেষ করলেন আর কি অনুষ্ঠান। যাই হোক, আরও একবার ওনাকে তো ধন্যবাদ জানাতেই হচ্ছে। আর আমাদের বলার বোধ হয় সত্যি খুব কিছু একটা জায়গা নেই, তবুও বলবো যে আকাশবাণীতে ওনার যে যাত্রাটা, এটা তো মানে আমাদের কাছেও ভীষণ গর্বের যে তাকে নিয়ে কথা বলছি আমরা এখানে বসেই। তো তার এই এগিয়ে চলাটা, যেখানে এসেছেন এখানে আসার পর তার বাকিদের সাথে কথা বলা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আমরা শুনলামই যে তাদের বন্ধুত্বটাও কিন্তু খুব সুন্দর ছিল, যেখান থেকে এই মানে সেই সত্যি সত্যি মাইলস্টোন হয়ে যাওয়া আমাদের কিছু গান শোনার কথা। কিন্তু আরও বেশ দু একটা গান কিন্তু আমাদের শোনা বাকি রয়ে গেছে, যেটা একেবারে না শুনলেই নয়।
1: অবশ্যই
0: খুব বিখ্যাত এই গান,
1: দু একটা গান মানে আরও অনেকগুলো গানই এরকম আছে যেটা

0: আমাদের শ্রোতা বন্ধুরা ভাবছেন যে এই গানটা শোনা হলো না, এই গানটা শোনা হলো না, এরকম লিস্ট কিন্তু আমাদের হাতেও রয়েছে। আসলে 3 দশক ধরে যে মানুষটা এমন করে গানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, সেই মানুষটার গানের সংখ্যা প্রচুর, এটা তো খুব স্বাভাবিক। আর সেই কারণে কোনটা ছেড়ে কোনটা শোনাবো আপনাদের, এটা নিয়েও একটা মানে আমাদের
1: কতগুলো গান এখনো বাকি রয়ে গেছে,
0: অনেক রয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে বরং শোনা যাক একটা গান।

0: বৌমা তো রান্না করছেই, মানে এইরকম ধরনের রান্না টান্না যদি হয় তাহলে তো এরকম দুঃখ দুঃখ মুখে মানে গান করা যায় সেটা কিন্তু একটু শিখতে হয়, তাই না বললো তো
1: অংশুমান রায়? অ্যাকচুয়ালি তার যে প্রাপ্য সম্মান যতটা তিনি দিয়েছেন সঙ্গীত জগৎকে হয়তো ততটা ফিরে পাননি। লোকশিল্পীদের যে অর্থে মানে সেই সময় যে অর্থে তাদেরকে মূল্য দেওয়া উচিত ছিল সেই প্রাপ্য সম্মান সেই গানের জগতে সেটা দেওয়া সম্ভব হয়নি, কোনোভাবে দেওয়া হয়নি, কিন্তু তার গানগুলো তো রয়ে গেছে এবং এ যুগের প্রতিষ্ঠিত শিল্পীরা অবশ্যই সেই আসল স্রষ্টার প্রতি সম্মান জানাবেন, এটা আমাদের পক্ষ থেকে, সোমার অম্বালিকার পক্ষ থেকে অবশ্যই আমাদের বলার
0: রিকোয়েস্ট।
1: তিনি একজন প্রকৃত সঙ্গীত সাধক, তাই তিনি সম্মান পান। তিনি আজকেও দাঁড়িয়ে এমন একজন গীতিকার, সুরকার, গায়ক এবং লেজেন্ডারি পার্সন অংশুমান রায়। গতকাল তার জন্মদিন গেছে,
0: 90টা বছর, তুমি ভাবো কতটা বছর, মানে তাকে সেই সময়ের কতটা এগিয়ে থাকা তা আমরা যেটা শুনলাম এই অনুষ্ঠানটা জুড়ে, যে কিভাবে রেকর্ডিং হয়েছে এবং কতটা এগিয়ে থাকা এই মানুষগুলো যারা এইভাবে ভেবেছেন, তাদের সমস্তটা জুড়েই কিন্তু তিনি রয়েছেন।
1: এবং সেই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কলকাতার বুকে সেই যুগে দাঁড়িয়ে কত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে,
0: মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং সেই যে সেখানে বাছুরডোবা গ্রাম, সেখানে তাদের জন্ম, তার জন্ম এবং তারপর সেখানকার পাট চুকিয়ে এগিয়ে আসা, সেখানে কোনো কিছুর জন্যই যেটা আমরা বললাম ছাড়েননি, যেটা তিনি হচ্ছেন
1: অংশুমান রায়।
0: রইল আমাদের একটা গান এবং সেই গান শুনতে শুনতেই সোমার অম্বালিকা আপাতত গান্ধরিয়া থেকে বিদায় নিচ্ছে, ঠিক 2:02 নাটক নিয়ে ফিরছি আমরা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বৈঠকে সভাপতিত্ব করছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা মজবুত এবং সহযোগিতার নতুন নতুন দিকগুলি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। সমাজ মাধ্যমের এক পোস্টে অর্থমন্ত্রী জানিয়েছে, দুদেশের নেতৃবৃন্দ সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে ব্রিক্সকে আরও জনমুখী এবং মানবতাই প্রথম এই পথে পরিচালিত করা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ইংরেজি দৈনিকের প্রবন্ধ শেয়ার করে তিনি বলেন, বন সংরক্ষণ, দাবানল রোধে ব্যবস্থাপনা, বিপর্যয় মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনমুখী চিরাচরিত জ্ঞানের প্রসারকেই ভারত গুরুত্ব দিচ্ছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ 68 লক্ষ টাকারও বেশি হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে। যাত্রীদের আচরণ পর্যবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় এই অর্থ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল অনুমোদনহীন জিবি মিটিংয়ে ডিএসএফ এবং এসএফআই এর দ্বারা এবিভিপি কার্যকর্তাদের উপর পূর্ব পরিকল্পিত হামলা হয়েছে বলে এবিভিপির তরফে

অভিযোগ করা হয়েছে। বামপন্থীরা শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে বলে এবিপিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি অভিযোগ জানিয়েছেন। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

On the brink of something great, or have I lost it?

আকাশ বাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির বচসা ও হাতাহাতির ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড চিরঞ্জীব ভট্টাচার্য। এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। ঘটনার প্রতিবাদে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে জমায়েত করছে এসএফআই সহ অন্য বাম ছাত্র সংগঠনগুলি। কর্মীদের মারধরের অভিযোগে গোলপার থেকে পাল্টা মিছিল শুরু করেছে এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন এক আইনজীবী। আবেদনকারীর দাবি, ইতোমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। ওই মামলার সঙ্গেই গতকালের ঘটনাকে সংযুক্ত করে দ্রুত শুনানি গ্রহণ করা হোক। যদিও দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি বেঞ্চ, মামলা তালিকাভুক্ত হলেই এর শুনানি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির পূর্ণ বন্দে মাতরম গাওয়ার পরিবর্তে প্রথম দুইস্তবক গাওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছেন। এই সিদ্ধান্ত সংসদে পাশ হওয়ায় আইনের পরিপন্থী এবং জাতীয়তাবাদ বিরোধী বলে জানিয়েছেন তিনি। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কুইজুমিও বৈঠকের সভাপতিত্ব করছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব নিরাপত্তা ব্যবস্থা মজবুত এবং সহযোগিতার নতুন নতুন দিকগুলি নিয়ে বৈঠকে আলোচনা চলছে। ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে কেরালামের উপকূলীয় জেলাগুলিতে আজ সন্ধ্যা পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সমুদ্রের ঢেউ 1.8 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। নতুন দিল্লিতে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। এই জুটি সপ্তম বাছাই রিন ইয়ানাগা এবং কি নাকানিশির জুটিকে 21-16, 21

0: পারবে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: ওই তো, ওই তো কৃষ্ণচূড়া গাছগুলোর ফাঁকে জিপটা দেখা যাচ্ছে, সুতপা এক্ষুনি পৌঁছে যাবে। প্রদ্যুত, প্রদ্যুত, সব ব্যবস্থা ঠিক আছে তো? আরে ফুলদানিতে এরকম শুকনো রজনীগন্ধাগুলো কে রাখলো? সুতপা দেখলে মনে মনে রেগে যাবে। এই ইয়ে কে আছিস? এই কৃষ্ণচূড়ার বড় বড় একটা থোকা ভেঙে নিয়ে আয় তো। জানো প্রদ্যুত, সুতপা সব ভালো, মন্ত্রী হয়ে একটুও বদলায়নি, কিন্তু ওই ওই মেজাজটাই একটু, বুঝলে না? তা হয়তো বিয়ে থা করেনি বলে। হ্যাঁ আচ্ছা, তোমাদের থাকা টাকার ব্যবস্থা ঠিক আছে তো? ডাক বাংলায় সুতপা একা থাকবে বলে আমাকে লিখেছে।
4: সে আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না, সব ব্যবস্থা করা আছে। ওয়ার্কার্সরা কথাবার্তা শেষ করে ফিরে যাবে, সুতপাদির সঙ্গে যারা আছেন তারা স্কুলে থাকবেন। হ্যাঁ আপনি বরং চলে যান, এরপরে বাস পাবেন না। ঢুকলো,
5: কি খবর সুরেন্দা? প্রদ্যুত সব ভালো? একটু দেরি হয়ে গেল আমার। বাহ, ফুলগুলো কি সুন্দর লাগছে, কি ঘন লাল। গ্রামে এলে, বিশেষ করে ঝাড়গ্রামে ট্যুরে এলে অরণ্যেরই ফুল দু চোখ ভরে দেখি। হ্যাঁ, যারা দূরে যাবেন আমি তাদের আগে ছেড়ে দিই, কতক্ষণ আর লাগবে?

আজকের নাটক ডাক বাংলো, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা বিশ্বনাথ দাস। ডাক বাংলো।

0: মাইজি,
1: এক কাপ চা আর ওই ফাইলগুলো। আচ্ছা, ওই এসডিও সাহেব মিস্টার দত্তের আসার কথা ছিল যে উনি আসেননি?
2: এই যে ম্যাডাম, আমি।
1: ও, আপনি
3: কোথায় দেখেছি যেন?
1: বসুন বসুন মিস্টার দত্ত।
2: থ্যাংক ইউ ম্যাডাম, আমি এসেছি অনেকক্ষণ।
1: কত লোকের কত কাজের আর্জি।
2: ও,
1: কোথায় সেই চন্দ্রকোনা রোড, কোথায় মেদিনীপুর টাউন, আর কোথায় ঝাড়গ্রামের শেষ প্রান্তে এই ডাক বাংলো।
2: ডিএম বলছিলেন এই ডাক বাংলোতে থাকতে আপনার কষ্ট হবে, ওয়েল ফার্নিশড নয়। আমিও বলেছিলাম ঝাড়গ্রামের টাউনের ওই বাংলো হলে তবু।
1: না না, আমি তো বলেছি এই আনফার্নিশড বাংলোতেই আমি থাকবো। দেখো মিস্টার দত্ত, আমি গ্রামের মেয়ে, দরকার হলে হাট চালাতেও থাকতে পারি, থেকেছি যাকো সব কথা। হ্যাঁ, যে জন্য আপনাকে বিশেষ করে ডেকেছি। আচ্ছা, আপনার ওই ট্রাইবাল এরিয়ার সত্যিকারের খবরটা কি বলুন তো? চিফ মিনিস্টার আমাকে স্পেশালি
2: ট্রাইবাল এরিয়ার খবর মানে ঠিক কি
1: মানে আবার কি? নিজের এলাকার খবর রাখেন না, আমি পলিটিক্যাল খবর জানতে চাইছি আপনার কাছে। কারা খেপিয়ে তুলছে ট্রাইবালদের, ওরা কোন পার্টির লোক?
0: মাইজি, চা
1: নিন, চা খান। সারা দিন বিশ্রাম পাইনি জানেন, আপনার সঙ্গে কথা শেষ করে বিশ্রাম নেব। ফাইলটা নিয়ে আসুন। দেখুন মিস্টার দত্ত, অরণ্যের ধারে এই নির্জন বাংলোর একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে যেন নিজেকে নিজের মতো করে পাই জানেন মিস্টার দত্ত। কেন আমি ঝাড়গ্রাম টাউনের বাংলোয় থাকিনি জানেন?
2: না ম্যাডাম।
1: ওই দেখুন কেমন রাত্রি নামছে, এই শালবন, এই নদী, এখানে রাত্রি নামার একটা আলাদা রূপ আছে, আলাদা চরিত্র আছে। এই দৃশ্যটা আমার চেনা, একসময় আমাকে খুব ভালো লাগতো জানেন, অনেকটা লাগে। সরি, আপনাকে বোধহয় ঠিক বোঝাতে পারছি না মিস্টার দত্ত, আমার আসলে কোনো কোনো জায়গার একটা বিশেষ ক্যারেক্টার থাকে তো। জায়গাটা সত্যি সুন্দর, এখানে আসা আমার আমার কোনো অতীত জীবনের কাছে ফিরে আসা জানেন। রোদ থাকলে মিস্টার দত্ত, আপনি দূরে উত্তর দিকের আকাশে পাহাড়ের ছবিও দেখতে পেতেন, মানে ছবি মানে একটা বিরাট ধূসর রেখাচিত্র।
2: বিভূতিভূষণ আরণ্যক পড়লে?
1: ও, আপনি সাহিত্য টাইত্য পড়েন তাহলে?
2: ম্যাডাম, আমি সাহিত্যের ছাত্র ছিলাম।
1: ও, তাই নাকি? এই বাংলাতে থাকার কিন্তু আরো একটা বিশেষ কারণ আছে মিস্টার দত্ত। না, সে কারণটা খুব সূক্ষ্ম, মানে ঠিক বলে বোঝানো যাবে না হয়তো। দেখুন, আমরা কোনো না কোনো সময়ে কোনো বিশেষ অনুভবের মানে কোনো বিশেষ স্মৃতির কাছে হাত পেতে দাঁড়াই, কি তাই না?
2: নিশ্চয়ই ম্যাডাম।
1: ইন দ্য ইয়ার 1942, সেটা ছিল 1942 সাল।
4: বন্দে মাতরম,
5: বন্দে মাতরম,
4: বন্দে মাতরম,
5: বন্দে মাতরম,
4: বন্দে মাতরম,
5: বন্দে মাতরম,
4: বন্দে মাতরম,
5: বন্দে মাতরম।
1: আমি তখন পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, মানে ওই আইনের ভাষায় ফেরারি আসামি। তখন এই কাছে একটা বাড়িতে আমি লুকিয়েছিলাম, বেলা পড়লে প্রায়ই বাংলোয় আসতাম। এই সেই কৃষ্ণচূড়া, এই গাছটার নিচে বসতাম। এই গাছ অবশ্য আমায় এখন আর চেনে না, কত বিকেলে একা একা এখানে ঘুরে বেড়িয়েছি। পুলিশ টুলিশে তল্লাটে ছিল না তখন, জায়গাটা খুব দূর কম। মিস্টার দত্ত, এই আপনি এখন যে বাস রাস্তা দেখছেন, এটা কিন্তু আমাদের আমলে হয়েছে, মানে ওই ডুলুং নদীর ওপরে যে কংক্রিটের পুল, এই এই যে মানে মধ্যে যে পিচ ঢালা রাস্তা, এর এর সব কিছুর জন্য কিন্তু আমাদের কম লড়াই করতে হয়নি জানেন।
2: হ্যাঁ, রাস্তাটা নতুন, অথচ এই অঞ্চলের পপুলেশন কম, বেশিরভাগই দরিদ্র ট্রাইবাল।
1: তখন না, ঠিক তখন নয়, বেশ কিছুদিন আগে আমার পলাতক জীবনে পুরনো সেদিনের কথা ভোলা যায় না মিস্টার দত্ত।
2: তখন থাকতেন কোথায়?
1: ওই একটু দূরে আমার এক ক্লাস ফ্রেন্ডের বাড়ি ছিল। ওরা বাঙালি নয়, মাটির ঘর, বান্ধবীর বাবার একটা ছোট্ট মুদির দোকান ছিল। আসলে লুকিয়ে থাকার পক্ষে জায়গাটা কিন্তু চমৎকার ছিল, তাই না?
2: জায়গাটা সুন্দর। কদিন ছিলেন এখানে?
1: প্রায় 4 মাস। জায়গাটা লোকেশন দেখুন আপনি, মেদিনীপুরের একেবারে শেষ প্রান্ত, ও পারে উড়িষ্যা, এদিকে বিহার। গ্রামগুলো খুব ঘন নয়, দূরে দূরে, বেশিরভাগই ট্রাইবাল পিপল। সময়টা তখন ছিল ফাল্গুন চৈত্র মাস।
2: ও, তাহলে তো প্রায় একই সময় এলেন এখানে।
1: একই সময়।
2: সে খুব কষ্ট হতো আপনার?
1: কষ্ট? না না না, তেমন কিছু নয়। জেলে পচে পচে মরাচ্ছে তো অনেক ভালো। এখানে মুক্ত পৃথিবী, নির্জন পৃথিবী, আরণ্যক পৃথিবী। প্রথমে এসে মনে হয়েছিল জানেন, এই জায়গাটা আমার বহুকালের চেনা। কবে, হয়তো অন্য কোনো জন্মে, অন্য কোনো জন্মে এসেছি এখানে। এই কৃষ্ণচূড়ার ছায়ায় ঝরে পড়া ফুল নিয়ে খেলা করেছি হয়তো। আচ্ছা, আপনাদের কখনো এসব মনে হয় না? না মানে,
2: আপনি,
1: আমি বলছি বিশেষ কোনো জায়গায় এলেই ধরুন, কখনো কি আপনাদের মনে হয় না কি যে এই জায়গাটা যেন কেমন চেনা, আগে কখনো দেখেছি, যেন এই জায়গাটা সুর চেনা, দৃশ্য চেনা?

0: আজ ভালা পথ ঘাট সব চেনা। আমার কিন্তু মিস্টার দত্ত জানেন কেমন যেন এই অনুভবটা হয়। আবার দেখুন কোনো কোনো মানুষও আমাকে মানে আমার আমার কোনো কোনো মানুষের ক্ষেত্রে ঠিক তাই মনে হয়, মনে হয় কতকালের চেনা, কতকালের পরিচয়, অথচ স্পষ্ট নয়। কি জানি আসলে এমন কিছু বিষয় আছে বলেই কিন্তু জীবনকে আরো বেশি করে আমরা ভালোবাসি। খুব অবাক হচ্ছেন মিস্টার দত্ত, তাই না?
1: না, খুব নয়। আপনি যখন জোর করে ডাক বাংলোতে রাত কাটাতে চাইলেন, তখনই আমার মনে হয়েছিল যে জায়গাটা সম্পর্কে আপনার কোনো বিশেষ সেন্টিমেন্ট আছে। আমি যতদিন ঝাড়গ্রামে এসেছি তার মধ্যে কোনো অনারেবল মিনিস্টারকে এই পুরো ডাক বাংলোর ধার দিয়েও যেতে দেখিনি। অবশ্যই আমি ওই প্রথম এলাম। যাকে আপনি বলুন, তারপর
0: তখন কেন যেন মনে হতো জানেন, এই অনুভবের কোনো স্বাক্ষর যদি কোথাও রেখে যেতে পারতাম মনে হতো কবিতা লিখি। কিন্তু ঈশ্বর ওই ক্ষমতাটি আমাকে একদম দেননি। থানা ভাঙতে পারি, রেল লাইন তুলে ফেলতে পারি, রাস্তাঘাট কেটে পুলিশের অভিযান স্তব্ধ করে দিতে পারি, মৃত্যুকে চোখের উপর রেখে বন্দুকের গুলির সামনে এগিয়ে যেতে পারি, না এক লাইনও কবিতা লিখতে পারি না।
1: কি করতেন নদীর ধারে বসে বসে?
0: শুনলে আপনি হাসবেন, একটার পর একটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতাম বেসুরো গলায়। ধরে নিন ভুল সুরেও রবীন্দ্রনাথের গান গাইতাম। শোনার তো কেউ নেই, এক ওই নদী আর ওই শালবন ছাড়া। না থাকো সব কথা, বলুন কাজের কথায় আসা যাক।
1: না না প্লিজ, আপনি বলুন, ভালো লাগছে শুনতে। আচ্ছা ম্যাডাম, আত্মকথা জাতীয় কিছু লেখেন না কেন? মানে স্বাধীনতা সংগ্রামের কিছু অজানা তথ্য নিশ্চয়ই তাতে পাওয়া যেত।
0: দেখুন মিস্টার দত্ত, রাজনৈতিক জীবনে এসব হয় না। আপনি জানেন না, পলিটিক্স জীবনের বহু সূক্ষ্ম অনুভবকে কিন্তু নষ্ট করে দেয়, মানুষকে বড় অগভীর করে তোলে।
1: কিন্তু এখন তো পারেন, এখন তো সংগ্রামের দিন শেষ। আপনার জীবনের সঙ্গে মেশা সেদিনের কোনো ঘটনা, সেদিনের সংগ্রামের কোনো না বলা কাহিনী, সেসব নিশ্চয়ই কিছু না কিছু মনে আছে আপনার, অন্তত থাকা উচিত। আসলে আসলে জানেন, কোনো কোনো মানুষের ব্যক্তি জীবনের মধ্যে ইতিহাসের সুর থাকে, আর আর ব্যক্তি জীবনটা তখন জাতির জীবনের একটা অধ্যায় পটভূমি হয়ে ওঠে।
0: সব ঘটনা ঠিক মনে নেই, যদিও জেলার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ ছিল। আরও একটা ঘটনা ঘটেছিল, আমার মাথার দাম তখন 15,000 টাকা। আমি তখন সরকারের চোখে বহু খুনের আসামি, বিশ্বাস হয়?
1: আচ্ছা ম্যাডাম, আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছিল?
0: হ্যাঁ,
1: 1942 অগাস্ট বিপ্লব। আচ্ছা আপনি মানে?
0: সে এক আশ্চর্য ঘটনা, কোনোদিন তা ভুলতে পারিনি। একজন ভদ্রলোক, নতুন গভর্নমেন্ট অফিসার, সে সময় আমার খুব উপকার করেছিলেন, অথচ তার নামটাও ঠিক জানি না, চেহারা স্পষ্ট মনে নেই। আমার তখন জেলের বাইরে থাকা খুব দরকার ছিল, জেলার প্রায় সব বড় বড় নেতা অ্যারেস্টেড, শুধু আমাকে তখনও ধরতে পারেনি। বিপ্লব তখন হাল ভাঙা নৌকর মতো। এই অফিসার সেদিন ওই উপকারটুকু না করলে কি যে হতো। যাক, মিস্টার দত্ত আপনি বোধহয় তখনও চাকরিতে জয়েন করেননি।
1: তখন সবেমাত্র জয়েন করেছি, অবশ্য তখন এসডিও ছিলাম না।
0: তবে কি ছিলেন?
1: সিও, মানে সার্কেল অফিসার। পরে আমি নমিনেটেড আইএএস হই।
0: সার্কেল অফিসার?
1: হ্যাঁ।
0: কোথায় পোস্টিং ছিল বলুন তো?
1: দিনাজপুর থেকে বদলি হয়ে তখন তমলুকে পোস্টেড। এই অফিস হচ্ছে নন্দীগ্রামে, এখান থেকে অনেক দূর, সেই হলদি নদীর ধারে, মেছেদা থেকে নেমে বাসে নরঘাট, নরঘাট থেকে
0: তমলুক সার্কেল অফিসার ইন দ্য ইয়ার 1942। আচ্ছা আচ্ছা, তখন তো সরকারি অফিস টফিস সব ডিমলিশ, সব ধুলিশাত। একটা একটা ছোট্ট মাটির ঘরে থাকতেন কি?
1: হ্যাঁ, নোনা ধরা দেয়াল, সামনে কানালের পাড়, একদিকে হলদি নদী, একটা রাস্তা সোজা চলে গেছে কালীনগর, কোনটাই আসলে আসলে একটা ঘটনায় মানে আমার সিসিআর খুব খারাপ হয়ে গেছিল, প্রমোশন ডিলেট হয়। ম্যাডাম, আমি এখানে এসডিও হয়ে এসেছি মাত্র মাত্র মাস দুই।
0: আপনি নন্দীগ্রামে ছিলেন তাহলে?
1: আপনি রেস্ট নিন ম্যাডাম, যদি অনুমতি দেন আমি এখন আসি তাহলে।
0: সরি, ঠিকই, আমার অনেক আগেই আপনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আসলে আপনার সঙ্গে কথা বলতে বলতে, যান, আপনার মিসেস নিশ্চয়ই অপেক্ষা করছেন।
1: সরি ম্যাডাম, আমার মিসেস নেই, মানে অনেক দিন হলো মারা গেছেন।
0: ও তাই নাকি? মেয়ের স্যাড, ছেলে মেয়ে?
1: একটি মাত্র ছেলে, প্রেসিডেন্সিতে।
0: রিটায়ার করতে আর কত দেরি?
1: তা দেরি আছে।
0: অলরাইট, কাল বিকেলে আসুন।
1: আচ্ছা, গুড নাইট ম্যাডাম।
0: নমস্কার।
1: রাত অনেক হলো, ট্রাইবেল এরিয়ার গোয়েন্দা রিপোর্টটা দেখা দরকার।
2: বাবু, খেতে দেব।
1: কে? ও ঠাকুর, শোনো, পরে খাবো, কাজ আছে একটু। তুমি টেবিলে খাবারটা ঢেকে রেখে তুমি চলে যাও।
2: আজ
1: 1942 অগস্ট বিপ্লব। সুতপা দেবী পুলিশের হাতে ধরা পড়েছিলেন। আশ্চর্য আশ্চর্য, উনি উনি সেদিন তাহলে আমার আমার বাসার সে স্মরণীয় অতিথি, সে বৃষ্টির রাত্রে। হ্যাঁ হ্যাঁ, মুখের আদলটা মনে পড়ছে খবর কাগজের ছবি দেখে। নামটা ঠিক, আশ্চর্য ঘটনা ঘটে তাহলে। হ্যাঁ, উনি আজ মন্ত্রী। আচ্ছা, উনি কি আমাকে চিনতে পেরেছেন? না, বোধহয় পারেনি। কত বছর হয়ে গেল, নাকি নাকি চিনতে পেরেও প্রকাশ করতে চান না? খুব বুদ্ধিমতী মহিলা, যাকে সব চিন্তা কি দরকার। আজ দুজনের মধ্যে অসীম দূরত্ব, উনি ক্যাবিনেট মিনিস্টার আর আমি এক মহকুমার এসডিও। সুতপা দেবীর বয়স হয়েছে কিন্তু কিন্তু এখনো কি ব্রাইট, কি সুন্দর। সেদিন একটি রাত্রির ঘটনা, আমার জীবনে জীবনে কি অমৃত এনে দিয়েছিল, সেটাই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসার নিঃশব্দ জাগরণ।
0: না, আজ এর ঘুম আসবে না। মনে পড়ছে সেদিনের ঘটনা, সন্ধ্যের দিকে বৃষ্টি একটু থেমেছিল, নন্দীগ্রামের ছোট দারোগা আমাকে একজন জমাদার আর সেপাই দিয়ে কোমরে দড়ি বেঁধে সার্কেল অফিসারের বাসায় পৌঁছে দিয়েছিল। আর কোথাও রাখার জায়গা ছিল না, থানা খাসমহল অফিস সব আমরা ভেঙে গড়িয়ে দিয়েছি। মনে পড়ছে হলদি নদীর ধারে ছোট্ট ছোট্ট একটা মাটির বাড়ি, খড়ের চাল, মাটির মেঝে। হুরপিওনও সেদিন আসেনি। বারান্দায় বসে হ্যারিকেনের আলোয় কি একটা বই পড়ছিলেন ভদ্রলোক।
2: সালাম হুজুর।
1: কে? ও কিশনলাল, কি ব্যাপার এই ঝড় বৃষ্টিতে? ইনি কে?
2: আসামি হুজুর।
1: ও আসামি, কোথায় অ্যারেস্ট করলে? ইস, খদ্দের শাড়ি টাড়ি ভিজে একেবারে। কিন্তু এখানে এই রাত্রে?
2: সুবাসে নিকলা হুজুর, ফির দিন ভর পায়দল। আরে বেড় যাও, বেড় যাও, বেড় যাও।
0: কোথায় বসবো?
2: এই বেড় যাও বারান্দা পর।
1: না না না না না, আপনি এই চেয়ারে বসুন।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আমি সত্যি আর দাঁড়াতে পারছি না। সে কদ্দূর থেকে কাদা রাস্তা হেঁটে হেঁটে জানেন।
1: ও কিশনলাল, ওর কোমরের দড়িটা খুলে দাও একটা।
3: নাই নাই সব, ওকা মত কিজিয়ে, ভাগ যায়গি।
2: বহুত বড় লিডার আছে, পকড়াতে বহুত তকলিফ হয়েছে।
1: তা হোক, আমি বলছি খুলে দাও। ওকে অ্যারেস্ট করলে কোথায়?
2: ও হাঁস চড়া সে ওর দু তিন মিল দূর সাহ।
1: ও এই কাদা রাস্তায় রাত্রে এই বৃষ্টিতে এতটা পথ ওকে হাঁটিয়ে হাঁটিয়ে?
2: খা করে হুজুর।
1: তা আমার এখানে নিয়ে এলে কেন?
2: তা কোথায় রাখেঙ্গে? থানা নাই, হাজত নাই, কোনো গভর্নমেন্ট অফিস নাই। স্বদেশি লোক মিট্টি মে সব ডিমলিস করে দিয়েছে। আব কাল তমলুক চালান যায়গি। সিরিফ এক রাত কে লিয়ে ছোটা বাবু বললেন সিও সাহেব কা কোটি মে লিয়ে যাও।
1: তোমার ছোট বাবু তো বলেই খালাস। কিন্তু আমি এখন
0: শুনুন, এক গ্লাস জল খাওয়াতে পারেন?
1: হ্যাঁ নিশ্চয়ই। কিশনলাল,
2: এই আপকা পিয়ন কহাঁ?
1: ও আসেনি আজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়ো আমি নিয়ে আস।
0: শুনুন সিও সাহেব, এই লোকটা সারা রাস্তা যা তা কথা বলতে বলতে আমাকে এনেছে।
2: নাই সব নাই, কবি নাই।
1: চুপ চুপ চুপ চুপ করো কিশনলাল, চুপ করো। আপনি কিছু মনে করবেন না, ওরা অশিক্ষিত, আপনার মতন লিডারকে ধরেছে, প্রমোশন পাবে, রিওয়ার্ড পাবে, এই সব কাজের জন্য মাথা ঠিক নেই আর কি। তো কিশনলাল তুমি কোথায় থাকবে? এখানে তো মানে
2: হামকো ফির জানা পড়েগা সাহেব।
1: তোমাকে এখন রাখবো কোথায়? দেখছো তো ঘরের অবস্থা, এটা তো হাজত নয়, গুন্ডরা বাসের রেলিং। যদি পালিয়ে যান আবার বলছো খুনের আসামি, তা কি মুশকিলে ফেললেন আমাকে?
2: ও হম জানতে হ্যাঁ হুজুর, লেকিন ইয়ে গভর্নমেন্ট কা কাম হ্যায়, আপনি জানানা কে ঘর মে ঘুসি আচ্ছা সে তালা লাগিয়ে দিন। হ্যাঁ, পাশের কামরা মে আপনি রইলেন, আর লেকিন রাত মে হুশিয়ার রহনা চাহিয়ে সাহ।
1: ইস, আবার বৃষ্টি এলো। কিন্তু এখন কি করি? মেয়েটি খেয়েছে টেয়েছে কিনা কে জানে, দেখি। শুনুন, এই যে এই যে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। শুনুন, এই যে ঘুমিয়ে পড়লেন নাকি?
0: না ঘুমোইনি।
1: ও আচ্ছা, এই চা খাবেন?
0: চা?
1: হ্যাঁ,
0: কিন্তু আনবে কে এই বৃষ্টি?
1: যদি খান তাহলে।
0: চা খেতে সত্যি ভীষণ ইচ্ছে করছে।
1: ও
0: কিন্তু হাজতের আসামিরা চা পায়?
1: পায় বোধ হয়, মানে আমি ঠিক জানি না।
0: আপনি চাকরিতে নিশ্চয়ই নতুন না?
1: কি করে বুঝলেন?
0: কথা শুনে।
1: ও
0: আচ্ছা, না বহুত খুনের আসামিকে আপনি আপনি আপনি করছেন। আচ্ছা বলুন তো, এই যারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন তারা কি ক্রিমিনাল? তারা কি ভদ্রলোক হতে পারেন না?
1: নিশ্চয়ই পারেন। শুনুন, আমার বাবা তিনি স্কুল শিক্ষক, মনে প্রাণে তিনি অগাস্ট বিপ্লবের পক্ষে, আমি তার আদর্শ। কিন্তু দেখি চা করা যায় কিনা।
0: শুনুন শুনুন, আপনার বাবা বিপ্লবের পক্ষে শুনে ভালো লাগলো।

0: আপনাকে দেখে তাই কেমন যেন মনে হয়েছিল অন্তত আপনি ছোট দারোগা জাতের নন। আমি তো ভেবেছিলাম ওকে পেপার ওয়েট ছুঁড়ে মারবো যেমন ভাবে ও। আচ্ছা চা কি করবে আপনি?
1: উপায় কি?
0: চায়ের সঙ্গে একটু মুড়ি টুড়ি দিতে পারেন, বড্ড খিদে পেয়েছে। কাল রাত থেকে কিচ্ছু আমি জানি
1: কেন।
0: আরে বাবা, অ্যারেস্ট করেছে রাত দুটোর সময়, ক্যাম্পে আনতে আনতে ভোর, সকাল থেকে ব্যাস জেরা। উফ, সে কি ভীষণ রুল দিয়ে মারবে বলে হুমকি দিয়েছিল জানেন। শুধু বাবার খবরটা জানতে চায়, কোথায় উনি এখন?
1: আপনার বাবার নাম কি?
0: শ্রীকুঞ্জ বিহারী দাস।
1: ও, ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট। আচ্ছা, আপনি তার মেয়ে? শুনেছি আপনারা বেশ বড় লোক, খুব অভিজাত ফ্যামিলি, মানে যেটুকু কানে এসেছে আর কি। আপনার নামটা কি?
0: কেন, কিষানলাল পেপার দিয়ে যায়নি?
1: না, কাল সকালে নিয়ে আসবে বোধ হয়।
0: আমি সুতপা।
1: ও, আপনি কি তবে ম্যাট্রিক স্ট্যান্ড করেছিলেন?
0: তা করেছিলাম।
1: চেয়ারটা জানলার কাছে নিয়ে আসে। বলুন, তারপর?
0: কলেজে পড়তাম, ছেড়ে দিয়েছি, ব্রিটিশের গোলামখানায় আর নয়।
1: সে কি, পড়া ছেড়ে দিলেন? এখন
0: এখন খুনির আসামি, ফাঁসি না হয় যাবজ্জীবন জেল, ব্যাস ফুরিয়ে গেল সব। সে যাক, কই মুড়ি টুড়ির কি হলো?
1: দেখছি আছে কিনা।
0: বাড়িতে মুড়ি আছে কিনা তাও জানেন না? বেশ মজার মানুষ তো আপনি। মিসেস কোথায়?
1: আপাতত তিনি কোথায় আমার ঠিক জানা নেই।
0: বুঝেছি, তাহলে সংসার কে দেখে?
1: দেখে আমার পিয়ন অনন্ত জালা।
0: অনন্ত? সে আপনার অন্ত পায় তাহলে। টেবিলে রবীন্দ্রনাথের একটা বই দেখলাম, পড়ছিলেন কি ওটা?
1: শান্তিনিকেতন।
0: প্রবন্ধগুলো বেশ কঠিন জানেন, আমার গত জন্মদিনে বাবা দিয়েছিলেন।
1: আপনার বাবা এখন কোথায়?
0: মানে দেখুন, একটা কথা বলছি, মরে গেলেও বাবা কোথায় আমি বলবো না, কি ভেবেছেন কি আপনি?
1: না না না, আই এম সরি, আমি কিন্তু মানে ওভাবে জিজ্ঞেস করিনি, আমি ঠিক পুলিশ নই।
0: পুলিশ পুলিশ আমি জানি না, আপনারা ব্রিটিশের লোক, আপনারা দেশের স্বাধীনতার শত্রু। সরি, কিন্তু মুড়ি কি হলো?
1: হ্যাঁ,
0: মুড়ি
1: দেখুন ভুলে গেছি, দেখছি।
0: আমাকে ইচ্ছে করছে জানেন
1: কি,
0: এই বৃষ্টির শব্দ শুনতে শুনতে বারান্দায় বসে আপনার সঙ্গে গল্প করি, কিন্তু আমি যে খুনের আসামি, একাত্তর নয় বহুত। ওই যে জমাদার বলে গেল না?
1: হ্যাঁ, কিন্তু আমি যে সরকারি অফিসার। সরকারি অফিসাররা তো আপনাদের শত্রুপক্ষের লোক তাই না?
0: 100 বার কত খুন হয়ে গেছে জানেন?
1: কিছু কিছু শুনেছি। আচ্ছা, আপনি কাউকে খুন করেছেন?
0: আমি? কখনো না, অনেককে বাঁচিয়েছি, শেল্টার দিয়েছি। বাবা আমি, আমরা সরকারি লোক খুন করার বিপক্ষে, তবে কেউ কেউ চান করেছেন। আচ্ছা একটা কথা বলুন তো, একটা দেশ, একটা দেশ 200 বছর ধরে শোষিত হয়ে আসছে, তার সব সম্পদ জাহাজে বোঝাই হয়ে চলে যাচ্ছে ইংল্যান্ডে, আর এখানে এখানে মানুষ না খেয়ে মরছে, অন্নহীন, বস্ত্রহীন, দরিদ্র, পীড়িত, নিঃস্ব একটা দেশ। আচ্ছা স্বাধীন হতে যাওয়া কি অপরাধ? আপনি বলুন, বলুন না, বলুন না, আপনি চান না ভারতবর্ষ স্বাধীন হোক? বলুন, বলুন না, আপনি চান না ভারতবর্ষ স্বাধীন হোক? বলুন না, প্লিজ।
1: চাই, নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই।
0: খুশি হলাম বুঝলেন, আমি না, আমি আমি বুঝতে পারলাম আপনিও মনে মনে নিশ্চয়ই আমাদের মতো স্বদেশী, তবে চাকরি করছেন, প্রকাশ্যে এসে আমাদের মতন বিপ্লবে যোগ দিতে পারছেন না। ইস, শরীরটা তো খারাপ লাগছে জানেন, শীত করছে খুব।
1: করছে?
0: আসলে শাড়িটা এখনো ভিজে তো।
1: দেখ দেখ না, দেখ, নিন গরম চাদর, গায়ে দিয়ে শুয়ে পড়ুন।
0: জানার ফাঁক দিয়ে কি ছুড়ে দিলাম গরম চাদর। থ্যাংক ইউ। এদি শুনছেন?
1: হ্যাঁ বলুন।

0: আচ্ছা, ওই আমাকে যে মুড়ি দিলেন না, আপনার জন্য আছে।
1: কেন বলুন তো?
0: না, মনে হলো মুড়িগুলো টিনের তলার দিকে পড়েছিল তাই।
1: না নেই।
0: নিশ্চয়ই রান্না করবেন না, মানে আপনি সেই অনন্ত, সে তো আজকে আসেনি।
1: রান্না বান্না আমার আসে না।
0: তাহলে রাত্রে আপনার উপবাস?
1: পরে ভেবে দেখব।
0: কেন ফাইল পেন্ডিং রাখবেন, এক্ষুনি ভেবে দেখুন না। শুনুন, একটা কথা বলবো?
1: হ্যাঁ বল।
0: চাল ডাল এগুলো আছে?
1: থাকা উচিত।
0: উচিত তো অনেক কিছুই, এই যেমন ধরুন আমাকে আপনার সসম্মানে ছেড়ে দেওয়া উচিত, কারণ মনে মনে আপনিও স্বদেশী, আপনিও এই বিপ্লবের পক্ষে, আপনিও তো ভারতের স্বাধীনতা চান।
1: তাই বলে তোমাকে, আপনাকে ছেড়ে দিতে চাই না। আপনার খুব সাহস আছে দেখছি।
0: তা আছে, ওটা বরাবরই একটু বেশি। কোন অবস্থাতে জানেন আমি ভয় পাই না। এই যে ছোট দারোগা লুকিয়ে থেকে আমাকে অ্যারেস্ট করলো, আসলে কিছু কিছু লোক যারা অগাস্ট বিপ্লবের বিরুদ্ধে, তারাই ধরিয়ে দিল। তখনও ভয় পাইনি। আর থানা আক্রমণের দিন সে তো মরে যেতেও পারতাম। থানাটা চারদিক থেকে ঘিরে শুধু একটা গেট খুলে রেখেছিল জানেন, চোখের সামনে গুলি খেয়ে ছটফট করতে করতে মরে গেল বিভূতি, কৃষ্ণমোহন, শ্রীনাথ, শ্যামাচরণ, হরিপদ। যন্ত্রণাকে নিষ্ঠুর, কি করুন সেই দৃশ্য! এই রক্তের মূল্য, এই রক্তের ঋণ কোনোদিন শোধ হবে কিনা কে জানে।
1: শুনেছি গুলিতে 15 জন মারা গিয়েছিল।
0: গ্রেপ্তার হওয়ার পর ভাবলাম ওরা গুলিতে প্রাণ দিয়েছে, দেশের জন্য ওরা যদি মরতে পারে আমি জেলে যেতে ভয় পাবো কেন? কখনো না। আপনার ছোট দারোগাকে আমি মুখের উপর বললাম, আপনার ধমককে আমি গ্রাহ্য করি না। মারবেন কই? মারুন তো দেখি কত বড় সাহস আপনার। বাবার ঠিকানা আমি বলবো না, বলবো না, বলবো না।
1: বাহ বাহ বাহ, বেশ ভালো বক্তৃতা দিতে পারেন তো আপনি।
0: তা বোধ হয় পারি, জানেন হাজার হাজার লোক কান পেতে আমার কথা শুনতো।
1: আচ্ছা,
0: বলতাম এটাই আমাদের শেষ লড়াই, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় স্বাধীনতা নয় মৃত্যু। আসুন মৃত্যু দিয়েই আমরা জননীর ঋণ শোধ করে যাই। আর শুনুন, কলেজের বন্ধুরা বলতো তোমার বক্তৃতায় আমাদের বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে। ওরা সবাই কলেজ ছেড়ে বেরিয়ে এলো, সারা জেলায় বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে। তমলুকে জাতীয় কংগ্রেস, ব্রিটিশ গভর্নমেন্টের অস্তিত্ব তখন। আচ্ছা, আপনার উপশীর কি হবে? আচ্ছা দাঁড়াতে পারেন, ওটা তো আর বিপ্লব
1: নয়। ঠিক বলতে পারছি না।
0: আজ ধরাতে পারলে রান্নার ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারি।
1: পালিয়ে যেতেও পারে।
0: না, কথা দিচ্ছি, আই গিভ ইট মাই ওয়ার্ড অফ অনার।
1: খুনি আসামিকে বিশ্বাস করা বোকামি।
0: ও তাই নাকি? বেশ, তাহলে শুনে রাখুন, আসামিকেও আপনি খেতে দিতে আইনত বাধ্য। কাল তমলুকের আদালতে গিয়ে আমি স্টেটমেন্ট দেবো যে আমাকে
1: না খেতে পেলে নিশ্চয়ই বলবেন।
0: বোধহয় জ্বর এসে গেছে জানেন, মাথায় এত যন্ত্রণা, একটু ঘুমানো যায় কিনা দেখি।

0: এই যে শুনছেন,
1: সকাল হয়ে গেছে না?
0: না,
1: কোর্টে নিয়ে যাবেন?
0: না না না, এখন রাত 12টা। উঠুন, খেয়ে নিন। খেয়ে নিন।
1: খেয়ে নেব? সে কি রান্না করলো আপনি?
0: কি আর করবো, যা ভয় দেখালেন কোর্টে স্টেটমেন্ট দেবেন। বাবা, তমলুকের ম্যাজিস্ট্রেট ভীষণ কড়া। আপনি ঠিকই বলেছেন, জেল কোড মতে আসামিকে খেতে দিতে অথরিটি বাধ্য। হ্যারিকেনটা তেলও ফুরিয়ে আসছে বাদর।
1: আচ্ছা, এই থালায় হলদে হলদে পাতলা এই জিনিসটা কি?
0: ওটা হচ্ছে খিচুড়ির এক ধরনের চিপ এডিশন।
1: তাই বুঝি? এটার নাম লাপসি। লাপসি কি জানেন? বাবার কাছে শুনেছি থার্ড ক্লাস প্রিজনারদের জেলে সকালে লাপসি খেতে দেয়।

0: বেশ, আপনার হাত দিয়ে শুভ উদ্বোধন হোক।
1: উদ্বোধনটা শুভ হলো কিনা খেয়ে দেখুন আগে।
0: চামচও দিয়েছেন দেখছি, ধন্যবাদ। কিন্তু আপনার?
1: আমারটা নিয়ে আপনার কি দরকার?
0: দেখুন, দরকার আগে ছিল না, এখন হয়েছে। নিজের জন্য যেটুকু মুড়ি ছিল তা দিয়েছেন, নিজের গরম শালটাও। এগুলো বোধ হয় একজন খুনি আসামির পাওনার থেকে বেশি কিছু। তা আমি জিজ্ঞেস করতে পারি না আপনার আছে কিনা? দেখুন, আমি খুনি টুনি কিনা জানি না, কিন্তু আমি তো ভদ্র পরিবারের মেয়ে। আমি তো
1: সরি, ঠিক আছে ঠিক আছে, আনছি আনছি,
0: নিয়ে আসো। বিশ্বাস করুন, আমি পালাবো না। আর পালিয়ে এই রাত্রে যাবো কোথায়? এক ওই হলদি নদীতে ঝাঁপ দিয়ে পড়ে অবশ্য এখন বর্ষার নদীটাও বিরাট।
1: এই দেখুন আমার প্লেট।
0: বুঝেছি, আপনার সংসারে ওই একটি মাত্র থালা। আচ্ছা, অমলেট আলু ভাজা সব আমাকে দিয়েছেন কেন?
1: ঘরে তো আর কিছু ছিল না, অনন্ত এলে বাজার করতো, আমি তো আর খোঁজ খবর রাখি না স্যার। নিন এখন খান, দেখুন কেমন এক্সপার্ট কুক আমি, দেখুন। কি কেমন?
0: এক্সেলেন্ট, চমৎকার। তবে শুধু ওই
1: শুধু কি?
0: শুধু মুখে দেওয়া যায় না।
1: কেন, সে কি?
0: খিচুড়িতে নুন দেননি বোধ হয়, ডালগুলো আদি অকৃত্রিম আছে। তো বলছি খুব ভালো হয়েছে জানেন, আপনি নিজের হাতে রান্না করে।
1: আচ্ছা, ওহো, একটু নুন এনে দাও।
0: থাক থাক, আর উঠতে হবে না আপনাকে। কিন্তু এগুলো আপনি খাবেন কি করে?
1: ও আমি কোন রকম গিলে ফেলবো, আপনি না এলে ওই নেটানো মুড়ি খেয়ে রাত কাটিয়ে দিতাম, কে আর কষ্ট করে।
0: দেখুন দেখুন, রান্না করতে আমার ভালো লাগে, তখন বললাম আপনাকে হেল্প করতে পারি, তা তো শুনলেন না, রান্না করা খুব কষ্ট বুঝি।
1: কষ্ট বলে কষ্ট হচ্ছে, গুলির সামনে এগিয়ে যাওয়া কিছু নয়। এই যেমন আপনি গেছিলেন,
0: ও তাই বুঝি। দেখুন, দেশের স্বাধীনতা নিয়ে উপহাস করবেন না, নিজেরা তো বহাল তাবিয়াতে আছেন, বেত মেরে স্বদেশীদের পিঠের চামড়া তুলে ফেলছেন, পাখির মতো গুলি করে মারছেন, ঠাট্টা তো আপনারাই করবেন। কিন্তু যার ছেলে গুলিতে মরলো, যার স্বামী নিহত হলো, যার ভাই চিরদিনের মতো চলে গেল, তাদের কথা মনে হয় না আপনাদের? দেশ কি কেবল ওদেরই, আপনাদের নয়? স্বাধীনতা কি শুধু ওদেরই জন্য, আপনাদের জন্য নয়? আপনাদের কি, দেশ স্বাধীন হলে আপনাদের চাকরি তো যাবে না? দুদিকেই আপনাদের লাভ, সামান্যতম কোনো স্যাক্রিফাইস না করে স্বাধীনতার সুফল লুটবেন আপনারা। আপনারা কি দেশের শিক্ষিত মানুষ? আপনারা কি দেশের ইন্টেলেকচুয়াল? আপনারা কি দেশের মাটি জল শস্য থেকে জীবনের অন্ন গ্রহণ করেছেন? ইউনিভার্সিটি থেকে কি শিক্ষা পেয়েছেন আপনারা বলুন তো?
1: I'm sorry. দেখুন, আমরা আমরা বড় সাধারণ মানুষ, বৃহৎ কিছুর জন্যে কি মনে করুন স্বাধীনতার জন্য আমাদের কোনো তৃষ্ণা নেই, কোনো সেভাবে কোনো কিছু ভাবতে শিখেনি, আমাদের মধ্যে এই স্বদেশ চেতনা বড় কম। কিন্তু একটা কথা, তখন এই থানা ভেঙে দিলে, এই রেল লাইন তুলে দিলে, এই সরকারি অফিস পুড়িয়ে দিলে কি দেশ স্বাধীন হবে?
0: নিশ্চয়ই হবে। ব্রিটিশ বুঝবে এই দেশ শাসন করার, এই দেশ শোষণ করার দিন তাদের শেষ, এই বিপ্লব দেশের স্বাধীনতার জন্য, এই বিপ্লব ইতিহাসের নির্দেশ।
1: ক্ষমা করবেন, ইংরেজকে আপনারা চেনেন না, আপনারা স্বপ্ন বিলাস, আপনারা পাগল।
0: তাহলে শুনুন, মানব ইতিহাসের বড় বড় পালা বদল কিন্তু এই পাগলটাই ঘটিয়েছে। সাম্য মৈত্রী স্বাধীনতা এনেছে এই পাগলরাই, জীবনকে বাজি রেখে তারাই লড়াই করে আসছে চিরকাল। অতি হিসেবী, অতি বুদ্ধিমান, অতি স্বার্থপর মানুষেরা কখনো কোনো বড় কাজ করতে পারে না।
1: Once again, I'm sorry.
0: শুনে রাখুন, কারা পাগল আগামীকালের ইতিহাস তার বিচার করবে।
1: আসলে আপনি রাজনীতির লোক নন, আপনি ভুল পথে যাচ্ছেন।
0: হাজার বার যাব, বলেছি তো, বলেছি তো, আপনাদের সুখের সর্বরাজ্য ভেঙে চুরমার করে ধুলোয় মিশিয়ে দেব আমরা। এমন অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে কি দেখছেন? এমন অপূর্ব রান্না খাচ্ছেন না যে?
1: দেখছি একটি জ্বলন্ত অগ্নিশিখা। আচ্ছা সত্যি আপনি আপনি থালা ভেঙেছেন?
0: নিশ্চয়ই ভেঙেছি। আরো শুনে রাখুন, জেল থেকে বেরিয়ে এসে যদি দেখি দেশ তখনও পরাধীন, তবে আবার আবার আবার থানা ভাঙব, আবার রেল লাইন তুলে ফেলবো, জেল ভেঙে স্বদেশীদের বের করে আনব, আবার আবার বলবো ডু অর ডাই, হয় স্বাধীনতা নয় মৃত্যু।
1: বুঝলাম আপনারা সত্যিকারের বিপ্লবী। শ্রদ্ধা করি আপনাদের। দুঃখ কি জানেন, আজ আপনার বড় কষ্ট হলো। ধরুন আপনি যদি আজ আসামি না হয়ে আমার বাড়িতে অতিথি হয়ে আসতেন, তবে নিজেকে কত ধন্য মনে করতাম। আশ্চর্য ঘটনা, আপনি এলেন আসামি হয়ে।
0: এখন থামুন, আপনার হাতের এই অপূর্ব খিচুড়ি প্রাণ ভরে একবার খাবার চেষ্টা করে দেখি।
1: দেখুন, তবে আমার কি মনে হয় জানেন, আপনার সঙ্গে আমার খুনি আসামির প্রাপ্য ব্যবহার করা উচিত ছিল, কিন্তু কি যে হয়ে গেল।
0: কি হয়ে গেল?
1: সব পরিচয় বৃষ্টির শব্দে মুছে গেল।
0: আচ্ছা আপনি পুলিশের চাকরিতে এলেন কেন? এমনিতে কি সাবজেক্ট ছিল আপনার?
1: আমার সাবজেক্ট ছিল ইংরেজি।
0: আমার বাবারও সাবজেক্ট ছিল ইংরেজি। আমারও ইচ্ছে ছিল জানেন ইংরেজি নিয়ে পড়বো। ইংরেজ খারাপ হোক, ইংরেজি ভাষাটা কিন্তু সুন্দর। কিন্তু সব শেষ হয়ে গেল, এবার ফাঁসি না হয় যাবজ্জীবন। কে জানে বেঁচে থাকতে থাকতে জেল থেকে আর বেরোবো কিনা।
1: আচ্ছা একটা কথা, আপনাকে ছোট দারোগা ধরলো কি করে?
0: খবর পেয়েছিলাম মার টাইফয়েড, তাই লুকিয়ে দেখতে এসেছিলাম। তখন রাত্রি, কেউ গোপনে খবর দিয়েছিল পুলিশকে, ছোট দারোগা সেপাই নিয়ে ক্যানেল ধারের একজনের বাড়িতে লুকিয়েছিল, তারা অন্য পার্টি করে।
1: মাকে দেখা হলো না?
0: আর দেখা, শুনেছেন তো আমার মাথার দাম 15,000 টাকা। যদি গ্রামের লোক ছিনিয়ে নেয় আমাকে, তবে তো বেচারা ছোট দারোগার রিওয়ার্ড গেল, প্রমোশন গেল, তাই পাঠিয়ে দিল এখানে। যাক, আমি এবার একটু বাইরে যাব, ভয় নেই, পালাবো না।
1: ঠিক আছে যা।
0: জ্বর আসছে খুব।

0: এই যে শুনছেন, এই যে মিস,
1: ভোর হয়ে গেছে না? দেখুন না, শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, কোর্টে যাবার সময় হয়ে গেছে নাকি?
0: না না না না, রাত আছে, এখনো রাত আছে।
1: ও, তবে আপনি এই ঘরে?
0: শুনুন, একটু বাইরে চলুন, চাদরটা গায়ে জড়িয়ে নিন, নদী ধারে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
1: সে কি এখনো অন্ধকার আছে যে এখন কোথায় নিয়ে যাবেন আমাকে? আমি কিছু বুঝতে পারছি না।
0: সব বলছি বলছি বলছি, বাইরে আসুন, জোয়ার এসে যাবে নদীতে।
1: জোয়ার এসে যাবে? মানে কি বলছেন, কোথায় যেতে হবে বলবেন তো।
0: দেখুন, সবকিছু গুছিয়ে বলতে পারছি না, শুধু শুনুন, আপনি মুক্ত, ইউ আর রিলিজড, যেখানে খুশি যেতে পারবেন। নদীর ধারে নৌকো মাঝে অপেক্ষা করছে, ওর নাম দুর্যোধন, ও খুব বিশ্বাসী, দুর্দান্ত সাহস, সমুদ্রে মাছ ধরতে যায় ও।
1: তাহলে আপনি বলছেন আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? মানে আমি মুক্ত, আমি আমি
0: আমার সঙ্গে সঙ্গে আসুন, বলছি বলছি সব বলছি না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, এই তো এই তো হলদি নদী, এখন তীব্র ভাটা, দুর্যোধনের ডিঙিও তৈরি। শুনুন, এই প্রখর ভাটার টানে এক ঘন্টায়, মানে ভোর হওয়ার আগেই আপনি মেদিনীপুরের এলাকা ছেড়ে চলে যেতে পারবেন। শেষ রাত, সবাই ঘুমিয়ে, ধরা পড়ার কোনো ভয় নেই। আপনার নৌকোয় উঠে পড়ুন, নূরপুর, কুকড়াহাটি, ডায়মন্ড হারবার, যেখানে খুশি নেমে যাবেন। দুর্যোধনকে আমার সব বলা আছে, না একটা কিছু ভাববেন না, কিছু টাকাও দিয়ে দিয়েছে। আর চাদরটা ভালো করে জড়িয়ে নিন গায়ে, জ্বর হয়েছে বলছিলেন না? কি কি ভাবছে না তো, দেরি করলে ভোর হয়ে যাবে।
1: কিন্তু আপনার চাকরি?
0: সে হবে এখন,
1: আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু
0: বিপদ আছে আমি জানি, দেখুন হঠাৎ কোনো ইমোশনে বসে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আপনি ঠিকই বলেছেন।

0: বাবাও তাই বলেন, কিন্তু কিন্তু শুনুন, দেশের স্বাধীনতার কোনো স্বপ্নই আমি অন্তত দেখতে শিখিনি। নিজের পড়াশুনো, নিজের কেরিয়ার নিয়ে আকুণ্ঠ আমি ডুবে থেকেছি। কিন্তু যারা যারা দেশের মুক্তির জন্য গুলির সামনে এগিয়ে যান, যারা জীবনকে বাজি ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করেন, তাদের একজনের জন্যও যদি সামান্য কিছু সাহায্য করতে পারি তাদের, দেখুন আপনি এই সংগ্রামের দিনে জেলের বাইরে থাকলে দেশের অনেক অনেক কাজ হবে, অনেক কাজ। না না না, এই এই প্লিজ আর দেরি করবেন না।
1: কিন্তু আপনার চাকরি চলে যাবে না, গেলে কোথায় আর এই সময় চাকরি পাবেন বলুন তো?
0: আর সরকারি চাকরি সহজে যায় না।
2: কাল কাল তমলুকে এসডিও এর কাছে গিয়ে নিজেই রিপোর্ট করবো যে গভীর রাত্রে আসামি খুনে ধরা বাঁশের রেলিং ভেঙে পালিয়ে গেছে। জমাদার কিষানলাল তো দেখেই গেছে ঘরের কি অবস্থা। তাছাড়া এটা হাজত নয়, দেখুন কিন্তু প্লিজ দেরি হয়ে যাচ্ছে।
1: আর কখনো হয়তো আমাদের দেখা হবে না, তাই না?
0: দেখা হলেও আমরা কি পরস্পরকে চিনতে পারবো? এক রাত্রির এই আতিথ্যকে কেই বা মনে রাখবে বলুন? বড় কষ্ট পেলেন আপনি।
1: তবু বলবো এখনো ভেবে দেখুন।
0: স্থিরভাবে ভেবেছি, এতদিন নিজের স্বার্থের কথা ছাড়া কিছুই ভাবিনি। আপনাকে খুব কাছ থেকে দেখে বুঝলাম, বুঝলাম স্বদেশীদের এমন আত্মত্যাগের উৎস কোথায়, কেন ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসি বঞ্চে যায়, কেন মৃত্যুর আগে প্রদ্যুতের দেহের ওজন বেড়ে গিয়েছিল, কেন কি করে কোন মহৎ তপস্যায় এরা এরা মৃত্যুকে উপেক্ষা করার মতন ঐশ্বর্য আহরণ করেছিল। আপনি একটি রাত্রির আতিথ্য দিয়ে আমাকে আমাকে নতুন মঞ্চে দীক্ষা দিয়ে দিলেন। না, দেরি করবেন না, মাঝে তৈরি হয়ে আছে।
1: দেখুন নদীর ধারটা বলে পিছন, আমার পা কাঁপছে, প্লিজ হাত একটু ধরুন।
0: ধরেছি।

0: গুড আফটারনুন ম্যাডাম।
1: আসুন মিস্টার দত্ত, বসুন।
0: এই বাংলায় কাল খুব অসুবিধা হয়নি তো আপনার?
1: না না, তবে ঘুম হয়নি আদৌ।
0: একবার তৈরি হয়ে বসে আছে না?
1: এখন কন্টায় যেতে হবে, লং জার্নি। আচ্ছা, আপনাকে দেখতে এত টায়ার্ড লাগছে কেন?
0: আমিও কাল ঘুমোইনি, আসলে আমি একটু অসুস্থ।
1: অসুস্থ মানে কি হয়েছে?
0: ওই প্রেশারটা একটু বেড়েছে আর কি।
1: উইডোর মানুষ, সাবধানে থাকবেন, টেনশন ফ্রি থাকতে চেষ্টা করবেন প্লিজ।
0: কাজের চাপ থাকলে কি করবো ম্যাডাম, মহকুমাটা বড্ড গোলমেলে জানেন। এই অঞ্চলে নতুন একটা পলিটিক্যাল পার্টিও খুব অ্যাক্টিভ। আসলে এই অঞ্চলের ট্রাইবাল পিপল বড় গরিব, অধিকাংশ মানুষের বছর দশ মাসে খাবার থাকে না, জঙ্গলের ফলমূল মহুয়া ফুল এসব কুড়িয়ে খায়।
1: ঠিকই, গরিবরা যদি বেঁচে থাকার মতো সাহায্য না পায় তবে স্বাধীনতার কি দাম? কার জন্যই স্বাধীনতা? আচ্ছা, আপনার কোনো প্রপোজাল আছে? এই ধরুন কোনো কোটেজ ইন্ডাস্ট্রি যাতে এমপ্লয়মেন্ট সম্ভব।
0: এই মুহূর্তে ঠিক বলতে পারছি না ম্যাডাম।
1: রাইট, তবে যদি প্রস্তাব থাকে তবে ডাইরেক্ট আমার কাছে পাঠাবেন, আমি নিজে ক্যাবিনেটে কথা বলবো।
0: আচ্ছা,
1: নিন, খান কিছু মিস্টার দত্ত।
0: ধন্যবাদ, কিন্তু এত সব
1: খিচুড়ি করতে পারলাম না, পেলাম না তেমন কিছু। দেখুন তো ফুলকপি তরকারিতে ঠিক নুন হয়েছে কিনা।
0: যিনি রেঁধেছেন তিনি আমার মতন প্রথম শ্রেণীর রানারই নন।
1: আমার মাঝে মাঝে রান্না করতে খুব ভালো লাগে মিস্টার দত্ত।

0: ঘর সংসারে কাজও পারি, নিজের হাতে ঘর ছাড়তে কাজের মেয়ে না এলে নিজেই কর্মজি। আচ্ছা, ছেলে তো কাছে থাকে না, আপনার খুব লোনলি লাগে তাই না?
1: কি আর করবো, জীবন এমনি করেই কেটে যাবে।
0: ঠিকই, জীবন এমনি করেই কেটে যায়, এমনি করেই কেটে যাবে। আসলে জানেন, মানুষের জীবন তো এই দরিদ্র ডাক বাংলোর মতো, কয়েক ঘন্টার পান্থশালা মাত্র, কিছু সময় রেস্ট নিয়ে আবার যে যার পথে চলে যেতে হয়। কাল রাত্রে এই বারান্দায় অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, বসে বসে নিজের জীবনের কথাই ভাবছিলাম। এখানে লুকিয়ে থাকতে আসার আগে কত কি ঘটেছিল, একটু পরে চলে গেলে এই ডাকবাংলো যেমন নির্জন শূন্য ঘর হয়ে উঠবে, তেমনি আমরাও মাঝে মাঝে এমনি স্মৃতির পান্থশালা পেছনে ফেলে যাই। ভোরে দোলং নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু নদী আমার চিনতে পারল না। নদী হয়তো কাউকে চেনে না এক সমুদ্রকে ছাড়া। শুনুন, যে বাড়িটাতে ছিলাম সেখানেও গিয়েছিল, তারা এখন কেউ নেই। বাড়িটা শুধু এখন দুটো দেওয়ালে দাঁড়িয়েছে। হঠাৎ মনে হলো আমিও আমার অতীত জীবনের ভগ্নাবশেষের সামনে দাঁড়িয়ে আছি। শুধু সত্য এই মাটির দেওয়াল, মনে হলো জীবনে এই খ্যাতি সম্মান সব মিথ্যা, শুধু মৃত্তিকার মতন কোনো ভালোবাসা সত্য। আচ্ছা, আপনি এখনো পড়াশোনা করেন? কোনো বৃষ্টির দিনে নদীধার থেকে ভেজা বাতাসের গন্ধ আসে, বা ভরা নদীর স্রোতের শব্দ আসে, তখন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পড়েন?
1: এখন শহরে শহরে থাকতে হয়, তাই ওই জীবন আর নেই।
0: আচ্ছা, ওই নন্দীগ্রামে হলদি নদীর ধারে যেখানে ছিলেন সেখানে আর কখনো যাননি?
1: যেতে ইচ্ছে করতো ম্যাডাম, কিন্তু হয়ে ওঠেনি। নর্থ বেঙ্গল বেশ কয়েক বছর কাটিয়ে ঝাড়গ্রামে এই প্রথম।
0: ঠিক, যা হারিয়ে যায় তাকে খুঁজে ফিরে কোনো লাভ নেই, এবার বেরোতে হবে। ওরা সব গেল কোথায়? অর্জুন সিং, গাড়ি বার করতে বলো। বাই দ্য বাই মিস্টার দত্ত, আপনি রাইটার্সে যেতে চান? ধরুন মানে প্রমোশন পেয়ে বা কোনো ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি বা বোর্ডের চেয়ারম্যান, সামথিং লাইক দ্যাট।
1: থাক ম্যাডাম, এই বেশ আছে।
0: বেশ,
1: দেখুন ফুলদানিতে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া ফুলগুলো কাল কি সুন্দর লাগছিল আর আজ বিবর্ণ।
0: ঠিক, ওগুলো বেশিক্ষণ টাটকা থাকে না, তাছাড়া এই ফুলগুলো দূর থেকে দেখতে সুন্দর, দূরত্বের মধ্যেই ওর সৌন্দর্য। অরণ্যের গাছে তো অপূর্ব লাগে, তবু বেশিক্ষণ টাটকা না থাকলেও এগুলোই বসন্তের ফুল, আর ওই ঘন লাল রঙের মধ্যেই বসন্তের আনন্দ, বসন্তের বেদনা। এই মুহূর্তে আরো দেখুন শেষ বিকেলের রোদের রং আর ওই বিবর্ণ কৃষ্ণচূড়ার রং কেমন এক হয়ে গেছে, তাই না?
1: আপনার গাড়ি এসে গেছে ম্যাডাম,
0: তাহলে আসি।

0: ডাক বাংলো নাটকটি শেষ হল। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, অভিনয় করেছেন প্রথম ব্যক্তি শিবপ্রসাদ ভট্টাচার্য, বেয়ারা পঙ্কজ ভট্টাচার্য, প্রদ্যোত ও কিষণলালের দ্বৈত চরিত্রে মানস কুমার মিশ্র, সুতপা রীতা দত্ত চক্রবর্তী এবং মিস্টার দত্তর ভূমিকায় দিলীপ রায়।
1: সম্পাদনা
0: রফি উদ্দিন, আবহ সঙ্গীত রচনা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আজকের বাংলা নাটক এখানেই শেষ হলো। এরপর 3:02 শুনবেন তিন কাতার কা, আর 4:02 ক্যাফে কলকাতা নিয়ে আসবে উষশী ভট্টাচার্য এবং মধুরিমা সাধুকা। স্টে টিউনড উইথ 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির বচসা ও হাতাহাতির ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. চিরঞ্জীব ভট্টাচার্য। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা হবে। খড়গপুর ভদ্রক চতুর্থ রেললাইন প্রকল্প অনুমোদন করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে এবং পূর্ব উপকূলীয় রেল করিডোরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। সমাজ মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 173 কিলোমিটার দীর্ঘ এই মাল্টি ট্র্যাক প্রকল্প বাস্তবায়িত হলে খড়গপুর রুটে ট্রেন চলাচলের চাপ কমবে। কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আবু জাফর এই হোটেলের লিজ হোল্ডার, এন্টালি থেকে তাকে ধরা হয়। আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে তারাপীঠ ও নিউ মার্কেটের ঘটনার পর শিলিগুড়িতে হোটেল রেস্তোরাঁগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযানে নেমেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে গেছেন। সবংয়ে গিয়ে তিনি বিডিও অফিসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বন্যা কবলিত এলাকাগুলিও ঘুরে দেখেন তিনি। কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপালের 130তম জন্মবার্ষিকী আজ নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রবাদ প্রতিম ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এ বন্যা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেন। সবং বিডিও অফিসে পৌঁছে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু জানান, সবং এ 3,200 বাড়ি বন্যার জলে নষ্ট হয়েছে। এ প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 30,000 টাকা করে দেওয়া হবে। বন্যার জলে সবং এ দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারবর্গকে 9,00,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিজ্ঞান চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। কলকাতায় আজ জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, এই বাংলা থেকে বিজ্ঞান চর্চার সূচনা হয়েছিল, তা সত্ত্বেও বাংলাকে প্রতিষ্ঠিত করা যায়নি, এই রাজ্য পরিযায়ীদের রাজ্যে পরিণত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় জেনারেল বডির বৈঠকে কেন্দ্র করে এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির বচসা ও হাতাহাতির ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা হবে। খড়গপুর ভদ্রক রানীতাল চতুর্থ রেললাইন প্রকল্প অনুমোদন করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে। সমাজ মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 173 কিলোমিটার দীর্ঘ এই মাল্টিট্র্যাক প্রকল্প বাস্তবায়িত হলে খড়গপুর রুটে ট্রেন চলাচলের চাপ কমবে। কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আবু জাফর ওই হোটেলের লিজ হোল্ডার, এন্টালি থেকে তাকে ধরা হয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের 130তম জন্মবার্ষিকী আজ নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:03, সঙ্গে আছি উষসী আর মধু, কিন্তু কি নিয়ে?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। রাজ্জাই, তোমার সঙ্গে মনে আছে তো কথা দিয়ে গিয়েছিলাম যে আমি আর যে মধু আর সঙ্গে আর যে উষসী কিন্তু ডেফিনেটলি আবারও ফিরে আসবো ক্যাফে কলকাতা রাজ্জা। হ্যাঁ, মানে এই কথাটা বেশি দিন আগে না, জাস্ট পরশু দিন বলে গিয়েছিলাম, আর আজ

0: দেখো কিরকম ম্যাজিক করে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এলাম।
1: ইয়েস, আর আজকেও আবারও 6:30 পর্যন্ত উচ্ছ্বসী আর মধুর আড্ডা বকবকানি সব চলবে। আর শুধু যে আমরা দুজন আড্ডা দেবো তা একেবারেই নয়, 9990365999 তুমিও আমাদের সাথে আড্ডা দেবে। কিন্তু কী নিয়ে আড্ডা দেবে সেটা এক্ষুনি বলবো না।
0: আচ্ছা, তাহলে তুমি এক্ষুনি এক্স্যাক্টলি কী বলবে যে আজকেও কি তুমি ঝড় জল ঝাপটা সমস্ত কিছু পেরিয়ে এসেছো নাকি আজকে শুকনো খটখটে করে ঘোড়ার মতন খুটখুট খুটখুট খুট করতে করতে এসছো?
1: না, আজকে মোটামুটি মানে বাড়ি থেকে আশঙ্কা নিয়ে বেরিয়েছি যে বাইরে রোদ রয়েছে, কিন্তু আমি জানলা দিয়ে বেরোনোর সময় দেখতে পেলাম বেশ কিছুটা দূরে একটা কালো মেঘের হাতছানি, এবং আমি দেড়ান দেড় মোবাইল ঘেঁটে এটা ওয়েদার চেকিং করে নিলাম এবং দেখলাম সেই ওয়েদার আপডেট জানাচ্ছে যে আমার এলাকায় নাকি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। সেহেতু আমি একটু কনফিউজ হয়ে গেলাম, তারপরে ব্যাগে ছাতা পাতা ঢুকিয়ে আকাশবাণী চলে এলাম, এবং আসার পথেও আমি দেখলাম বৃষ্টি বলছে এই আমি আসছি, এই আমি আসছি। তো তারপরে আমি একটু কনফিউশন নিয়ে চলে এলাম।
0: আচ্ছা, এবার দেখো তো মানে উষুষী যেটা বললো সেটাই কি তোমরা দেখতে পাচ্ছ নাকি তোমাদের চোখে এই মুহূর্তে এইটা রয়েছে?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: বড় রকম মিটিং মিছিলের মধ্যে কিছুক্ষণ আগে যাদবপুর সারাউন্ডিং একটা কালেকশন ছিল, এখন যান চলাচল ওখানে শুরু হয়েছে, পোস্ট আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আর আপনার এদিকে সেকেন্ড হুগলি এইচআরডিসির কাছে একটু আপনার প্রেশারটা আছে ভলিউম অফ ট্রাফিক, এছাড়া ওভারঅল সব দিকেই যান চলাচল ঠিকঠাক আছে, আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
1: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কি না, মানে আমি ভাবলাম যে তোমার একটা বিশেষ ইন্ট্রোডাকশন দেবো, মানে একদম বিশেষ,
3: দাও থেমে গেলে কেন,
2: ব্যাপার নিয়ে
3: মানে দাও
2: না, তারপর ভাবলাম যে থাক, এত বিশেষ টিশেষ কিছু দরকার কি,
3: বাবা আকাশে তোলারই বা কি দরকার ছিল, নামানোরই বা কি দরকার ছিল, আবার এরকম পাশে বসে মুচকি মুচকি কেনই বা হাসছো, বুঝতে পারি না বাবা, মানুষকে ছোট করে মানুষের এত কি আনন্দ হয়।
2: এ বাবা না না না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু শোনো, ছোট বড় যাই হোক না কেন, তোমার সঙ্গে আমাদের ইকুয়েশনটা কিন্তু দারুণ রয়েছে, বুঝলে তো, কারণ 9903652992 তে তোমার সঙ্গে এক্ষুনি এক্স্যাক্টলি ঠিক কোন ইকুয়েশনটা তৈরি হবে এবং তুমি কিরম ভ্যা ভ্যা করবে না প্যা প্যা করবে সেটাও একটা ব্যাপার।
3: আমি এই যে বললাম যে মানুষকে ছোট করে মানুষ কেন এত আনন্দ পায়, তুমি সেটা এত সিরিয়াসলি নিয়ে কেন বললে, যে না না তুমি তো আমাকে বলতে পারতে আর কত ছোট করবো তোমায়, তুমি তো এমনি তিন ফুটিয়া মানে বলতে তো পারতেই।
2: আহা না না, আমি এরকম মানে,
3: আর দেখো ছোট বলে ব্যাপারটাকে ছোট করার কোনো কারণই নেই, কারণ এই যে আমাদের চোখের সামনে মশা মাছি যে এরা গুড় গুড় করে বেড়ায়, তুমি কোনোভাবে তাদের সাথে পাঙ্গা নিতে পারবে, তোমাকে একটা মশা পুটুস করে কামড়ে পালিয়ে গেল, তুমি পারবে ওকে কামড়াতে, ক্যান ইউ?
2: না মানে আমার চোখের সামনে এই মুহূর্তে একটা মাছি আছে, সেই মাছির সাথে আমি পাঙ্গা নিতে চাইছি না, তো মশা দূর হস্ত এবং সব থেকে মজার কথা,
3: মানে মাছিটাকে আমি একটু ওড়ানোর চেষ্টা করলাম, আমাকে মধু বললো না কিছু দেই না, না ওকে তুমি ওড়াবে না, ও উড়ে গিয়ে কোথায় মানে আমার মাথায় আমার মানে দেখা গেল হেডফোনের ওপরে এসে বসে পড়লে, বিরক্তিকর ব্যাপার।
2: সব থেকে বড় কথা হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে আমি যেটা করে থাকি, যে তুমি মশার কথা বললে, আমি না মশা মারি না, আমি এই জন্য ভীষণ বকাও খাই।
3: মশা মারো না?
2: না আমার চাই না, আমার গায়ে মশা মারতে একদম ভালো লাগে,
3: ওর মশার কামড় খেতে ভালো লাগে
2: না, আমি ফু দিয়ে উড়িয়ে দিই।
3: আমার আজ থেকে বছর তিনেক আগে একটা ভয়ানক ডেঙ্গু হয়েছিল, তারপর থেকে মশা মারা এবং যারা মশা মারে না আমাদের সবাইকে আমার মেরে দিতে ইচ্ছে করে, মানে আই আই মানে এই এত দয়া তোমাদের আসে কোথেকে গো?
2: কিন্তু ঘটনা হচ্ছে যে কেন আজকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছো, কেন

0: ব্যাপার নিয়ে মনমন করছি।
1: এক্স্যাক্টলি,
0: তার কারণটা বলবো, কিন্তু তার আগে আমি একটা মানে আর্জ কিয়া হ্যায় একটা কবিতা বলতে মানে একটা ছড়া বলতে চাই।
1: আচ্ছা আচ্ছা বলো।
0: তোমার ভাবনায় মানে তোমার ভাবনা ডানায় দাউশান, বলে ভালো মশার কি গান।
1: ওরে বাবা, আর একবার একটুখানি বলো দেখি।
0: তোমার ভাবনার ডানায় দাউশান, বলে ফেলো মশার কি গান।
1: আচ্ছা, মানে আমি আমাকে গান গাইতে বলছো, মশার গানটা এরকম হতে পারে,
0: ছেড়ে দাও আজকে মস্কুইটো দিয়ে, তাই জন্য আমরা এত বাজে বকছি মশা নিয়ে। আর আজকে আমাদের 9903655992 এর টপিকও থাকবে যে মশার ভনভনানি বেসিক্যালি আমাদের প্রত্যেকের কাছে অসহ্য, গায়ে এসে মশা বসলে সেটাও অসহ্য, কিন্তু মশাও তো একটা প্রাণী, ওরও তো প্রাণ আছে। ওই এই যে একটু আগে মধু এই যে বললো যে আমার মশা মারতে ভালো লাগে না, শুধু ওরও বেঁচে থাকার অধিকার আছে। শুধু মশা যদি তোমার কানের কাছে এসে মানে আমি ভাবছি যে ও বিরক্ত করতে আমাকে আসছে বা কামড়াতে আসছে, না ও হয়তো ওর ব্রেকআপ হয়েছে সেই দুঃখের কথা তোমাকে বলতে আসছে, হতেই পারে। মানে মশাও তো তার প্রাণীর কথা মনের কথা জানাতে আসতে পারে তোমায়, মানে যদি সেটা জানাতে আসতো তাহলে কি বলতো বলে তোমার মনে হয়? সেই ইনোভেটিভ কল্পনাটাই তোমাকে করতে হবে এবং আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে হবে এক লাইনে মশার আত্মকাহিনী। মানে সে ধরো নিজে কিছু একটা তোমায় এসে বলতে চাইছে, মানে হয়তো পিৎজা খেতে চাইছে বা একটা উইকেন্ড ডেটে সে তোমার সাথে যেতে চাইছে, হতেই পারে, সে হোয়াট এভার ইট ইজ, সেটা তুমি ভাবো, ভেবে লিখে পাঠাও 9903655992।
1: আর এই যে তোমাকে ভাবতে বললো, মানে তুমি এই মুহূর্তে মশাকে ঠিক এক্স্যাক্টলি কী বলবে না সেটা আমি বলবো না, আরমান মালিক আর নিকিতা গান্ধীর গলায় তুমি একটু শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে মশার জন্য এক্স্যাক্টলি কোন শব্দটা এখানে রয়েছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
3: রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডায় ঢুকে পড়েছি। আর এই মুহূর্তে এই যে একটা বেশ ট্রেন্ডিং ব্যাপার চলছে, এবং সেটার রিজন কি জানো? সেই ট্রেন্ডিং ব্যাপারের রিজনটা হচ্ছে আমাদের এক্ষুনি অনেকগুলো মশা কিন্তু ঢুকছে। ইয়েস, তাই মশারা আপাতত আসুক, এবং 9993652992 তোমাদের মেসেজও আসতে থাকুক।

0: ফেরাটা, ইয়েস, মানে এইরকম ভাবেই বোধ হয় 9903652 এর মশারা কেঁপে কেঁপে উঠছে, বুঝলে তো?
1: না মানে মশারা কেঁপে কেঁপে উঠছে না, মেসেজগুলো কেঁপে কেঁপে উঠছে, মশাদের আত্মকাহিনী এসে গেছে প্রচুর। হ্যাঁ, কি হচ্ছে,
0: মশাদেরকে একটু ক্রেডিট নিতে দাও
1: না, মশারা

0: রুনালে আমাদেরকে কাঁপতে হয়।
1: আচ্ছা,
0: এবার পড়ি মেসেজ।
1: অবশ্যই,
0: ধন্যবাদ। 9903652992 তে আজকে আমরা যে টপিকটা রেখেছিলাম সেটা একবার বলে দিই, যে আজকে মসকুইটো ডে, মানে মশা দিবস। এবং আজকেরা মানে আজকে শুধু না, এভরি ডেই মশা কামড়ালে মশারাই বস হয়ে যায়, আমরা সিম্পল ফুল টস হয়ে যাই।
1: হ্যাঁ, মানে তুমি কি শুধু ভাবছো সবসময় কি মানে নারী দ্য বস এরমই ব্যাপার হবে, মশাদের দিন আসবে না?
0: হ্যাঁ ঠিক, আজকে মশাদের দিন, তাই জন্যে আমরা মশার আত্মকাহিনী লিখতে বলেছি তোমাকে, অবভিয়াসলি এক লাইনের মধ্যে, যে মশা যে আমাদের কানের কাছে এসে ভন ভন ভন করে, তা সেটা কি বলে বলে তোমার মনে হয়? তুমি সেটা তোমার ইনোভেশন আইডিয়া দিয়ে তুমি আমাদেরকে লিখে পাঠাবে। অলরেডি প্রচুর মেসেজ এসে গেছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, মধু অ্যান্ড উষশী গুড মর্নিং। হ্যাঁ না,
1: আসলে মশা এখন বলছে গুড মর্নিং, বুঝতে পারছো তো? মানে সন্ধ্যাবেলা মশার একটা ঘনীভূত হচ্ছে।
0: যে সকালবেলা আপনি গুড মর্নিং বলেছেন বলে ভদ্রলোকের এক কথা, আপনি আর কথাটা পাল্টাবেন না, বাট এখন গুড ইভিনিং। আমরা গুড ইভিনিংটাই নিলাম এবং আপনাকেও দিলাম। মশা ভনভনানি একঘেয়ে গান গাইতে গাইতে যেন আমায় বলতে থাকে, এলাম আমি তোমায় শোনাতে গান, বিনিময়ে দিও আমায় রক্ত করতে পান। বাহ, খুব ভালো কথা। যদি এটা মশা আমাকে এসে বলতো আমি উল্টে এক থাপ্পড় মারতাম। তো নেক্সট মেসেজ, শুভ বিকেল দিদিভাইরা, কেমন আছো? পুজো পুজো লাগছে এখন, শিউলি সাজুক আর বৃষ্টি আর দরকার নেই। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে মেসেজটা লিখে পাঠিয়েছে, আর শর্মিষ্ঠা লিখেছে যে আমাকে বাঁচতে দাও মেরো না, এই কথাটা বলতো। বেশ, হ্যাঁ এটা বলতেই পারে, নিশ্চয়ও বলতে পারে। তারপরে আমরা সেটা করবো কি করবো না সেটা আমাদের ডিসিশন। মশা বলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে আরো বেশি বেশি মশা দেব। শাওন বাড়ার সাথে
1: সিরিয়াসলি, মানে মশাদের আত্মকাহিনী, মানে মোর দ্যান আত্মকাহিনী এবং কি বলবো, মশাদের দ্যান প্রাইড একটা মোমেন্ট তৈরি হচ্ছে। তো আপাতত, ও আচ্ছা আচ্ছা, আমাকে উষশী একটা জাস্ট মশাই দেখাচ্ছিল বলে এই এই যে উড়ে যাচ্ছে,
0: মানে আমরা এতই যে মশা মশা করছি, আমি ওকে জাস্ট স্টুডিওর ভেতরেও মশা চলে এসেছে সেইটাই আমি দেখাচ্ছিলাম।
1: মানে এবং মশাকে মানে উষশী এক্স্যাক্টলি,
0: আমি একটা কথা বলতে চাই,
1: আশেপাশে থাকলে কি বলতো সেটাই শোনাবে, বুঝলে তো?
0: হ্যাঁ, মানে এটা আমি বলছি না, এটা নাকাশ আজিজ আর মোনালি ঠাকুর বলে দিচ্ছে, এটা মোটামুটি আমি এবং মধু দুজনে মিলেই মশাকে বলছি।

0: এই ব্যাপারটা যদি এইরকম হতো, এই যে হাতি নাচছে ঘোড়া নাচছে না হয়ে মশা নাচছে মাছি নাচছে সোনা মনির বে।
1: আমি জানি না তোমার এই হাতি মশা নাচাতে গিয়ে আমার এখানে যে মাছিটা বসে ছিল সেটা উড়ে গেছে, ঠিক আছে? এবার আমি তোমাকে এখান থেকে লিটারালি জাস্ট উড়িয়ে দেব।
0: কেন, আমি কি করেছি? আমি ধরে তোমার মাছি উড়িয়েছি? আমি বুঝতে পারি না মানুষ এই রকম হয়ে যায় কেন। আমি কি সুন্দর একটা লাইন বললাম, মাছি নাচছে মশা নাচছে।
1: না, তোমার লাইনে তো এই মুহূর্তে কিছু হবে না, কারণ 9903659992 তে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ মশা তার আত্মকাহিনী বলছে, প্লিজ মশাদের বলতে দাও, বলার সুযোগ করে দাও,
0: বেশ বলতে দাও। রজত বিশ্বাস মানপূর্ণ দিয়া থেকে বলছেন, গুড ইভিনিং দিদি, আমার মনে হয় মশা বলে সবসময় কি আমি দূরে থাকবো, আমায় একটু জায়গা দাও। মধু এটা তোমাকেই বলছে।
1: আচ্ছা, আমি আপাতত মশাদের হয়ে যে জায়গাটা দিচ্ছি সেটা হচ্ছে, না এটা পানকির দোকান।
0: ও আচ্ছা, মশারা পান খেতে।

0: শোনাবো, আর তার মধ্যে একটা হ্যাক বলি, এটা মশার হ্যাক, ঠিক আছে? তুমি শুনলে আপনাকে খুব সিরিয়াসলি ভাবে নিতে পারো, কিন্তু আমি বলছি শোনো, খুব একটা সিরিয়াস নয়, মশার হ্যাক, হ্যাঁ, কিন্তু সেটা যখন ও অ্যাপ্লাই করে আমাদের জন্য একটুখানি সিরিয়াস হতে পারে। কারণ মশা যে শুধুমাত্র রক্তের গন্ধেই চলে আসে, মানে তুমি একটা মশা দেখলেই একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে বলবে যে রক্তের গন্ধে তুমি বেটা চলে এসেছো, এমনটা নয়। মশা শুধুমাত্র রক্তের গন্ধে আসে না, আমাদের নিঃশ্বাসের সাথেই যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোয়, শরীরের গন্ধ রয়েছে, তাপমাত্রা রয়েছে, সমস্ত সংকেত ব্যবহার করেই কিন্তু মশা আমাদেরকে খুঁজে পায়, বুঝলে তো? মানে তুমি ভাবছো যে পারফিউম দিয়েছ, আর মশা ভাবছে জাস্ট লোকেশনটা পেয়ে গিয়েছি।
1: বাবা, মশার উপরে ওরই রিসার্চ না, আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে দেখছিলাম।
0: তুমি ভাবো, তুমি এই যে এক্ষুনি চিরিক চিরিক করে পারফিউমটা লাগালে,
1: হ্যাঁ,
0: এটাতে কিন্তু তুমি মশাদেরই বলে আয়
1: না, আমাদের স্টুডিওর ভেতরে এই মুহূর্তে কোনো মশা নেই, আর তুমি প্লিজ এই মানে এই এই আগমনটা তুমি করো না, তাহলে আফটার 6:30 তোমার জন্যে খুব একটা শুভ হবে না।
0: লোকেশন ট্র্যাকার তোমার হাতে রয়েছে, তার মানে যারাই এই মুহূর্তে ধরো, আমরা হয় না যে অফিস থেকে বেরোনোর আগে একটুখানি ফুসফুস করে লাগিয়ে নিলাম, বা অফিসে যাওয়ার পথে, মানে আমরা পারফিউম তো ব্যবহার করি, আর এখন গরমকাল বা বর্ষারই প্যাচ প্যাচে একটা ব্যাপারে আমরা পারফিউম ব্যবহার করি, কিন্তু তুমি যে মুহূর্তে পারফিউম লাগাবে এবার থেকে মাথায় রেখো, সেই মুহূর্তে কিন্তু তুমি একটা মশাকে তোমার লোকেশনটা জাস্ট শেয়ার করে দিচ্ছ।
1: তার মানে কি আমি পারফিউম লাগাবো না আমি পারফিউম
0: না, সমস্ত কিছুই করবে, কিন্তু সমস্ত কিছু করার আগে 9903659992 তুমি তোমার মেসেজটা লিখে পাঠাও, মানে তোমার মনের কথায় মশার আত্মকথা কিভাবে আসছে।
1: হ্যাঁ, এবং আমার আর একটা মানে সাদা মনে একটা কাদা না, মানে একটা সহজ প্রশ্ন, মশারা কি প্রেম করে?
0: এটা আমাদের ভাবতে হবে, তোমরাও আই থিঙ্ক ভাবো, এবং সেটা ভাবতে ভাবতে আমরা এই ঘন্টাটা তো শেষ করব। এবং মশা ধরো যখন তোমাকে এরকম পারফিউম টারফিউম লাগিয়ে দেখবে, তখন মশা এক্স্যাক্টলি কি বলবে? আজকে আমরা সমস্ত মশার ভাষায় গান চালাচ্ছি, ঠিক আছে? সেটাই এই ঘন্টায় রেখে
1: আমি আরেকটা কথা বলতে চাই, এই যে মশারা যদি প্রেম করে, তোমাকে মশা কিছু বলুক চাই না বলুক, মশা মশার প্রেমিকাকে এই কথাটা বলতেই পারে।
0: বেশ,
1: আর তুমি আমাদেরকে 9903659992 তে মেসেজ করতে থাকো মশার আত্মকাহিনী এক লাইনে। আর আমাদের একটা পুঁচকে সংবাদ বিরতি আছে, 5:00 থেকে 5:02, আমরা তারপরে আবার মশা এবং গান এবং নিজেদেরকে নিয়ে ফিরছি।

বেসিক্যালি আমাদের যে সবসময় লাইফে হ্যাক থাকে, আমরা সেগুলো মেনটেন করে চলি বা শুনে চলি, সেগুলো তেমনটা হয় না, বুঝলে তো। মানে মশাদেরও লাইফে কিছু কিছু হ্যাক থাকে, আর সেই সমস্ত হ্যাকও কিন্তু আজকে ক্যাফে কলকাতার আড্ডায় তোমাকে ডেফিনেটলি

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে যান। সবঙ্গে গিয়ে তিনি বিডিও অফিসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বন্যা কবলিত এলাকাগুলি ঘুরেও দেখেন তিনি। এরপর তিনি যান আরামবাগে। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে চতুর্দশ ভারত নেপাল যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর বৈঠক আজ উত্তরাখণ্ডের দেরাদুনে শুরু হয়েছে। দুদিনব্যাপী এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুদেশের সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা, পরিকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে জোর দেওয়া হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ দেশের অন্যান্য বীর সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দুর্গে একটি সংগ্রহশালা তৈরি করবে। মন্ত্রিসভার সদস্য বিশাল লামা গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব দেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী রাজ্যে মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মালতী রাভা রায় এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। বাংলাদেশে আজ 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। 35 বছর পর এই প্রথম দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সংসদ সদস্যরা ভোট দিলেন। শাসকদল বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11টি দলের বিরোধী জোট প্রার্থী কর্নেল ওলি আহমেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যেরকমটা তোমার সঙ্গে কথা ছিল একদম লজকে কামারি ইয়া এই ব্যাপারটা নিয়ে কিন্তু চলে এসেছি। ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 5:06 হয়ে গিয়েছে আর তোমরা ডেফিনেটলি ক্যাফে কলকাতার আড্ডায় রয়েছ। আর আজকে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি আর যে মধু, আমার সঙ্গে রয়েছে আর যে উষসী, আর তার সঙ্গে রয়েছে মশার আত্মকাহিনী 9903652992 যেটা তোমরা লিখে পাঠাচ্ছ, তাই না?
3: একেবারেই তাই, এবং অলরেডি লিখে পাঠাচ্ছে, মানে প্রচুর মেসেজ আমাদের কাছে চলে এসেছে। বৈকালিক শুভকামনা জানালাম বিশ্ব মশা দিবসে, সমস্ত মশকুলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।
2: ও আজকে তো সেই সেই মশাদের সেই দিন,
3: সেই দিন মশারা কানের কাছে এসে বলে তোমার রক্ত খাচ্ছি ঠিকই, কিন্তু তোমার রক্তে কোনো ভেজাল নেই তো, কারণ তোমরা যেভাবে ভেজাল জিনিস খাও তাতে তোমাদের রক্ত খেতে ভয় হয়। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন।
2: সত্যি মানে এইরকম চিন্তাভাবনা কিন্তু হয়, কিন্তু তারপরেও জানো তো কি হয়, মশারা তারপরেও আরও একটা কথা বলে।
3: কি কথা?
2: সেই কথাটা বলবো, কিন্তু তার আগে আরও একবার বলি, মানে যারা ধরো আজকে এই মাত্র টিউন ইন করছো আর বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি কি হচ্ছে আজকে ক্যাফে কলকাতা রাজায়, তাদের জন্য বলি আজকে কিন্তু মসকিউটো ডে। ইয়েস, আর সেই জন্যই আমরা ভাবলাম যে ঠিক আছে মসকিউটোদের জন্য যখন একটা ব্যাপার ডেটে রয়েছে, যদিও বা এটার একটা কারণ ছিল, কারণ আজকে রোনাল্ড রস, আমরা প্রত্যেকেই আর কি সবাই তার কথা ডেফিনেটলি পড়েছি ছোটোবেলায়, তো তাঁকে নিয়ে একটা বাংলার গদ্য ছিল, তো সেখান থেকেই জানতে পারা। এবং তিনি প্রথম কিন্তু আবিষ্কার করেন যে এই যে মশা কামড়ায়, মানে মেয়ে মশা, তারা নিজেদের ডিমকে আর কি পরিপূর্ণতা দেওয়ার জন্য তারা তাদের রক্ত লাগে এবং তারা কামড়ায় আমাদের, তো সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই তার এই আবিষ্কারের সূত্র ধরেই কিন্তু আজকের দিনটা সেলিব্রেট করা হয়। তো তাই আজকের দিনটা আমরাও ক্যাফে কলকাতার আড্ডা আমি আর যে উষসী ভাবলো যে মানে কেন আমরা সেলিব্রেট করবো না, সেলিব্রেট করি তাহলে মশাদের উদ্দেশ্যে, যদি সেলিব্রেট করি মশাদেরও তো কিছু বলার থাকতে পারে, তাদেরও তো মনে জমে থাকা অনেক কথা রয়েছে, সব কি আর বলে ফেলা যায়। তাই তোমাদের মধ্যে দিয়ে আজকে আমরা সেই কথাগুলোই বলাতে চেষ্টা করছি 9903652992।
3: হ্যাঁ, আর একটু আগেই যে মানে সংবাদ বিরতি এবং গানের বিরতিতে যাওয়ার আগে আমি একটা কথা বললাম না যে মশারা যদি প্রেম করতো,
2: হ্যাঁ,
3: তো সেই কথাটা আমি বলবার পরে আমার কানের কাছে এই মুহূর্তে মশা না থাকলেও আমার ভাবনার ডানায় ভর করে কোনো এক মশা এসে যেন আমাকেই বলে গেল বেশ করেছি, প্রেম করেছি। না মানে এটা আমি বলবো না, বলবে শান আর আকৃতি কাকড়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আচ্ছা ঊষশী, যদি এরকম হতো যে ধরা যাক একটা কোনো মশা আর কি তোমাকে মানে এসে জাস্ট মুখের ওপর বললো যে আমি তোমাকে ভালোবাসি, এবং তুমি বললে জাস্ট কেন বা তুমি একটা অ্যাটিটিউড দিলে, এবং সে তখন তোমাকে বললো বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, বা ধরো বেশ করেছি, কামড়েছি, কামড়াবই তো, মানে তুমি তখন কি বলতে?
2: কিছু না, আমি বলতাম আমার হাতের ওপর হাত রাখো, মানে আমার হাতের ওপর এসে বসো, বসতো, মেরে ফেলতাম।
1: আচ্ছা, আহারে বেচারা মশা।
2: না মানে আমি একটুও বেচারা ভাবতে পারছি না, বেটা তুই কামড়াবি আমার হাত, আমার মানে যেখানে যেখানে বসবি, এই ধরো গালের ওপর, মাথার ওপরে, কপালের ওপরে বসে তুই ফুলিয়ে দিবি, আমি এত দয়া মোটেই দেখাতে পারছি না। কিন্তু এই রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন যে আমার মশার আত্মকথা হলো, তোমরা রক্ত দাও বলেই আমি বেঁচে আছি, নইলে কবেই কয়েলে পুড়ে যেতাম।
1: আহা, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, একদম পয়েন্ট। মানে দেখো ওদেরও কিন্তু একটা বেশ মানে কি বলবো, আমরা সুন্দর দাহর জায়গা করে দিচ্ছি, তাই না?
2: দাহ
1: মানে মশাদের, ধরো এই কয়েলের মধ্যে যা, তোরা ওখানে পুড়ে যা।
2: বাবাও কি সব বলছে, যাকগে বাবা। মশার আত্মকাহিনী বলতে এখন একটা ছোট্ট কবিতা এসে গেছে, আমি ছোট্ট মশা রাত হলি গাই গুনগুন গান, না আমি এটা এইভাবে বলতে চাই না, আমি এইভাবে বলতে চাই, আমি ছোট্ট মশা রাত হলেই গাই গুনগুন গান।

0: বাঁচি আমি, এটাই আমার প্রাণ। আলো জ্বললে লুকাই আমি, অন্ধকারে আসি, মানুষ আমায় তারাই শুধু, তবু হাসি মুখে ভাসি। সৌভিক ঠাকুরিয়া, মানে সৌভিক ঠাকুরিয়া থেকে এটা লিখে পাঠিয়ে দিয়েছে।
1: সৌভিক, অসাধারণ মানে তুমি বিষয় লিখেছো। এবং আমার মনে হয় এই মুহূর্তে যদি কোনো মশা তোমায় পায়, তোমাকে এক্স্যাক্টলি কি বলবে জানো?

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: ইয়েস, জন্মদিন জন্মদিন জন্মদিন নেই, মানে জন্মদিন জন্মদিন জন্মদিন। আর এই যে জন্মদিনের ব্যাপারটা, জন্মদিনের ব্যাপারটা হলেই আমার কীরকম যেন মনে হয়, বেলুন ফাটাবো, টুপি পরে ঘুরবো, মানে হ্যাঁ, মানে নিজেকে নিজে টুপি পরাবো, অন্য কাউকে পরানোর কোনো সুযোগই দেবো না, আর কেক মাখবো, পায়েস খাবো, আমার দিকে ভাবে তাকাবে না।
3: হ্যাঁ, মানে আমি আর কি এই জন্যই তাকাচ্ছিলাম যে এরপরে কি তুমি আবার ওই শব্দটা ব্যবহার করো,
2: তোমার যেন কবে জন্মদিন আমি ওই দিন কেক মাখাবো এবং পায়েস কাটবো, মানে তোমার সঙ্গে
3: না, মানে এটা শুনলে আমি জানি না, আমার ভীষণ মানে মশাদের শরীরে যেরকম আর কি রক্ত গরম হয়ে যায়, মনে হয় কামড়াবো কামড়াবো,
2: মানে ওর ইচ্ছে করছে আমাকে কামড়াতে, মানে না ডোন্ট ডোন্ট না, ঠিক আছে, শান্ত শান্ত। কিন্তু আজকে যদি তোমার বা তোমার কোনো স্পেশাল বা কাছের মানুষের জন্মদিন হয়, উষসী আর মধু তোমাকে জানাচ্ছে ভেরি হ্যাপি বার্থডে। এছাড়াও আজকে আরো অনেক স্পেশাল মানুষের জন্মদিন,
3: একদম, মানে তুমি তোমার জন্মদিনটা এক্স্যাক্টলি কার সঙ্গে শেয়ার করছো, তুমি তোমার জন্মদিন কিন্তু আজকে সেই মানুষটার সঙ্গে শেয়ার করছো যার সিনেমা, মানে যার অভিনয় আমি জানি না, মানে এক কথায় আমাকে ভীষণভাবে অভিভূত করেছে, আমার ভীষণ ভীষণ তাকে ভালো লাগে, অ্যাজ আ হিউম্যান বিইং তিনি অসাধারণ,
2: একেবারেই তাই। এবং উনি যে যে সিনেমায় যে যে ক্যারেক্টারগুলো প্লে করেন, ওই ক্যারেক্টারগুলো না খুব মানে ওই একরকমের চরিত্র হয় না,
3: একদমই তাই। এবং আমি জানি না তুমি কিক সিনেমাটা দেখেছো কিনা, সেখানে জ্যাকলিন ছিল, সলমান খান ছিল, এবং একটা পুলিশ অফিসারের ভূমিকায় কিন্তু রণদীপ হুডা ছিলেন।
2: আজকে রণবীর হুডার জন্মদিন, এবং আমার পার্সোনাল ফেভারিট হাইওয়ে সিনেমায় ওনার ক্যারেক্টারটা, হ্যাঁ আলিয়া ভাট ভালো, অবভিয়াসলি আলিয়া ভাট ভীষণ ভালো হাইওয়ে সিনেমাটা, হাইওয়ে সিনেমাটাই আমার ভীষণ ফেভারিট, কিন্তু রণবীর হুডা না মানে ওখানে একটা আলাদাই ওনার মানে কারিশমাটিক পার্সোনালিটি নিয়ে অভিনয় করেছেন। সো অবভিয়াসলি আজকে রণবীর হুডার জন্মদিন, আর অবভিয়াসলি আমরা নর্মালি যেটা করে থাকি, যে যার জন্মদিন হয় তার সিনেমার গান, সেই গানের মাধ্যমেই আমরা সেলিব্রেট করে থাকি, এবং অবভিয়াসলি যে সিনেমার কথা বললাম সেই সিনেমার গানই রইল তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা আড্ডা চলছে। আর তোমার সঙ্গে 9903659992 তে আজকে কি মনে মশা মুখের মধ্যে ঢুকে গেলে অনেক সময় দেখবে তুমি হাঁ করে একটু বসে আছো বা কিছু ভাবনা চিন্তা করছো, একটা মশা দুম করে তোমার মুখের মধ্যে ঢুকে এলো, তখন তুমি যদি মসকিউটো উচ্চারণ করতে যাও, ঠিক তুমি যেভাবে আর কি সেই মশা জীব মিলিয়ে একটা অদ্ভুত দাঁতের যন্ত্রণা তৈরি হবে, ঠিক সেরকমভাবে আমারও হলো ব্যাপারটা। কারণ মশা মশা
2: মশা দাঁতে কামড়ে দিয়েছে। কানের কাছে এসে মশা
1: আমাকে যাই বলুক না কেন, আমার মনে হয় একটা ঠাস করে মশাকে, মানে
2: মানবতার পতাকা ওড়াচ্ছিল, ব্যাস পতাকা ছিঁড়ে হাতে চলে
1: এসেছে। মানে মশা যদি কানের সামনে আসে, সব থেকে বড় কথা আমার না খুব জানতে ইচ্ছা করেছে মশার গাল আছে, মানে মশার গালে ঠিক আমি কতটা জোরে একটা মানে টুকুস করে মারতে পারি, মানে টুকুস করে মারতে চাই না।
2: আমার না একবার খুব মজা লেগেছিল, আমি এই এই যে গালে চড় মারার ব্যাপারটা, আমার সামনে একজন বসেছিল এবং আমার ভীষণ ইচ্ছে করছিল তাকে একটা ঠাস করে চড় মারতে। আমার এরকম অনেককে দেখে ইচ্ছে করে আমি করতে পারি না, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু আমার তাকে ইচ্ছে করছিল এবং আশেপাশে বেশ মশা মাছি ঘুর ঘুর করছিল এবং মশাটা গিয়ে তার গালে বসেছে। আমি বললাম ইমা মশা বলে ঠাস, ভালো না বলো?
1: হ্যাঁ মানে দারুন দারুন, আমি ভাবছিলাম যে অনেক কিছু হবে,
2: টিপসটা ভালো না?
1: খুব ভালো, খুব ভালো, ভীষণ।
2: তার পরবর্তী ঘটনা তোমরা জানতে চাও না? তোমরা আপাতত যেটা চাইবে বা পাবে সেটা হচ্ছে তিন তিনটে গান।
1: এক্স্যাক্টলি। আর এই তিন তিনটে গানের আগে আরো একটা বিষয় তোমাকে বলে দিই, বহরমপুর মুর্শিদাবাদ মানে থেকে আর কি অরূপ ভট্টাচার্য কি বলছেন।

0: বলছেন
1: বলছেন শুভ বিকেল দুই দিদি ভাই, যদি কখনো আমাকে একটি মশার জীবনী লিখতে হয় তাহলে তার নাম অবশ্যই রাখতাম মিস মানে মিশন ব্লাড পসিবল ড্রিঙ্ক অর ডাই।
0: বাহ,
1: আচ্ছা, যদিও বা আমরা বলেছিলাম যে মশা নিজেই আত্মকাহিনী লিখবে, তবে তুমি মোটামুটি মশার বায়োগ্রাফি যদি লিখতে বসো, ঠিক আছে, প্রতিটা রাত একটা নতুন মিশন, প্রতিটা মানুষ একটা নতুন টার্গেট, আর প্রতিটা থাপ্পড় এক বিশাল ঝুঁকি, সারাদিন একটু বিশ্রাম আর রাত হলেই শুরু রক্তের সন্ধানে এক দুর্ধর্ষ অভিযান। এক ফোঁটা রক্তের জন্য কত পরিকল্পনা, কত ঝুঁকি, কত বিপদ, কখনো মশারি, কখনো কোয়েল, কখনো স্প্রে, আর সবচেয়ে ভয়ঙ্কর মানুষের হাতে সেই ভয়ঙ্কর চটাস। তবুও মশা হার মানে না, কারণ তার জীবনের একটাই মন্ত্র, হয় রক্ত খাবো নয় তো থাপ্পড় খেয়ে শহীদ হবো।
0: আমার একটা সিনেমার কথা খুব মনে পড়ছিল, হেমলক সোসাইটির একটা ছিল না, এবং হেমলক সোসাইটির একটা ট্যাগ লাইন ছিল, মরলে মরো ছড়িও না। এটা মশার ক্ষেত্রেও বলা যায়, মরলে মরো কামড়িও না। আপাতত আমরা কামড়াচ্ছিও না, আমরা কাউকে কামড় দিতেও দিচ্ছি না,
1: এক্স্যাক্টলি, কিন্তু আমরা যেটা এই মুহূর্তে দিচ্ছি সেটা হচ্ছে তিনেকে তিন, মানে হ্যাট্রিক তোমার জন্য রাখছি। আর আর আমরা এই মশার ভ্যানভানানি প্যানপানানি যাই বলো না কেন, সেটা নিয়ে কিন্তু আসছি ইনস্টা পেজে। ইয়েস, 107 FM রেনবোর ইনস্টা পেজে যদি চোখ রাখো এই মুহূর্তে, দুই মশা কিন্তু শুশুর করতে
0: পারে। না, আমি একদম মশা নই, না না না, নেভার নেভার। তোমার মশা সাজার ইচ্ছা হয় তুমি মশা সাজো, যাকে খুশি কামড়াও, ইটস ইয়োর চয়েস, আমি মশা হব না। আমি একজন মশাকে নিয়ে আসছি, মশা মধু। আর আপাতত তোমরা শুনতে থাকো তিনটে গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে তিনে কে

0: কলকাতার আড্ডা, আর এই আড্ডায় রয়েছে আমি আর যে মধুর সঙ্গে রয়েছে আর যে ঔষী, আর ডেফিনেটলি 9903653992 রয়েছো তুমি। আর সেই আড্ডা আজকে আমরা সবাই মিলে দিচ্ছি, এবং এই মুহূর্তে আমার হাতে এত মেসেজ রয়েছে, কিন্তু তার আগে বলি আমরা একটু আগে 107 FM রেনবোর ইনস্টা পেজে লাইভ ছিলাম। তাই যারা আমাদের আজকে এই লাইভটা মিস করে গেছো তারা কিন্তু ইনস্টা পেজে চোখ রাখো, তাহলে ডেফিনেটলি আমাদের এই লাইভটা তোমরা দেখতে পারবে। আর এই মুহূর্তে আরও একবার বলি তুমি রয়েছো,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়েস, তুমি রয়েছো ক্যাফে কলকাতায়, তোমার সঙ্গে ঊষসী, আর মধুরিমা রয়েছে একেবারে 6:30 পর্যন্ত। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 5:50 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার, তারপরের দিন রোববার, হ্যাঁ আমরা জানি,
0: তারপর সোমবার, মঙ্গলবার, এরকম করে করে দিনগুলো ফিরে আসবে।
2: হ্যাঁ, এইটা মানে সবাই জানে, তো আমি বলে দিলাম, কিন্তু আমি কেন বললাম সেটা হচ্ছে যে আজকে মোটামুটি দেখা যাচ্ছে সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আর আগামীকাল মানে মোস্টলি এই উইকেন্ডটাও কিন্তু বৃষ্টিতেই ভাসবার একটা সম্ভাবনা রয়েছে, এবং আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। তাহলে আবহাওয়া যখন এইসব কথা বলছেই, আবহাওয়া না হয় কথা বলুক, আর আমরা আপাতত গানে গানে সেই কথা শুনি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: শুনছো ক্যাফে কলকাতা। সঙ্গে রয়েছি উষশী আর আর যে মধু, আর আপাতত ঘড়ির কাঁটা যা বলছে আমাদের হাতে তোমাদের সাথে আড্ডা মারার জন্যে আধ ঘন্টা মতন সময় রয়েছে, মানে আধ ঘন্টার একটু কিছু বেশি। আর আমাদের আজকে যা টপিক ছিল সেই টপিকে প্রচুর মেসেজ এসে গেছে। লিখেছেন একজন, মশাদের ঘর আছে কিন্তু ভালো বিছানা নেই, তাই আমাদের ঘরে আসে। সে তো বলতে পারে না, তাই কামড় দিয়ে জানায়, আমাকে একটু সাইড দেবেন আমি ঘুমোবো। রূপকুমার হাওড়া থেকে এই মেসেজটা লিখে পাঠিয়েছে। আর কে লিখেছে আচ্ছা খুঁজে পাচ্ছি না আপাতত। হাই প্রিয় দিদি ভাই, আশা করি ভালো আছেন। মশার ইতিহাস আর কি বলবো, একবার একটা ঘটনা আমার মামার সঙ্গে ঘটে গেছে। মামা শুয়েছিল আর কানের কাছে মশা গান গাইতে এসেছিল, মামার পছন্দ হয়নি, মশাকে মারতে গিয়ে নিজের কানে চড় মেরে বসেছে।
3: এই রে, এইটা ভারী ভয়ানক, এটা কিন্তু হয়। সত্যি ভাবো, তুমি ভাব যে মশাটা বেশ বসে রয়েছে গায়ে এবং তুমি সব পাটে একটা চড় বা মানে একটা বেশ থাপ্পড় বাগালে তুমি নিজের গায়ে, তারপর তুমি যখন হাতটা তুললে দেখলে তোমার গাটা লাল হয়ে রয়েছে কিন্তু সেখানে মশার জাস্ট চিহ্ন মাত্র নেই, তখন কিন্তু সত্যি সত্যি মানে ভীষণ ঘটনা রি করে ওঠে। মানে কী করে একটা দুরন্ত বদমাস মশা এরকম করতে পারে। আর সত্যি সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে মশাদেরও জানো তো সেন্স রয়েছে, মানে শুধুমাত্র আমরাই এই ক্যাটাগরিতে নেব এবং খুব গর্ববোধ করবো এরকমটা নয়। মশারও সিক্স সেন্স রয়েছে,
2: মশাদের সিক্স কেন, 7, 8, 9, 10, 11, 12 সেন্স থাকতে পারে,
3: একদমই তাই। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে যে সেন্সটা নেই সেটা হচ্ছে যে মানে যে ক্ষমতাটা নেই সেটা হচ্ছে যে আমরা ঘড়ির কানাটাকে তো আটকে রাখতে পারি না বা আটকে থাকতেও বলতে পারি না, তাকে বয়ে যেতে হয়। এবং সেই অনুসারেই এখন এই ঘন্টাটা ক্যাফে কলকাতার আড্ডা শেষ হবে এবং আমরা কিন্তু আবারও 6:02 ফিরে আসবো। একটা মাঝে থাকবে ব্রেক, কারণ ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 5:57 হয়ে 17 সেকেন্ডের দিকে এগোচ্ছে এবং 9903650922 তে কিন্তু তোমার সঙ্গে আড্ডা হচ্ছে। আর আজকের আড্ডার বিষয়টা আরও একবার বলে দিই যে মসকিউটো ডে স্পেশাল যেহেতু আজকে, তাই জন্য মশার আত্মকাহিনী তোমাকে জাস্ট একটা লাইনে লিখে পাঠাতে হবে। চটপট করে 9903650922 তে পাঠিয়ে ফেলো, আমরা তোমাদের মেসেজের অপেক্ষায় রয়েছি। তাই আপাতত দেখা যাক আমাদের ঘরে কে বসত করছে, তুমি আমি নাকি মশারা। একজন

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশকর্মীদের বিরুদ্ধে হিংসা অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। ঝাড়খণ্ড হাইকোর্ট 11 থেকে 23 জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই নাগরিকত্ব আইনে 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল, এবার তা জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে গতকালের অশান্তির ঘটনায় আজ এসএফআই ও বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির প্রতিবাদ মিছিল ও জমায়েতকে ঘিরে ফের ওই চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। এবিভিপির মিছিলটি যাদবপুর থানার কাছে এসে পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পরে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে থেকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠনের পক্ষেও বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন 3 জন, আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমাদের তৃতীয় ঘন্টার আড্ডাও শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 6:07:35, আর 6:30 পর্যন্ত তোমার সঙ্গে আর জে উশুশি এবং আর জে মধু আড্ডা দেবে। আর আজকে 9903650592 তোমার সঙ্গে আমাদের আড্ডার টপিক আছে যে আজকে যেহেতু মশা দিবস, মশা যদি তোমার কানের কাছে এসে গুনগুন করে কিছু বলে তোমার কি মনে হয় সেটা কি বলে? মানে ওই জাস্ট বেটার টু সে যে এক লাইনে মশার আত্মকাহিনী আমরা জানতে চাইছি।
3: একদমই তাই। আর এর পাশাপাশি আমি একটা কথা বলি, দেখো এই যে মশা নিয়ে আমরা অনেক মজা করছি, আড্ডা দিচ্ছি, সে সমস্ত তো বটেই, কিন্তু এই মশারা অ্যাকচুয়ালি আমাদের চারপাশটা আমরা এত বেশি নোংরা করে রাখি। ভালো জলে তো মশা, পরিষ্কার জলে মশা হয় আমরা সবাই জানি, কিন্তু তার পাশাপাশিও আমাদের এই এত অপরিচ্ছন্নভাবে থাকা, সেখান থেকেও কিন্তু জার্মসগুলো আমাদের চারপাশে আরও অনেক বেশি করে ছড়িয়ে পড়ছে। এবং তার সর্বাধিক যে কারণটা রয়েছে নোংরার মধ্যে, তিনি হচ্ছেন মানে নোংরার রাজা আমি তাকে মনে করি, সেটা হচ্ছে প্লাস্টিক।
2: একেবারেই তাই, কারণ প্লাস্টিক যেখানে যেখানে জমিয়ে রাখা হয় ভীষণ মানে পরিবেশ তো নষ্ট হয়ই, আমাদের ভারসাম্য নষ্ট হয় পরিবেশের। কিন্তু মজার বিষয় কি জানো, আমরা মানুষরা যেখানে ভাবা শুরু করি বা ভাববো বলে ভাবি, পরিবেশ সেখানে কিন্তু অলরেডি সলিউশন ভেবে ফেলে।
3: এক্স্যাক্টলি তাই, সেরকমই সলিউশন আর কি রয়েছে যে পৃথিবীতে প্লাস্টিক দূষণ আমরা সবাই জানি খুব এক বড় এক সমস্যা, হলেও এর মধ্যে একটা সুন্দর সমাধান হচ্ছে ওয়াক্স ওয়ার্ম। ইয়েস, বাট যেটাকে আমরা বলি ওয়াক্স ওয়ার্ম বেসিক্যালি, এবং এটা হচ্ছে একটা ছোট পোকার লার্ভা যেটা খুব অনায়াসেই এই যে প্লাস্টিক বা পলিথিন সেটা খেয়ে জাস্ট হজম করে ফেলতে পারে। মানে তুমি ভাবতে পারছো,
2: মানে ওদের লালাতে এমন কিছু একটা রয়েছে,
3: এক্স্যাক্টলি এমন কিছু, একটা বিশেষ এনজাইম বেসিক্যালি থাকে আর কি,
2: যেটা একেবারেই মানে এই যে মানে একটা সলিউশন, এই সলিউশনটা খুবই ভালো, খুবই ভালো। এই কারণেই অনেকেই হয়তো ভাবছে যে কেন মানে এই যে প্লাস্টিক খেকো মশা এই কি একটু সাংঘাতিক হয়ে উঠতে পারে, মানে যে প্লাস্টিক খেতে পারে সে কি আরও ভয়ানক কিছু খেয়ে নিতে পারে? মানে ধরো মানুষের হাতের চামড়া দেখছি আস্তে আস্তে, আমরা অত দূর ভাববো না, অত দূরে যাবো না, কারণ আপাতত প্লাস্টিকের সমস্যার সমাধান যখন হচ্ছে তখন আপাতত আমরা সেটাতেই কনসেন্ট্রেট করি, আর আপাতত পরিবেশের এই এই ইনোভেশনটাকে আমরা আশীর্বাদ হিসেবেই গ্রহণ করি।
3: একদমই তাই। আর আপাতত আমাদের এই ক্যাফে কলকাতার আড্ডা 6:30 পর্যন্ত চলবে, ততক্ষণ তার পাশাপাশি তোমার সাথে গানও চলবে, তাই সঙ্গে থাকো, শুনতে থাকো। এই মুহূর্তে অ্যাশ কিং আর সোমলতা কি বলছে।

রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: আমরা আগেই বলেছিলাম যে আজকে রণদীপ হুডার জন্মদিন, কিন্তু

0: ও তাছাড়াও আজকে আরও বেশ কিছু স্পেশাল মানুষের জন্মদিন, না বেশ কিছু না, একজনের কথাই আপাতত বলবো আমরা তোমাদেরকে। তিনি হচ্ছে নান আদার দেন অমৃতা পুরী।
1: একদম,
0: হ্যাঁ, অমৃতা পুরী নামটা বললে হয়তো ভীষণ পরিচিত মনে হচ্ছে, কি মানে এই হয়তো মনে হচ্ছে যে এই রে আমি তো খুব ঠিকঠাকভাবে বুঝতে পারছি না কে। কাই পৌঁছে সিনেমাটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই দেখেছিলে। কাই পৌঁছে সিনেমায় বিদ্যা ক্যারেক্টারটা যিনি প্লে করেছিলেন তিনি হচ্ছেন অমৃতা পুরী। অমৃতা পুরী একজন টেলিভিশন অ্যাক্টর্স, প্লাস তিনি প্রচুর সিনেমা করেছেন, যেমন ব্লাড মানি, যেমন আয়শা, যেমন জিত কি জিত, যেমন কাই পৌঁছের কথা তো বললামই, তাছাড়া নিয়ত, জাজমেন্টাল হ্যায় ক্যা, সেই সিনেমাতেও তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন। আমরা ওই সাইড ক্যারেক্টার বা সাইড রোল প্লে বললেই ভীষণ মনে হয় যে না, ব্যাপারটা ভীষণ সাইডে, মেন ক্যারেক্টার বা মানে হিরো হিরোইন বোধ হয় সবটুকু
1: একেবারেই সবসময় তা হয় না, এবং যারা মানে পার্শ্ব চরিত্রে থাকেন মানে তারাও যে একটা নিজের অসম্ভব সুন্দর জায়গা আমাদের মনের মধ্যে করে নেন। আমরা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে কাজগুলো দেখলেই বুঝতে পারি, আর তাই না করে একদম সরাসরি কাই পৌঁছে সিনেমা সাউন্ডট্র্যাক থেকে অমৃতা পুরীর বার্থডে স্পেশালি রাখলাম তোমার জন্য এই গানটা। সঙ্গে থাকো, শুনতে থাকো।

ঘড়ির কাঁটা যেহেতু একেবারেই ছুটছে, তাই জন্য 9906655992 তে যে মেসেজগুলো এসছে একটু কুশ করে পড়ে ফেলতে হবে। সুখেন্দু ঘোষ গুরু বললি।

0: শান্তিনিকেতন থেকে লিখছেন শুভ সন্ধ্যা। নিষ্ঠুর দৃষ্টিহীন শুধুই নও, হৃদয়ে নেই মায়া, কর রক্তদান, দেখো না ফিনফিনে দুর্বল কাওয়া কায়া। ঠিক আছে, খুবই ভালো। নেক্সট মেসেজ, হ্যালো দিদিরা, আমি ছোট তানিয়া খাতুন, মশারা আমার কানের কাছে এসে বলে, ওই দিদি ভাই তোর রক্ত দিবি, আমি খাবো, তারপর দি চর। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাইপাড়া থেকে। আর আজকের লাস্ট মেসেজ, মশা মানেই ছন্দে তালে ভরে থাকা সন্ধ্যা। আচ্ছা, মশা মানেই এই অলস নিশি গন্ধা, মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার হয়ে থাকো, ছন্দে তালে নিজের হৃদয় ভরে রাখো। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
1: একদমই তাই। আর এই যে আমরা আজকে এত মশা নিয়ে আনন্দ করলাম, মজা করলাম বা যাবতীয় তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, কিন্তু বেসিক্যালি এই সময়টা মানে বর্ষার সময়টাইতে কিন্তু মশা সবচাইতে বেশি বৃদ্ধি পায়, এবং এই সময়তেই কিন্তু ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতন রোগগুলো আমাদের আরও বেশি জেগে বসে। সুতরাং আমাদের কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। যতই আধিক্যতা একটা দিন জুড়ে এই মশা নিয়ে আমরা আড্ডা দিই না কেন, আমাদের কিন্তু সুস্থ থাকাটাই প্রধান মোটো। সুতরাং মশা দেখলেই পট করে তাকে মেরে দাও।
0: একেবারেই তাই। আর মশা হয়তো প্রকৃতির ভারসাম্যের জন্য প্রয়োজন, কিন্তু নিজেদের কামড়াতে দেওয়া কোনো রকমভাবেই প্রয়োজন নয়। আলটিমেটলি আমাদেরকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে, তাই জন্য চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আর হ্যাঁ, মশা মারতে বা মশা তাড়াতে যা যা প্রয়োজন সেইগুলো করো।
1: আর এইটাই মানে ভালো থাকার জন্য
0: দরজাটা কিন্তু খোলা রাখতে হবে।
1: এক্স্যাক্টলি,
0: ঘরের জানলা দরজা মশার জন্য বন্ধ রাখো।
1: একদমই তাই। আর তোমাদের ভালো রাখার জন্য যে মনের চাবিটা, সেটাই কিন্তু 107 FM Rainbow।
0: একেবারেই তাই। আজকে উষশ্রী আর মধু বলছে টাটা।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। ৭৮

হাজার টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। pmsurjaghar.gov.in

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশকর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকেরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দেন। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে গতকালের অশান্তির ঘটনায় আজ এসএফআই অন্য বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির প্রতিবাদ মিছিল ও জমায়েতকে ঘিরে ফের ওই চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। এবিভিপির মিছিলটি যাদবপুর থানার কাছে এসে পৌঁছালে পুলিশ ব্যারিকেড করে তাদের পথ আটকায়। এরপর দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে থেকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM তিন প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, সুদীর্ঘ সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত জাপান সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুমির সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ রাজ্যে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচিতে যোগ দেবার কথা। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। বাংলাদেশে জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী প্রবীণ নেতা 255 ভোট পেয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে চালু করার নতুন সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় বিভিন্ন প্রকল্প কর্মসূচির অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি। শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। বিডব্লিউ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই নাগরিকত্ব আইনের 6-এর বি ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল, এবার থেকে তা জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রাজ্যে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর ওপর নতুন একটি 6-লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে বলে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় একথা জানান। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়েছে, অনেকেই ইতিমধ্যে তা পেয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে চালু করার নতুন সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ডুরানকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে খেলা নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে। খেলা পেনাল্টি শুট আউটের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।

0: বাঁধ বজুটি,
1: আলু ভাজা,
0: পাঁচশো মজা,
1: কড়াই শুটি,
0: কালকে ছুটি।

0: এই যে একদম অনুষ্ঠানের শুরুতে আমরা যেভাবে এই যে এতগুলো খাবারের নাম করলাম, সেখান থেকে আমাদের শ্রোতা বন্ধুরা আই গেস আন্দাজ করতে পারছে যে কি হতে চলেছে।
1: হ্যাঁ,
0: আজকে খাবারের গল্প হবে না শুধু,
1: মানে এটা তো খাবারই, মানে আমরা যেটা নিয়ে গল্প করতে চলেছি এবং যারা এই মুহূর্তে মানে পোস্টারটা অলরেডি দেখে ফেলেছে আর গেসও করে ফেলেছে, এবং আমার মতন যারা একটু ওই প্রেমী রয়েছে, কি প্রেমী একটু পরে বলছি, তো তাদের একটু আজকে পছন্দের টপিক হতে চলেছে।
0: হ্যাঁ, মানে যাদের রয়েছে সুগার তারা একটু দূরে থাকো বন্ধু, কারণ সুগার থাকলে এটাতে একটু বিপদ আছে ঠিকই, কিন্তু তাই বলে কি প্রেম দেবো না, মানে এরকমই একটা ব্যাপার, মানে তাই বলে কি মিষ্টি দেবো না, এটা হতে পারে। আজকে আমাদের মজার টপিকটাই কিন্তু মিষ্টি নিয়ে।
1: হ্যাঁ, এবং যাদের যাদের মানে এই যে মিষ্টি খাওয়া যাবে না, প্রতিদিন যেরকম বললো যে সুগার থাকলে একটু দূরে থাকতে, সেটা কিন্তু হবে না, মানে যতই তোমার ওই বারণ করা হোক মিষ্টি কিন্তু ছাড়া যাবে না।
0: আসলে রক্তে রক্তে কতটা শর্করা আছে সেটা নিয়ে আজকে আমরা বিচার বিশ্লেষণ করতে বসিনি। আজকে আমাদের রেডিওতে কতটা শর্করা বসবে, কতটা শর্করা অ্যাড হবে, কত চিনি মানে কত চামচ চিনি, এক একজন জানো তো চা খায় জানো তো এইভাবে, মনে করো এক কাপ ছোট কাপের চা ওর মধ্যে চার চামচ চিনি, ঠিক আছে। তো এরকম মিষ্টি প্রেমী মানুষও দেখেছি, আবার এরকম মিষ্টি প্রেমী মানুষ দেখেছি যারা সুগার ফ্রি সন্দেশ খেতে ভালোবাসে, মানে সুগার ফ্রি সন্দেশ হচ্ছে ভেজ বিরিয়ানির মতো, মানে থাকাও যা না থাকাও তাই।
1: হ্যাঁ, বিরিয়ানি তো এলাচের মতো।
0: হ্যাঁ, না বিরিয়ানি তো আমার এলাচ দরকার কিন্তু, না না ফেলে দিই ঠিক আছে, উদ্বাস্তুর মতো বিহেভিয়ার করি ওরা, কিন্তু আমরা আমরা মানে ওকে ওকে ছাড়াও কিন্তু বিরিয়ানি চলবে না, কিন্তু সুগার ফ্রি মিষ্টি, আরে বিশ্বাস করো।

0: কোনো মিষ্টি দিচ্ছি না, ও ও ও যদি দেয় ওর দায়িত্ব দেবে, ঠিক আছে, আমি তো আমার দায়িত্ব দিচ্ছি না, কোনো মিষ্টি নেই তোমাদের জন্য, হাততালি আছে, ইয়েস। আর মিষ্টি ভালোবাসা তো আমাদের পক্ষ থেকে রয়েইছে, ওটা তো আমরা প্রতি মজারু মগজ মিটারে দিয়েই থাকি, ঠিক আছে। তো ওই মিষ্টি ব্যবহারটাকেই রাখি আমরা, আমাদের টেলিফোন লাইনে চলে এসো 0332213341, আরও একবার বলি 0332213341, এই নাম্বারটায় ডায়াল করে চলে আসবে আজকের আমাদের এই গোটা
1: মিষ্টি মিষ্টি আড্ডায়।
0: এই মিষ্টি মিষ্টি আড্ডায় মিষ্টি মিষ্টি প্রশ্ন থাকবে তোমাদের জন্য, এবার মিষ্টি প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের জন্য কতটা মিষ্টতা দেবে প্রশ্নটা সেটা তো তোমরাই বলবে।
1: মানে এবার যদি মনে হয় যে না মিষ্টিটা একটু একটু নোনতা টক হয়ে গেল, তাহলে কিন্তু সেটা কিছু করার নেই, আমরা কিন্তু মিষ্টি মিষ্টি প্রশ্নই রেখেছি।
0: হ্যাঁ, মানে মিষ্টি প্রশ্ন যখন রেখেছি তোমাদের জন্য মিষ্টি গানও থাকবে না, তা তো হয় না,
1: সেটাও আছে,
0: মানে একে অপরের পরিপূরক অ্যাকচুয়ালি আমি বলতে পারি সেক্ষেত্রে। কিন্তু আমরা একদম সরাসরি চলে যাই মানে কুইজ রাউন্ডে, একদম প্রশ্ন উত্তর রাউন্ডে। অনেক বকে ফেলেছি, অনেক বকবক করে ফেলেছি, আর কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন তো করবো, কিন্তু ওই যে এমন আবারও বললাম প্রশ্নের উত্তর তোমরা কোথায় দেবে, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332213341 এই নাম্বারে, এবং তোমরা যদি চাও
1: এবং রয়েছে আমাদের আজকের ফেসবুক পোস্টার, একটু চুপ করে স্ক্রল ডাউন করে চলে যাও আমাদের আজকের ফেসবুক পোস্টারে, যেখানে আমি আর ব্রতদীপের একটা সুন্দর ছবি দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে রয়েছে,
0: মানে ছবি দেখলেই সুগার হয়ে যাবে মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু না ছবি দেখে সুগার হবে না, আজকে
1: খেতে হবে এখন মিষ্টিটা মুখে
0: দিচ্ছে হজম ভীষণ যদি খেয়েছে না সায়নি। যাই হোক, প্রশ্ন শুনে তোমরা ভীষণ খেও না, প্রথম প্রশ্ন রইল তোমাদের জন্য, বাংলার কোন মিষ্টিতে জিআই ট্যাগ ট্যাগ দেওয়া হয়েছে এবং এখানেই হচ্ছে ব্যাপার, এবং তার জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগরেই তার জন্মস্থান। দেখছি আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে, হ্যালো কে বলছো, কোথেকে বলছো, হ্যালো,
2: হাই,
1: হ্যালো কে বলছো,
0: বাংলার কোন মিষ্টিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং তার জন্মস্থান কৃষ্ণনগর?
2: হ্যাঁ, ওটা হচ্ছে জলভরা তালশাঁস।
0: আমরা সৌরজার থেকে নিলাম, বেশ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো কিন্তু আমাদের টেলিফোন লাইন খোলা, টেলিফোন লাইন করছে ব্লিঙ্ক, দেখি বন্ধু কি বলছে, হ্যালো কে বলছো, কোথেকে বলছো, বেশ, আমরা নিলাম, অলরেডি
1: দুটো উত্তর পাওয়া গেছে, পেয়েছে।
0: আমরা একটু ফেসবুকেও নজর রাখবো, কিন্তু তার আগে কিন্তু বললাম, যেমনটা বললাম, টেলিফোন লাইন কিন্তু রয়েছে খোলা তোমাদের জন্য, চলে এসো আমাদের টেলিফোন লাইনে, কারণ তোমাদের জন্য অনেক অনেক অনেক প্রশ্ন রয়েছে। 0332131341 এই নাম্বারটা কিন্তু ডায়াল করতে ভুলো না। আর বলতে বলতে টেলিফোনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি, হ্যালো,
3: হ্যালো,
0: হ্যালো কে বলছো, কোথায় বলছো,
3: নমস্কার, আমি আড়ঘরা খানাকুল হুগলি থেকে মৃত্যুঞ্জয়
0: দত্ত, বল,
3: ওটা হবে ওই ল্যাংচা, যদি ওটা শক্তিগড়ে বিখ্যাত, কিন্তু জন্ম হচ্ছে কৃষ্ণনগরে।
0: আচ্ছা বেশ, এটা একটা নতুন ইনফরমেশন পেলাম বাই দ্য ওয়ে, ঠিক আছে,
1: এটা এটা আমাদের একটু জেনে রাখাটা দরকার, তাহলে তাহলে কোথায় স্টপেজে নেমে আমরা একটু ল্যাংচা,
0: শক্তিগড় তো ভালো,
1: তালশাঁস একটু আরো যা যা আছে,
0: হ্যাঁ মানে সবই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা মোটামুটি, ঠিক আছে।
1: তো এবার আরেকবার আমরা একটু একটু ফেসবুকে নজর রাখি,
0: ফেসবুকে নজর রাখো, তার আগে টেলিফোন লাইন, না টেলিফোন লাইনে বন্ধু নেই, আমরা অপেক্ষা করছি, ফেসবুকে এবার একটু নজর রাখি, সরপুরিয়া, আনোয়ার বলছো সরপুরিয়া, আমাদের টেলিফোন লাইন কিন্তু এখনো খোলা রয়েছে, বেশিক্ষণ সময় নেই আর দোস্ত জি, 0332131341 এই নাম্বার কিন্তু তোমরা ডায়াল করে যেও, আর উত্তর এসেছে এখনো, 1% টাইপিং দেখাচ্ছে আমাদেরকে, কি কে কি টাইপ করছে আমরা জানি না। প্রশ্ন করেছিলাম বাংলার কোন মিষ্টিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং তার জন্মস্থান কৃষ্ণনগর।
1: আরেকটু আরেকটু আরেকটু ভাবো, কারণ খুব কাছাকাছি অলরেডি একটা উত্তর আমরা পেয়েছি, তোমরা কিন্তু যদি আরেকটু ভাবো তাহলে, কিন্তু আচ্ছা আচ্ছা আরেকটা হিন্ট দিয়ে দিই তাহলে আমরা, যে মিষ্টিটা একটা নয় মিষ্টিটা দুটো,
0: যদি একটা বললো আমরা
1: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা মিষ্টি করেই হাততালি দেবো, একই ব্যাপার।
4: আচ্ছা রুমকি মুখোপাধ্যায় বলছো রসগোল্লা,
1: ঠিক আছে
4: সোমাদে বলছো সরভাজা, আনোয়ারও বলছো সরপুরিয়া। তাহলে আমরা একটু টেলিফোনটা শুনে নিই, কে বলছে বন্ধু? হ্যালো কে বলছো, কোথেকে বলছো?
5: আমি বিমল মিত্র বলছি, রাজবাড়ি হুগলি।
4: বলুন। তোমাদের জন্য হ্যাঁ আমাদের তরফ থেকে একদম জোরে হাততালি রইল, কারণ যারা যারা উত্তর দিয়েছো এই মাত্র আমাদেরকে টেলিফোনে ছিল বিমল এবং সোমা দে এবং আনোয়ার, তোমরা দিয়েছো একদম সঠিক উত্তর। হ্যাঁ তোমরা একসঙ্গে হয়তো দুটোর উত্তর দিতে পারো নি, কিন্তু একটা করে দিলেও আমরা নিচ্ছি। আমরা এর পরের প্রশ্নে চলে যাব।
1: আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি মাইসোর পাক?
4: হ্যাঁ
1: ভারতের কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি মাইসোর পাক? একটু ভাবো একটু ভাবো, আমরা আমরা এতক্ষণ পশ্চিমবঙ্গে ছিলাম।
0: আমরা কি জানো তো, আমরা জানো তো, মানে এই এই মিষ্টিটাকে দেখলে আমার একটা গানের কথাই মাথায় আসে।
1: কি
0: কি গানটা শুনবে? চলো আপাতত শুনিনি।

0: যে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে একটি প্রশ্ন করে গিয়েছিলাম, প্রশ্নটা হচ্ছে ভারতের কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি মাইসোর পাক। ঠিক আছে, এবার তাহলে তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই এই রাজ্যটার নাম কি, তোমাদেরকে কিন্তু বলতে হবে এক্ষুনি। অলরেডি তোমরা উত্তর দিয়ে ফেলেছো, আমরা চটপট একটু কমেন্ট সেকশন চেক করে নেবো, এবং কমেন্ট সেকশনে যা দেখাচ্ছে সেখানে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে অনেকেই সঠিক উত্তর দিয়েছো।
1: একদম। আচ্ছা, আমরা তাহলে একবার একটুখানি দেখে নি যে কে কি বলেছে।
0: হ্যাঁ, কে কি বলেছে সেটা তো আমরা দেখবই, আর পাশাপাশি যেটা দেখব সেটা হচ্ছে যে কমেন্ট বক্সে একটু চটপট দেখে নেবো, এবং আমাদের কিন্তু টেলিফোন লাইনও খোলা রয়েছে। আমাদের টেলিফোনে বন্ধু আছে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ,
2: বিহার।
0: বিহার হবে। তোমার নামটা কি? মনিরুদ্দিন লস্কর, রুমকি মুখোপাধ্যায়, আনোয়ার, শুভশ্রী, তোমরা চারজনই বলছো কর্ণাটক। কর্ণাটক কি হবে, কর্ণাটক কি হবে, কর্ণাটক কি হবে? ভারতের কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি মাইসোর পাক আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছো শুনিনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: অনেকগুলো
0: প্রশ্ন রয়েছে, আমরা সঠিকটাকেই আমরা এবার হয়তো বলে দেওয়ার পালা, হয়তো সঠিক উত্তরটা দেওয়ার পালা।
1: আচ্ছা, তাহলে আমরা একটুখানি বলেই দিই নাকি?
0: হ্যাঁ, বলেই দিতে পারি আমরা।
1: তাহলে সঠিক উত্তর কি ব্রতদে?
0: সঠিক উত্তর
1: হচ্ছে কি?
0: সঠিক উত্তর কর্ণাটক।
1: তাহলে সবার জন্য, যারা যারা এই যে একটা মিষ্টি উত্তর দিয়েছো একদম মিষ্টির জন্য, তাহলে তাদের জন্য মিষ্টি করে একটা হাততালি হয়ে যায়,
0: জোরে হাততালি। ইয়েস, এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি, জানো তো, মানে
1: হাততালি।
0: হ্যাঁ, হাততালি দিতেই আমার
1: ভালো লাগে। সবাই সঠিক উত্তর দিচ্ছে, আমাদের বেশ টিচার টিচার ব্যাপার আছে যে সবাই বেশ এরকম সঠিক উত্তর দেবে, আর ব্রত দিব্যে হাততালি দিয়ে চিয়ার আপ করবে।
0: আমার করতে ভালো লাগে বিষয়টা, বেশ হাততালি দিতে। এবং মনিরুদ্দিন, রুমকি মুখোপাধ্যায়, আনোয়ার, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। আমরা পরবর্তী আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের একদম একদম শেষ প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে পেঠা। এটা একটি মিষ্টির নাম, এই পেঠা কোন শহরের বিখ্যাত মিষ্টি, তোমাদের কি বলতে হবে?
1: এই যে প্রশ্নটা ব্রতদীপ, এখানে এখানে অনেকে কিন্তু পিঠের সাথে গুলিয়ে ফেলতে পারে, এবং সেটা মাথায় রাখতে হবে।
0: পেটে খেলে পিঠে হয়, কিন্তু এটা তো বাবা পেঠা, ঠিক আছে, পেটও আছে পিঠেও আছে, দুটোকে মিশিয়ে দিয়ে পেঠা হয়ে গেছে। তো এবার যেহেতু পেঠার প্রশ্ন উল্লেখই হলো, বলতে হবে এই পেঠা কোন শহরের বিখ্যাত মিষ্টি, মানে আমাদের শহরের বিখ্যাত মিষ্টি কি? উই অল নো রসগোল্লা, ঠিক আছে, উই অল নো বর্ধক। এবার মানুষ হয়তো ভাবছে যে আমরা এতক্ষণ
1: বাঙালি অলওয়েজ।

0: অলওয়েজ উই অল অ্যাবাউট মিষ্টি, ঠিক আছে? আমি এবার অনেকেই মানে মানে আমার পরিচিত বা আমার যারা আছে তারা হয়তো যদি আমাকে এই মুহূর্তে শুনে তারা আমাকে বলছে হয়তো, কিরে তুই তো মিষ্টি অত ভালোবাসিস না, তবে তো বলছিস কি করে? হ্যাঁ মানে অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, কিন্তু মিষ্টির মধ্যে যে মিষ্টতাটা রয়েছে সেটা তো আর কোথাও খুঁজে পাই না।
1: এরকমও হয়েছে যে এই যে রসগোল্লা নিয়ে কথা হচ্ছে, আমার পরিচিত একজন রয়েছে, তাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় হয়তো অনেক রসগোল্লা এসেছে, এরকম বাড়িতে অনুষ্ঠান হয়েছে তো রসগোল্লা হয়তো উঠে গেছে, কিন্তু কিন্তু কি রোজে না তো রসগোল্লার মিষ্টিটা আমার জন্য আলাদা করে তোলা হয়েছে।
0: আচ্ছা 0332231341 এই নাম্বার কিন্তু তোমাদের জন্য খোলা। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? নামটি কিন্তু বলতে ভুলো না।
1: উত্তরপ্রদেশের কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে?
0: আনোয়ার, মনিরুদ্দিন, শুভশ্রী, তোমরা তিনজনে বলেছো আগ্রা। তাহলে সঠিক উত্তরটা কি? আমাদের টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে শুনে নি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? এটা আগ্রা হবে। তাহলে উত্তরটাও বলে দিই আমরা, কি উত্তর হবে,
1: উত্তর হচ্ছে
0: কি কি কি কি উত্তর হতে পারে, তোমার কি মনে হয়?
1: আমার তো মনে হচ্ছে বন্ধুরা যেদিকে মানে দল ভারী সেটাই একদম উত্তর, আগ্রা।
0: এতজন উহু উহু করছে না?
1: আমি একটু আচ্ছা, যারা যারা খেয়েছে একটু কমেন্ট করে জানাও তো কেমন খেতে তাহলে। আমরা গেলে আমাদেরও একটু,
0: আমাদের খাওয়া হয় না
1: একচুয়ালি।
0: আসলে ওই যে আমাদের বাঙালি পেটে খেলে পিঠে সয়, এত কোপ মিছে নয়, ঠিক আছে?
1: মানে যেখানেই যাব আমরা সেখানে একটু ফুচকা মিষ্টি একটু ট্রাই না করলে হয়?
0: ব্যাপারটা ওরকম নয়, মনে করো আমরা যদি স্টেটের বাইরে যাই, প্রত্যেকটি শহরের প্রত্যেকটি রাজ্যের নিজস্ব মিষ্টি আছে, সেগুলো তাদের নিজস্বতায় সুন্দর হয়ে উঠেছে, সেটাকে অস্বীকার করার তো লাভ মানে মানে সেটাকে অস্বীকার করে লাভ নেই। বলা হয় যে গোটা ভারতে যত রকম মিষ্টি আছে, গোটা ভূ ভারতে কোথাও হয়তো নেই এত এত ডেজার্ট, ঠিক আছে? মানে কোনটা মানে কোনটা রাজস্থানের ডেজার্ট আর কোনটা মিষ্টির ডেজার্ট, এটা তো একটু বুঝতে চাই।
1: দেখার মতন সময়ই নেই, মানে আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমি মিষ্টি পেলেই খুশি, আমার কাছে কোন কোন কোন জায়গা সেটা ম্যাটার করে না।
0: আসলে ওটা মিষ্টি হলেই হবে।
1: হ্যাঁ, মিষ্টি হলেই হবে,
0: মিষ্টি মিষ্টি থাকতে হবে। যেমন যেমন এই যে শীতকাল পড়ে আসছে আসছে করছে, শীতকাল পড়লে নলেন গুড়ে যে সব, হ্যাঁ মানে আমরা অনেক অনেক আমরা এই করতে গিয়ে পুরো অনুষ্ঠানটাকে কেটে দেব মনে হচ্ছে।
1: মনে হচ্ছে মিষ্টি নিয়ে কথা বলতে বলতে আজকে সময়টা চলে যাবে, কিন্তু আমরা এর পরের রাউন্ডে যাই, মানে বন্ধুরা কিন্তু অপেক্ষা করছে।
0: আমরা এর পরের যে রাউন্ডটি খেলবো সেটা থাকবে তোমাদের জন্য একটি গেম, ঠিক আছে? এবার গেমটাতেই তোমরা একটু গেড়া গলে পড়লেও পড়তে পারো। তোমাদের হাতে থাকবে 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময় দেবো তোমরা, তোমাদেরকে আসতে হবে কলে। এটা কিন্তু ফেসবুকে, তোমরা ফেসবুকে যদি করো আমি কিন্তু ধরবোই না তোমাদের, ঠিক আছে?
1: আমরা কিন্তু গুনে দেখতে যাচ্ছি না যে 20 সেকেন্ডের মধ্যে তুমি রিপ্লাইটা করেছো কিনা। তোমাকে কিন্তু ফোন করেই 20 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে।
0: ফোন করতে হবে, ফোনের নাম্বারটা লিখে নাও যদি মনে না থাকে, 0332231341, ঠিক আছে? 0221313341 এই নাম্বারে তোমরা ডায়াল করো, করে কিন্তু তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের উত্তর। এবার কি কি গেম, গেমটা বলে দিই। 20 সেকেন্ড তোমাদের কাছে সময় রয়েছে, 5টি মিষ্টির নাম বলতে হবে যেটা স দিয়ে শুরু হয়, ঠিক আছে? ওকে ওকে ওকে, আছি আমরা আমাদের টেলিফোন লাইনে। বন্ধু বন্ধু কি বলছো, দেখি বন্ধু তুমি কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত? বন্ধু কেটে দিয়েছে,
1: কেটেছে বলছে আমি এই চ্যালেঞ্জ আমি নিতে পারবো না।
0: চ্যালেঞ্জ এমনি ফোন করেছিলাম, যাই হোক। তো আমরা কিন্তু অপেক্ষা করছি 0332231341 এই নাম্বারে, এবং তোমাদেরকে যে গেম মানে চ্যালেঞ্জটা দিয়েছি সেটা হচ্ছে 20 সেকেন্ড সময় থাকবে, 5টি নিচ এখন মনে হয় সব গুগল দেখে লিখে নিচ্ছে, ফোন করে 5টা মিষ্টির নাম ধরে
1: বলে দেবে। স্বাদ কিন্তু সুগার ফ্রি চলবে না।
0: হ্যাঁ, দেখি বন্ধু কি বলছে।
1: চলবে না।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? বন্ধু চলে এলে যদি এরকম,
1: ব্রো তাদের এটা কিরকম চ্যালেঞ্জ দিয়েছে?
0: আমি কিরকম চ্যালেঞ্জ?
1: বন্ধু বন্ধু বলছে আমি এই চ্যালেঞ্জ নিতে রাজি
0: না। না, চ্যালেঞ্জ দিতে
1: রাজি না। তুমি আমাকে এক থালা মিষ্টি দাও আমি খেতে রাজি, কিন্তু উত্তর দিতে পারছি না।
0: বন্ধু ফোন লাইনে। হ্যালো, হ্যালো, কে বলছো? না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কোনো রকম ভাবে, টেলিফোনে হয়তো আমাদের একটু গোলযোগ দেখা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু অপেক্ষা রয়েছি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: রেডিও সেট থেকে একটু দূরে চলে যাবেন, এবং আপনার 20 সেকেন্ড সময় কিন্তু এবার শুরু হতে চলেছে। আপনাকে 5টা নাম বলতে হবে মিষ্টির, যেটা স দিয়ে শুরু,

0: কুড়ি সেকেন্ড সময়, আপনার নাম দিয়ে শুরু করুন। হ্যালো সন্দেশ, তারপর তারপর না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, আমরা আপাতত পরের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব।
1: হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা কি আরেকটু মানে এই এইটাই যদি বন্ধুরা আরেকবার ফোন করে, ঠিক আছে তাহলে আমরা আরেকটু সহজ প্রশ্নের দিকে যেতে পারি।
0: না না, এটা এটা ওটা অনেক সহজ, এটা অ্যাকচুয়ালি অনেক সহজ। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: সন্দেশ, সীতাভোগ, সরভাজা, সরপুরিয়া,
3: সন্দেশ আর হলো তারপরটা ভুলে করো ভুলে গেলাম,
0: হতেই পারে। এবং কি মিষ্টি করে উনি বললেন না,
1: আজকে পুরো বিষয়টাই বেশ মিষ্টি
0: বলছে যে মাখিবে তো বলতে বলবো ভুলে গেল, কি মিষ্টি করে। আমি আপনাকে এমনি মার্কস দিই, যদি আমার হাতে মার্কস থাকতে দিয়ে দিতাম আপনাকে। না না ঠিক আছে,
1: আমি বললাম না টিচার টিচার হয়ে বসেছে।
0: নমস্কার, কে বলছো, কোথায় বলছো?
4: হ্যাঁ
0: মনিরুদ্দিন বলছি। হ্যাঁ মনিরুদ্দিন বলো, তোমার 20 সেকেন্ড শুরু হচ্ছে এখন।
4: নমস্কার,
0: আমরা কিচ্ছু মনে করবো না,
1: আমরা মিষ্টিটা একদম মিষ্টি ভাবে গ্রহণ করব।
0: একদম একদম, বেশ আমরা পরবর্তী চ্যালেঞ্জে যাব, ঠিক আছে? আমরা পরবর্তী চ্যালেঞ্জে যাব।
1: পরবর্তী চ্যালেঞ্জটা মানে যারা যাদের একটু আটকে গিয়েছিল, ভুলে গিয়েছিল, তারা কিন্তু এবার এটা না ভোলার চান্সটাই বেশি, কারণ এটা এটা আরেকটু সহজ।
0: একদম একদম একদম। এবার এবার এরপরে যেটা আমরা দিচ্ছি
1: সেটা হচ্ছে, আবারও 20 সেকেন্ডে তোমাকে বলতে হবে এমন পাঁচটা মিষ্টির নাম যেগুলো চিনির রসে ভেজানো হয়। এটা কিন্তু পারার কথা, এটা এটা প্রথমেই যেটা মাথায় আসবে সেটা সেটা আমাদের সবার মাথায় আসবে,
0: সবার মাথায় এসে গেছে, ঠিক আছে সবার মাথায় এসে গেছে। কি কি চিনির রসে চোবানো হচ্ছে, পাঁচটা মিষ্টির নাম 0332231341 এই নম্বরে চলে এসো, এবং এই নম্বরে এসে তোমরা কিন্তু এই পাঁচটা মিষ্টির নাম বলতে পারো। 20 সেকেন্ড সময় থাকবে তোমাদের জন্য, পাঁচটা মিষ্টির নাম বলতে হবে যা চিনির রসে ভেজানো হয় বা ডোবানো হয়। ভাবলে আমাদের বকুল তলায় দেখি বন্ধু ফোনে লাইনে চলে এসেছে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কি বলছো, কোথায় বলছো? হ্যালো,
5: আমি বাখরপুর হুগলি থেকে শুভশ্রী গার্গ বলছি।
0: শুভশ্রী বলো, পাঁচটা মিষ্টির নাম।
5: গোলাপ জামুন, জিলাপি,
0: আমি
1: তোমাকে বলেছিলাম না ব্রতদীপ, এইবারে সবাই পারবে,
0: এবার পারবে পারবে, আমি তো জানি। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
6: রসগোল্লা, জিলিপি, পান্তুয়া, বোঁদে,
0: মিহিদানা। বেশ, তোমার নামটা বলো। দেখো চেষ্টা করো যদি ওগুলোকে বাদ দিয়ে কিছু বলা যায় ব্যতি রেখে। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
7: হ্যালো
0: হ্যালো,
7: হ্যাঁ আমি রুমকি মুখার্জি বলছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: বলো।
0: আচ্ছা, দানাদারটাও বলে দিয়েছে, যদিও দানাদারটা, হ্যাঁ মানে দানাদারটা মিষ্টিতে চোবানো হয়, কিন্তু যেটা ওই যে কমলা কমলা বললো, ওটা কি নাম বলো দেখি। মিষ্টি যেমন সুন্দর হয়, কড়া পাকের সন্দেশ যেমন খুব সুন্দর হয়, কড়া ভাবে তোমাদেরকেও বলে দিচ্ছি রসগোল্লা দু রকম ভাবে সুন্দর। কমলা ভোগটা ওকে এক্সেপশনাল, এখন চলে
1: এসেছে
0: এর বাইরে হয় না রসগোল্লা, এক্সেপ্ট ইট এন্ড মুভ অন।
1: শীতকালটা যখনই আসে তখনই কি রকম মনটা মনে হয়,
0: কারণ গোলাপ জলে চোবানো রসগোল্লা রসগোল্লা নয়, ওটা গোলাপ গোল্লা, ঠিক আছে। আমি খুব বিতশ্রদ্ধ ফ্লেভারের দিক থেকে। যাই হোক, আমাদের এই করে কিন্তু আজকের এই রাউন্ডটা শেষ হলো, এবং এই রাউন্ডটা শেষ হতে গিয়ে তোমাদের জন্য একটা সুন্দর গান হয় ভেবেছি, না গানটার সঙ্গে মিষ্টির খুব একটা লিংক নেই
1: না, কিন্তু কিন্তু গান মানেই তো আমাদের কাছে সেটা একটা মিষ্টি ব্যাপার,
0: মিষ্টি অনুভূতি না। এবার চলো এই গানটা আদৌ কোনো মিষ্টি হল, কারণ সিনেমাটা মিষ্টি অনুভূতি দেয়নি কিন্তু, ঠিক আছে। সিনেমাটার নাম ছিল ইকথি ডায়ন, ঠিক আছে। এবার তুমি কোথায় চলে গেছি, এবার এবার সেটা তর্ক সাপেক্ষ। আমরা আপাতত তোমাদেরকে গান শোনাবো, গানের পর কিন্তু আরো যে দুটো রাউন্ড রয়েছে সেই রাউন্ডের জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। আপাতত তোমাদের জন্য রইল সুনিধি চৌহান এবং ক্লিনটন কেরিজোর কণ্ঠে এই গানটি।

0: এই যে এত সুন্দর একটা গান শুনলাম আমরা, এবার এত মিষ্টি একটা গান শুনলাম, এই যে মিষ্টি গানের পর তোমাদের জন্য একটা মিষ্টি রাউন্ড থাকবে না তা তো হয় না। আমি এই রাউন্ডটা শুরুই করছি এইভাবে, লে হালুয়া তোমাদের জন্য রয়েছে এই রাউন্ডটার নাম বোলজাই। বোলজাইতে জানো যে তোমাদের জন্য চারটি ইনফরমেশন থাকবে, চারটির মধ্যে
1: যেকোনো একটা সঠিক উত্তর,
0: যেকোনো একটা সঠিক উত্তর,
1: বাকি তিনটে প্রতিটি ভুলই বলবে
0: 100 বার। ঠিক আছে, তো এবার এবার প্রথম যে প্রশ্নটা, প্রথম যে মিষ্টিটা, সেই মিষ্টিটার নাম হচ্ছে হালুয়া। ঠিক আছে, তো এবার বলেই রাখি যে একদম শুরু থেকেই শুরু করি, হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়, হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না। 3, হালুয়া শুধুমাত্র নোনতা খাবার। এবং 4, হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। এই চারটে তোমাদের জন্য রইল। আবার অপশনগুলো বলি, হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়, হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না, হালুয়া শুধুমাত্র নোনতা খাবার। এবং সর্বশেষ ক্লু হচ্ছে, মানে ইনফরমেশনটি হচ্ছে, হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনিনি না বন্ধু, বন্ধু ট্রুর হয়ে গেছে। আপাতত তোমাদের জন্য টেলিফোন লাইন রয়েছে খোলা 0332131341 এই নাম্বারটি, এবং এই নাম্বারটি ডায়াল করে চলে এসো আমাদের টেলিফোন লাইনে। তোমরা কিন্তু এইবারে প্রশ্নের উত্তরটা তোমরা এসে তো দিতে পারো, কমেন্ট বক্সে দিতে পারো। ঠিক আছে, শান্তি শান্তি, এবার শান্তি তোমাদের, আমি জানি তোমাদের শান্তি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবনী কলকাতা, যুবনী কলকাতার ফেসবুক পেজে চলে এসো। চলে এসে আজকে যে অত সুন্দর একটা মজার পোস্টার রয়েছে, যেটা দেখলেই আর কি সুগার ফল করে যাবে, তো সেই পোস্টারে গিয়ে ফল করে যাবে, ফল করে যাবে ওটা দেখে। ঠিক আছে, বাড়বে না। ঠিক আছে,
1: তারপরে তারপরে তোমরা চলে আসবে একদম সরাসরি রেডিওতে, দেখবে কথাগুলো শুনে তোমার সুগার লেভেলটা আবার একদম ঠিকঠাক হয়ে গেছে,
0: সুগার লেভেল ঠিক করে। টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি, বন্ধু বলো কোন ইনফরমেশনটি ভুল। না বন্ধু, যে ভুল ইনফরমেশন বা ঠিক ইনফরমেশন, এবার যাই হোক, তোমাদের জন্য বলতে হবে কিন্তু এই যে হালুয়া নিয়ে যে চারটি ইনফরমেশন তোমাদেরকে দিলাম, আরও একবার বলি, হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়, হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না, হালুয়া শুধুমাত্র নোনতা খাবার, হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। বলতে হবে কোনটি সঠিক এই চারটি ইনফরমেশনের মধ্যে। টেলিফোন লাইনে কিন্তু এখনও ব্লিঙ্ক করছে না, আমরা কিন্তু অপেক্ষা করছি তোমাদের।
1: আচ্ছা, আমরা ততক্ষণ যদি একটুখানি দেখে নিই যে বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে কী কী জানিয়েছে, তার মধ্যে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি এই চারটে ক্লু। আচ্ছা, প্রথম ক্লু হচ্ছে হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়, দ্বিতীয় হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না, তৃতীয় হালুয়া শুধুমাত্র নোনতা খাবার, এবং চতুর্থ হচ্ছে হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। এবার তোমাকে বলতে হবে হয় আমাদের ফোন লাইনে এসে 0332131341 এই নম্বরে, অথবা আমাদের কমেন্ট বক্সে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো টেলিফোন লাইনে বন্ধু?
2: হ্যালো, নমস্কার,
0: হ্যাঁ হ্যাঁ বলো।
2: ভুলটা হচ্ছে
0: না, না ভুল নয়, সঠিকটা বলতে হবে। হ্যাঁ, সঠিকটা আরো একবার বলে দিই, হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৈরি হয়, 2, হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না, তৃতীয় হালুয়া শুধুমাত্র নোনতা খাবার, চতুর্থ হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। কোনটি সঠিক? যেটা সঠিক হবে সেটি হচ্ছে আরবি। বেশ, আমরা নিলাম এই এই প্রশ্নের, এটা পেয়ে গেছি আমরা, মানে একটা পেলাম
1: উত্তর আমরা পেয়েছি।
0: আমাদের টেলি আমাদের কমেন্ট বক্সেও এসেছে, শুভশ্রী বলছো ডি, অর্থাৎ হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে। সঠিক উত্তর কোনটা সেটা আমরা টেলিফোন এলেই শেষ টেলিফোন নেব, 0332131341 এই নাম্বার, দেখি বন্ধু কি বলছে।
2: হ্যালো হ্যালো দাদাভাই, নমস্কার।
0: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ হ্যাঁ
2: দাদাভাই, হালুয়াটা পশ্চিমবঙ্গে হয় না,
0: এটা না না, আমরা জিজ্ঞেস করেছি কোনটি সঠিক, এই যে চারটি আমরা ক্লু বলেছি এটার মধ্যে কোনটি সঠিক।
2: হ্যাঁ, সঠিক বলতে হালুয়া নোনতা নয়, আর ওইটা সঠিক হচ্ছে হালুয়া সুজি দিয়েই তৈরি হয়, এটা হচ্ছে সঠিক।
1: যেকোনো যেকোনো একটি উত্তর আমরা উত্তর নেব। হ্যাঁ,
0: এই চারটির মধ্যে যেকোনো একটি সঠিক।
2: হ্যাঁ, ওই তো হালুয়া সুজি দিয়ে তৈরি হয়।
0: আচ্ছা, আমরা আমরা আমি আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো ভালো করে একটু শোনার জন্য, সেটি হচ্ছে আমরা আমরা ক্লুগুলো কি রেখেছিলাম, হালুয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়, হালুয়া কখনো সুজি দিয়ে তৈরি করা যায় না, হালুয়া শুধুমাত্র নোনতা খাবার। ঠিক আছে, এবং সর্বশেষ ক্লু, হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে।
1: এবং এই চারটি ক্লুর মধ্যে যে কোনো একটা হচ্ছে সঠিক উত্তর, সেইটুকুই
0: আমরা ইতিমধ্যে ফেসবুকে পেয়ে গেছি উত্তর। ফেসবুকে যাওয়ার আগে টেলিফোন, লাস্ট টেলিফোন। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হালুয়া শব্দটির উৎসের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক রয়েছে, তাহলে কি উত্তরটা কি সঠিক বলে মনে হয় তোমার? একদম সঠিক, একদম একদম ঠিক বলেছো তোমরা যারা যারা উত্তর দিয়েছো, এবং থ্যাংক ইউ সো মাচ।
1: বলেছে সুজির হালুয়া, তারপর যদি বলতো যে সুজি দিয়ে তৈরি করা যায়
0: না, হ্যাঁ মানে যদি বলতে না আমি সুজির হালুয়া দিতাম তোমাদের, ঠিক আছে?
1: বাড়িতে পার্সেল
0: করে পাঠাতাম ওরনে নুন দিয়ে, ঠিক আছে? মিষ্টি থাকতো না ওটা,
1: নোনতা হালুয়া,
0: নোনতা হালুয়া সবকটা সঠিক করে পাঠাতাম তোমাদেরকে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে তৈরি করতাম, সুজি দিয়ে তৈরি করতাম না, আমরা অলরেডি অনেক কিছু করে ফেলেছি, একদম একদম মিষ্টি মিষ্টি অনেক গল্প হয়ে গেছে। আমরা একদম শেষ ভুল যাইতে যাবো আজকে। শেষ ভুল যাই হচ্ছে ওই যে আমরা একটি মিষ্টি, সেই মিষ্টিটাকে মানে আমরা উচ্চারণ করতে একটু সময় লেগেছিল আমাদেরকে, মিষ্টিটির নাম হচ্ছে লেডিকেনি। এইবার বলতে হবে, আমরা চারটি আবার সেম ইনফরমেশন দিচ্ছি, বলতে হবে কোনটি সঠিক। এর নামটি লেডি ক্যানিং এর নামের সঙ্গে যুক্ত, এটি প্রথম তৈরি হয়েছিল ইংল্যান্ডে। এর নামের লেডি অংশটি এসেছে একটি মিষ্টির দোকানের নাম থেকে। লেডিকেনি মূলত উত্তর ভারতের একটি শুকনো মিষ্টি। এই চারটি ইনফরমেশন তোমাদেরকে দিলাম, বলতে হবে কোনটি সঠিক ইনফরমেশনের মধ্যে। আবারও বলছি,
1: এবং এবং এবং এই যে এটা রয়েছে মানে নামটাই লেডিকেনি, এখানে কিন্তু মানে মানে আমাদের সঠিক উত্তরটা কিন্তু লুকিয়ে রয়েছে।
0: আবার কথা, এত কথা বলো না তুমি,
1: ঠিক আছে? একটু বন্ধুদেরকে হেল্প করছে, বন্ধু হয়তো এইটুকু দায়িত্ব আমার রয়েছে।
0: হ্যাঁ, উত্তর দিলো না, হেল্প করতে শুরু করে দিয়েছে আবার।
1: আমি কিন্তু হিন্ট দিয়ে দিয়েছি, কেউ কিন্তু পরে বলতে পারবে না।
0: হিন্ট দিয়ে দিয়েছে যখন, তাহলে চলে এসো, আমাদের টেলিফোন লাইনে চলে এসেছে বন্ধু। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যাঁ, এটা অপশন এ হবে।
0: অপশন এ হবে তোমার নামটি? আচ্ছা বেশ, আমরা নিলাম তোমার প্রথম উত্তরটা আর কি, নিলাম যে এর মানে তুমি অপশন এ বলছো, ঠিক আছে?
1: এর নামের সঙ্গে
0: যুক্ত আপাতত এই উত্তরটা নিলাম আমরা। আমাদের আমরা কিন্তু টেলিফোন লাইন এখনো রয়েছে খোলা, 03322131341 এই নাম্বারটি, এবং দেখি টেলিফোন লাইনে এখনো বন্ধু লিংক করছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাঁকরাইল থেকে।
1: বলো।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
4: আমি অর্পিতা সোনাপুর থেকে বলছি। লেডি ক্যানিং এর সম্পর্কে এটা
0: বেশ বেশ বেশ, আমরা কিন্তু অনেক উত্তর পাচ্ছি এখনো, কিন্তু টেলিফোন লাইন রয়েছে খোলা। আমাদের শেষ ভুল চাই আজকের রাউন্ডে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? বেশ, এত সুন্দর ভাবে একটা রাউন্ড আমরা কাটালাম, তার জন্য তো তোমাদের জন্য অনেক অনেক
1: অনেক অনেক মিষ্টি শুভেচ্ছা,
0: অনেক মিষ্টি শুভেচ্ছা রইল। এবং আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ পর্যায়ে তোমাদের জন্য, তোমরা জানো তোমাদের জন্য একটা রাউন্ড তো থাকছি, সেই রাউন্ডটা নিয়ে একটু একটু বকবক করে দাও।
1: হ্যাঁ, এবং এই রাউন্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তোমাকে আরো কিছু ক্লু দিয়ে দেব, ঠিক ক্লু না, হয়তো একটু গানও শোনাতে পারি এই রাউন্ডে, এবং তোমাকে বলতে হবে যে
0: আমরা প্রশ্নটা করব।
1: আচ্ছা চলো, তাহলে আমরা আগে একটুখানি গানটা
0: শুনেই নিই আমরা।

0: এই যে এইবার এইবার তোমাদেরকে বলতে হবে, এই যে এত সুন্দর একটা গান আমরা সবাই জানি, গানটা সবাই শুনেছি আমরা,
1: মানে এবং এই গানটা
0: কে গিয়েছে জিজ্ঞেস করবো না, কোন সিনেমা সেটাও জিজ্ঞেস করবো না, না ওটা জানো তোমরা,
1: ওটা সবাই জানে সেটাই
0: একদম। কিন্তু বলতে হবে কি, বলতে হবে হচ্ছে এই যে গানটা এত সুন্দর একটা গান, এই গানের লিরিসিস্টকে অর্থাৎ এই যে গানের লেখনীটা কার, তোমাদের হাতে কিন্তু সময় খুব কম, 0332131341 এই নাম্বারটি রয়েছে খোলা, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবনী কলকাতা, সেখানেও কি মজার পোস্টারে চলে এসো, কমেন্ট বক্সে চলে এসো, কমেন্ট বক্স কিন্তু আমার চোখের সামনে জলজল করছে।
1: আর আর তোমরা চটপট করে একটু ফোনটা করে উত্তরটা দিয়ে দাও দেখি, এই যে একটা মিষ্টি গান আমরা তোমাদেরকে শোনালাম,
0: না মানে এই শুরুটা আর কি, পুরো গানটা শোনাতে
1: পারলাম, পুরোটা শোনাতে পারিনি, অল্প একটুখানি শুনিয়েছি এবং তাতেই তুমি গেস করে ফেলেছো পুরোটাই। তাহলে এবার তুমি চট করে বলে দাও যে
0: দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথায় বলছো?
2: আমি শুভশ্রী কথা বলছি, বাকলপুর
0: হুগলি থেকে। বলো
2: অর্ণব দত্ত।
0: আমরা আপাতত উত্তরটা
1: নিলাম, কিন্তু কিন্তু কিন্তু আরো আরো আরো আরো একটু রিসার্চ করে দেখতে হবে,
0: একদম একদম, কারণ রিসার্চ করে দেখলে হবে না, কারণ ঠিক আছে রিসার্চ করতে গেলে
1: না না না না না ওটা তখন গন্ডগোল হয়ে যায়,
0: একদম হয়ে গেল একদম। তবে আমি বলবো যে খুব খুব একটা কঠিন নয় জানো, আমরা এই গানটা এত শুনেছি, এত মানে আনএক্সপেক্টেডলি আমি আমার লুপে চলেছিল একটা সময়, এত সুন্দর একটি সিনেমা, সেই সিনেমা থেকে মানে যখন আমরা এটা পাচ্ছি তখন মানে এরকম একটা গান সারা জীবন মনে থাকবে
1: একদমই। আর তাহলে তাহলে তাহলে তাহলে আমরা কি করব, আমরা কি আরেকবার একটু উত্তরগুলো নিয়ে নেব?
0: হ্যাঁ, এবার দেখো আমরা কি সায়নী কিন্তু একটা জিনিস খুব ভালো পারে, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমাকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, সায়নী কিন্তু এটা বরাবর করে এসেছে। তো তুমি যে প্রশ্নের উত্তরটা দিয়েছো, উত্তরটা নিয়ে আপাতত বসে থাকো, আমরা সঠিক উত্তর নিশ্চয়ই জানাবো তোমাকে। আমাদের টেলিফোন লাইন করছে ব্লিংক, দেখি বন্ধু কি বলছে। হ্যাঁ,
1: আমরা কিন্তু আশা করছি যে তুমি রিসার্চ করে আসোনি, আমি ওটা বলে ফেলেছিলাম, কিন্তু তারপরে মনে হলো না না না না না, এটা এটা
0: সবাই রিসার্চ করে এসেছে, শারণী তুমি রিসার্চ করে, হ্যাঁ তুমিও তো রিসার্চ করেছো, কিন্তু তুমি আসলে ভুল পথে চালনা করতে খুব ভালোবাসো, তুমি যদি চিনির বদলে নুন দিয়ে দাও কিভাবে হবে, হবে না। টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো?
3: হ্যালো দাদা ভাই।
1: বড় ভাই,
3: হ্যাঁ পূর্ণবাবু, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন
3: দাদা ভাই, এটা অর্ণব দত্তর লেখা গান।
0: বেশ, অর্ণব দত্তর লেখা গান আমরা নিলাম, এই গান এটা ঘড়ি কাটা বলছে 9:51, আমরা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছি, এগোতে এগোতে আমরা টেলিফোন লাইনে বন্ধুকেও আবারও এক্সপেক্ট করছি, 0332131341, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথায় বলছো?
4: হ্যাঁ আমি অর্ণিতা সোনাচিত থেকে বলছি, অর্ণব দত্তের।
0: বেশ বেশ বেশ, আমরা আর শেষ শেষ লাস্ট একটা কল নেবো আমরা, ঠিক আছে, আমরা লাস্ট একটা কল, 0332131341 এই নাম্বারে আমরা লাস্ট একটা কল নেবো, সেই কলটাতেই কিন্তু তোমাদেরকে যা বলার বলতে হবে, দেখি বন্ধু কি বলছে, লাস্ট কল। হ্যালো,
5: হ্যালো নমস্কার।
0: নমস্কার,
5: শ্যামল, শ্যামল বসু।
0: হ্যাঁ অর্ণব দত্ত, উত্তরটা হচ্ছে অর্ণব দত্ত, আমরা সকলের থেকেই একই উত্তর পেয়েছি যখন, আমরা কি সঠিক উত্তরটা বলতে পারি, সঠিক উত্তরটা কি? হাততালিতে বুঝে গেছো তোমরা, হাততালিতে আর বলতে হবে না, বলেই দিই, না বলেই দিই, একদম সঠিক উত্তর, হাততালি সঠিক উত্তর নয়, ঠিক আছে, অর্ণব দত্তটা সঠিক উত্তর একদম, মানে যারা যারা আর কি আজকে কলে এসে তোমরা উত্তরটা দিয়েছো, তোমাদের জন্য একটু জোরে, সত্যি আমরা জোরে হাততালি দিচ্ছি,
1: আজকে আজকে প্রত্যেকে সুন্দর উত্তর দিয়েছে।

0: কেন জানো তো, কারণ এই টপিকটাই সবার খুব পছন্দের।
1: আমি বললাম না,
0: মিষ্টি একটা টপিক
1: থাকলে
0: তুমি জানতে বলো,
1: এই টপিকটা
0: তুমি জানতে বলো, স্বাভাবিক
1: মিষ্টি মিষ্টি একটা কানেকশন হয়ে
0: একদম লাস্ট অডিওতে যাওয়ার আগে, মানে লাস্ট অডিও ঠিক নয়, তোমাদেরকে মানে অনেক কিছু তো উপহার দিলাম এই মিষ্টি নিয়ে, তোমাদেরও কেমন লাগছে অনুষ্ঠানটা সেটাও কিন্তু জানাতে আমাদেরকে বলো না, ঠিক আছে? এবং আমরা আজকের লাস্ট শেষ অডিওতে যাব।

0: এই যে এত সুন্দর একটা, আমরা সুন্দর একটা ধিমি ধিমি ব্যাপার, হ্যাঁ শুনলাম। এবার বলতে হবে এই যে একটা গানের ইন্টারভিউ, এটা ঠিক আছে, এটা গান শুরু হচ্ছে একটা গান, বলতে হবে এটা কোন গান।
1: এইটা কিন্তু কেউ ফেল করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি।
0: এই একটা কঠিন প্রশ্ন থাকবে না,
1: শ্রোতা
0: বন্ধুদেরকে এটি শুনিয়ে দিই, তাহলে গিয়ে শ্রোতা বন্ধুরা হয়তো রিলেট করলেও করতে পারবে।

0: জাস্ট মত কো ট্যাক্সি চোখে বাপাস আ গিয়া, ঠিক আছে? আরেকটু হলে লিরিক্সটা উদ্ঘাটন হয়ে গেলেও যেতে পারতো, ঠিক আছে? কিন্তু হয়নি, যেহেতু হয়নি তোমাদেরকে বলতে হবে।
1: যদি যদি লিরিক্সটা মানে শুনে ফেলতে তোমরা, তাহলে কিন্তু টক করে প্রশ্নটা বদলে দিত।
0: এটা আমি, হ্যাঁ আমি আমি তো না না আমরা আমরা আমরা আমরা টেলিফোন লাইনে রয়েছি, কোলা 033213। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কি বলছো, কোথায় বলছো? হ্যাঁ, উত্তরটা তোমাদেরকে বলতে হবে কোন গান। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথায় বলছো? মনিরুদ্দিন বলো। রাই কমল, বেশ, মনিরুদ্দিনে বললো রাই কমল। আমরা এত ফাস্ট উত্তর পাচ্ছি মানুষজনদের থেকে, ভয় লাগছে, ঠিক আছে?
1: মানে কি কোশ্চেন, কোশ্চেনটা কি তাহলে পাল্টে দেবো?
0: না না না না না, এরকম করবো না, এরকম করবো না, চিন্তা নেই, ঠিক আছে? আমার উপর ভরসা করো তোমরা, তোমরা আমাদের উপর ভরসা করো, আমি তোমাদের উপর ভরসা করি।
1: ও আচ্ছা, তখন যখন আমি একটুখানি হিন্ট দিলাম তখন আমাকে খুব বলছিল, এবার এবার বলছে আমার উপরে ভরসা করো, আমি তোমাদের সঙ্গে আছি। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এই তো এই তো,
0: একদম সঠিক উত্তর, রাই কমল। এর জোরে হাততালি, একদম একদম। তা এই করেই, এই করেই আজকের আমাদের এই পর্বটা আমরা এখানেই
1: এখানেই শেষ করছি। আবার নিশ্চয় তোমার সঙ্গে অন্য একদিন মানে মজা রুদে মজা নিয়ে আমরা চলে আসবো। আজকে যেরকম আমরা সবাই মিলে খুব খুব খুব মজা করেছি, এবং এই যে বন্ধুরা এত সুন্দর উত্তর দিয়েছে, মানে একদম ফাস্ট,
0: আমি আজকে খুব খুশি মজা রুদে বসে। তোমরা এত স্পন্টেনিয়াস ছিলে, এত সুন্দরভাবে আমাদের উত্তর দিয়েছো, সব থেকে বড় কথা খুব কম ফেল করেছো তোমরা এইখানে গিয়ে। এবং এবং আমি আমি বলতে পারি ম্যান অফ দ্য ম্যাচ না হোক, কিন্তু ওই মানুষটি, ওনার নামটি আমার জিজ্ঞেস করতে পারলাম না, আপনি টেলিফোনে ছিলেন আর বললেও আমি হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, যে আপনি যখন বললেন দুটো মিষ্টির পরে তিন নম্বর মিষ্টি, যা নামটা ভুলে গেছি, দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট অফ দিস শো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার, ফর বিইং হিয়ার। রেডিও শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে শোনার জন্য। এইভাবেই আমাদের যুবাণী শুনতে থাকো,
1: আর আর আমাদের সঙ্গে এভাবেই জুড়ে জুড়ে থাকো আপাতত।
0: আর বলেছিলাম না, হ্যাঁ বলেছিলাম না, যে রসগোল্লার টপিক থেকে আমরা বেরোচ্ছি না, রসগোল্লাকে দিয়েই আজকে শেষ পাতে,
1: একদম শেষ পাতে। দই মিষ্টি থাকে, ঠিক আছে, আজকে আমরা রসগোল্লা দিয়ে কাজ চালিয়ে
0: যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থেকো। টাটা। আর যেতে যেতে অনুপম রায় এবং অর্ক মুখার্জির কণ্ঠে রইল এই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর
2: 107 FM রেইনবো। ঘড়িতে সময় বলছে রাত 10:44। আমি জানি যে এই সময়টার জন্য তোমরা সকলে অপেক্ষায় থাকো, বৃহস্পতিবার কখন শুরু হবে আজ রাতে। আর বৃহস্পতিবার আজ রাতে মানেই
3: আপনাদের সঙ্গে রয়েছি ঠিক রাত্রি 12টা পর্যন্ত সংবাদ সফরের এই অনুষ্ঠানে। এবং 107 FM রেইনবোতে শুনছেন আপনারা অনুষ্ঠান, আপনারাও থাকছেন তো ঠিক রাত্রি 12টা পর্যন্ত।

0: আমরা রয়েছি তৃষ্ণা এবং রণজয়, প্রত্যেক বৃহস্পতিবার যেরকম করে থাকি তোমাদের সঙ্গে 107 FM রেনবো এবং প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও রয়েছি আমরা, আর থাকছো তোমরা একদম রাত 12টা পর্যন্ত প্রত্যেকটা বৃহস্পতিবার, যেটা আমাদের এক্সপেকটেশন থাকে এই প্ল্যাটফর্ম থেকে, এই হট সিট থেকে, যে আমরা নানান রকমভাবে তোমাদের সঙ্গে কথা বলি। তোমরা জানো যে আমাদের কিন্তু নির্দিষ্ট ধরা বাঁধা গতে যে আমরা থাকি না বা আমরা থাকতে চাই না, সেটা বোধহয় এই 8-8.5 বছরে তোমরা সকলে জেনে গিয়েছো। তাই আমাদের সঙ্গে তোমাদের যে আলাপচারিতা, যে কথাবার্তা হয় প্রত্যেক বৃহস্পতিবার রাতে, সেখানে এমনই কিছু জায়গা থাকে, এমনই কিছু বিষয় থাকে যেটা হয়তো আমাদের মনে একটা গভীরভাবে রেখাপাত করে। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের পরে সেই ফিডব্যাক আমরা পাই, প্রচুর প্রচুর পরিমাণে আমরা ফিডব্যাক পাই। তাই আমাদের যে অনুষ্ঠান আজ রাতে, যারা হয়তো এই মুহূর্তে কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে প্রথম শুনছো, তাদের শুধু এটুকুই জানানোর যে আজকে আমাদের নিউজের অনেক অনেক রকম অপরচুনিটি রয়েছে, অনেক রকম মাধ্যম রয়েছে, যার ফলে আমাদের খবর পেতে কিন্তু দেরি হয় না। তাহলে আমাদের ব্যতিক্রমটা কোথায়, কেন এত মানুষের ভালোবাসায় আজকে সংবাদ সফর আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের কাছে পেয়ে, তোমাদের পরামর্শ, তোমাদের মতামত, সেটাই কিন্তু আমাদের একমাত্র চলার পাথেয়। আর সেই জায়গা থেকেই আমরা এমন কিছু জায়গা তুলে ধরি, এমন কিছু মোমেন্টস তুলে ধরি, যেটা গতানুগতিক যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি ভুলেও পাবে না, বা এমন কিছু ঘটনা থাকে যেটা হয়তো খুব সহজভাবে এড়িয়ে যাওয়া হয়, বা খুব ছোট করে হয়তো সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় খুব ছোট করে জায়গা পায়, অথচ সেটার হয়তো আমার তোমার কাছে একটা অন্যরকমের গুরুত্ব রয়েছে, অন্যরকমের তাৎপর্য রয়েছে, তার মধ্যে একটা সংবেদনশীলতা রয়েছে, বা খুব হিউম্যান ইন্টারেস্টেড কিছু রয়েছে। আমরা কিন্তু সেটাকে বড় করে তুলে ধরি এই প্ল্যাটফর্মে, যেটা তোমরা শখ করলে জানো, সেখান থেকেই কিন্তু একদম ব্যতিক্রমী স্বতন্ত্র সংবাদ সফর।
1: আসলে সংবাদ সফর কিন্তু সত্যিকারের কোনো সংবাদ ম্যাগাজিন নয়, এটা এমন একটা সফর যেখানে, হ্যাঁ, সংবাদ তো থাকেই, সঙ্গে আপনারা থাকেন, এবং সবচেয়ে বড় কথা, আমরা এমন কিছু বিষয় সেই সংবাদ সফরে রাখি যেখানে আপনারা, আমাদের এই আকাশবাণীর বৃহৎ বৃহৎ পরিবারের মানুষজন, আমাদের সঙ্গে তাদের মতামত শেয়ার করেন। এবং সেই শেয়ারের মাধ্যমে যখন রাত্রি 12টার সময় আমরা এই স্টুডিও ছেড়ে বাড়ির পথে রওনা দিই, তখন কিন্তু আমরা ঋদ্ধ হই। আমরা সত্যি ভাবতে থাকি যে এই বিষয়ে আপনারা এতটা ভাবেন আমাদেরকে, প্রতি মুহূর্তে আপনাদের যখন মেসেজ পাই বা ফোনে কথা বলি, মনে হয় সত্যি এতটা ভাবার ছিল। এবং আমরা অনুষ্ঠানে চেষ্টা করি এমন কিছু বিষয় আনার যেগুলোতে আপনাদেরকে আমরা একটু হলেও আমাদের দিক থেকে অন্তত সচেতন করতে পারি, যাতে পরবর্তীকালে সেরকম কোনো সমস্যায় আপনারা যদি সামনে সামনে হন, তাহলে অন্তত কিছুটা হলেও সেই বিপদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন। তাই শুধুমাত্র সংবাদ নয়, শুধুমাত্র গান নয়, শুধুমাত্র কিছু, মানে সেই কারণ আমরা বলি না সংবাদ নিরস, কিন্তু না, আমরা চেষ্টা করি সব কিছু মিলিয়ে একটা, সে বলেন একটা টোটাল প্যাকেজ, হ্যাঁ একদম তাই। রণজয় কৃষ্ণার সবসময়ের চেষ্টা থাকে আপনাদের সঙ্গে নিয়ে, আরও আরও আরও আমাদের পরিবারের সদস্যরা দিনে দিনে বেড়ে যাচ্ছে, প্রত্যেককে সঙ্গে নিয়ে ঠিক রাত্রি 12টা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এই সংবাদ সফরে থাকতে।

বাতাসটা ভারী ভারী লাগছে। আসলে এই কথাগুলো, এই গানগুলো বোধহয় আমাদের প্রত্যেক দিনের জীবন যে চর্চা, যে জীবন সংগ্রাম, সেখান থেকেই লেখা, সেখান থেকেই এই একলা হওয়ার যে গল্প সেটা নিয়ে লেখা। এই কথাটা, এই গানটা শুনতে শুনতে একটা কথা কিন্তু মনে হচ্ছিল জানেন, সেটা হলো ধরুন আমরা যারা মানে এই বয়সে এসেছি, মানে আমাদের ছোটোবেলায় সবচেয়ে বড় যে শিক্ষাগুলো ছিল সেগুলো কোনো স্কুলের বইয়ে কিন্তু লেখা থাকতো না, পরে নেব থেকে এখন লাগবে না, এই যে কথাগুলো আমরা কিন্তু শিখেছিলাম আমাদের বাবা মায়ের কাছ থেকে। এবং সবচেয়ে বড় কথা, সংসারের যে একটা হিসেব নিকেশ সেটা দেখতে দেখতে কখন যেন আমরা নিজেদের ইচ্ছেগুলোকে একটু কমিয়ে নিতে শিখেছিলাম, হয়তো সেগুলো আর মনে

0: নেই কিংবা হয়তো মনে আছে। ছোটবেলার যে না পাওয়াগুলো ছিল, সেই না পাওয়া নিয়ে খুব বেশি ক্ষোভ ছিল না, কষ্ট ছিল, কিন্তু কারোর প্রতি কোনো অভিমান ছিল না। আমরা ছোটবেলা বুঝতে পেরেছিলাম যে সংসারে সব কিছুই বোধহয় চাইলে পাওয়া যায় না। আমাদের চাহিদাগুলো সীমিত ছিল, কারণ ছোটবেলা থেকে প্রাচুর্য নয় আমরা সংযম দেখেছি, অধিকার নয় আমরা দায়িত্ব দেখেছি, আমরা নিজেদের আগে পরিবারের কথা ভেবেছি, আমরা ছোটবেলা থেকেই আমরা এটা শিখেই বড় হয়েছি। কিন্তু হ্যাঁ, আজকের দিনে সুযোগ বেড়েছে, প্রাপ্তি বেড়েছে, চাহিদা বেড়েছে, আর চাহিদা যত বাড়ে অপূর্ণতার অনুভূতিটাও বাড়ে। হয়তো অনেক কিছু পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটাকে মূল্য দিতে শিখেছি। আজকে সময় বদলেছে, যুগ বদলেছে, মানুষের চাহিদা বদলেছে। আজ আমরা থেকে আমাদের এই শব্দটাকে মানুষ বেশি, যে ভালোবাসা আমাদের ছিল আমার থেকেও আমাদের প্রতি, এখন ঠিক উল্টো হয়ে গেছে, আমাদের থেকেও আমারের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। আজকে এই আমি নয় আমরা, এটা কতটা প্রাসঙ্গিক? আপনি কি মনে করেন ছোটবেলায় যেগুলো আপনি পাননি, যেগুলো নিয়ে হয়তো মনের কোণে সামান্য একটু ক্ষোভ ছিল, আজকে রণজয় কৃষ্ণা জানতে চাইছে আপনার কাছে সেই অভিমানটা, সেই ক্ষোভটা কিছু কি মনে হয়? কারোর কারোর তেমনটা মনে হয় যে আমি ছোটবেলায় নাচ শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে নাচ শিখতে দেওয়া হয়নি। কেউ হয়তো বলতে পারেন আমি না ছোটবেলা চাইতাম একটা রেনকোট, কিন্তু বাড়িতে বলতো ছাতা নাও, কারণ ছাতা নিলে রোদও আটকাবে বৃষ্টিও আটকাবে। এরকম ছোট ছোট কিছু না পাওয়া, ছোট ছোট কিছু না পাওয়ার থেকে ক্ষোভ, সেটা কি মনে পড়ে আজকের এই সময়ে এসেও? এই আমি নয় আমরা সবাই মিলে বড় হতে গিয়ে কোনো কোনো জিনিস কি আপনি হারিয়ে ফেলেছেন? কিংবা আজকের দিনে আমরাটা কতটা প্রাসঙ্গিক হয়ে রয়েছে এখনও? সেখানে কি অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে আমি? কি বলেন আপনি?
1: আসলে আমিত্বর জায়গাটা কোথায় বোধহয় তুমি সেটাই জানতে চাইছো, তাই তো? আজকের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি এবং ক্রমশই যে কনজিউমারিজমের দাপট, এবং সেখানে আমার জন্য কিনবো, আমার এটা হবে, আমার সেটা হবে, এবং আমি সর্বস্ব, এই যে অতি আধুনিক এই সময়ে দাঁড়িয়ে আমি নয় আমরা, আমরা ছোটবেলায় যেটা শিখেছি বা যেটা শিখে বড় হয়েছি, আজকে তার প্রাসঙ্গিকতা কোথায়, কোন জায়গায় রয়েছে? এবং ছোটবেলার যে ছোট ছোট যে স্যাক্রিফাইসগুলো রয়েছে, হয়তো আমার ইচ্ছে রয়েছে বা সেটা হয়তো এখন আমি পাচ্ছি না, কিন্তু তার জন্য আমার কোনো লালসা নেই বা আমার মাকে বাবাকে সঙ্গে সঙ্গে সেটা কিনে দিতেই হবে সেরকম ব্যাপারটাও নেই। হয়তো অনেকে চুপচাপই থেকে গিয়েছে, ইচ্ছের কথা বলেনি, বা অনেকে হয়তো ইচ্ছের কথা বলেওছে মা বাবাকে, কিন্তু তখন সেই সময়ে সেই অবস্থায় হয়তো সেটা কিনে দিতে পারেনি, বা সেটা মা বাবা তাদেরকে বুঝিয়ে বলেওছে, কিন্তু সেটা নিয়ে তারা একদমই অনুতপ্ত নয়। কিন্তু সময় পাল্টেছে, আজকে অনেক কিছু চেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে যারা উপ্রান্তে রয়েছেন 107 FM রেইনবোয়ে আজ রাতে সংবাদ সফরে আমাদের সঙ্গে, তারাও আসুন না, শেয়ার করুন না নিজেদের ইচ্ছে, নিজেদের মতামত, নিজেদের ছোটবেলাটাকে আরশিতে আরও একবার আমরা তাকিয়ে দেখি না আজকের এই দ্রুত চলমান বদলে যাওয়া এই সময় আমরা কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি?
0: পরে নেব থেকে এখন লাগবে না, এই যে জায়গাটা ছিল না সেখান থেকে আজকে, রণজয় কৃষ্ণা জানতে চাইছে সেদিনের সেইগুলো কথাগুলো যদি মনে পড়ে কোন জায়গাটায় মনে হয়েছিল, এখন লাগবে না কিংবা পরে নেব। 9903653992 এটাতে আপনার মেসেজ করতে পারেন, 2213-1341 ফোনের লাইন খোলাই আছে, আসতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।

0: একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের কথা বলবো, সুন্দরবনের কথা বলবো। সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় অসংখ্য দ্বীপ। বহু গ্রাম এখনও নদী ও খাঁড়ির মাধ্যমে বিচ্ছিন্ন রয়েছে। কোথাও কাছাকাছি কোনো রকম হাসপাতাল নেই, কোথাও আবার রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু সেখানে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা না, তার কোনো সম্ভাবনা নেই। ফলে গুরুতর অসুস্থতা বা জরুরি চিকিৎসার যদি প্রয়োজন হয় তাহলে রোগীকে নৌকো, ভ্যান বা অন্যান্য মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। জোয়ার ভাটা, নদীর স্রোত এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে অনেক সময় চিকিৎসা পেতেও দেরি হয়ে যায়। আর এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে, যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কি জানেন? একটা দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। তাহলে এবারে বলি পদক্ষেপটার কথা। যে পদক্ষেপ নিয়েছে সেখানে এটুকু বলতে পারি প্রথমেই যে সুন্দরবনের একদম প্রত্যন্ত দুর্গম দ্বীপাঞ্চলের মানুষ, তাদের কাছে একটা বিরাট স্বস্তির খবর। যেখানে এখনও কোনো রকম হাসপাতাল বা উন্নত চিকিৎসা পরিষেবা সহজলভ্য নয়, নদী খাঁড়ি পেরিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে অনেক অনেকটা সময় লেগে যায়, দুর্গম পথ বেয়ে, সেই সমস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সুন্দরবনের জলপথকে কাজে লাগিয়ে চালু করা হলো ভাসমান অ্যাম্বুলেন্স বা ভাসমান হাসপাতাল পরিষেবা। এই জলযানগুলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের মূল হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও করবে। ভাবতে পারছেন, যেটা এত বছরে সম্ভব ছিল না, ভাবনারও বাইরে ছিল, আজকে তা রীতিমতো বাস্তবায়িত হতে চলেছে। সাধারণ অ্যাম্বুলেন্সের মতোই জরুরি রোগী পরিবহনের কথা মাথায় রেখে এই ভাসমান যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলোকে তৈরি করা হয়েছে। তবে সড়কপথের পরিবর্তে জলপথেই রোগীর কাছে পৌঁছে যাবে এই ভাসমান জলযান অ্যাম্বুলেন্স। সুন্দরবনের নদী খাঁড়ি দিয়ে চলাচল করে যেখানে সাধারণ স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে সমস্যায় পড়ে মানুষ, সেখানেই পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা। দারুণ না? অসাধারণ একটা উদ্যোগ আগামী সময়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে, যে এটা একটা বিরাট আশার কথা, আমরা সেটা বলতেই পারি।
1: বিশেষ করে ধরো এরকম একটা পরিস্থিতিতে যদি রাত বিরেতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, তখন যদি স্বাস্থ্য পরিষেবাটা তারা পান, এটা একটা বিরাট বড় পাওনা অবশ্যই। আমাদের সঙ্গে, আমরা ফোনের লাইনটা বলেছি খোলা হয়েছে 2213-1341, এই ফোনের লাইনে আপনারা আসতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং অবশ্যই যেটা আমাদের মেসেজের যে নাম্বারটা আছে
0: 9903-65992, এই দুটো নাম্বারে আমাদের ফোন ইতিমধ্যেই আমরা আপনাদের জন্য খুলে দিয়েছি 2213-1341, এবং মেসেজের লাইন 9903-65992 খোলা হয়ে গেল। আপনারা জানান আপনাদের মতামত ফোনে এবং মেসেজে।
1: আমাদের সঙ্গে ফোনের লাইনে কোনো একজন বন্ধু হয়তো আছেন, একটু দেখে নিই। নমস্কার।
2: হ্যাঁ, হ্যালো।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছি, বেলঘরিয়া থেকে।
1: হ্যাঁ পায়েল।
0: হুম, পায়েল বলো।
2: হ্যাঁ দেখো দাদা, দিদি দুজনকেই বলছি, যেটা মনে হয় আমার যে আগেকার দিনে দিদি যেটা বললেন যে আগে আমরা এই কনসেপ্টটা আমাদের মধ্যে ছিল যে যা করবো আমরা সবাই মিলে করব। আর আগেকার দিনে না সহজে মানুষ কিছু পেত না, তো অনেকটা স্ট্রাগল করতে হতো তাদের, তাই হয়তো তারা সেই স্ট্রাগলের মর্মটা বোঝে। আর এখন শিশুরা, হয়তো গার্জিয়ানরাই তার জন্য দায়ী কিছুটা, শিশুদের আমি দোষ দেবো না, খুব তাড়াতাড়ি না তাদেরকে চাইলেই কিছু একটা জিনিস দিয়ে দিল। এর ফলে না এই শিশুরাই যখন ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে, এরা কিন্তু কোনো একটা জিনিসের মূল্য দিতে পারবে না, কারণ এরা সহজে পাচ্ছে। তো কোনো একটা জিনিস স্ট্রাগল করে পাওয়ার যে মর্মটা, এরা কিন্তু সেটা বুঝতে পারছে না। তো সুতরাং আমি বলবো, একটা জিনিস কষ্ট করে অর্জন করা, সেটা যেন বাচ্চাদেরকে শেখানো হয়, সহজেই যেন কোনো একটা দামি জিনিস তাদের

0: না দিয়ে তার চেয়ে বরং একটা প্রকৃতি, খোলা প্রকৃতি, সেখানে তাদেরকে তার সাথে পরিচয় করানো হোক, তো তাহলে মনে হয় এই কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার হবে যে আমরা, আমি বলে কিছু সেটারও সংযমী হবে অনেকটা, আর নিজেদের কন্ট্রোল করতে পারবে চাহিদাগুলো। আর এতে কি হবে দিদি, এরা কিন্তু কষ্ট কম পাবে, কারণ আমাদের যত চাহিদা থাকবে আমাদের মনে কষ্ট ফ্রাস্ট্রেশন বাড়বে বেশি।
1: একদমই তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ পায়েল। সবচেয়ে বড় কথা না, ওই যে কথাটা বললাম না যে সব কিছু যে চাইলেই পাওয়া যায় না, আর সব কিছু হয়তো চাইতেও নেই, এই যে ভাবনাটা, এই ভাবনাটা বোধহয় একটু তৈরি হওয়া দরকার। আমাদের নতুন প্রজন্মকে তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদেরও, তাদের কাছে মানে এই জিনিসটা যে হয়তো কোনো দোকানে গিয়ে কোনো খেলা ভালো, খেলনা হয়তো ভালো লেগেছে কিন্তু লাগলেও সবসময় আবদার করা যায় না, এই ভাবনাটা তাদের মধ্যে বোধহয় একটু তৈরি করা দরকার। তাহলেই মনে হয় যদি নিজেদের ইচ্ছাগুলোকে একটু কমিয়ে নিতে শেখা যায় তাহলে পরবর্তীকালে কষ্টটা অনেক কম হয়। আপনারা আসুন আমাদের সঙ্গে ফোনের লাইনে, 2213-1341 খোলা আছে, এবং অবশ্যই খোলা আছে হোয়াটসঅ্যাপে, মেসেজ আপনারা করতেই পারেন।

0: আসলে আমাদের দুচোখ ভরা স্বপ্ন থাকে, আমাদের মনটা স্বপ্নের জালে ভেসে ভেসে অনেক দূর চলে যেতে চায়। অনেক সময় আমাদের স্বপ্ন হয়তো কিছুটা পূরণ হয় অথবা স্বপ্ন পূরণও হয় না। মানে ছোটবেলায় আমাদের যেমন ইচ্ছে খাতা থাকে, সেরকম আমাদের মনের মধ্যে, মনের খাতায় অনেক কিছু লেখা থাকতো, লাইন বাই লাইন লেখা থাকতো, এবং সেটা হয়তো কোনো কোনো ছোট ছেলে বা মেয়ে মা বাবার কাছে অস্ফুটে বলে ফেলতো। আবার কেউ বা মনের মধ্যেই মনের সেই লাইনগুলো জমা থাকতো, সেটা আর মুখ ফুটে বেরোতো না। কিন্তু যেটা বিষয়, মা বাবা হয়তো কিছু কিনে দিত, আবার অনেক কিছুই কিনে দিতে পারতো না যখন সে যেটা চাইছে, কিন্তু সেটা বুকের মধ্যেই রেখে দিত, হয়তো হাসি মুখেই রেখে দিত। এটা হয়তো এখন পাওয়ার নয়, তাই আমি এখন পাচ্ছি না, যখন যে সময় মা বা বাবা পারবেন সেই সময়ে তারা দেবেন। আজকের সময় দাঁড়িয়ে এই উপলব্ধি কতটা প্রাসঙ্গিক, কি মনে করছো তুমি, কি ভাবছো তুমি? আমি নয়, আমরা। ছোটবেলা থেকে এভাবেই তো বড় হয়ে ওঠা এবং নিজেদের স্বপ্নগুলোকে সংগোপনে গচ্ছিত করে রাখা মনের মধ্যে, বুকের মাঝে। 9903653992 তুমি মেসেজ করছো এবং 2213-1341 ফোন করছো তোমরা।
1: ব্যাংক এবং আর্থিক সংস্থার নিরাপত্তায় কলকাতা পুলিশ বিশেষ জোর দিয়েছে। শহরের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে এবার স্থানীয় থানা, লোকাল পুলিশ স্টেশন তারা থাকছে। এতদিন সেই দায়িত্বে ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার উপর। তার বদলে স্থানীয় থানাগুলোকেই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। কলকাতা পুলিশের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা এবং বন্ধের সময় তো বটেই, দিনের অন্যান্য সময়েও এলাকায় টহলদারি বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত সিসিটিভি নজরদারি রয়েছে কিনা, নিরাপত্তার ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা এবং অ্যালার্ম সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানাকে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এলাকায় কোনো সন্দেহজনক গাড়ি বা ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। ব্যাংক ডাকাতি বা লুঠের কোনো গোপন তথ্য গোয়েন্দা বিভাগের কাছে এলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের প্রয়োজন হলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা। আশা করা যায় এরপরে কলকাতার ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার করা হলো। এই ধরনের নির্দেশিকা যখন এসছে, আমাদের, আমরা মানে যারা সাধারণ মানুষ, তাদেরও বোধ হয় একটু বুকে বল পেলাম।
0: একটু দেখে নি, আমাদের সঙ্গে লিসনার রয়েছে টেলিফোনে। নমস্কার, কার সাথে কথা বলছি?
2: নমস্কার, আমি সম্রাট হালদার বলছি।
0: হ্যাঁ বলুন।
2: উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থেকে।
1: হ্যাঁ সম্রাট বলুন।
2: হ্যাঁ বলছি, আমার ছোটবেলায় একটা কথা মনে পড়ে, মানে আমার দিদি আমার থেকে

0: বছরের বড়। এবার দিদির বিয়ের পরে মানে দুর্গাপুজোতে দিদির যারা ভাসুরের ছেলে, মানে আমরা একই বয়সী প্রায়, ওরা এসেছিল আমাদের বাড়িতে দুর্গাপুজোতে। এবার সবাইকে মা ভালো বন্দুক কিনে দিয়েছে, কিন্তু আমাকে, আমার বলার সাহস হয়নি, আমাকে ভালো বন্দুক কিনে, আমি কম দামি একটা বন্দুক কিনেছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে সম্রাটের কোনো আক্ষেপ ছিল না তো সেই সময়?
0: না না, কোনো আক্ষেপ ছিল না।
1: আমি সেটাই জানতে চাইছি, আমি বড় হয়ে একদম গুছিয়ে কথা বলার জায়গায় নয়, সেই সময় কোনো আক্ষেপ ছিল কিনা সেটা জানার দরকার।
0: না না না, সেই সময় কোনো আক্ষেপ ছিল না,
2: কিন্তু এখনো অভিমানটা আছে কিন্তু, যে জন্য আজকে আমাদের অনুষ্ঠানে এসেও এটা শেয়ার করছে সম্রাট, তাই তো?
0: আমি এটা প্রথমে শেয়ার করলাম সবকে।
2: খুব
1: ঠিক আছে, ঠিক আছে, অনুষ্ঠান শুনতে থাকো, আমাদের পরবর্তী লিসনার যিনি আছেন তার জন্য আমরা অপেক্ষা করব। 9903653992 তে মেসেজেও এসে গিয়েছেন অনেকে, এবং সেই সঙ্গে 2213131 ফোনে তো রয়েছেন। আমরা একটু যদি এইবারে মেসেজের দিকে তাকাই, আমরা ছিলাম ছজন ভাই বোন, সাথে দাদু ঠাকুমা, মা বাবা, কাকা পিসি। আমি বা আমার বলে কোনোদিন কিছু ভাবতেই পারিনি, শুধু লেখা পড়াটুকু ছাড়া। খুব কষ্ট হতো এক বা দুই মাত্র সন্তানের মধ্যে এই আমি আমার বিষয়টা প্রকট তখনই স্কুলে দেখেছি। আবার শ্বশুরবাড়ি এসে আরও মারাত্মক চাপ এসেছে, সেখানেও একাধিক মানুষ, কিন্তু আমার একটি মাত্র সন্তান। যেহেতু সে সবার মধ্যে বড় হয়েছে, তাই সে একটি সন্তান হয়েও আমার আমার করতে শেখেনি এক ফোঁটাও, যেটা ব্যতিক্রম। সকলেই বলে এ কথা, খুব ভয়ঙ্কর এই বিষয়টি যদি একা সন্তান শুধু বাবা মায়ের বাইরে পৃথিবীর অন্যান্য লোকের জন্য ভাবতে না শেখে, না মিশতে পারে, তাহলে জীবন সংগ্রামে এক সময় সে হেরে যাবেই যাবে। যে কারণে এখন একটিমাত্র ফোন বা বাইক না পেলে, এমনকি ইন্টারভিউতে পছন্দের চাকরিটি তখন তখনই না পেলে, প্রবেশিকা পরীক্ষায় চান্স না পেলে, সাথে সাথেই আত্মহত্যা করে নিচ্ছে। অন্য কিছু চিন্তা মাথায় তাদের আসেই না, অন্য কারো মুখ, এমনকি মা বাবার কথাও তারা ভাবছে না। মারাত্মক খারাপ দিকে এগিয়ে চলেছে এই সমাজ। এসব বিষয়ে বাড়ি থেকে সচেতন করা দরকার, সকলের সাথে মিশিয়ে, চারপাশে দরিদ্র মানুষের কষ্ট এসব দেখিয়ে বড় করা দরকার ছোট থেকেই। এই আমরা বোধ স্কুল শিক্ষায় থাকে, সবার সাথে মেলামেশায় থাকে, তাই প্রশিক্ষণটাও অত্যন্ত জরুরি। রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে মেসেজ করেছেন, মেসেজের সঙ্গে সঙ্গে ফোনও চলে এসেছে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। কার সাথে কথা বলছি?
3: হ্যাঁ নমস্কার, আমি সুজিত ঘোষ বলছি, বলছি সদর বাজার থেকে।
2: হ্যাঁ বলুন
1: বলুন।
3: বলছি যে আমার এই ধরনের একটা আক্ষেপ আফসোস ছিল, অল্প বয়স তখন ছিল 18-19 বছর বয়স, আমার আমার বাবার কাছে আমি সাইকেলের জন্য বায়না করেছিলাম, সাইকেল। সেই সময় বাবা আমাকে সাইকেল দিল না, কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন পর আমার বাবা আমার মায়ের জন্য একটা সোনার জিনিস তৈরি করে দিয়েছিল। সেই নিয়ে আমার মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং অভিমান হয়েছিল, যে বাবা আমাকে বেশি ভালোবাসে না, মাকে ভালোবাসে। কিন্তু পরবর্তীকালে আমার চিন্তা হয়েছে যে আমি যেমন তার ছেলে, আমার মাও তো তার স্ত্রী, আমার প্রতি যেমন তার কর্তব্য আছে, তার স্ত্রীর প্রতিও তো কর্তব্য ছিল। যার জন্য আজকে কখনো এই আপনারা যখন অনুষ্ঠানটা করছেন তখন মনে পড়লো, তাছাড়া আর ভুলে গেছি আমি।
2: শুনতে থাকুন, শুনতে থাকুন। আসলে কি হয়, ধরুন স্কুলে বন্ধুদের নতুন ব্যাগ বা নতুন জুতো বা নতুন সাইকেল দেখে বাড়ি ফিরে অনেক সময় অনেকে আবদার করে, কিনে দিতে বলে, কিন্তু এরকম কিন্তু ঘটে জানেন তো, কিন্তু কিছুদিন পরে হয়তো নিজেরাই চুপ করে যায়, ভাবে যে না, বাড়িতে হয়তো এখন হয়তো সেটা দেওয়ার মতো জায়গায় নেই। আর এটা মনে পড়ে আপনাদের কখনো, যে ছোটবেলা যখন আমরা বড় হয়েছি তখন হয়তো শেষ মাছের টুকরোটা, হ্যাঁ, বা শেষ মিষ্টিটা, সবাই হয়তো সবাইকে বলছে তুই খা, সবাই খেতে চাইছে, কিন্তু আমরা কোনো খাবার এলে, ভালো খাবার এলে অন্যজনকে দিয়েছি, একটা মিষ্টি ভাগ করে খেয়েছি, একটা ঘরে সবাই মিলে থেকেছি, একজনের আনন্দকেই সবার আনন্দ ভেবেছি,

0: সময়ের সঙ্গে যুগের সঙ্গে মানুষ যেমন মানে সময় যুগ বদলেছে, মানুষও বদলেছে, পরিবেশ পরিস্থিতি বদলেছে, এখন কতটা প্রাসঙ্গিক কি বলেন?
1: হ্যালো,
0: হুম,
1: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন বলুন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমার একটা আক্ষেপ হয়েছিল, আমি তখন মানে তখন আমার বয়স ওই 20-22 বছর, তো আর্মি ক্যাম্পে লাইন দিয়ে আর্মিতে চাকরি মানে পেয়েছিলাম লাইনে। আমার বাবাকে যখন আমি বনটা নিয়ে এসে সই করাতে নিয়ে এলাম, বাবা বনটা ছিঁড়ে ফেলে, যেহেতু বড় ছেলে তো গাধা, ঘরের গাধা, তো সেই বনটা ছিঁড়ে ফেলে মানে ফেলে দিয়েছিল, আমাকে যেতে দেয় নাই। তো আমার খুব আক্ষেপ হয়েছিল দিদি ভাই, কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু আর্মি ক্যাম্পে একজন প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর হয়েছি এবং আর্মিদের সাথে মিশে এক আত্মা এক প্রাণ হয়ে কাজ করছি দিদি ভাই। তো সেই সেই আক্ষেপটা আমার বাবা আমাকে ঘুরিয়ে দিয়েছিল যে তুই আর্মিতে না গিয়েও আর্মিতে তো যোগ মানে যোগ দিয়েছিস কন্ট্রাক্টর হিসেবে, এটাই তোর অনেক প্রাপ্য, এটাই তোর ভালো জায়গা।
0: রণজয় দেখো, আজকে কিন্তু আমরা একটা কোথাও নাড়া দিতে পেরেছি মনে হয়।
2: অবশ্যই, আমাদের প্রত্যেকদিনের যে ভাবে আমরা কথা বলি, আমাদের আলাপচারিতে উঠে আসে, সেখান থেকে আমার যেটা মনে হয় যে আমাদের অনেক লিসনার রয়েছেন যারা হয়তো অনেক কিছু ভাবনায় আমাদের আসে না, কিন্তু যদি আমরা একটা বা দুটো শব্দ যদি আমরা এয়ারে পাঠিয়ে দিই তাদের কাছে, সেখান থেকে তাদের সেই সমস্ত শব্দগুলো একদম মানে পেট ফুঁড়ে সামনে বেরিয়ে আসতে চায়।
0: কেউ বলছেন আপনাদের কাছে এই প্রথম শেয়ার করলাম, কেউ বলছেন যে হঠাৎ এখন মনে পড়ে গেল, কেউ হয়তো বলছেন যে ছোটবেলায় বাবা এরকম করেছেন, এরকমটা বোধ হয় না করলেই ভালো হতো। দারুণ, কিন্তু সত্যি আমরা চাই ঠিক এইরকম ভাবেই চাই। আপনারা আমাদের সঙ্গে আসুন, আপনাদের মতামত জানান, আপনাদের এই যে সামান্য ক্ষোভ অভিমানগুলো লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু যারা শুনছেন তারাও শুনুন, এবং অবশ্যই আমরাও কিন্তু ব্যাপারটা বেশি এনজয় করছি। আমাদের সঙ্গে ফোনের লাইনে বন্ধুরা আসছেন এবং হোয়াটসঅ্যাপে
2: একটু মেসেজের দিকে আমরা যেতে পারি, তাই তো? আজ আমরা খুব খুব প্রাসঙ্গিক, ছোটবেলায় যে পরিবারে আমরা একসাথে অনেকে মিলে আমরা যৌথভাবে আনন্দ করতাম, আনন্দে থাকতাম, অনেক অভাব ছিল, অনটন ছিল, এবং তার ভেতরেও সবাই মিলে মিশে হাসি মুখে আমরা থাকতাম, কিন্তু বর্তমানে আমি আমরা ছাড়া আত্মকেন্দ্রিকতা, একা, স্বার্থপর, এভাবেই আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি, জীবন যাপন করছি। আজকের সময় দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্যের। পরের যে মেসেজে আমরা একটু যেতে পারি, পরের মেসেজ করছেন বেহালা থেকে আরও একজন। আগে মেসেজটা পড়ি, তারপরে বলছি কে মেসেজ করেছেন। ছোট ছোট না পাওয়া থেকেই কখনো কখনো অনেক বড় ক্ষোভ জন্মায়। একজন গায়ক বছরের পর বছর রেয়াজ করেন, গান শেখেন, মঞ্চের জন্য অপেক্ষা করে থাকেন, একবার সুযোগ অন্য কারো হলো, কোনো অনুষ্ঠানে নিজের প্রত্যাশা মতো জায়গা মিলল না, কোনো পরিশ্রমের ফল তৎক্ষণাৎ পাওয়া গেল না, প্রত্যেকটা ঘটনা আলাদা করে হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু সেই ছোট ছোট না পাওয়াগুলো যখন বারবার জমতে থাকে, তখন একদিন মনে হয় আমি এতটা দিচ্ছি, তবুও আমার আমার পালাটা কবে আসবে, আমার দিনটা কবে আসবে? হয়তো ক্ষোভটা আসলে আজকের না পাওয়ার জন্য নয়, ক্ষোভটা জমে থাকা সমস্ত পুরনো অপেক্ষার। কারণ কিছু অভিমান একটি ঘটনার নয়, অনেকগুলো ছোট ছোট না পাওয়ার যোগফলই হচ্ছে সেই অভিমান। বেহালা থেকে শ্রিয়া মুখার্জি মেসেজ করেছেন। দারুণভাবে কিন্তু আমরা আমাদের যারা কলার্স রয়েছেন, যারা লিসনার্স রয়েছেন, তাদের মেসেজ কিন্তু আমরা পাচ্ছি এভাবেই। 9903-65-992 আপনার জন্য খোলা রয়েছে, ঠিক যেরকমভাবে খোলা রয়েছে টেলিফোন 2213-1341 এ। চলে আসুন চটপট টেলিফোনে এবং মেসেজে।
0: বন্ধুরা যখন আসছেন ফোনে কথা বলছেন, আমরা বারবার বলছি একটা কথা যে মনে হচ্ছে যে তারা সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছেন এবং ওই যে ছোট্ট ছোট্ট

ছোট্ট ছোট্ট অভিমান অনেকের মধ্যে থাকে না, যে বাবা মা নাচ শিখতে দেননি, এরকম অনেক মেয়ের মধ্যে একটা অভিমান থাকে, ভীষণ নাচ শিখতে ভালো লাগতো, মা নাচ শিখতে দেননি, বলেছেন বড় হয়ে নাচ শিখে কী হবে মেয়ে সন্তান। কেউ হয়তো বলছেন যে ভীষণভাবে এটা চাইতাম, যেমন একজন বলেছেন যে আমি সাইকেল চেয়েছিলাম কিন্তু পাইনি। দেখা যাক, পরের বন্ধু কেউ আছেন? নমস্কার, না কেটে গেল লাইনটা, যিনি

ফিফারতে 5.5 লক্ষ জনসংখ্যা দেশটি এবার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আন্ডারডগ চর্চিত দলগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল এবং রাতারাতি গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন কেপ ভার্দেরই 40 বছর বয়সী একজন গোলকিপার ভোজিনহা। ব্রাজিলের মতো কেপ ভার্দেও ভারতে খেলতে আসতে পারে। 3রা অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল ফুটবল দল। যুব ভারতী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে, কারণ ব্রাজিলের মতো দলকে খেলতে দেখা, হ্যাঁ, অনেক ভারতীয় ফুটবল সমর্থকের কাছেই স্বপ্ন, আর বাঙালিদের কাছে তো বটেই। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ব্রাজিলের ফুটবল দলের পেজ থেকেই একটি পোস্ট করে জানানো হয়েছে তাদের আগমন বার্তা। তার মধ্যেই শোনা গেছে যে এবার কেপ ভার্দেও আসবে ভারতে খেলতে। খুব সম্ভবত ব্রাজিল ম্যাচের আগে বা পরে হবে এই প্রীতি ম্যাচ, যদিও এই মুহূর্তে তার তারিখ বা কোথায় হবে সেটি কিছুই জানা যায়নি।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর

0: তিন বছর পর আবার ডুরান্ট কাপের ফাইনালে কলকাতা ডার্বি। নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 হারিয়ে ফাইনালে উঠে গেল মোহনবাগান রবিবার যুব ভারতীতে ইস্টবেঙ্গল তাদের সামনে। দিমিত্রি পেত্রাতোসের গোলে তিন বছর আগে মোহনবাগান ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গলকে হারিয়ে, আর এবার লাল হলুদের সামনে বদলা নেওয়ার সুযোগ। মোহনবাগান নর্থ ইস্টকেও জবাব দিল। দুবছর আগে নর্থ ইস্টের কাছে টাইব্রেকারে হেরেই শেষ হয়ে গিয়েছিল টানা দুবার ডুরান্ট জেতার স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের বিরুদ্ধেও একটি শট বাঁচিয়ে বিশাল কাইত নায়ক হয়েছিলেন। এদিন তিনি পরপর দুটি শট বাঁচালেন এবং তার হাতেই মোহনবাগান ফাইনালে। ডুরান্ডে 17 বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, একবার কম ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। টাইব্রেকারে নর্থ ইস্টের হয়ে প্রথম শট মারতে এগিয়ে আসেন নিনকোভিচ, তিনি গোল করে 1-0 এগিয়ে দেন। রাহুল ভেকে সমতা ফেরান, নর্থ ইস্টকে 2-1 এগিয়ে দেন আলাদিন। সুভাশিস বসু গোল করে 2-2 করেন, নর্থ ইস্টকে 3-2 এগিয়ে দেন এথিয়েন। লিস্টন করেন 3-3। চতুর্থ প্রয়াসে রবীন যাদবের শট বাঁদিকে ঝাঁপিয়ে বিশাল আটকে দেন। চতুর্থ শটে গোল করে মোহনবাগানকে 4-3 এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। পার্থিব গগৈয়ের শট বিশাল বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচাতেই মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে যায়।
1: এবারে যেটা বলার কথা সেটা হচ্ছে যে

ঘোরাফেরা, পর্যটন। আর এটা যদি একবার বাঙালির কাছে এই শব্দটা তোলা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু মনের মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে যায়। সামনে পুজো আসছে, ফেস্টিভ্যাল, কতদিন ছুটি, এবং সেই সময় ক্যালেন্ডারের লাল দাগ দেখে রীতিমতো বেড়াতে যাওয়ার রুট তৈরি করে ফেলা, তাই তো? এটা হচ্ছে আম বাঙালির এক এবং একমাত্র একমাত্র ইচ্ছে, মানে যেটা সবসময়ের মধ্যে মনের মধ্যে থাকে কিন্তু সময় পাওয়া যায় না, কাজকর্মে ব্যস্ত থাকে, ছেলে মেয়ে স্কুল কলেজ থাকে, যেই কারণে একটা নির্দিষ্ট সময় ছুটি পেলেই হলো কাছে দূরে বেরিয়ে পড়া। এবারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ট্যুরিজম, পর্যটনকে ঘিরে বেশ বড়সড় পরিকল্পনা করা হচ্ছে। পর্যটনের সঙ্গে ধর্মীয় স্থানগুলোকেও একটা মিশেল দেওয়ার একটা চিন্তাভাবনা করা হচ্ছে, এবং ইতিমধ্যেই নতুন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ সেই ইচ্ছে প্রকাশ করেছেন, এবং সরকারের 101 দিনের কাজের খতিয়ান প্রকাশ করে মন্ত্রী জানিয়েছেন, ধর্মীয় পর্যটন থেকে হেরিটেজ, সুন্দরবন থেকে জেলাভিত্তিক সার্কিট, বিভিন্ন ক্ষেত্রকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যে মোট 108টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট তৈরির পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে যেই সমস্ত জায়গাগুলো নেওয়া হয়েছে পর্যটন দপ্তরের তরফে, সেই জায়গাগুলোর কথা অবশ্যই আপনাদের জানাবো। সেটা হচ্ছে মহাকাল, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বরের মতো ধর্মীয় স্থানগুলোকে আরও সুসংহত পর্যটন পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত করবার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িকেও পর্যটন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন ইউরোপীয় উপনিবেশকে যুক্ত করে একটি বিশেষ পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রায় 6 কোটি টাকার মতো খরচা হবে এই ক্ষেত্রে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সুন্দরবনকেও। রাজ্যের সেকেন্ড গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে সুন্দরবনকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, হুগলি, নবদ্বীপ সহ একাধিক অঞ্চলকে কেন্দ্র করে আলাদা পর্যটন সার্কিট তৈরির কাজ চলছে। শিলিগুড়ির উপকণ্ঠে বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় 150 হেক্টর জমিতে নগর বন তৈরির পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। স্বাস্থ্য পর্যটন নিয়েও নীতি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পর্যটনকে শিল্পের মর্যাদা দিয়ে পৃথক পর্যটন ভিত্তিক শিল্পনীতি তৈরির কাজ চলছে। মন্ত্রী মনে করছেন আগামী দিনে রাজ্যের কোষাগারে আয় বৃদ্ধির ক্ষেত্রে পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অপেক্ষা করছি 9903653992। ইতিমধ্যেই আমাদের মেসেজ এসে গিয়েছে, অনেক দূর থেকে মেসেজ এসছে। ইংরেজিতে মেসেজ করেছেন নারায়ণ যাদব। নেপালের বাসিন্দা কিন্তু তিনি এই মুহূর্তে মালয়েশিয়াতে রয়েছেন, তিনি সেখান থেকেই অনুষ্ঠান শুনছেন এবং ভীষণভাবে অনুষ্ঠান যে তার ভালো লাগছে সেই কথাই জানিয়েছেন শিব নারায়ণ যাদব মালয়েশিয়া থেকে। পরের মেসেজে আমরা সরাসরি চলে যেতে পারব। আজকে কেউ ভালো অবস্থায় নেই, অনেক ইগো, অনেক মানুষের সঙ্গে মানুষের যে মনের মধ্যে একটা রাগ থাকে, অভিমান থাকে, এগুলোই জর্জরিত করে ফেলছে। আর একটু পরিষ্কার করে যদি মেসেজটা করতেন ভালো হতো। কৃষাণু বারাসাত থেকে মেসেজ করেছেন, অবশ্যই এরপরে যখন মেসেজ করবেন কৃষাণু, একটু পরিষ্কার করে নিজের মনের কথা ব্যক্ত করলে ভালো হয়, আমাদের ক্ষেত্রে পড়তেও সুবিধা হয়। পরের মেসেজ 9903653992 চলে যেতে পারি। আমি তো মনে করি চাহিদার কোনো সীমা থাকে না, দামি পোশাক, দামি ঘড়ি, একটা গাড়ি, পাকা বাড়ি, কিন্তু চাই বললেই কি পাওয়া যায়? তার জন্য যে দরকার আর্থিক সক্ষমতা, অনেক টাকা। যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, পুজোর মেলা আসলে ভাবি একটু করব ঘোরাঘুরি, হাতে গোনা খুচরো পয়সা গোটা কয়েক দিত বাবা, বলতাম আমি এই পয়সাতে কী বা কিনি, হাসি মুখে বাবা বলতো সত্যি খোকা নেই তো হাতে বেশি টাকা, কী আর করি, যা পেয়েছি তাই তাতেই খুশি। সময় বদল, অভাব যে কী তা বুঝতে দিইনি, না চাইতেই সব দিয়ে দিই, বই খাতা সব দামি দামি, দামি ব্যাগ, দামি ছাতা, হঠাৎ বলে এই যে বাবা সাইকেল ঠিক চাই যে, আমি হেসে বলি সাইকেল কেন, স্কুটিটা কিনে নিবি, তবু বলি বুঝলি রে মা তোদের।

0: এর মতো আমরা পাইনি আজ পর্যন্ত, নিজের বলতে আমার জন্য কখনোই ভাবিনি। জেনে রাখিস, দামি ঘড়ি, পাকা বাড়ি হয়তো আছে দরকারি, এসব থেকে বড় কথা মিষ্টি হেসে কথা বলা, সততা আর ন্যায়ের পথে চলাই যে জীবন, এটাই কিন্তু খুব জরুরি। এস এন মণ্ডল, বাপি, কোড়াকাটি, সন্দেশখালী থেকে অসাধারণভাবে এই যে বৈপরীত্য, সেই বৈপরীত্যটাকে তিনি তুলে ধরেছেন কথায়, ছন্দে, কবিতায়। অনেক ধন্যবাদ।
1: আমাদের অনেক বন্ধুই কিন্তু আছেন যারা ছন্দে, কবিতায় আমাদের সঙ্গে তাদের মতামত জানান, তাদের বক্তব্য রাখেন। ফোনের লাইনে কোন একজন বন্ধু আছেন, একটু কি দেখে নেওয়া যায়?
0: না, 2213 1341 এ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের লিসনার আসছেন, কিন্তু চেষ্টা করছি যদি যোগাযোগ সম্ভব হয়। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: খুব আস্তে আপনার কথা আসছে, একটু যদি জোরে কথা বলেন তাহলে আমরা।
2: আমার নাম শেখ রহিমউদ্দিন।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
2: ভাঙড় থেকে বলছি, ভাঙড় মানে পাইথন।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি।
1: বলুন বলুন।
2: আমার একটা গান রিকোয়েস্ট আছে।
0: দয়া করে একটু যদি অনুষ্ঠান শুনে তবে অনুষ্ঠানে আসেন তাহলে মনে হয় ভালো হয়। এটা তো অনুরোধের গানের আসর নয়, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠান হচ্ছে এবং প্রচুর প্রচুর লিসনার বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের এই অনুষ্ঠান শোনেন, তাই অযথা টেলিফোনে আসতেই হবে বলে, নিজের নাম বলতেই হবে বলে না এলেই ভালো হয়, কারণ অনেকে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য।
1: আজকে আমরা যে বিষয় আপনাদের কাছে রেখেছি, যে কীভাবে আমরা মানে যেটা আমাদের কাছে ছিল, আমরা যেটা যেখানে আমিটা খুব একটা গুরুত্ব পেত না, আজকের মানে সময়ে দাঁড়িয়ে সেটা কতটা প্রাসঙ্গিক। পরের বন্ধু কেউ আছেন, নমস্কার। হ্যাঁ হ্যালো,
0: নমস্কার।
3: হ্যালো,
1: শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যাঁ নমস্কার, কৃষ্ণাদি রণজয়দা।
1: নমস্কার নমস্কার।
3: অনেক ভালো লাগছে, এত আপনারা ভালো শো করেন, প্রতি বৃহস্পতিবার শুনি, খুব ভালো লাগছে শোটা। মানে আপনারা এত সুন্দর সুন্দর টপিক গুলো বলেন। আমি ইলেকট্রন কারেন্ট থেকে স্বপ্না ঘোষ বলছি।
1: হ্যাঁ স্বপ্না, বলুন বলুন।
0: অনেক ধন্যবাদ, বলুন।
3: বলছি যে দেখুন, আমার একটা আক্ষেপ, যে নিজের একটা বাড়ি যেহেতু আমি ভাড়া থাকি, তো হ্যাঁ এইটাই আমার আক্ষেপ। তবে মানে দেখি আর কি, ভাড়াটা থাকি তো খুব মানে খারাপ লাগে, প্রত্যেক মাসে মাসে একটা চিন্তা থাকে যে দিতে, ভাড়াটা দিতে হবে, তা সেটাই আমার একটা আক্ষেপ। তা চেষ্টা করছি।
0: ছোটবেলাকার কোনো আক্ষেপ দিদি?
3: ছোটবেলার আক্ষেপ, ছোটবেলার আক্ষেপ তো মানে কি বলবো, সবাই আর কি ওই পুজোতে তখন আর কি আমাদের সেই মানে আর্থিক ছিল না, সবাই নতুন জামা পড়তো। হ্যাঁ, এখন মাকে বলতাম, তা মা বলতো যে সেরকম তো এখন আমাদের নেই। হ্যাঁ, তা হতো না, কিন্তু এখন একটু বড় হয়ে, যাই হোক, আমার মানে আমার দাদা জামা কাপড় নতুন পড়াতো, সেইটা আর কি আক্ষেপ ছিল, এখন আর কোনো আক্ষেপ নেই। আমার এখন তুমি ছেলে, আমি যেটাই বলি না কেন তার আগেই আমাকে এনে দেয়,
0: এইটা
3: আমার মানে আমার দুই ছেলে আমাকে একদম খুব এ করে রেখেছে।
0: বাহ বাহ বাহ, এর থেকে আর ভালো কিছু থাকতে পারে না। আপনি সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, দারুণ থাকুন। এভাবেই কিন্তু আমাদের যারা লিসনার তারা আসছেন, তারা তাদের মনের কথা জানাচ্ছেন 2213 1341 এ, এবং সেই সঙ্গে আমাদের যে মেসেজ রয়েছে 9903 6599 2 তে।

0: ঘড়িতে 11:23 37 সেকেন্ড বেজে গিয়েছে, আর কিছু সময় রয়েছে আমাদের হাতে, আর 50 মিনিটের মতো সময় আমরা থাকবো। যেটা বলার কথা, তোমরা এখনও পর্যন্ত যারা মেসেজ করোনি 9903 6599 2 বা যারা এখনও পর্যন্ত টেলিফোনে আসোনি, তারা খুব দেরি না করে চটপট তোমরা চলে আসতে পারো। অবশ্যই সুচিন্তিতভাবে যেটা ভাববে, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই মেসেজে আসবে এবং টেলিফোনে আসবে। কারণ একটা কথা আমরা সবসময় বলি যে যেহেতু প্রচুর প্রচুর মানুষ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত থাকেন, সংবাদ সফরের সঙ্গে যুক্ত থাকেন, তাই অবাঞ্ছিতভাবে কেউ ফোনে বা মেসেজে তোমরা আসবে না, এটুকু এক্সপেকটেশন আমরা সবসময় তোমাদের কাছে রাখি, যাতে আমাদের যারা কিছু লিসনার রয়েছেন যারা শুধুই শোনেন, সেই ক্ষেত্রে তাদের যাতে কোনো রকমভাবে বিচ্যুতি না হয় সেটা আমরা তোমরা সবাই মিলে আমরা সেটা লক্ষ্য রাখবো। ঘড়িতে সময় এগোচ্ছে, আমরাও এগোচ্ছি একটু একটু করে 12:00 দিকে।
1: আমাদের সঙ্গে ফোনের লাইনে কোনো বন্ধু আছেন, একটু দেখে নেব।
2: আমার বয়স কত? 95 বছর।
1: বেশ,
2: আমার খুব ফাট ছিল, নাচছে তার।
1: আচ্ছা আচ্ছা,
2: শিখতে দেয়নি আমার মা, অনেক দিনের তো সেই জন্য আমি এত খুশি হয়েছি আজকে ফোন ধরে, আমি বলতে পারবো না।
1: আপনি যেমন খুশি হয়েছেন আমরাও কিন্তু ঠিক ততটাই খুশি হয়েছি
0: যে আপনার মতো প্রবীণ লিসনার পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে।
1: এই তো পেয়ে গেলেন, নাচ শেখার একটা ইচ্ছে ছিল কিন্তু কেন হয়ে ওঠেনি, বাড়ি থেকে দেয়নি করতে?
2: না, মা দেয়নি করতে, আমার খুব শখ ছিল।
1: আচ্ছা,
2: কিন্তু আমার মেয়েকে আমার নাতিকে আমি শিখছি।
1: আরে বাস, এই তো আপনার শখ পূরণ হয়ে গেছে।
0: আমাদের খুব ভালো লাগছে, আপনি থাকুন আমাদের সঙ্গে, জেগে থাকুন 12:00 পর্যন্ত, ঠিক আছে? ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। সারা রাত জেগে থাকবেন না, তাহলে শরীর খারাপ করবে, সেটা আমরা কখনোই বলবো না। কিছুটা সময় জেগে থাকুন।
2: আমার যন্ত্রণা হয়, কি করব, আমি ওই রেডিও নিয়ে পড়ে থাকি আর একা।
0: অনুষ্ঠানের প্রাপ্তি এটাই। আমাদের কেউ হয়তো মালয়েশিয়া থেকে ফোন করছেন, মেসেজ করছেন, আমাদের প্রবীণা শ্রোতা বন্ধু লিসনার তিনি আমাদের সঙ্গে রয়েছেন, শুনছেন এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। এটাই বোধহয় আমাদের এই যে পরিবার, আমাদের যে সংবাদ সফরের পরিবারের একটা সার্থকতা বলা যেতে পারে।
1: একদম, ফোনের লাইনে তিনি চেষ্টা করছেন এবং ফোনের লাইনে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটাই বোধহয় রণজয় কৃষ্ণের সংবাদ সফরের একটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা একটা কোনো বিষয় দিই, সেই বিষয়ে কোনো একটা জায়গায় বোধহয় আপনাদেরকে একটুখানি নাড়িয়ে দিতে পারি, যেখান থেকে আপনারা নাচ শিখতে পারিনি বা ইচ্ছে ছিল, সাইকেল দেয়নি, কিংবা এরকম এরকম যে ইচ্ছেগুলো, ক্ষোভগুলো, অভিমান বলবো, অভিমানগুলো উঠে আসে সংবাদ সফরে।
0: নমস্কার দাদা ভাই ও দিদি ভাই, ছোটবেলায় যখন স্কুলে যাওয়া শুরু, প্লাস্টিক কাগজের ব্যাগ, তারপর খুব কষ্ট করে কাপড়ের সাইড ব্যাগ বাবা কিনে দিল, কোনো রকমে দিতে পারে, তখন বন্ধুদের প্রায়শই ফ্যাশন রঙিন ব্যাগ নিয়ে আগমন হয়েছে। তখন বাবার কষ্টের কথা মাথায় রেখে তাই এই নিয়ে কখনো কোনো রকমভাবে আবদার ও আক্ষেপ করিনি বাবার কাছে।

0: তারপর বড় হয়ে ওঠা, মায়ের কাছে শিক্ষা, কোনোদিন নিজের জন্য নয় সকলের জন্য সেই মনোবৃত্তি নিয়ে আজও পথ চলা। জীবনে আমার বলে কিছু নয়, সব কিছু আমাদের। একান্নবর্তী পরিবারে বাস, কিন্তু অনুভব করছি বা দেখেছি অনেকেই তারা শুধু আমারই ভাবে, কিন্তু এই নিয়ে আমার মনে কোনো দিনও কোনো রকম দ্বিধা আসেনি, দ্বিধা জাগেনি। শুধু ভাবি, যেরকম মনের মানুষ হয়, শুধু বাবা মার আদেশ পালন করার চেষ্টা করি মাত্র। তবে বাবা হয়েছি, সেই দিনের কষ্টের কথা আজও নাড়া দেয়। নবকুমার দাস পাঁচলা থেকে তিনি তার মনের কথা জানিয়েছেন দারুণভাবে। ভালো লাগলো আপনার মেসেজ।
1: ফোনের লাইনেও আমাদের বন্ধু এসেছেন, একটু কথা বলি তার সাথে। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
1: সমীর বাবু বলুন।
2: হ্যাঁ, আমি এইমাত্র মানে রেডিওটা খুললাম, মানে প্রোগ্রামটা প্রথম থেকে শুনতে পাইনি, তো বিষয়টা আমি জানতে পেরেছি।
0: বলুন।
2: সেটা হচ্ছে, দেখুন আমার আক্ষেপের কথা যদি আমি বলি, ছোটবেলার থেকে আজকের দিন পর্যন্ত আমার অনেক বিষয়ে আক্ষেপ রয়েছে। কারণ আমি শিশু বয়সে তো আমি গর্ভধারী মাকে হারিয়েছি, আর শিশু বয়স থেকে আমি অনাথ হয়েছি, সৎ মায়ের দ্বারা আমি আজকের দিন পর্যন্ত লাঞ্ছিত। আমি কিন্তু আপন করতে চেয়েছিলাম সকলকে, মা বোন অন্যান্য যারা রয়েছে আমার এই পক্ষের, আমি প্রথম পক্ষের একাই, তাদেরকে আমি আপন করতে চেয়েছিলাম। এবং আপন করে নেবার জন্য আমার যা যা দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু আমি পালন করেছি। দুটো বোনের বিয়ে শাদি দেওয়া, সংসার করানো, আমার ভাগ্নি আজকে আমেরিকায় চাকরি করে, সবকিছু আমার হাতের উপর দিয়েই তৈরি হয়েছে। কিন্তু তারা আমাকে সংসার ধর্ম করতে দিল না, একটা বড় ইচ্ছে ছিল, সকলকে নিয়ে মিলেমিশে থাকবো, বাড়ি ঘর সমস্ত কিছু করে দিলাম তাদেরকে, কিন্তু আমি পারলাম না। আমার বাবা অসুস্থ ছিল, হরিণঘাটা ডেয়ারি ফার্মে চাকরি করতো, বাবাকে সুস্থ করেছি, কিন্তু বাবার একটা ইচ্ছে ছিল আমি সংসার ধর্ম করবো, তারা আমাকে করতে দেয়নি।
0: সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হয়। একদিন পৃথিবী শান্ত তো হবেই, ঝড় কোনো না কোনো সময় থেমে যাবেই, শুধু এটুকু মাথায় রাখবেন।

হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: সত্যি এত সুন্দরভাবে আমরা আমাদের লিসনারদের মেসেজ পাচ্ছি, তাদের যে কমিউনিকেশন আমরা পাচ্ছি, আমাদের ঘড়ির কাঁটা এত দ্রুত চলছে, সত্যি মানে এটা একটা ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। মানে আমরা আমরা চাই না যে আরও বেশি সময় চাই, আসলে এত রেসপন্স যখন একটা অনুষ্ঠানে এসে পৌঁছয় ফোনে এবং মেসেজে, তখন সত্যি একটা খুব ক্রাইসিস তৈরি হয়। আমি সরাসরি চলে যাই, বরঞ্চ মেসেজে চলে যাই। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, আমরা অনেক বোন হওয়ার জন্য বাবার কাছে কিছু আবদার করতে পারিনি, তাই কোনো কিছু শিখতে পারিনি। আর ছেলেকে গান শেখাচ্ছি, তিতু জানা চামড়াইল থেকে মেসেজ করেছেন। বেশ ঠিক আছে, পরের মেসেজে সরাসরি, প্রিয় সংবাদ সফর সর্বাগ্রে কুশল কামনা করি। সংবাদ সফরে আপনাদের এবং প্রিয় শ্রোতা বন্ধুদের নানান মতামত মণিমুক্তর মতন ঝরে পড়ে, সেই মণিমুক্ত সঞ্চয় করে নিজের জ্ঞান ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করি। সংবাদ সফর শুনলে অনেক অনেক অজানা তথ্য জানা হয়ে যায়। যাই হোক, ছোট্টবেলার একটা আক্ষেপের কথা মনে পড়ে গেল, খুব বড় কষ্ট পাই। পুজোর সময় দেখতাম আমার সমবয়সীদের তাদের কত নতুন পোশাক বাড়িতে আসতো, আর আমাদের একটা পোশাক জোগাড় করতে বাবা মায়ের মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে তারা কিনে দিতেন, সেটাই আমাদের কাছে অনেক আনন্দের ছিল। আক্ষেপ এই জন্যই সমাজ ব্যবস্থাটা বড় বিচিত্র, বড়ই বৈষম্যের আক্ষেপ এই এই বৈষম্য কতদিন চলতে থাকবে। মাধাই দাস, পহরু, ঘোষপাড়া। মাধাইবাবু, দেখুন যে সমাজে সর্বস্তরের মানুষ থাকবেন, তাদের সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো থাকবে, কিন্তু এই জায়গা থেকে যে যা সাধ্যমতো যখন মা বাবা বা গুরুজনদাররা যখন কোনো কিছু কিনে দিচ্ছেন, সেটাই তো সব কিছু হওয়া উচিত, এবং হাসি মুখে সেটা মেনে নিলেই বোধ হয় আর কোনো রকম আক্ষেপ, কোনো রকম কষ্ট কোনো দিনের জন্যই থাকবে না।
1: আসলে এরকম আপনি মাধাইবাবুকে একটা কথা বলি, যে এরকম কি কখনো দেখেছেন যে আপনার বাবা, যিনি হয়তো আপনি হয়তো জামা, অনেকে বন্ধুরা অনেক জামা পেয়েছে আপনি পাননি, যে আক্ষেপটা করছেন, হয়তো বাবা নিজের শখটা সরিয়ে রেখে বলছেন পরে নেব, কিংবা হয়তো মা দোকানে দাঁড়িয়ে পছন্দের শাড়িটা নামিয়ে রেখে বলছেন এখন লাগবে না। এই যে মানে পরে নেব বা এখন লাগবে না, এই দুটো বাক্য শুনে শুনেই বোধহয় আমরা বড় হয়েছি, সেগুলোই আমাদের কাছে বড় শিক্ষক হয়ে উঠেছে। কারণ অনেক সময় কিন্তু অনেক শিক্ষা বইয়ের পাতায় লেখা থাকে না, আমাদের রোজকার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা একটু একটু করে সেগুলো শিখতে থাকি, এবং সেই শেখার মধ্যে কিন্তু কোথাও বোধহয় মনে হয় যে আমরা মানে বুঝতে শিখি যে না, চাইলেই সব পাওয়া যাবে না, বা হয়তো আমাদের মধ্যবিত্তের সব ইচ্ছে পূরণ হয় না, সব স্বপ্নেরও সময় হয় না, সেজন্য না পাওয়া যেটা সেটাকে মেনে নিয়ে সেটাকেই একদম শিরোধার্য করে এগিয়ে গেছি, বড় হয়েছি, এবং সেই না পাওয়াগুলো আজকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, কখনো নাতি নাতনিদের মধ্যে আমরা পূরণ করার চেষ্টা করি।
0: আমরা পেয়ে গিয়েছি আমাদের পরের লিসনারকে টেলিফোনে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: শুনতে পাচ্ছি, বলুন।
2: মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
1: ও মৌলি, হ্যাঁ বলো বলো।
2: হ্যাঁ, আমি প্রথম থেকে শুনছি।

0: ভালো লাগছে আজকের অনুষ্ঠান,
1: অনেক ধন্যবাদ।
0: আর সব থেকে বড় কথা কি মানে তোমরা দুজনে এলেই সবচেয়ে জমে, আমাদের অন্তত।
2: হ্যাঁ
0: হ্যাঁ, ও অন্য কেউ এলে না কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে আমার।
1: ঠিক আছে মৌলি, আজকে আমরা যারা ভেবেছি আর কি, এবং সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে যে ঘড়িতে খুব বেশি সময় নেই, আমরা সময়ের সঙ্গে যুদ্ধ করছি বলতে পারো। হ্যাঁ মানে একটু একটু জানতে চাইছি সেই টাচটা তোমার কাছ থেকে চাইছি।
0: দেখো আমি বলছি যে আমাদের না একটা ফ্যামিলি খুব বড়, মানে আমার বাবার বাবার পাঁচ ভাই ছিল। হ্যাঁ তো অনেক জাত, আমার ভাই আমার বাবা সবার ছোট
1: বেশ।
0: তো এবারে তোমার অনেক জাত, তো দাদা দিদিরা সব দেখি যাচ্ছা, জেঠিমা জেঠামশাই বলতাম বলতাম, এখন কেউ আছে কেউ নেই বাদ দাও। তো এবারে তোমার আমার আমারও দিদি আছে, নিজের দাদা আছে, তো একটা ছোট আমার পরে একটা ছোট ভাই ছিল, ঠিক আছে মানে আছে। হ্যাঁ তো তখন তো আমি অনেক ছোট, আমার ছোট ভাই যখন হয়েছে, তো আমার ভাইকে আমি এত ভালোবাসি এখনো পর্যন্ত। আমার বাবা যা জিনিস আনত আমার ভাইকে আমি দিতে বলতাম, ঠিক আছে। এবার আমি আমাকে একদিন আমার বাবা প্রশ্ন করতো, মাও করছে যে তুই তো কখনো কোনো জিনিসটা নিস না চাস না। তখন আমি বলেছিলাম যে আমার ভাইকে যে দাও, আমার ভাই আমার সবচেয়ে বড় পাওয়া, এর থেকে আমার কিছু বেশি আর চাই না। তো এখনো পর্যন্ত আমার ভাই আমার প্রাণ, আর আমার ভাইও আমাকে ভীষণ ভালোবাসে।
1: এটাই মৌলি, চিরন্তন হয়ে থাকুক দিদি ভাইয়ের যে সম্পর্ক, অটুট সম্পর্ক, অটুট বন্ধন, এটা চিরদিন চির সময়ের জন্য এভাবেই থাকুক মৌলির কথা মতো। আরো ভাই বোনদের মধ্যে এভাবেই দৃঢ়তা থাকুক সম্পর্কে।
2: আসলে মৌলি একটা কথা বলি, অনেক সময় কিন্তু এটা হয় এই যে তোমার মতো এমন অনেক মানুষ আছেন কিন্তু সংসারে যারা সবচেয়ে বেশি বোধহয় নিজের জীবনকে থাক বলেছে আর অন্যের জীবনকে হোক বলেছে, কি তাই তো? অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হয় এবং তাতেই বোধ হয় একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়, কি বলো? পরের বন্ধু কেউ আছেন?
1: অবশ্যই আমাদের 9903653992 সমানে আসছে মেসেজ। আমিও চেষ্টা করছি মানে যুদ্ধকালীন তৎপরতায় ঘড়ির সঙ্গে যুদ্ধ করে, সময়ের সঙ্গে যুদ্ধ করে মেসেজে। প্রথমেই বলি আমির আমিত্য ও আমরা, আগে বেশিরভাগ বাড়িতে দেখা যেত জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা ছিল হাতে গোনা, আর এখন ঠিক তার উল্টো ছবি। আমার ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি যে খাবার হোক, যে কোনো খাবার হোক, তার যাই দাম হোক না কেন, সকলে মিলে মিলেমিশে ভাগ করে খেতে হয়। আর শুনেছি দশে মিলে কড়ি কাজ, হাড়ি জিতি নাহিলাজ। চাহিদা ছিল কম, সেই জন্য না পাওয়ার বেদনাও ছিল কম। চাহিদা বাড়লে সমস্যা বাড়বে বই কমবে না, মনের মধ্যে লোভ হিংসা যেন তেনভাবে একটা জিনিস পেতে হবে, পেতেই হবে, সেই জিনিস যতই মূল্য হোক না কেন, সেটা আমার চাই চাই আর চাই। মনের মধ্যে লোভ হিংসা যেন তেনভাবে একটা জিনিস পাওয়ার সেই জায়গাটাকে, আমাদের নিজের মনের যে জায়গাটা সেটাকে আরও যেন বিষিয়ে তোলে, আমাদের শান্তির ঠিকানাটাকে পাল্টে দেয়। আগেকার দিনের পরিবারের যারা গুরুজন অভিভাবক অভিভাবকরা ছিলেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং পরিবারের মধ্যে আমির চাইতে আমরাকে বেশি প্রাধান্য দিয়ে পরিবারের সব সদস্যদের এক সূত্রে বেঁধে রাখার আপ্রাণ চেষ্টা করে যেতেন। আমির মধ্যে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, কোনো কিছুর সঙ্গে পরিস্থিতির সঙ্গে মেনে ও মানিয়ে নেয়ার ক্ষমতার অভাব দেখা যেতেই পারে। আর আছে দুঃসময়ে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, এসবই আমরার মধ্যে। কিন্তু এই যে খারাপ দিকগুলো কখনোই দেখা যায় না, ফুটে ওঠে না। বসুনগর মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা মেসেজ করেছেন।
2: আসলে আমরা ছোট্টবেলা থেকে ওই যে কথাগুলো শিখেছি না যে সব সুখগুলো নিজের জন্য জমিয়ে রাখতে নেই, কিছু সুখ ভাগ করে দিলে তার আসল মূল্য বোঝা যায়। ওই যে আমি থেকে আমরা, এই এই যে কথাগুলোতে যখন আমরা আই থেকে উইতে গিয়ে পৌঁছই না, তখন একটা আলাদা আনন্দ, একটা আলাদা বনের মধ্যে একটা অন্যরকম একটা মানে অনুভূতি জাগে বলা যেতেই পারে।
1: পরের মেসেজে চলে যাই, ছোট্ট মেসেজ যে লিখছেন অভিষেক, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দী থেকে বলছেন, কেমন আছো দাদা দিদি? আমরা তো খুব ভালো রয়েছি, তোমাদের শো শুনছি, খুব খুব ভালো লাগছে, আমরা সবাই মিলে শুয়ে শুয়ে তোমাদের অনুষ্ঠান শুনছি, সবার কথা

0: শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অনুষ্ঠান করবার জন্য। অভিষেক ঘোষ অনুষ্ঠানের ভালো লাগা জানিয়ে মেসেজ করেছেন।
1: ফোনের লাইনে বন্ধু আছেন না, কেটে গেল। আচ্ছা একটা কথা, আমাদের পরপর মেসেজগুলো আমরা পড়ছি, যতটা সম্ভব পড়ে নেওয়া যায়, কারণ মনে হয় অনেক সময় যে অনেক বন্ধুরা হয়তো শেষ মুহূর্তে এসে মেসেজ করেন, কিন্তু আমরা হয়তো অনেক সময় অপারগ থাকি যে আমাদের সময়ের বাঁধনে আমরা বাধা, তবু আমরা চেষ্টা করি কিন্তু যতটা সম্ভব পড়ে দেওয়া যায় আর কি, যতগুলো মেসেজ।
0: একদম, মানে বুলেট ট্রেনের গতিতে আমরা চলছি। ছেলেবেলায় অনেক স্মৃতি ভাসছে অন্তরের দর্পণে, পাঁচ ভাই বোন গাঁথা ছিলাম একই সুতোর বন্ধনে, নানা স্বাদের খাবার নিয়ে এক মজার বনিবনা, সমান ভাগে ভাগ হতো, এটাই তো ছিল আমাদের, খেতাম পাঁচজনা। মাঝে মধ্যে এটা ওটার কেনার হলে বায়না, বাবা বুঝিয়ে দিলে পরে দুঃখ কিছুতেই থাকতো না, লাট্টু ঘুড়ি রঙিন চরকা পেলেই হতাম মহা খুশি, সবাই মিলে একে একে বাজাতাম একই বাঁশি। কাকা জ্যাঠা কাকি জেঠি দাদু ঠাকুমা পাশাপাশি সবাই মিলে পরস্পরে চলতো ভালোবাসাবাসি। বড় হয়ে বুঝেছি পরিবারতন্ত্রের মজা, আমি নয় আমরা সবাই একত্রেই চলার পথ ছিল সোজা, আর যেন উল্টো পথে চলছে জীবনের নৌকা, ধন দৌলত খড় বাড়ি আমার আমার শুধুই একা, পাহাড় সমান চাহিদাগুলি বাড়ছে আর বাড়ছে, তা পূরণে অভিভাবক চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা নয় এখন শুধুই আমি থাকব সবার উপরে, যাদের ক্ষতি হচ্ছে তাতে দরকার কি তার খবরে। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন।
1: একটা ফোন এসছে, একটু নিয়ে নেওয়া যাক, কে রয়েছেন ফোনের লাইনে? না এটা কেটে গেল। ঘোড়া দেখলেই খোঁড়া, এরকম একটা কথা কিন্তু আমরা এই প্রবচনটা শুনেছি। কৃত্রিম মেধার কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে মানুষের কি সেই দশাই হচ্ছে? সম্প্রতি একটি সমীক্ষায় এইরকমই একটি চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ্যে আসার পর দুনিয়া জুড়ে সরগোল পড়ে গেছে, এবং তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী থেকে প্রযুক্তিবিদরা। চলতি বছরেই মানুষের এআই নির্ভরতা নিয়ে সমীক্ষা চলে পোল্যান্ডে, এবং এজন্য বেছে নেওয়া হয় বেশ কয়েকজন চিকিৎসককে। তাদের কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে কোলোনোস্কোপির ছবি বিশ্লেষণ করতে বলে সমীক্ষক দল। এতে অভ্যস্ত হয়ে গেলে এআই ছাড়া একই কাজ দেওয়া হয় তাদের। এই পরীক্ষাতেই সেই বিস্ফোরক রিপোর্ট উঠে আসে। সমীক্ষকদের দাবি, কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার না করে কোলোনোস্কোপির ছবি বিশ্লেষণ করতে পারছিলেন 28.4% চিকিৎসক। এই এআইতে যখন তারা অভ্যস্ত হয়ে গেলেন, তারপর সেই সংখ্যাটা হ্রাস পেয়ে নেমে আসে 24.8%। ফলে মানুষ যে ধীরে ধীরে অত্যধিক কৃত্রিম মেধা নির্ভর হয়ে পড়ছে তা বলাই বাহুল্য। এরকম একটা পরিস্থিতিতে সচেতনভাবে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহারে ভারত জোর দিচ্ছে। সেই লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুব এআই ফর অল নামের একটি পোর্টাল কেন্দ্র চালু করেছে। সেখানে নিখরচায় কৃত্রিম মেধার প্রয়োগ কীভাবে এবং কোথায় করা উচিত তা শেখার সুযোগ পাচ্ছে এদেশের তরুণ প্রজন্ম। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পোর্টালে পড়ুয়াদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের সুবিধা, তবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই প্রশিক্ষণটি চালু রয়েছে এমনটা নয়। দেশের যে কোনো নাগরিক সংশ্লিষ্ট পোর্টালে ঢুকে এআই এর উচিত অনুচিত এই বিষয়টি শিখে নিতে পারবেন, কারণ আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি এবং ভবিষ্যৎ এখন বলাই যায় অনেকখানি এআই নির্ভর।
0: দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে আমরা 12টার দিকে এগোচ্ছি, আর আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, যেভাবে আপনাদের রেসপন্স পেলাম সত্যি অভূতপূর্ব। আমরা অনেক নতুন বন্ধু পেয়েছি, প্রবীণ বন্ধু পেয়েছি, বিদেশ থেকেও আমাদের এই অনুষ্ঠানে রেসপন্স করেছেন, আমাদের ভালো লাগছে। এভাবেই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন, প্রত্যেকটা অনুষ্ঠানে পাশে থাকবেন। একদম শেষ মুহূর্তে একটু জানিয়ে দিই যে আজকে কাদের কথায় এবং লেখায় টেলিফোনে এবং মেসেজে আমাদের আজকের সংবাদ সফর সমৃদ্ধ হয়েছে। প্রথমেই যারা ফোনে এসেছেন, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, সম্রাট হালদার গোবরডাঙ্গা থেকে, সুবীর ঘোষ পরিষা শখের বাজার থেকে, প্রবীর কুমার মণ্ডল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে, স্বপ্না ঘোষ কালিন্দি লেকটাউন থেকে, মীরা দাস মল্লিকপুর থেকে, সমীর দাস হরিণঘাটা বরজাগুলি থেকে এবং মৌলি ফোন করেছিলেন।

0: আছেন তিতু জানা চামড়াইল থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, অভিষেক ঘোষ কালিন্দী লেকটাউন থেকে এবং শ্যামসুন্দর দাস নারকেল বাগান গড়িয়া থেকে মেসেজ করেছেন।
1: ছোটবেলা থেকে অনেক ইচ্ছে হয়তো অপূর্ণ থাকে, কিন্তু সেই ইচ্ছেগুলোকে মনের মধ্যে রেখেই আমরা এগিয়ে চলি, আমরা বড় হই। আজও হয়তো না তেমন খুব বেশি কিছু চাই না, শুধু চাই আমাদের প্রিয় মানুষগুলো ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক।
0: সকলে ভালো থাকুন, আর ভালো থাকার ইচ্ছেটুকু নিয়েই কৃষ্ণা রণজয় আজকের মতো বিদায়।
1: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 107 FM রেইনবোর অনুষ্ঠান শুনছেন, স্টুডিওর ঘড়িতে 12:01। দিন বদল আর অনুষ্ঠানের বদল, এখন শুনতে কি চাও। আপনি যা শুনতে চান, অর্থাৎ যে গান শুনতে চান, তার জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের ফোন নম্বর 9903659992। আরেকবার বলে দিই, 9903659992। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ অথবা SMS করে শুনতে চাইতে পারেন আপনার পছন্দের গান, আর সেই গান আমি শোনাব আপনাদের রাতের সঙ্গে, শোনাব 107 FM রেইনবোতে। তাহলে আর দেরি কেন, আজকের অনুষ্ঠান শুরু করব এই গানটা দিয়ে, আর তারপর ফিরছি আপনার পছন্দের গান নিয়ে।

আজও অর্থাঙ্গিনী থেকে শুনতে চেয়েছেন তুমি মনে হয় চলেই যাবে। তন্ময় ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

কত কিছু মেনে নিতে হয় না, আপনাকে কিচ্ছু মানতে হচ্ছে না, আপনাকে শুধু জানতে হচ্ছে আজকের আমাদের শুনতে কি চাও এর ফোন নম্বর 9903659992-তে। আপনার পছন্দের গান শোনাতে রাতের সঙ্গী আপনার এই প্রান্তে রয়েছি, আর আপনি শুনতে চেয়েছেন মানে আপনি শুভদীপ বেরা, শুভদীপ বেরা শুনতে শোনাতে চেয়েছেন বাগনান হাওড়া থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

107 FM রেইনবো শুনতে কি চাওতে আপনারা রয়েছেন। আর এই মুহূর্তে যাদের রিকোয়েস্ট আমার হাতে রয়েছে, অদিতা সোনারপুর থেকে শুনতে চেয়েছেন অরিজিৎ সিং এর কণ্ঠে এ দিল হ্যায় মুশকিল থেকে টাইটেল ট্র্যাক। আর আর সুমি হাওড়া থেকে শুনতে চেয়েছেন 10টা কষ্টের গান, মানে 10টা কষ্ট সুমিকে ভীষণ কষ্ট দিচ্ছে, সেজন্য সুমি 10টা কষ্টের গান শুনতে চেয়েছেন। আমি সুমির জন্য একটা গান বেছে নিলাম, তার সঙ্গে রয়েছে অদিতার রিকোয়েস্ট সোনারপুর থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং তারপর সুমির জন্য আমার তরফ থেকে পরপর দুটো গান শুনতে কি চাওতে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাওতে আমাদের রিকোয়েস্ট এসেছে সুব্রত মণ্ডলের কাছ থেকে। সুব্রত মণ্ডল রিকোয়েস্ট করেছেন জুহু গাঙ্গুলি মার্ক সান্তা ক্রুজ ওয়েস্ট মুম্বাই থেকে। শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে রিমে ঝিমে গিরে সাওয়ান। কেন, মুম্বাইতে কি এখন বৃষ্টি চলছে? চলতেই পারে, আর সেই

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: 107 এ আপনার শুনতে কি চাও অনুষ্ঠানে শুনতে চেয়েছেন কতরা কতরা অ্যালোন ছবি থেকে অনুষ্কা ঘোষ, বালিগঞ্জ থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

অ্যালোন ছবি থেকে কতরা কতরা শুনলেন অনুষ্কা ঘোষ বালিগঞ্জের অনুরোধে। আর এবারে যে গানটা শোনাবো তার জন্য রিকোয়েস্ট করেছেন প্রবীর কলকাতা 67 থেকে, জিয়া জালে যা জালে দিলসে থেকে।

সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আর এই মুহূর্তে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন দেবজিৎ দাস পাঁচলা থেকে, শুনতে চেয়েছেন মিস্টার নটওয়ারলাল ছবি থেকে পরদেশিয়া।

সময় একেবারে শেষ, শেষ গানটা শোনাবো, শুনতে কি চাবেন, শেষ গানটা শোনাবো শ্রেয়া ঘোষালের কণ্ঠে সোনা সোনা লম্হা লম্হা, যেটা শুনতে চেয়েছেন অমৃতা টালিগঞ্জ থেকে। আর এই গানটার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ সুররঞ্জনীতে। শুনতে থাকুন 107 FM রেনবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবোর অনুষ্ঠান শুনছেন, স্টুডিওর ঘড়িতে রাত্রি একটা বেজে 10 সেকেন্ড। এখনকার অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে শুনবেন জয়নুল আবেদিনের কণ্ঠে খেয়াল বেহাগ রাগে।

শুনছেন সুররঞ্জনী, শুনলেন জয়নাল আবেদিনের কণ্ঠে বেহাগ রাগে খেয়াল। এখন শুনবেন সরোদ, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, কামোদ রাগে সরোদ, অনির্বাণ দাশগুপ্তের সরোদের।

শুনলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে এতক্ষণ শুনলেন অনির্বাণ দাশগুপ্তের স্বরদে রাগ কামোদ।

0: FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM Rainbow অনুষ্ঠান শুনছেন এখন আপকে লিয়ে, আপকে লিয়েতে আজকের অনুষ্ঠান শুরু করব এই গানটি দিয়ে।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন গানে বাজুক মনের রেডিও শুনছো 107

প্রথমে পরদেশ, তারপর আনপড় ছবি থেকে পরপর দুটো গান শুনলেন। আর এবারে গানটি শোনাবে কিশোর কুমারের কণ্ঠে মুকদ্দর কা সিকন্দর ছবি থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মুকদ্দর কা সিকান্দার আর তারপর সদমা ছবিটিকে পরপর শুনলেন দুটি গান, আর এবারে শুনবেন কার গান? এবারে শোনাবো প্রেম গীত ছবি থেকে এই গানটি।

শানের কণ্ঠে তনহা দিল শুনলেন। এবারে শোনাবো পরপর দুটো গান, হম দিল দে চুকে সনম আর লম্হা ছবি থেকে, লম্হে ছবি থেকে পরপর দুটো গান। শুনতে শোনাতে 107 FM রেনবোতে, শুনতে থাকুন আপকে লিয়ে।

শুনছিলেন আপকে লিয়ে, সঙ্গে ছিলেন মল্লিকা মজুমদার। চলে এসেছি আপকে লিয়ে দ্বিতীয় পর্বে। আমি ইন্দ্রাণী ভট্টাচার্য আপনাদের কাছে শোনাব হিন্দি ছবির আরও বেশ কিছু গান। প্রথম গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1978 ছবি টুটে খিলনে, এই ছবির গান। লিরিসিস্ট কাইফি আজমি, কম্পোজার বাপ্পি লাহিড়ী। এই গান দিয়ে শুরু হল আমাদের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের গান শোনা। পরের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1995-এর ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার যতীন ললিত। শুনছেন আপকে লিয়ে এবারের গানে এস পি বালাসুব্রমণিয়াম।

দুনিয়া দিলওয়ালো কি, এই ছবির গান শুনছিলাম এস পি ওয়ালা সুব্রমণিয়মের গলায়। লিরিসিস্ট পি কে মিশ্রা, কম্পোজার এ আর রহমান। আপকে লিয়ে তে বরিষ্ঠ শিল্পী সাধনা সরগম।

0: শুনছিলাম 1993 ছবি কিং আঙ্কেল। এই ছবির গান গাইছিলেন সাধনা সাগম। ইন্দিবের লিরিক্স, লিরিসিস্ট কম্পোজার রাজেশ রোশন। সাধনা সাগমের পর এবারের গানে কুমার শানু।
1: ये आंखें, ये चेहरा, ये नूर, इंसान हो या परी हो तुम, कितनी फुर्सत से बनाया होगा तुम्हें बनाने वाले ने।

শুনছিলাম এ মেরে হামসফর। 1988 ছবি কামত সে কামাত তক এই ছবির গান। গাইছিলেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। লিরিসিস্ট মজরুর সুলতানপুরি, কম্পোজার আনন্দ মিলিন্দ। এবারের গানে সনু নিগম এবং সহশিল্পীরা।

0: শুনছিলাম 2000 সালের ছবি হর দিল জো প্যার করেগা। গাইছিলেন সোনু নিগম এবং সহশিল্পীরা, লিরিসিস্ট সমীর, কম্পোজার অনু মালিক। 3:44 হয়ে 39 সেকেন্ড। এবারের গান আপকে লিয়েতে অজয় দেবগন এবং পূর্ণিমা ওদের গলায়।
1: राख के ढेर में चलते हुए शोलों को हाथ मत लगा, चल जाएगी।
2: नाम मेरा शबनम है, पर आग तो मैं भी हूं शाखा।
3: दिल जले, दिल जले, और लाले, यहां तो सभी दिल जले हैं।

0: एक पल में जो आकर गुजर जाता है, ये हवा का वो झोंका है और कुछ नहीं। प्यार कहती है ये सारी दुनिया जिसे, एक रंगीन धोखा है और कुछ नहीं।
1: শুনছিলাম 1997 ছবি দিল জলে। এই ছবির গান গাইছিলেন অজয় দেবগন এবং পূর্ণিমা, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার অনু মালিক। ঘড়ি যা বলছে আজকের শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। চলুন গানটা আগে শোনা যাক। কবিতা কৃষ্ণমূর্তি এবারের শিল্পী।

শুনছিলাম এতক্ষণ 1992 এর ছবি দিল স্না হ্যায়। এই ছবির গান গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট মজরু সুলতানপুরি, কম্পোজার আনন্দ মিলিন্দ। আর এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে এখন 3:59 হয়ে 37:38 করে সেকেন্ড এগোচ্ছে। আর কয়েক মুহূর্ত, এরপরে শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন সুধীর গড়াই। এখন শুনবেন সেতার, শিল্পী নবরুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবাড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী নবরণ চৌধুরী। শিল্পীর সাথে তবলা সঙ্গতি ছিলেন অসিত জানা। শুনছেন প্রভাতি, আর কিছু সেকেন্ড তারপরে শুরু হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 21 আগস্ট শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী

সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর বলেছিলাম আজ কেন এই আগস্ট মাস জুড়ে কয়েকজন বিপ্লবীর গল্প শোনাব। গত 15ই আগস্ট কয়েকজনের ছোট্ট ছোট্ট এক একটা ঘটনা শুনিয়েছিলাম আপনাদের। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা ঘটনা তো একজন বিপ্লবী বা একজন দেশপ্রেমিকের জীবনের পুরো গল্প বা পুরো কাহিনী হতে পারে না, অসংখ্য ছোট ছোট ঘটনা। এবং সেই ঘটনাগুলোই আমরা বিভিন্ন সময় জানার চেষ্টা করি। আজ খুব ইচ্ছে করছে বাঘা যতীনের গল্প শোনাব। কেন জানেন তো, যখনই ছোটবেলায় পড়েছি বাঘা যতীনের কথা, একটা কথা খুব মনে হতো, আচ্ছা বাঘা যতীন কেন নাম? না বাঘের সঙ্গে যুদ্ধ লড়াই করেছিলেন তো, বাঘের সঙ্গে লড়াই করার জন্য এই মানুষটার নাম যে হলো, বাঘের সঙ্গে লড়াই করার মতো সাহস কোথা থেকে হলো? এ তো একদিনে হওয়া নয়। কিভাবে এই সূত্রপাত? এই সমস্ত কথা জানতে গিয়ে মানে কৌতূহল থেকেই তখন দেখলাম এই যে মানুষটি, দেখুন সেই 1879 সাল 7ই ডিসেম্বর কুষ্টিয়ার কয়া গ্রাম বা বলা যায় ঝিনাইদহ, এই কুষ্টিয়াতে উনি জন্মালেন। এ তো গেল জন্মের কথা, কিন্তু তারপরে যে কর্মাবলী শুরু হলো, যে কর্মকাণ্ড সেই ছোট্টবেলা থেকে শুরু হলো, সেটাই ধীরে ধীরে তাকে বাঘা যতীন হওয়ার দিকে নিয়ে গেল, তাই না? এবং ছোট্টবেলাটা আমরা বুঝতেই পারি না যে ছোট্টবেলাটাই আমাদের জীবনটাকে গড়ে তোলে। সাহসী হব না ভীরু, খুব হৈহুল্লোড়ে হব নাকি চুপচাপ, সব কিছুর মূলে থাকে ওই ছোট্টবেলা। বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকে আমরা জানি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক বিরাট এক মহান বিপ্লবী। কিন্তু এই মানুষটির ছোট্ট থেকে যে ব্যাপারগুলো ঘটেছিল একটু একটু করে জানব। কতটা জানাতে পারবো জানি না, হয়তো 7ই ডিসেম্বর আবার ইচ্ছে হবে, যদি সেই দিন শুক্র শনি রবি কিছু একটা হয় আবার বাঘা যতীনের আরও কিছু গল্প আমরা শুনব। তবে আজ তার জীবনের এই সাহসী হয়ে ওঠার পিছনে বেশ কিছু ঘটনা আছে, চলুন আপনাদের শোনাব। তবে তার মাঝে মাঝে গান তো অবশ্যই, আর হ্যাঁ আজকে আমরা দেশাত্মবোধক গানই শুনব, কেমন? চলুন শোনা যাক।

এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানি সাগেছে উঠেছে সূর্য আধারে রহসান, মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানি সাগেছে উঠেছে সূর্য আধারে রহসান, বাংলাদেশের জনতার জয় এবারে শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দেবব্রত বিশ্বাসের গলায় শুনছিলাম এই গানটি, আর এখন একেবারেই সেই সময়টায় চলে যাই। ওই যে বললাম ছোট্টবেলার গল্প শোনাব বাঘাযতীনের, মানে তার বাঘাযতীন হয়ে ওঠা তো অনেক পরে, তার যে সূত্রটা যেখান থেকে এসেছিল সেই সূত্রের থেকে একটু যাই। তিনি তো হলেন, এবার মামা বাড়িতে হয়েছেন, খুব স্বাভাবিক। মানে এই ওনার ডাকনাম ছিল জ্যোতি। তো এই ছোট্ট জ্যোতি চাটুজ্জি বাড়ি, মামা বাড়ি ছিল চাটুজ্জি বাড়ি, তারা হলেন মুখুজ্জি বাড়ি। তো সেখানে যখন তার জন্ম হলো, তারপর তো হই হই, একেবারে বাড়িতে আনন্দ যে ছোট্ট একটা পুত্র এসেছে। মা হলেন, তার মায়ের নাম ছিল শরৎশশী। তো তাকে দেখতে, তার সন্তানকে দেখতে বাপের বাড়ি থেকে পাঠানো হলো শ্বশুর বাড়িতে, তার স্বামীর কাছে খবর, উমেশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি এলেন, ছেলের মুখ দেখলেন, শরৎশশীর সঙ্গে কথা বলে ছেলের নাম রাখলেন জ্যোতি, ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। উমেশচন্দ্র কি জানতেন যে ছোট্ট এই জ্যোতির আলোয় একদিন ঝলমল করে উঠবে ভারত মায়ের মুখ, ভরে যাবে তার আলোয় এ দেশের মুখ? কিন্তু না, এরকম ঘটনাগুলো ঘটত, ঘটেছে। সেই সুদিন আসার অনেক আগেই উমেশচন্দ্র চোখ বুঝলেন, তখন জ্যোতি মাত্র 5 বছরের শিশু। তো বিধবা বোন শরৎশশীকে নিয়ে তার দাদা বসন্তকুমার চাটুজ্জে বা চট্টোপাধ্যায়, তিনি রিসখালি থেকে একেবারে কয়াতে নিজের পৈতৃক ভুঁইটেই নিয়ে এলেন যতীন্দ্রনাথের। জ্যোতির এক দিদিও অবশ্য আছে, ছিলেন বিনোদবালা। তো যাই হোক, এই পিতৃহীন জ্যোতিকে মামা কড়া নজরে তো রাখলেনই, আবার বোনকে বললেন যে তোকে অবাধ স্বাধীনতায় এই তোর ছোট্ট ছেলেকে মানুষ করার দায়িত্ব দিলাম, একেবারে বাবা উমেশচন্দ্রের আদর্শ অনুযায়ী ও যেন মানুষ হয় তা তুই দেখিস। মা শরৎশশী, তিনি সাংঘাতিক একজন সাহসী মানুষ, ঘরের কাজে তেমন তার সব রকম কাজে নৈপুণ্য, আবার তিনি ছিলেন দারুণ উদার। পাড়ায় কার অসুখ করল নিজে গিয়ে শুশ্রূষা করছেন, কার কাপড় ছিঁড়ে গিয়েছে তাকে দিয়ে এসেছেন নিজের কাপড়, আর অনেককে বেলায় সংসারের সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেতে বসেছেন, এমন সময় বাইরে হয়তো কোনো ভিক্ষুক এসেছে সে খাবার চাইছে, অমনি পরিপাটি করে থালা সাজিয়ে জ্যোতির হাতে ডাল ভাত মাছ তরকারি সমস্ত পাঠিয়ে দিয়েছেন তিনি ওই ভিক্ষুকের জন্য। জ্যোতি যখন জানতে চেয়েছে মা তুমি খাবে না, মা হেসে তাকে জবাব দিয়েছেন, ভিক্ষুক যে ভগবান বাবা, তার খাওয়া হলেই আমি তৃপ্তি পাব। এমনই মানুষ ছিলেন এই শরৎশশী। সবচেয়ে বড় কথা, বাংলা লেখাপড়ায় শরৎশশীর ছিল দারুণ উৎসাহ। মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশপ্রেমিক যোগেন বিদ্যাভূষণ, সকলের বই তিনি মন দিয়ে পড়তেন, পাড়ার মেয়েদের পড়ে শোনাতেন। আর দেশের দুঃখ দুর্দশা যেভাবে বেড়ে গিয়েছিল, কিভাবে তার প্রতিকার করা যায়, এই চিন্তা করতেন তিনি। তিনি শরৎশশী দেবী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মা। আর চমৎকার কবিতা লেখেন শরৎশশী। মায়ের এই গুণটা অবশ্য তার দুই সন্তান, তার কন্যা এবং পুত্র দুজনেই পেয়েছিলেন। জ্যোতি তখন খুব ছোট, এই 4 বছরে পা দিয়েছে কি দেয়নি। মা কাজ করছেন রান্নাঘরে, হঠাৎ দেখলেন কোথা থেকে জ্যোতি একেবারে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছে। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে? উনি কাছে ডেকে বললেন, হ্যাঁ রে জ্যোতি, অমন করে ছুটছিস কেন, কি হয়েছে? সে ভয় ভয় শুকনো মুখে উত্তর দিল, একটা কুকুর। কুকুর? কই কুকুর? বলে একটা চেলা কাঠ তুলে নিয়ে ছেলের হাতে ধরে মা উঠোনে গিয়ে দাঁড়ালেন। তারপর জ্যোতির হাতে সেটা তুলে দিয়ে বললেন, যা এখনই কুকুর মেরে আয়, লজ্জা করে না ভয় পেতে। ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে জ্যোতি ছুটে গেল সে কুকুরটিকে তাড়াতে। আর ছেলে ফিরে এলে মাতাকে আদর করে বললেন, ভীতু ছেলের মা আমি নই, বুঝেছ? আর কখনো ভয় পাবে না, যখনই দেখবে কোনো বিপদ আছে সঙ্গে সঙ্গে সাহস করে তার সামনে গিয়ে লড়াই করবে, বুঝেছ? ভীতু ছেলের মা কিন্তু আমি নই। সেই প্রথম বোধ হয় মায়ের মুখ থেকেই ছোট্ট যতীনের সাহসের জন্ম। এমনই হয় হয়তো, এমন করেই একজন বীর সন্তান হয়ে ওঠে সাহসী মায়ের কাছ থেকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের গলায়।

চলে আসি আরও অনেক গল্পে, কেননা ঘড়ি দ্রুত ছুটতে থাকে। বাড়ির পাশে গড়ুই নদী, তো দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন ওই গড়ুই নদীতে স্নান করাতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির একটা মাথা জ্যোতির কোমরে বেঁধে অন্য মাথাটা বজ্র মুষ্টিতে ধরে তিনি এই একমাত্র ছেলেকে ছুঁড়ে দেন জোয়ারের জলে। আর সেই ঢেউয়ের মাথায় লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় ক্লান্ত অবসন্ন, তখন সুপুটু সাঁতরুর মতো মা তীরের বেগে এগিয়ে যান ছেলেকে জল থেকে তুলে আনতে। এইভাবেই প্রত্যেক দিন তার সাঁতার শেখা চলে, আর এইভাবেই জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় শান্ত জ্যোতি মায়ের কোল জুড়িয়ে শোয়ে আর শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের নানান গল্প, রানা প্রতাপ, শিবাজি, প্রতাপাদিত্যের কাহিনী, বীরত্বের এসব কাহিনী শুনে তার যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে। আবার তেমনই প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবীরের কথায় তার মন ভরে ওঠে ভক্তিতে। ভীষণ রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোকে কিভাবে কষ্ট পাচ্ছে সেই সব বৃত্তান্ত শুনে। আর তার ভেতরে, সেই ছোট্ট জ্যোতির ভিতরে যেন একটা আলোড়ন চলতে থাকে। কি যেন একটা হয়, মনে হয় যেন না, যেখানেই কোনো সমস্যা হবে এগিয়ে যাব, সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলেও এই কথা, মা বড় হয়ে এতে সবার দুঃখ আমি ঘুচিয়ে দেব মা। আর এমন করতে করতে সেই ছোট্ট জ্যোতি রোজ ঘুমের দেশে চলে যায়। ভোরবেলা ঘুম ভাঙতেই আমাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। একেবারে ওস্তাদ, যাদুমাল ওস্তাদ তার নাম, সে এসে তালিম দেয়। দেখতে দেখতে ছোট্ট জ্যোতি কিশোরবেলায় যেতে যেতে পৌঁছতে পৌঁছতে একেবারে তাগড়াই চেহারার হয়ে যায়। এছাড়া নানান রকম অভ্যাস তার তৈরি হয়, শুরু হয় ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ, সব কিছু সব কিছুতে তার দারুণ উৎসাহ। আর দারুণ তার দখলও হয়ে উঠল এই প্রত্যেকটা ব্যাপারে। মামার সাদা ঘোড়া, তার নাম সুন্দরী, তার পিঠে সওয়ার হয়ে মাঝে মাঝে এই জ্যোতি এদিক থেকে ওদিক উধাও হয়ে যায়। এর মধ্যে আর শিলাইদহ থেকে একজন কবি, সেই কবি কে বলুন তো, আমাদের সকলের প্রাণের কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন। সে ঘোড়াটা ধান নিতে এসেই দেখে মামা আছেন, ঘোড়া নেই। হ্যাঁ, যতীনের মামার বন্ধু ছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর। তিনি যখনই এই ঘোড়াটা নিতে আসেন আর দেখেন নেই, হাসি মুখে প্রশ্ন করেন তার মামাকে, জ্যোতি বুঝি বেড়াতে গিয়েছে ঘোড়ায় চড়ে? সে অত ঘোড়া চড়তে ভালোবেসে দেখে মামা তাকে একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের মাঠ পার হয়ে একেবারে সাতারা দুর্গের স্বপ্নে বিভোর হয়ে চলতে থাকে। মনের মধ্যে কত গল্প, কত ঘটনা আর কত কল্পনা, এই নিয়েই চলে তার ছোট্টবেলার সেই দিনগুলো। এর মধ্যে একটা গল্প একটুখানি বলেই দিই। বড় মামার সঙ্গে এলেন একদিন ফেরাজ খাঁ, পাহারাদার হয়ে, চাটুজ্জি বাড়ির পাহারাদার, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সেই ফেরাজ খাঁয়ের বাড়ি। লাঠি, ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে দারুণ দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডীমণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির বাচ্চাদের, মানে ছেলেদের, খেলাধুলোর শিক্ষার ভার। অনেকে বলেন যে আফ্রিদি ফেরাজ খাঁকে দেখেই নাকি রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়েদি চাটুজ্জে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল এবং বন্ধু ছিলেন রবি ঠাকুর। এই ফেরাজ খাঁয়ের কাছে এই জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও

তার মুলুকের কেউ ইংরাজকে মেনে নেয়নি রাজা বলে, তার প্রাণের চেয়েও বেশি সে ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য সে মরতেও ভয় পায় না আর মারতেও না। ছোট্ট 9 বছরের জ্যোতি কি শুনতে শুনতে বড় হচ্ছে, কেন সাহসী হয়ে উঠছে, একটু একটু করে নিশ্চয়ই বোঝে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই তার শৈশবের দিনগুলো কাটছে। আছে আরও কিছু ঘটনা আছে, তবে তার আগে ছোট্ট করে এই গানটি শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বিশ্বনাথ মৈত্রীর কণ্ঠে শুনছিলাম এই গানটি, অনেক পুরনো গান। গানের একটু অসুবিধেও হয়তো হচ্ছিল, আওয়াজও ছিল গানে। যাই হোক, আমরা তো সব রকম গানই এতে শুনি, আর আজকে একটু প্যাট্রিয়টিক গান বা দেশাত্মবোধক গানই শোনাবো বলেছি। যাই হোক, আরও একটা গল্পের কথায় চলে যাই। একটা ঘটনা ঘটল, জ্যোতির বয়স তখন 14। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে, এক দোকানে দাম মিটিয়েছে। হঠাৎ কানে এলো প্রচণ্ড হই হল্লা। কি ব্যাপার না, দোকান থেকে জ্যোতির চোখে পড়লো পথচারীরা সবাই ছুটে পালাচ্ছে, কি না একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়ে পড়েছে, আর অদূরেই ভ্যাপাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেলল, এক লাফে রাস্তা থেকে নেমে শিশুটা আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল একেবারে প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা বাধা পেয়ে শেষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করল কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে, শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মারতে আর হাত বুলিয়ে দিতে লাগলো সে। মুহূর্তের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। তার সারা গায়ে তখন ভালো লাগার কাঁপুনি। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা হঠাৎ পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পুড়িয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো চারিদিকে তো ধন্য ধন্য পড়ে গেল, যেন কিছুই হয়নি। এমন ভাব করে জ্যোতি চলে গেল তার নিজের পথে। এই খবর মামা তার বোনের কানে যখন দিলেন, শরৎ শশীর মন আনন্দে ভরে উঠল। তার শিক্ষা বিফলে যায়নি, তার জ্যোতি সাহসী এক মানুষ যে অন্যের বিপদে এগিয়ে পড়ে, ছুটে যায়।

ছোট্ট একটা ঘটনা। দুর্গোৎসব হয় মামাবাড়িতে, সেখানে দারুণ বড় করে উৎসব হয়। প্রত্যেক দিন প্রায় 400 কিলোগ্রাম ওজনের ভাতই শুধু হয়। তো এ ব্যাপারেও, এই ভাতরাত্রেও যদি আর তার সাঙ্গপাঙ্গদের উৎসাহ একেবারে অপরিসীম। তো তখনকার নিয়ম অনুযায়ী বা ধরন অনুযায়ী ওখানকার ভদ্রলোক যে জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাতির জন্য, সাধারণ মানুষদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশন করা হতো। একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড্ড মায়া হলো। ছোটো মামার সঙ্গে সে গিয়ে বড় মামা বসন্ত কুমার চাটুর্যকে বলল, পরদিন থেকে সবার জন্যই যেন সাদা ভাত হয়। তাই হলো। তার পরদিন থেকে সকলের জন্য এলো ওই ভালো চালের সাদা ভাত। বায়না তো করল, বায়না মিটল, আর তারই মধ্যে দিয়ে কিছু একটা তার ভিতরে প্রথিত হলো, সাম্যতা। আর সেই সমতা, এই সাম্যবোধ, এসব কিছুই জ্যোতিকে অন্যরকমভাবে গড়ে তুলতে শুরু করল। কৃতিত্বের সঙ্গে জ্যোতি এন্ট্রান্স, মানে এখন আমরা যাকে বলি স্কুল ফাইনাল, এই পরীক্ষায় উত্তীর্ণ হল কৃষ্ণনগর থেকে। এবার সে যাবে কলকাতায় কলেজে পড়তে। শোভাবাজারে চিতপুর রোডে জ্যোতির মেজমামা ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায় থাকেন। তার খুব নাম ডাক। তারই বন্ধু ডাক্তার নীলরতন সরকার। আর মেজমামার বাড়ি, সে তো বাড়ি নয়, যেন ধর্মশালা। বিভিন্ন জায়গা থেকে চেনা অচেনা বহু মানুষজন এখানে অনবরত আসেন, থাকেন, কেউ দুরাতের জন্য, কেউ মাসখানেকের জন্য, আবার অনেকে সারা বছর এখানেই থেকে চাকরি বাকরি বা পড়াশুনো করেন। সবাই এখানে আছে, সবার এখানে আদর যত্ন আছে। এই দেখতে দেখতে বড় হলেন, এখানে এলেন জ্যোতি, ভর্তি হলেন কলকাতার সেন্ট্রাল কলেজে। শুরু হলো জ্যোতিনের কলকাতার জীবন, উচ্চশিক্ষা। চলুন ছোট্ট একটা গান শুনে তারপর আবার ফিরবো জ্যোতিনের গল্পে, বাঘা জ্যোতিনের গল্পে।